0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: গানটি শুনছিলাম অমর পালের কণ্ঠে, আর ঘড়ি বলছে গল্প অনেকটারও আছে কিন্তু অল্প একটুখানি হয়তো বলতে পারবো। ঠিক আছে, যতক্ষণ বলা যায় জানতে থাকি। অষ্টাদশ শতাব্দীতে ধাত্রী গ্রামে গুরু ভট্টাচার্য বংশে রামনাথ তর্ক সিদ্ধান্তের জন্ম। বাবা অভয়রাম তর্কভূষণ। পড়াশোনার প্রবল ইচ্ছে থাকলেও সমস্ত বাধা যে অতিক্রম করা যায় তার প্রমাণ রামনাথ তর্ক সিদ্ধান্ত রেখে গিয়েছেন। দারিদ্র্যের চরম অবস্থা, ভালো করে খেতে পান না, পরনে শতচ্ছিন্ন কাপড়, এত কষ্টের মধ্যেও তিনি পড়াশোনাটা করে গিয়েছেন। অসাধারণ প্রতিভা ছিল তার। অতি কঠিন বিষয়ও তিনি অল্প সময়ের মধ্যে সহজেই শিখে নিতে পারতেন। আর সে যুগে সর্বশ্রেষ্ঠ নৈয়ায়িক রামনারায়ণ তর্ক পঞ্চাননের কাছে তার বিদ্যা শিক্ষা শুরু হল। তার তীক্ষ্ণ বুদ্ধি, অসাধারণ স্মৃতিশক্তি আর শেখার প্রবল আগ্রহ দেখে পণ্ডিত রামনারায়ণ তর্ক পঞ্চানন খুব যত্ন করে তাকে শিক্ষা দিতে লাগলেন। কিছুদিনের মধ্যেই অন্যান্য শাস্ত্র ছাড়াও ন্যায়শাস্ত্রে অগাধ পাণ্ডিত্য অর্জন করলেন। ন্যায়শাস্ত্রে তার জ্ঞানের গভীরতার জন্য তিনি উপাধি পেলেন তর্ক সিদ্ধান্ত। শোনা যায় একবার নাকি একজন দিগ্বিজয়ী পণ্ডিত কলকাতায় রাজা নবকৃষ্ণের বাড়িতে এসেছিলেন। এক বিচার সভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় ত্রিবেণীর জগন্নাথ তর্ক পঞ্চানন, নবদ্বীপের শিবনাথ বাচস্পতি প্রভৃতি অনেক পণ্ডিত ব্যক্তিরা এলেন। সেই দিগ্বিজয়ী পণ্ডিত যেসব প্রশ্ন করতে আরম্ভ করেন তার সঠিক উত্তর কেউ ঠিক দিতে পারছিলেন না। তখন রামনাথ তর্ক সিদ্ধান্ত বা বুনো রামনাথ সেই দিগ্বিজয়ী পণ্ডিতের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেন এবং তর্কযুদ্ধে তাকে পরাস্ত করেন। সেদিন এই জ্ঞান তপস্বী নবদ্বীপ তথা সারা বাংলার গৌরব রক্ষা করেছিলেন। তখনকার দিনে প্রায় সব পণ্ডিতরাই

চতুষ্পাঠি চালানোর জন্য রাজা বা জমিদারদের কাছ থেকে বৃত্তি নিতেন। কিন্তু রামনাথ তর্ক সিদ্ধান্ত কখনো কারোর কাছ থেকে কোনো দান গ্রহণ করেননি। অর্থের অভাবের জন্য নিজের টোলের ছাত্রদের তিনি খেতে দিতে পারতেন না এবং তার অক্ষমতার কথা তিনি ছাত্রদের স্পষ্টভাবে বলতেন। কিন্তু তার অপরিসীম জ্ঞান এবং পড়ানোর সুন্দর পদ্ধতির জন্যই দূর দূর থেকে ছাত্ররা আসত। তারা নিজেদের খাওয়া পড়ার ব্যবস্থা নিজেরাই অন্যত্র করে নিয়ে তার কাছে কেবল শিক্ষা নিত। কোনো রাজা বা জমিদারের কাছ থেকে তিনি নিজের জন্য কোনো দান নেননি, এমনকি কেউ দিতে চাইলেও তিনি তা গ্রহণ করতেন না। তবে এই রামনাথ তর্ক সিদ্ধান্ত, যিনি কিনা বুনো রামনাথ হয়েই সকলের কাছে পরিচিতি এবং প্রসিদ্ধি লাভ করলেন, তিনি ছিলেন একজন আদর্শ গুরু। আজকে এই শিক্ষক দিবসের দিনে বুনো রামনাথ অর্থাৎ রামনাথ তর্ক সিদ্ধান্ত মহাশয়কে জানাই আমাদের শ্রদ্ধাঞ্জলি। আজকের এই গল্পটি আপনাদের কেমন লেগেছে একটু পরেই জানবো আপনাদের মতামত হোয়াটসঅ্যাপে আর মেসেজে। চটপট করে জানিয়ে ফেলুন 9903653992 এই নম্বরে। আর এই মুহূর্তে সেই গান, চিরন্তন গান।

গল্পে গল্পে শেখাও তুমি স্বপ্ন দেখার পথ, শিক্ষক দিবসে জানাই তোমায় শ্রদ্ধা অশেষ সৎ। চিরন্তনী তোমার কথায় জেগে উঠুক জীবনের রথ। লিখেছেন সৌভিক, ঢাকুরিয়া থেকে। সুপ্রভাত, ধন্যবাদ আপনাকে। এবার জানিয়েছেন শুভ সকাল দিদিভাই, শুভ শিক্ষক দিবসের শুভেচ্ছা। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে লিখেছেন শুভ সকাল, ধন্যবাদ। লিখেছেন জন্মাষ্টমীতে কাল সারাদিন হলো পূজা, শেষ হলো নিশীথে, এমনিয়া গভীর রাতে কৃষ্ণ এসেছিলেন ধরাতে। তারপর লিখেছেন চিরন্তনীর গান ও গল্প শুনতে শুনতে আমাদের সবার প্রার্থনা হোক। জগৎপুর খানাকুল হুগলি থেকে কালীকৃষ্ণ মান্না লিখেছেন সুপ্রভাত, ধন্যবাদ। সুপ্রভাত দিদিভাই, আজকের গল্প খুবই ভালো লাগলো। হ্যাপি টিচার্স ডে। আকাশবাণী আমার কাছে অন্য এক শিক্ষক, যার কাছে আমি পেয়েছি অনেক মনোশিক্ষা, জীবনকে দিয়েছে আলোর দিশারি। আমার স্কুলের শিক্ষকদের পাশাপাশি আকাশবাণী আমার কাছে এক অন্যতম শিক্ষক। অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখেছেন শুভ সকাল, অনেক ধন্যবাদ। ঠিক বলেছেন, আকাশবাণীতে কত রকমের অনুষ্ঠান, সেখানে কিন্তু মূলত একটা কথাই থাকে, জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার নানান পথ। এই প্রতিটি পথের দিশা দেখায় আকাশবাণী। এরপরে লিখছেন সুপ্রভাত প্রিয় ইন্দ্রাণী দিদিভাই, তপতিদি হিন্দ মোটর থেকে। শুনছি শনিবারের চিরন্তনী, গল্প গান খুব ভালো লাগছে, সবাইকে জানাই প্রভাতী শুভেচ্ছা। আপনাকেও জানালাম প্রভাতী শুভেচ্ছা। শ্রবণ সাথী ইন্দ্রাণী, আপনার সুপ্রভাতের বদলে শুভ সন্ধ্যা হয়ে গিয়েছে, ভোরের আলোর মতোই চিরন্তনী লাগছে ভালো। শ্রবণ সুখী খুশি করে সুন্দর গান গল্পগুলো, শ্রবণ সুখী খুশি করে সুন্দর গান গল্পগুলো। সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে লিখেছেন সুপ্রভাত। এবার কি লিখছেন, আচ্ছা না, অনেক কিছু লিখেছেন, বিশাল একটি লেখা লিখেছেন, আমি না আপনার নামটা পেলাম না। যাই হোক, ঘড়িতে 5:48। একটু চটপট করে পড়ি, কারণ অনেকে লিখেছেন। গুড মর্নিং ইন্দ্রাণীদি, আজ চিরন্তনীতে শিক্ষক দিবসে শুনছি আদর্শ শিক্ষকের গল্প, গান গল্প অতুলনীয়। মাহমুদ আকবর মোল্লা ভুসওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে লিখেছেন গুড মর্নিং আপনাকেও। আজ শিক্ষক দিবস, চিরন্তনীর আসরে সুধাকণ্ঠী ইন্দ্রাণী বুনো রামনাথের রামনাথ তর্ক সিদ্ধান্তের জীবনের গল্প শুনতে পাওয়া এক অসাধারণ প্রাপ্তি। শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাই বিদ্যুৎ রায় নিউটাউন পাড়া জলপাইগুড়ি থেকে লিখছেন আপনাকেও জানাই সুপ্রভাত। এবার লিখছেন সুপ্রভাত চিরন্তনী ও ইন্দ্রাণীদি, আজ গল্প গান খুব ভালো লাগলো, সকল শিক্ষাগুরুদের জানাই আন্তরিক প্রণাম। লেখাপড়ার জগতের বাইরেও আমার অনেক শিক্ষক আছেন, তাদের যারাই জানাই করজোড়ে প্রণাম। আকাশবাণীও আমার এগিয়ে যাওয়ার শিক্ষক। সুন্দর উপস্থাপনা ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে। সুপ্রভাত আপনাকে। আজ তো বিশেষ দিন, একদিকে শিক্ষক দিবস, আরেকদিকে ভগবান শ্রীকৃষ্ণের নন্দ উৎসব। ধন্য হলাম রামনাথ তর্কলঙ্কারের গল্প শুনে দিদিভাই। আমাদের গ্রামে শ্রীকৃষ্ণের নন্দ উৎসব, এরপরে আপনি অনেক কিছু, আচ্ছা আপনাদের ভাষায় অনেকটা লিখেছেন না, বাঁশ কাঁদো, দোদলং কাঁদো, বকদর কাঁদো, পেঙ্গা কাঁদো, হাড়ি ভাঙা কাঁদো ইত্যাদি, নানান রকম কাদা খেলা হয়। জানিয়েছেন দণ্ডবত নমস্কার করেছেন প্রফুল্ল কুমার সিংহ, রাঙাপানি, শিলিগুড়ি, দার্জিলিং। সুপ্রভাত আপনাকে, অনেক ধন্যবাদ। এবার কি লিখছেন সুপ্রভাত ইন্দ্রাণী দিদিভাই, চিরন্তনীর অমোঘ গুণে বাড়িঝড়ে তৃষিত প্রাণে, আজ শিক্ষক দিবসে বুনো রামনাথকে নিয়ে কথায় ও গানে অজানা স্মৃতির অমন্থনে আমাদের প্রিয় ইন্দ্রাণী দিদিভাইয়ের অমৃত প্রয়াসকে তারিফ না করলেই নয়। হ্যাপি টিচার্স ডে, একদম আপনার সঙ্গে তাল মিলিয়ে আমিও বললাম। সাধন ঘোষ মধ্যমগ্রাম থেকে লিখেছেন অনেক ধন্যবাদ সুপ্রভাত। এবার কি লিখছেন সুপ্রভাত ইন্দ্রাণী দিদিভাই, শনিবারের চিরন্তনী, আজকে শিক্ষক দিবসের দিনে বুনো রামনাথের আদর্শ কথা ও সাথে সুন্দর সুন্দর গান শুনলাম, ভীষণ ভালো লাগলো। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে। আমাদের নিয়মিত শ্রোতা যারা, প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ, আপনারা সঙ্গে থাকেন প্রতি শুক্র শনি রবি, তাই আমাদের চিরন্তনী সার্থক ও সফল।

সুপ্রভাত মিষ্টি দিদিমণি, শুভ শিক্ষক দিবসের শুভেচ্ছা। অসাধারণ অপূর্ব উপস্থাপনায় গল্প শুনলাম মানুষ গড়ার কারিগরদের। আজ এই শুভদিনে সকল শিক্ষক ও শিক্ষিকাদের রাতুল চরণে জানাই শতকোটি প্রণাম। শিপ্রাসাদ, অনেক ধন্যবাদ আপনাকে, সুপ্রভাত। এবার লিখছেন কমলেন্দু দাস, বাঘাযতীন পার্ক, শিলিগুড়ি থেকে। সুপ্রভাত ইন্দ্রাণী দিদিভাই, শিক্ষক দিবসে সকল শিক্ষককে জানাই সশ্রদ্ধ প্রণাম। অনেক ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ জানাই। শুভ সকাল ইন্দ্রাণী দিদিভাই, গানে গল্পে শিক্ষামূলক অনুষ্ঠান চিরন্তনী জমে গিয়েছে। আচ্ছা, জমে গিয়েছে একজন লেখেন, হ্যাঁ কে দেখি। রামনা তর্ক সিদ্ধান্তকে প্রণাম জানাই, শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাই। দিদিভাই ভালো থাকবেন। সোমেন যাদবপুর থেকে লিখেছেন, শুভ সকাল। এরপর লিখছেন ডিপি চ্যাটার্জি, বাঁকুড়া থেকে। শিক্ষা বাগানের মজুর হয়ে জেনেটিক তেঁতুল পাতার কথা যেন বিস্মৃত না হই। গুরু ব্রহ্মা, বাহ খুব সুন্দর বললেন কথাটা, ধন্যবাদ। সুপ্রভাত। এবার লিখছেন ভোরের সাথে চিরন্তনী, শুভ সকাল দিদি ইন্দ্রাণী। প্রতি পর্বের মতো আজও শিক্ষক দিবসের ভোরে তোমার অনুষ্ঠান শুনছি। তবে আজ ছাতা মাথায় মন্ডেশ্বরী নদীর তীরে বন্যার জল কীভাবে তারই তীরে শাকসবজি ক্ষেত ডুবিয়ে দিচ্ছে তা দেখতে দেখতে মোবাইলে কান পেতে হাঁটতে হাঁটতে দেখছি। অভিজিৎ মণ্ডল শশাপোতা খানাকুল হুগলি থেকে লিখছেন, সেই আপনার কথায় বন্যার জল ভাসিয়ে দিচ্ছে। আমরা আসলে আমাদের লাভ ক্ষতি দিয়েই তো সব কিছু বিচার করি, হয়তো ওই জল আর চারপাশের ওই শাকসবজি পরস্পরে কানাকানি করছে, আমরা ভাবছি আমাদের লস বা ক্ষতির কথা। যাই হোক, আপনাকে ধন্যবাদ জানাই লেখার জন্য। এবার লিখছেন, শুনছি ইন্দ্রাণী দিদিভাইয়ের মনোমুগ্ধকর কাহিনী, শিক্ষক জাতির মেরুদণ্ড। আকাশবাণী সবার শিক্ষক, তাই তো আজও আমাদের প্রাণের উৎস। বিমল কুমার প্রধান, বিষ্ণু কমলা কুঞ্জ, চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন, শুভ সকাল আপনাকেও। অরিজিৎ দাস অধিকারী, সেঞ্জ্যোতি বিবেকনগর, তেমাথানি সবং, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, শিক্ষক দিবস আজ শনিবারের ভোরে, অপূর্ব সেই কথন চিরন্তনীর দোরে। শিক্ষাদানের কথনে অতীত আসছে মনে, অনেক ঋদ্ধ হচ্ছি সুধাকণ্ঠীর স্বনে। শিক্ষকদের জানাই প্রণাম, বন্দে মাতরম, আকাশবাণী মহাশিক্ষক নিয় প্রাণের ওম। শিক্ষক দিবসের মর্যাদা মোরা রাখব, অন্যায় ও অবিচার রুখতে প্রহরী হয়ে থাকব। বন্ধু তুমি নবনব ভাবনার দিয়ে দিশা, ঘোজাও তুমি আমাদের সকল অমানিসা। শিক্ষক হন আলোর দিশা, নন্দ উৎসব আজ, ভীষণ ভালো লাগে চিরন্তনী সাজ। বাহ, ধন্যবাদ, সুপ্রভাত আপনাকে। সুপ্রভাত দিদি ভাই, আজ শিক্ষক দিবসের প্রাক্কালে রামনাথ তর্কালঙ্কারের অনেক নতুন তথ্য জানলাম। দিলীপ কুমার রামনগরী পাটনা থেকে লিখেছেন, আজকে সম্ভবত আপনাকে আমি প্রথমবার পেলাম, অনেক ধন্যবাদ। প্রত্যেক শুক্র শনি রবি চিরন্তনীর সঙ্গে থাকবেন আর আপনার মূল্যবান মতামত জানাবেন নিয়মিত, কেমন? এবার হ্যাঁ, 5:54 আর 2 মিনিট হাতে সময় আছে, একটুখানি দেখে নি কে লিখছেন। অসাধারণ গল্প শুনলাম সত্যব্রতর, না এখানে কে লিখেছেন, ও আচ্ছা, টিচার্স ডেকে দেতে একজন আদর্শ শিক্ষকের জীবন কাহিনী, খুব ভালো লাগলো। মোম দেবনাথ হরিদেবপুর থেকে লিখেছেন, নতুন বন্ধু ওয়েলকাম, প্রত্যেক দিন সঙ্গে থাকবেন, কেমন? আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র জানাচ্ছেন, শুভ সকাল, মন দিয়ে কবিতা গান আর গল্প শুনছি, ভীষণ ভালো লাগলো। আজ মাদার টেরেসার প্রয়াণ দিবসেও টিচার্স ডে, নতমস্তকে অন্তরের প্রণাম জানিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। এবার লিখছেন, ভৈরবী আজ উঠল বেজে অগ্নিবীণার তারে, ভোরের পাখি উঠল গিয়ে হৃদয়ে পারাপাড়ে, দুচোখ আজ জেগে আছে নিদ্রিত হৃদয়ে, তবু হৃদয়ের আজ হোক জাগরণ, ভয়ে পেও না কভু। লিখেছেন পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে, ধন্যবাদ। আর তারপরে কি লিখছেন, গুড মর্নিং ইন্দ্রাণীদি, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ টিচার্স ডে বাই ইউর সুইট প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসনা থেকে লিখেছেন, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মোটামুটিভাবে মনে হচ্ছে সবার লেখাই পড়ে ফেলেছি, কেননা এবার চলে যাওয়ার পালা। যেতে যেতে সকলের প্রিয় চিরন্তনী, শনিবারে চিরন্তনী সকল গুরুদের জানাই প্রণাম। শিবশঙ্কর সাঁত পুয়াগড় হরিপুর থেকে লিখেছেন, শুভ সকাল আপনাকেও। শিক্ষক আমাদের সকলেই, সবার আমি ছাত্রী সুন্দর করে বলে গিয়েছেন সে কথা কবি সুনির্মল।

আগামীকাল আপনাদের সঙ্গে থাকবেন উজ্জ্বল ভট্টাচার্য চিরন্তনীতে, আর একটু পরে ভোরাইও নমস্কার কলকাতা নিয়ে আমার পরে আপনাদের কাছে আসবেন সমক। আমি ইন্দ্রাণী আজকের মতো বিদায় নিলাম। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।

আকাশবাণী মৈত্রী শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:24 এবং বাংলাদেশের সময় সকাল 6:32। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী। এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আকাশ অংশত মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। মৎস্যজীবী বন্ধুদের উদ্দেশ্যে আগাম কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি।

ইন্দ্রিয়গ্রাম সংযত এবং মনকে সদ্বতভাবে বশীভূত করিয়া অনাসক্ত চিত্তে নিয়ত কার্যানুষ্ঠান করিতে শাস্ত্রের উপদেশ। ইহাতে প্রবৃত্তি এবং নিবৃত্তি উভয়েরই সামঞ্জস্য বিধান হওয়ায় দুঃখের হ্রাস, চিত্তের প্রাসর্য এবং বুদ্ধির প্রাখর্য জন্মে। ইহাই ঐহিক এবং পারমার্থিক উভয় শ্রেয়ের সাধন উপায়। ঐহিক সাধনের প্রকৃত পথ

পারমার্থিক সাধনের প্রকৃত পথ হইতে ভিন্ন নহে। কিন্তু শাস্ত্রের মত এইরূপ পরিষ্কার, বিশুদ্ধ এবং প্রশস্ত হইলেও আমাদিগের দেশে কতকটা ভিন্নরূপ ব্যবহার প্রবর্তিত হইয়া গিয়াছে। প্রবৃত্তির পথ এবং নিবৃত্তির পথ, এই দুইটিকে মিলাইয়া যে উভয় লোক হিতকরী ব্যবহার পদ্ধতি জন্মে, তাহা এখন আর তেমন যত্নপূর্বক দেখিয়া লওয়া হয় না। প্রবৃত্তি এবং নিবৃত্তি বাহ্যজগতের আকর্ষণ এবং বিপ্রকর্ষণের ন্যায় পরস্পর বিপরীত হইলেও যে যুগপথ কার্যকারী তাহা একেবারে বিস্মৃত। এবং তাহার ফল এই হইয়াছে যে যাহারা প্রবৃত্তির পথে যাইতেছে তাহারা ক্রমে অধোগত হইয়া পাপপঙ্কে নিমগ্ন হইতেছে, আর যাহারা নিবৃত্তির পথে যাইতেছে মনে করে তাহারাও অনেকে ভ্রষ্টাচার এবং স্বার্থপর হইয়া পড়িতেছে। মানুষ পথ চলে কেমন করিয়া? একটি পা স্থির থাকে, অপরটি অগ্রসর হয়, আবার সেইটি স্থির হয়, পূর্বেরটি অগ্রবর্তী হয়। অতএব গমনরূপ একটি কার্যের মধ্যে স্থির ভাব এবং চলভাব দুইটি বিদ্যমান থাকে। জীবনবর্তের চলনেও ঐরূপ হওয়া বিধেয়। প্রবৃত্তি প্রভাবে অয়ন, নিবৃত্তি প্রভাবে বিশ্রাম। প্রাণীশরীর জীবৎ থাকে কিরূপে? হৃদকোষ সংকুচিত হয়, তাহা হইতে শোণিত ধারা নির্গত হইয়া সমুদায় দেহে সঞ্চারিত হইয়া পড়ে, আবার হৃদকোষ প্রসারিত হয়, তাহাতে প্রত্যাবর্তিত শোণিত ধারা আসিয়া প্রবেশ করে। অতএব রক্ত প্রবহন ব্যাপারে সংকোচন এবং প্রসারণ রূপ বিপরীত উভয় কার্যের সম্মিলন হইয়া থাকে। আধ্যাত্মিক জীবনরক্ষা ওই প্রকারই হইয়া থাকে। জাগতিক যাবৎ পদার্থের বিভূতি জ্ঞানময় কোষে প্রবিষ্ট হয় এবং সেই জ্ঞানময় কোষ হইতে কর্মরূপে বহির্ভাগে আইসে। ফলত জগতের সকল বস্তুতেই পরস্পর বিপরীত শক্তির যুগপথ আবির্ভাব থাকে। আকর্ষণ না থাকিলে বিপ্রকর্ষণ বা তাপের প্রভাবে পরমাণু সকল পরস্পর বিচ্ছিন্ন হইয়া সমস্ত আকাশ পরিব্যাপ্ত হইত। আবার বিপ্রকর্ষণ বা তাপ যদি কিছুমাত্র না থাকে, তাহা হইলে কোনো দ্রব্যের বিস্তৃতি সম্ভবে না। সংঘাতের অশেষ বলে সকলেই একেবারে রূপবিহীন হইয়া পড়ে। অতএব দুইটি বিভিন্ন এবং বিপরীত শক্তির যুগপথ অবস্থানে জগতে প্রতীয়মান হয়। একমাত্র শক্তির কার্য কোথাও স্থূল দৃষ্টিতে দৃশ্যমান হয় না। কিন্তু বেষ্টিভূত জগতের নিয়ম এইরূপ হইলেও শাস্ত্রকারেরা দেখিয়াছেন যে প্রবৃত্তি এবং নিবৃত্তি এই উভয় শক্তির মধ্যে সাধারণত প্রবৃত্তির বলই অধিক। ভগবান ইন্দ্রিয়গণকে বহির্মুখ করিয়াই সৃষ্টি করিয়াছেন, সেই জন্য তাহাদিগের উপদেশে নিবৃত্তির শিক্ষাই অধিকতর হয়। প্রবৃত্তি প্রবলা, নিবৃত্তি দুর্বলা। শাস্ত্রকারীরা উহাদিগের সামঞ্জস্য বিধানের উদ্দেশ্যে যেটি দুর্বলা, উপদেশাদি দ্বারা সেইটি সহায়তা করিতে প্রবৃত্ত হয়।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানে শেষ হল। আজ শুনলেন ভূদেব মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সুবদ্ধ সঙ্গীত। সুবদ্ধ সঙ্গীতে আজ শুনবেন খেয়াল, শিল্পী সুমতি মুতকাটকার। রাগ প্রথমে শুনবেন কোমল আশাবরী এবং পরবর্তীতে দেশী।

সুবদ্ধ সঙ্গীতে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী ছিলেন সুমিতা মুত্তাতকার। রাগ প্রথমে শুনলেন কোমল আশাভরে, পরবর্তীতে দেশিক।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হলো, সারাদেশে আজ যথোচিত মর্যাদায় শিক্ষক দিবস উদযাপিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই উপলক্ষে শিক্ষকদের নিয়মিত জ্ঞান ও দক্ষতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন। তিনি আজ নতুন দিল্লিতে জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নতুন দিল্লিতে শ্রীরাম কলেজ অব কমার্সের শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও পোল্যান্ড সাইবার নিরাপত্তা ও মহাকাশের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে একাধিক চুক্তির লক্ষ্যে আলোচনা চালাচ্ছে। হরপাবানে বিধ্বস্ত নেপালে এ পর্যন্ত 169 জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। এদিকে মৃতের সংখ্যা আরও বেড়ে হয়েছে 1295। চিরাচরিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় গতরাতে জন্মাষ্টমী উদযাপিত হয়, আজ নন্দোৎসবের আয়োজন করা হয়েছে। মহিলাদের টি টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটে আজ গ্রুপ এর শেষ ম্যাচে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। সারাদেশে আজ যথোচিত মর্যাদায় শিক্ষক দিবস উদযাপিত হচ্ছে। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি জাতির গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ শিক্ষক দিবস হিসেবে উদযাপিত হয়ে থাকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই উপলক্ষে গোটা দেশের শিক্ষক সমাজকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় শ্রীমতী মুর্মু ডক্টর রাধাকৃষ্ণনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তাকে এক অনন্য সাধারণ শিক্ষক হিসেবে বর্ণনা করেন। ছাত্রছাত্রীদের প্রতিভার বিকাশ, চরিত্র গঠনের ক্ষেত্রে শিক্ষকরা তাদের সুপরামর্শ ও দিশানির্দেশের মাধ্যমে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, সে কথাও রাষ্ট্রপতি তার ভাষণে উল্লেখ করেছেন। পাশাপাশি শিক্ষকদের নিয়মিত জ্ঞান ও দক্ষতা বাড়ানোর পরামর্শ দিয়ে রাষ্ট্রপতি বলেন, শিক্ষাদানে নতুন উদ্ভাবনী পদ্ধতি অবলম্বন করতে হবে, গ্রহণ করতে হবে আধুনিক প্রযুক্তিকেও। শিক্ষক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আজ নতুন দিল্লিতে 48 জন শিক্ষক শিক্ষিকাকে জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করবেন। 27টি রাজ্য, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারের 6টি সংগঠন থেকে এই শিক্ষক শিক্ষিকাদের নির্বাচন করা হয়েছে। এর মধ্যে আছেন পশ্চিমবঙ্গের 2 জন, পূর্ব বর্ধমানের শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী এবং জঙ্গলমহলে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের সরকারি মডেল স্কুলের শান্তনু পাত্র। এছাড়াও রাষ্ট্রপতি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিকের 21 জন শিক্ষক শিক্ষিকাকে জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও আজ বিদ্যাসাগর শিক্ষা সম্মান প্রদান করবেন। নিউ টাউন কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানে বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকাকে এই পুরস্কারে সম্মানিত করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে শ্রীরাম কলেজ অব কমার্সের শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। এই উপলক্ষে এক সভাতেও ভাষণ দেবেন তিনি। উল্লেখ্য, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্যতম উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান এই শ্রীরাম কলেজ অব কমার্স স্থাপিত হয় 1926 সালে। বিশিষ্ট শিল্পপতি ও জনহিতৈষী স্যার শ্রীরাম কলেজটি প্রতিষ্ঠা করেন। শিক্ষক দিবসের সঙ্গে এবার কলেজের শতবার্ষিকী উদযাপনের এই অনুষ্ঠান বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA ইংরেজি, বাণিজ্য এবং সমাজতত্ত্ব বিষয়ে পরীক্ষার্থীদের জন্য UGC নেটের অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। আগামী 9 ও 10 সেপ্টেম্বর এই 3টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীরা UGCnet.ta.nic.in ওয়েবসাইট থেকে নিজেদের লগ ইন তথ্য ব্যবহার করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। ইংরেজির পরীক্ষা 9 সেপ্টেম্বর সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত প্রথম শিফটে নেওয়া হবে। একই দিনে দ্বিতীয় শিফটে বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত হবে কমার্সের পরীক্ষা। সমাজতত্ত্বের পরীক্ষা হবে 10 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত প্রথম শিফটে। উল্লেখ্য, 2026 জুনে ওই পরীক্ষায় 3টি প্রশ্নপত্রে একাধিক ত্রুটির অভিযোগ ওঠার পর NTA ফেরেই পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন আজ তামিলনাড়ুর চেন্নাইয়ে একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন। হৃৎপিণ্ডের ভাল্ব ও হৃদরোগের সমস্যার উন্নত চিকিৎসাকে কেন্দ্র করে জাতীয় পর্যায়ের একাডেমিক সম্মেলন ইন্ডিয়া ভাল্ভস 2026 যোগ দেবেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে গোয়া যাচ্ছেন। আগামীকাল তিনি গোয়া সংক্রান্ত বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের বিভিন্ন বিভাগের সঙ্গে এক বৈঠকে পৌরোহিত্য করবেন। এছাড়াও মাদক সংক্রান্ত বিষয়ে সাংবাদিক

0: সম্মেলনেও তার বক্তব্য রাখার কথা। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বলেছেন, সাইবার নিরাপত্তা, মহাকাশ এবং ক্লিন কোলের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারত ও পোল্যান্ড একাধিক চুক্তির লক্ষ্যে কাজ করে চলেছে। এই উদ্যোগগুলি দুদেশের সম্পর্ককে আরও গভীর ও অর্থবহ করে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন। ওয়ারশোয় গতকাল পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কির সঙ্গে এক বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে বিদেশমন্ত্রী বলেন, ভারত ও পোল্যান্ডের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। 2024 সালে এই সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়।
1: We are working on agreements including cyber security, space, clean coal, classified information, critical minerals, and I'm confident that they will add both texture and substance to our ties. On people-to-people exchanges, I'm glad to announce that the second edition of the Jam Sahib Memorial Youth Exchange Program will be taking place in October.
0: এদিকে পোল্যান্ডের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বৈঠকে কৌশলগত অংশীদারিত্ব বাস্তবায়ন এবং প্রতিরক্ষা, মহাকাশ ও জাহাজ নির্মাণ সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রের সহযোগিতা সম্প্রসারিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। হরপাবানে বিধ্বস্ত নেপালের ত্রিশূরী বাজার এলাকা থেকে একটি 5 বছরের শিশুসহ আরও 3 ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। এ নিয়ে পর্যন্ত মোট 169 জন ভারতীয়কে উদ্ধার করা হল বলে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে জানান, 275 জন ভারতীয় এখনও নিখোঁজ, 1907 জন নিরাপদে চীন থেকে নেপালে এসেছেন, তিব্বত স্বশাসিত অঞ্চলে আর কোনো ভারতীয় আটকে নেই। শ্রী জয়সওয়াল আরও বলেন, কাঠমান্ডুতে ভারতের দূতাবাস উদ্ধার হওয়া ভারতীয়দের বিমানে করে দেশে ফাটা পাঠানোর জন্য সব রকমের উদ্যোগ নিয়েছে। গত মাসের 26 তারিখে নেপালের এই ভয়াবহ বিপর্যয়ের পর ভারত এ পর্যন্ত সেদেশকে 95 টন ত্রাণ সামগ্রী সরবরাহ করেছে। নেপাল সরকারের প্রয়োজন মাফিক ভারত সব রকমের সহযোগিতা করে যাবে বলেও শ্রী জয়সওয়াল জানান।
2: 166 Indian nationals have been rescued in Nepal. I also wish to add here that so far 1,907 Indian nationals have safely crossed into Nepal from China, and as per official sources in China, there are no Indian travelers who are stranded in the Tibet Autonomous Region in China. So any Indian national who was there has left China or Tibet Autonomous Region.
0: এদিকে নেপালে হরপাবানে মৃতের সংখ্যা আরও বেড়ে হয়েছে 1295, সবচেয়ে বেশি 359টি দেহ উদ্ধার হয়েছে চিতওয়ান থেকে। সেদেশের জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর জানিয়েছে, এখনও প্রায় 5,000 মানুষ নিখোঁজ, তাদের সন্ধানে তল্লাশি চলেছে, উদ্ধার করা হয়েছে 12,000-এরও বেশি মানুষকে। এদিকে এক উল্লেখযোগ্য সাফল্য হিসেবে নেপালের ত্রিশূলি 3-এ জলবিদ্যুৎ প্রকল্পে সুড়ঙ্গ থেকে 10 দিন পর গতকাল 2 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। শিরঙ্গের ভেতর তদের আওয়াজ পাওয়ার পরে উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছিল। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় গতরাতে জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়। উত্তরপ্রদেশের মথুরায় শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দিরে এই উপলক্ষে বিশেষ সমারোহের আয়োজন করা হয়। অসংখ্য ভক্ত সেখানে সমবেত হন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা পূর্ব কৈলাসের ইসকন মন্দিরে এই উপলক্ষে এক প্রার্থনা সভায় যোগ দেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মেচেদার ইসকন মন্দিরে জন্মাষ্টমীর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়াও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোরখপুরে গোরক্ষনাথ মন্দির, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ভোপাল এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা জয়পুরের ইসকন মন্দিরে মধ্যরাতে জন্মাষ্টমী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আজ চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় নন্দোৎসবের আয়োজন করা হচ্ছে। শ্রীকৃষ্ণের জন্ম উপলক্ষে গোকুলের রাজা নন্দ যে উৎসব পালন করেছিলেন তার স্মরণেই এই নন্দোৎসব উদযাপিত হয়ে থাকে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্বজুড়ে মাদার টেরেসার 30তম প্রয়াণ দিবসে তাকে স্মরণ করা হচ্ছে। এই উপলক্ষে কলকাতায় মাদার হাউসে বিশেষ প্রার্থনা সভা ও শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মহিলাদের টি-20 এশিয়া কাপ ক্রিকেটে আজ রাতে গ্রুপের শেষ ম্যাচে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সারা দেশে এক যথোচিত মর্যাদায় শিক্ষক দিবস উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে রাষ্ট্রপতি জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করবেন। খবর আপাতত এ পর্যন্তই। পরের খবর 7:25।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন শাশ্বত বারুদ। আজ শুনবেন সর্বপল্লী রাধাকৃষ্ণনের রচনা থেকে পাঠ।

বিচ্ছেদ অপেক্ষা অধিক দুঃখকর অবস্থা নাই। বিচ্ছেদের মধ্যে আমরা স্থির থাকিতে পারি না, আমরা তীব্রভাবে জীবনে চরিতার্থতা এবং পতিত অবস্থা হইতে উদ্ধার কামনা করি। আমাদিগকে এই দ্বৈত ও বিচ্ছেদের চেতনাকে উহার শেষ অবধি পর্যন্ত অতিক্রম করিয়া উহার বাহিরে যাইতে হইবে। আমাদের কণ্ঠে ধ্বনিত হইতেছে চিরযুগের এই প্রার্থনা, অসত মা সদগামায়, তমস মা জ্যোতির্গামায়, মৃত্যুর মা অমৃতঙ্গামায়। অর্থাৎ আমাকে অসৎ হইতে সতে লইয়া যাও, অন্ধকার হইতে আলোকে লইয়া যাও, মৃত্যু হইতে অমৃতে লইয়া যাও। বৌদ্ধিক চেতনার দরুন আমাদের হৃদয়ে ক্ষত উৎপন্ন হইয়াছে, কিন্তু সৃষ্টিকারিণী পূর্ণ চেতনা এই ক্ষত নিরাময় করিবে। আমরা যদি বৌদ্ধিক চেতনার স্তরে পড়িয়া থাকি এবং স্বার্থ সংসার লইয়াই সন্তুষ্ট থাকি, তাহলে আমরা হইতেছি একো জন্মা, এবং তখন বিনা আয়াসে ও বিনা সংকল্প উদ্দেশ্যহীনভাবে আমাদের জীবন যাপিত হয়। কিন্তু যাহাদের জটিল উদ্দীপনাময় ব্যক্তিত্ব সংশয় ও আধ্যাত্মিক সংকটের চক্রে খণ্ডিত হইয়া পুনরায় সম্মিলিত, উজ্জীবিত ও অখণ্ডীকৃত হয়, তাহারাই দ্বিজন্মা দ্বিজ। মানুষ তাহার বৌদ্ধিক চেতনার দ্বারা বিষয়ী ও বিষয়ের ভেদ গ্রহণ করিতে পারে, তাই প্রকৃতি হইতে উৎপন্ন হইয়াও, প্রকৃতির অপরিহার্য নিয়মের অধীন হইয়াও, এবং উহারই কতকগুলি স্বাভাবিক কর্মপ্রেরণার দ্বারা সঞ্চালিত হইয়াও মানুষ স্বয়ং অপ্রকৃতি, সে প্রকৃতি হইতে পৃথক চিদাত্মা। মানুষ নিজেকেও অতিক্রম করিয়া যাইতে সমর্থ, কারণ তাহার নিজেকে নিজের বিষয় করিবার ক্ষমতা আছে। প্রকৃতির জগৎ এবং তদ্বহিস্থ জগৎ উভয়ের সহিত মানুষের সাজাত্ম রহিয়াছে। উপনিষদে সংসার ও মোক্ষের ভেদ স্বীকৃত হইয়াছে। বৌদ্ধগণ কর্ম ও নির্বাণের ভেদ, অর্থাৎ বিষয় জগতের নিয়ামক তত্ত্ব এবং বিষয়াতীত তত্ত্বের মধ্যে পার্থক্য স্বীকার করেন। হাইডেগেরের মতে সত্তা ও অস্তিত্ব পরস্পর হইতে ভিন্ন। মানুষ যদি তাহার অস্তিত্বের গণ্ডি অতিক্রম করিতে না পারে, তাহা হইলে তাহার অদৃষ্টে মৃত্যু ও শূন্যতার দণ্ডভোগ অনিবার্য। মানুষকে প্রথমে এই রিক্ততা, অভাব অথবা মাধ্যমিক বৌদ্ধদের শূন্যের উপলব্ধির মধ্য দিয়া যাইতে হইবে। অবশ্য এই উপলব্ধি স্বয়ং পরমপুরুষার্থ নহে, কিন্তু এই উপলব্ধিকে অতিক্রম করিয়া সংসারে বাহিরে যাওয়াই এই উপলব্ধির উদ্দেশ্য। মানুষ কি সত্তাকে প্রাপ্ত হইবে অথবা হইবে না, সে কি শূন্যতাকে বিনাশ করিয়া তাহার বাহিরে যাইবে অথবা শূন্যতায় কি তাহাকে বিনাশ করিবে, এই সমস্যাকে উপলব্ধি করাই বিভীষিকার অনুভূতি। ব্যক্তি যখন ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ হইতে প্রতিনিবৃত্ত হয়, যখন সে সংসার জাল ছিন্ন করিয়া সত্তার কেন্দ্রস্থলে প্রবেশ করে, যখন বিষয়ের জগৎ তাহার দৃষ্টি হইতে দূরে সরিয়া যায়, তখন সে চিদাত্মার সত্তা সম্বন্ধে নিশ্চিত জ্ঞান লাভ করে, যাহা বিষয় নহে, যাহা কোনো কালান্তপাতী অস্তিত্ববান পদার্থ নহে, যাহা কালানুস্যূত হইয়াও কালাতীত। তখন সে উপলব্ধি করে যে কাল ও মৃত্যুই সবকিছু নহে, কালপ্রবাহের চক্ষেও ধূলি নিক্ষেপ করা সম্ভবপর, এবং বুদ্ধ এবং খ্রিস্টের সহিত একসঙ্গে বলিতে পারা সম্ভবপর যে আমি জগৎকে পরাভূত করিয়াছি। স্বীয় সসীমতা ও কালিকতা সম্বন্ধে মানুষের যে

উহার গর্ভে অনন্ততার চেতনাও নিহিত। শূন্যের তিক্ত অর্থকে সাক্ষাৎভাবে উপলব্ধি করিয়া আমরা সেই সত্তার আলোককে প্রাপ্ত হই যাহার মধ্যে অস্তিত্ব নিবাস করে।

0: শাশ্বত ভারত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন সর্বপল্লী রাধাকৃষ্ণনের রচনা থেকে পাঠ।
1: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।
2: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com, maitrwebandhu maitribondhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribondhu23@gmail.com, maitrwebandhu maitribondhu23@gmail.com।
3: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দেবারতী সোম।

রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন শিল্পী দেবারুতি সোমের কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রামবাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন জলদি কপি জাতীয় ফসলের পরিচর্যা। এ বিষয়ে বলছেন বরুণ কৃষ্ণ কুণ্ডু, উপকৃষি অধিকর্তা, জল ব্যবস্থাপনা, ঝাড়গ্রাম।
2: জলদি জাতীয় কপির বিশেষ কিছু পরিচর্যাগুলো নিতেই হবে, না

0: হলে নয়। এবার জলদি জাতীয় ফুলকপি বলুন বা বাঁধাকপি বলুন, এগুলো হচ্ছে অপেক্ষাকৃত উঁচু জমিতে, জল নিকাশি ব্যবস্থাযুক্ত জমিতে এবং সুষম সার এবং সুষমভাবে যদি রোগ এবং পোকা নিয়ন্ত্রণ করা যায় তাহলে ভালো ফলন পাওয়া যায়। আমাদের যে সমস্ত এখন আলোচনা সেটার মধ্যে হচ্ছে ফুলকপি জাতীয় ক্ষেত্রে আমরা বিশেষ বিশেষ কিছু জাত আমরা নির্বাচন করব, বিশেষ করে মনসুন কুইন, 4051, হোয়াইট ডোম, 1008, ডন, মার্ভেল, প্রেস্টিজ, হোয়াইট বিউটি, ম্যাজিক স্নো, ট্রপিক্যাল স্নো, এই সমস্ত আর্লি ভ্যারাইটিগুলো যদি মানে জলদি জাতীয় ফসল লাগাতে যদি আমরা পারি তাহলে একটা ভালো আশানুরূপ ফলন পেতে পারি। সাধারণত মে থেকে জুলাই পর্যন্ত এই বীজগুলো বোনা হয় বীজতলাতে, তারপরে বীজতলাতে মোটামুটি এক মাস থাকে, 28 দিনের মতো, তারপরে সেখান থেকে আমরা চারাটা মূল জমিতে লাগাবো। সেখানে মূল জমিতে প্রায় 50 দিন এর মাথায় বা 55 দিনের মাথায় আমরা ফসলটা তুলে বাজারজাত করতে পারবো, অর্থাৎ আমরা লাস্ট হচ্ছে জুলাই মাস পর্যন্ত আমরা বীজতলাতে রাখতে পারবো। তার থেকে আরও 2 মাস যদি আমি ধরি তাহলে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে আমি বাজারজাত করতে পারলাম। এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিটা নিতে হবে। বিশেষ করে আপনারা নিশ্চয়ই জানেন যে আগামী দিনে অর্থাৎ সেপ্টেম্বর এবং অক্টোবরের দিকে বিশেষ করে বিশ্বকর্মা পুজো এবং দুর্গাপুজোর সময় কপির দাম যে কীরকম থাকে আমরা সবাই জানি। অতএব আমাকে মার্কেটটা ধরতে হবে এবং বিশেষ কিছু জাত আমাকে নির্বাচন করতে হবে, জমি হতে হবে উঁচু জমি, বেলে দোআঁশ মাটি বা দোআঁশ মাটি থাকতে হবে, পর্যাপ্ত পরিমাণে জৈব পদার্থ ব্যবহার করতে হবে, বিশেষ করে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার, খোল, ট্রাইকোডার্মা ভিরিডি, একটি জৈব ছত্রাকনাশক সিউডোমোনাস ফ্লোরোসেন্স, একটি জৈব ব্যাকটেরিয়া নাশক, এগুলোর ব্যবহার বাড়াতে হবে। বিঘাপ্রতি যদি 50 কেজি খোল হয় তার সঙ্গে 1 কেজি ট্রাইকোডার্মা ভিরিডি এবং 1 কেজি সিউডোমোনাস ফ্লোরোসেন্স 3-4 দিন আমরা ঠান্ডা জায়গায় বা ছায়া জায়গায় রেখে একটু সামান্য জলের ছিটা দিয়ে রেখে তারপরে মূল জমিতে আমরা প্রয়োগ করব। তারপরে এটা হলো জৈবভাবে, যারা রাসায়নিকভাবে করবেন জৈব এবং রাসায়নিকভাবে তারা করতে পারেন, সেটা হচ্ছে শেষ চাষে মানে 3 থেকে 4টে চাষ দেওয়ার পরে শেষ চাষে 14-35-14-25 কেজি বিঘাপ্রতি অর্থাৎ 33 শতকে প্রয়োগ করবেন এবং খোল যা দেওয়ার বলেছি সেগুলোও প্রয়োগ করতে পারেন। এবার এগুলো হচ্ছে আমরা ব্যবহারের দিকে বললাম। বীজ অবশ্যই বীজ শোধন করবেন আপনারা, বীজ শোধন কার্বেন্ডাজিম বা জাতীয় অর্থাৎ 50% কার্বেন্ডাজিম বা যা জাতীয় ব্যবিষ্টির নামে পাওয়া যায় 3 গ্রাম প্রতি কেজি বীজের সঙ্গে মাখিয়েও আপনারা বীজটা বুনতে পারেন। সাধারণত সিড ট্রিটমেন্ট করা থাকে, তবুও আপনারা আলাদাভাবে সিড ট্রিটমেন্ট করবেন এবং যে জাতগুলোর কথা বললাম সেগুলো যদি সঠিক সময়ে যদি লাগানো যায় তাহলে ভালো ফলন পাওয়া যায়। এবার আসছি কিছু প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, PGR। প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হিসেবে আপনারা হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারেন 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে। চারার বয়স যখন 10 দিন সেই সময় 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে হিউমিক অ্যাসিড স্প্রে করতে পারেন। চারার বয়স যখন 20 দিন তখন আরেকবার স্প্রে করবেন, এতে কিন্তু শিকড়ের বৃদ্ধি পাবে। তাহলে এইভাবে যদি করেন তাহলে আমরা কিন্তু অনেকটাই ফলন বেশি পাবো। এছাড়া অ্যাগ্রোমিন গোল্ড বা ট্রাসেল 3 গ্রাম প্রতি লিটার জলে গুলে 20 দিনের মাথায় চারার বয়স এবং 40 দিনের মাথায় স্প্রে করলে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যের ঘাটতি মেটানো যাবে। সাধারণত দেখবেন ফুলকপির কার্ড বেগুনি বর্ণ হয়ে গেছে, ফুলকপি ফেটে যাচ্ছে, কাণ্ড ফাঁপা হয়ে যাচ্ছে, সেগুলো বোরনের অভাবে। কিন্তু ট্রাসেল বা অ্যাগ্রোমিন এটার মধ্যে জিঙ্ক বোরন মলিবডেনাম আছে, তাতে কিন্তু এই ফাটার রোগ বা বেগুনি হয়ে যাওয়ার রোগটা অনেকটাই কেটে যাবে। এছাড়া লেদা পোকা, সুরুই পোকা, ডায়মন্ড ব্ল্যাক মথ এগুলো তো আছেই, তার জন্যে প্রোফেক্স সুপার মানে সাইপারমেথ্রিন এবং প্রোফেনাফসের মিশ্রণ 1 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। আর যদি গোড়া পচা রোগ হয় তাহলে রিডোমিল গোল্ড, ক্রিলাক্সিল এই জাতীয় ওষুধ অর্থাৎ মেটালেক্সিল জাতীয় ওষুধ 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে অনেকটাই উপকার পাওয়া যায়।
1: এতক্ষণ শুনলেন জলদি কপি জাতীয় ফসলের পরিচর্যা। এ বিষয়ে বললেন বরুণ কৃষ্ণকুণ্ডু, উপকৃষি অধিকর্তা, জল ব্যবস্থাপনা, ঝাড়গ্রাম।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হলো প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

এই মুহূর্তে আজকের অনুষ্ঠান পরিচিতি সম্পর্কে একটু বলে দেব। আজকে শনিবার 5/9/2026 আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনে সকাল 7:05 শুনবেন লোকসঙ্গীতের অনুষ্ঠান, ভারতীয় সময় সকাল 7:15 শুনবেন বাংলাদেশের দর্শনীয় স্থান, আজকের দর্শনীয় স্থান সিলেট, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। 8:30 পথ চলতে। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শুভব্রত চৌধুরী। আজ শুনবেন প্রথম পর্ব। 8:45 কীর্তন, শিল্পী পলাশ সরকার। 9:00 ছোটদের আসর, রূপকথার গল্প, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় পুনম বাগ। 10:30 তরজাগানে থাকছেন প্রভাস হালদার এবং সহশিল্পী বৃন্দরা। ১১:00 শিল্প প্রাঙ্গণ, ভারতনাট্যম আচার্য রুমেলা চট্টোপাধ্যায় সাক্ষাৎকার নিয়েছেন রৌলিনা গঙ্গোপাধ্যায়। এবং শিল্প প্রাঙ্গণেই শুনবেন আরও একটি অনুষ্ঠান, পটশিল্প, উপস্থাপনায় অর্ঘ ঘোষাল, প্রযোজনায় ডক্টর মানুষ প্রতিম দাস। 11:30 রম্যগীতি। 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় মল্লিকা চৌধুরী। 12:30 নাটক কুলিনের মেয়ে, রচনা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য, প্রযোজনায় নির্মল গুহ। 1:40 বাংলা ব্যান্ডের গান। 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা হবে ভারতীয় সময় 3:30। 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, বিষয় মঞ্চকথা। শিক্ষক দিবস উপলক্ষে অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সুচিস্মিতা সরকার। বিকেল 4:35 আরোগ্য নিকেতন, সবার জন্য পুষ্টি বিষয়ে সাক্ষাৎকার। 4:50 ঢাকার চিঠি, 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় জুথিকা নাজির, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অঙ্কুর কুণ্টু। 6:20 ক্ষেত খামারের কথা, লাভজনকভাবে সুপারি এবং নারকেলের চারা তৈরি, এ বিষয়ে ডক্টর সমরেন্দ্র খাঁড়ার সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য বিষয়ে রক্তাল্পতা রুখতে পুষ্টি, শ্রীপর্ণা রায় বর্মনের সাক্ষাৎকার শুনবেন। 7:00 তরজাগান, প্রভাস হালদার এবং সহশিল্পী বৃন্দের কণ্ঠে। 7:45 নস্টালজিয়া, অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায় সাক্ষাৎকার নিয়েছেন সুতপা চট্টোপাধ্যায়। 8:15 শ্রবণী, রম্য রচনা অনিরুদ্ধ গঙ্গোপাধ্যায়, স্বরচিত কবিতা পাঠ জহর সেন এবং সংযম পাল। 9:00 কথায় গানে, উপস্থাপনায় সৃজিতা রায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 আলোর সন্ধানে, অটিস্টিক শিশুদের প্রতিবন্ধকতা এবং সুযোগ, উপস্থাপনায় সৌরভ গুপ্ত, প্রযোজনা দুর্বাদে। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় সৃজিতা রায়। আর 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের মৈত্রীর অনুষ্ঠান পরিচিতি।

আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 205 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রীতে এই মুহূর্তে শুনবেন লোকগীতির অনুষ্ঠান। আর লোকগীতির অনুষ্ঠানে প্রথমেই যে গানটি শোনাব সেটি ইমন চক্রবর্তীর কণ্ঠে।

শুনছিলেন লোকগীতের অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানে প্রথম গানটি শুনছিলেন ইমন চক্রবর্তীর কণ্ঠে এবং পরের গানে ছিলেন সমবেত শিল্পীবৃন্দ। লোকসঙ্গীতের অনুষ্ঠান এখন এ পর্যন্তই। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলাদেশের দর্শনীয় স্থান।

বাংলাদেশের দর্শনীয় স্থানে আজকে আমরা যাব সিলেটে। হ্যাঁ, বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত সিলেট যেন প্রকৃতি নিজের হাতে এঁকেছে। পাহাড়, ঝর্ণা, নদী, চা বাগান আর সবুজে ঘেরা এই শহরকে দেখলে মনে হয় ব্যস্ত পৃথিবীর থেকে কয়েক মুহূর্তের জন্য যেন দূরে চলে এসেছি। আমাদের সিলেট যদি ভ্রমণ করতেই হয় তাহলে আমরা একেবারে সুরমা নদী

তীর ধরে এগিয়ে যাব। আর সেখান থেকে চোখে পড়বে সিলেটের পরিচিত ব্যস্ততা, আর তারই মধ্যে একটা শান্ত আধ্যাত্মিক আবহাওয়া। মাজার থেকে সিলেটের যে রূপ, যে ধ্বনি, সেটিও ভেসে আছে। জাফলংয়ের দিকে যেতে যেতে আমরা দেখতে পাব মেঘালয়ের পাহাড়, সামনে পিয়ানাই নদী এবং নদীর বুকে ছড়িয়ে থাকা অসংখ্য পাথর, যা জাফলংয়ের সৌন্দর্য যেন আমাদের চোখে এঁকে দেবে। আর পাহাড়ের গায়ে মেঘ জমলে সেই উপভোগ করতে পারব বাংলাদেশের জমজমাট যে আলো আঁধারি, মেঘ বৃষ্টি পাহাড় নিয়ে পরিবেশ, সেই বাংলার প্রাকৃতিক রূপ। সিলেটের আরও একটি বিস্ময়কর জায়গা হচ্ছে রাতারগুল এবং সোয়াম্প ফরেস্ট। নৌকা চেপে জলমগ্ন বনের ভেতর দিয়ে এগিয়ে যাওয়ার অভিজ্ঞতাই একেবারে কিন্তু অন্যরকম। জলের উপর গাছের ছায়া এবং চারিপাশে নীরবতা, সবুজের গভীরতা আপনাকে শান্ত করবে, মনের মধ্যে গভীরতা আনবে, মনে হবে এ যেন একটা রূপকথার বনে ঢুকে পড়েছি। প্রকৃতির কাছাকাছি আমরা যদি যেতে চাই বাংলাদেশের সিলেট অনবদ্য জেলা, তাহলে আমাদের অবশ্যই যেতে হবে বিছানাকান্দি। পাহাড় থেকে নেমে আসা জলধারা, স্বচ্ছ জল এবং পাথরের স্তর, সব কিছু মিলিয়ে জায়গাটি প্রকৃতিপ্রেমীদের জন্য অসাধারণ অভিজ্ঞতা। এই বিছানাকান্দির কথা বলতে বলতে মনটা সত্যি এরকম জায়গায় বারবার ছুটে চলে যায়, মনে হয় যে এক ছুটে চলে যাব সিলেটে বা অন্য কোথাও বাংলাদেশের দর্শনীয় অন্য কোনো স্থানে। তবে আজকে যেহেতু সিলেটে আসি, অবশ্যই ফেরা যাক সেই প্রসঙ্গে। সিলেট ভ্রমণে লালা খানকে বাদ দেয়া কিন্তু একেবারে যায় না। নীলচে সবুজ জলের নদীতে নৌকা ভেসে চলার সময় দুই তীরের পাহাড় এবং সবুজের দৃশ্য মনকে অদ্ভুত একটা প্রশান্তি এনে দেয়। আর সিলেট মানেই তো চা। সারি সারি চা বাগানের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে, চা বাগানের চায়ের ওপর হাত বুলাতে বুলাতে, চা গাছের ওপর চারপাশের সবুজকে মনের মধ্যে নিতে নিতে, আপনি যদি এক চুমুক চা খান তার সুবাস আপনাকে মুগ্ধ করে দেবে। সিলেটের চা সারা পৃথিবী কিন্তু বিখ্যাত। সিলেট ভ্রমণের জন্য বা সিলেট দর্শন করার জন্য অবশ্যই সিলেটের চা বাগান আমাদের বাকেট লিস্টে থাকবে। তবে সিলেট শুধুমাত্র প্রকৃতির শহর নয়, এখানে রয়েছে খাবারেরও কিন্তু নিজস্ব পরিচয়। ঠিক আছে, বিভিন্ন রকমের স্থানীয় মাছ, আর সিলেটের চায়ের কথা তো বললামই, এই ভ্রমণকে অপূর্ব করে তুলবে। আর যেখানে আমরা বেড়াতে যাই তার খাওয়া দাওয়া সেই জায়গাটিকে আমাদের কাছে অন্যভাবে তুলে ধরে, সেখানকার লোকসংস্কৃতিকে আমাদের কাছে নিয়ে আসে। বিভিন্ন রকমের শাক এবং মাছ দিয়ে শাক আপনি কিন্তু সিলেটে গিয়ে খেতে পারবেন। যদি কখনো মনে হয় শহরের কোলাহল থেকে একটু দূরে যাব, বাংলাদেশের একটু এমন একটা জায়গায় যাব যেখানে আমি নানা ধরনের জিনিস চেখে দেখতে পারব, প্রকৃতি থাকবে, পাহাড় থাকবে, চা বাগান থাকবে, আবার চিটি পুটে বাংলাদেশকে উপভোগ করব, তাহলে বাংলাদেশের সিলেটের মতো জায়গা হয় না। আজকে বাংলাদেশের দর্শনীয় স্থানে ছিল সিলেট।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হল, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শিক্ষক ও শিক্ষাবিদদের নিয়মিত জ্ঞান ও দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। শিক্ষক দিবস উপলক্ষে এক বার্তায় তিনি শিক্ষক সমাজকে শুভেচ্ছা জানান। সারা দেশে আজ যথোচিত মর্যাদায় শিক্ষক দিবস উদযাপিত হচ্ছে। রাষ্ট্রপতি এই উপলক্ষে নতুন দিল্লিতে জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে শ্রীরাম কলেজ অব কমার্সের শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভারত ইউক্রেন ও রাশিয়া দুটি দেশের সঙ্গেই নিরন্তর যোগাযোগ রেখে চলেছে। হরপাবানে বিধ্বস্ত নেপালে এ পর্যন্ত 169 জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বেড়ে হয়েছে 1000।

আর 295 যথাযথ ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় আজ আয়োজন করা হচ্ছে নন্দোৎসবের। গত রাতে জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়। মহিলাদের টি টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটে ভারত আর চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষক ও শিক্ষাবিদদের নিয়মিত জ্ঞান ও দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। শিক্ষক দিবস উপলক্ষে এক বার্তায় রাষ্ট্রপতি তাদের শিক্ষাদানে নতুন উদ্ভাবনী পদ্ধতি অবলম্বনের পাশাপাশি আধুনিক প্রযুক্তি গ্রহণেরও পরামর্শ দেন। এই উপলক্ষে গোটা দেশের শিক্ষক সমাজকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, একজন নিষ্ঠাবান ও যত্নশীল শিক্ষকই পারেন পড়ুয়াদের প্রতিভার বিকাশ ঘটিয়ে তাদের উৎকর্ষের পথে পরিচালিত করার জন্য উৎসাহিত ও অনুপ্রাণিত করতে। ছাত্রছাত্রীদের প্রতিভার বিকাশ, চরিত্র গঠনের ক্ষেত্রে শিক্ষকরা তাদের সুপরামর্শ ও দিশা নির্দেশের মাধ্যমে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, রাষ্ট্রপতি তার ভাষণে সে কথা উল্লেখ করেছেন। ছাত্রছাত্রীদের মধ্যে অনুসন্ধিৎসা ও স্বাধীনভাবে নিরপেক্ষ চিন্তাভাবনার প্রসার ঘটানোর লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্যও শিক্ষকদের প্রতি আর্জি জানান রাষ্ট্রপতি। জাতির গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদানের উল্লেখ করে শ্রীমতী মুর্মু আশা প্রকাশ করেন, প্রজন্মের পর প্রজন্ম তারা যেভাবে সমাজকে আলোকপ্রাপ্ত করার লক্ষ্যে কাজ করে চলেছেন, তা দেশকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিতে সহায়ক হবে। শ্রীমতী মুর্মু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তাকে এক অনন্য সাধারণ শিক্ষক হিসেবেও বর্ণনা করেন। উল্লেখ্য, দেশ ও জাতির গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রাক্তন রাষ্ট্রপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি প্রতিবারের মতো এবারেও সারা দেশে আজ যথোচিত মর্যাদায় শিক্ষক দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে রাষ্ট্রপতি আজ নতুন দিল্লিতে 48 জন স্কুল শিক্ষক শিক্ষিকাকে জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করবেন। 27টি রাজ্য, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারের 6টি সংগঠন থেকে এই শিক্ষক শিক্ষিকাদের নির্বাচন করা হয়েছে। এর মধ্যে আছেন পশ্চিমবঙ্গের 2 জন, পূর্ব বর্ধমানের শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী এবং জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের সরকারি মডেল স্কুলের শান্তনু পাত্র। এছাড়াও রাষ্ট্রপতি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিকের 21 জন শিক্ষক শিক্ষিকাকে জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করবেন। এর মধ্যে কেন্দ্রীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে 12 জন, রাজ্য বিশ্ববিদ্যালয় থেকে 5 জন এবং পলিটেকনিক থেকে 4 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। রাজ্য বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত 5 জনের মধ্যে 3 জন সরকারি এবং 2 জন বেসরকারি কলেজের সদস্য। অনুষ্ঠানে প্রত্যেক পুরস্কার প্রাপকের উল্লেখযোগ্য কাজ নিয়ে তৈরি সংক্ষিপ্ত তথ্যচিত্র প্রদর্শিত হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও আজ বিদ্যাসাগর শিক্ষা সম্মান প্রদান করবেন। নিউটাউন কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানে বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকাকে এই পুরস্কারে সম্মানিত করার পাশাপাশি কয়েকটি স্কুলকে সেরা বিদ্যালয়ের পুরস্কারেও ভূষিত করবেন তিনি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী গতকাল জাতীয় শিক্ষক পুরস্কার প্রাপকদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে শিক্ষকদের শিশুদের উপযুক্তভাবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরাই দেশের সবচেয়ে বড় সম্পদ বলেও উল্লেখ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত সিং এবং ডক্টর সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে শ্রীরাম কলেজ অব কমার্সের শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। এই উপলক্ষে এক সভাতেও ভাষণ দেবেন তিনি। উল্লেখ্য, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত অন্যতম উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান এই শ্রীরাম কলেজ অব কমার্স স্থাপিত হয় 1926 সালে। বিশিষ্ট শিল্পপতি ও জনহিতৈষী স্যার শ্রীরাম কলেজটি প্রতিষ্ঠা করেন। শিক্ষক দিবসের সঙ্গে এবার এই কলেজের শতবার্ষিকী উদযাপনের অনুষ্ঠান বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA ইংরেজি, বাণিজ্য এবং সমাজতত্ত্ব বিষয়ের পরীক্ষার্থীদের জন্য UGC নেটের অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। আগামী 9 ও 10 সেপ্টেম্বর 3টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীরা UGCnet.ta.nic.in ওয়েবসাইট থেকে নিজেদের লগ ইন তথ্য ব্যবহার করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। উল্লেখ্য, জুনে এই পরীক্ষায় 3টি বিষয়ের প্রশ্নপত্রে একাধিক ত্রুটির অভিযোগ ওঠার পর NTA ফের এই পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়।
উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ তামিলনাড়ুর চেন্নাইয়ে একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন। হৃৎপিণ্ডের ভাল্ব ও হৃদরোগের সমস্যার উন্নত চিকিৎসাকে কেন্দ্র করে আয়োজিত জাতীয় পর্যায়ের একাডেমিক সম্মেলন ইন্ডিয়া ভাল্ভস 2026 যোগ দেবেন তিনি। এছাড়া

0: চেন্নাইয়ের গুয়েন্ডিতে ইন্ডিয়া ভাল্ভ রেজিস্ট্রিরও সূচনা করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ তিন দিনের সফরে গোয়া যাচ্ছেন। আগামীকাল তিনি গোয়া সংক্রান্ত বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের বিভিন্ন বিভাগের সঙ্গে এক বৈঠকে পৌরোহিত্য করবেন। এছাড়া মাদক সংক্রান্ত বিষয়ে সাংবাদিক সম্মেলনেও তাঁর বক্তব্য রাখার কথা। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভারত, ইউক্রেন ও রাশিয়া দুটি দেশের সঙ্গেই নিরন্তর যোগাযোগ রেখে চলেছে। নতুন দিল্লি সমস্যা সমাধানের বিভিন্ন দিকও খতিয়ে দেখছে। তিনি গতকাল ওয়ারশতে পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কির সঙ্গে এক বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে কথা বলেন। ডক্টর জয়শঙ্কর জোর দিয়ে বলেন, ভারত দৃঢ়ভাবে বিশ্বাস করে অন্তহীন যুদ্ধই যুদ্ধের অবসানের পথ প্রশস্ত করে। পোল্যান্ডের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে বিদেশমন্ত্রী বলেন, সাইবার নিরাপত্তা, মহাকাশের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারত ও পোল্যান্ড একাধিক চুক্তির লক্ষ্যে কাজ করে চলেছে। এই উদ্যোগগুলি দুদেশের সম্পর্ককে আরও গভীর ও অর্থবহ করে তুলবে। দীর্ঘ সংঘাতের অবসানের লক্ষ্যে মার্কিন আধিকারিকদের সঙ্গে কূটনৈতিক আলোচনার মধ্যেই কিভে অবস্থিত নিরাপত্তা পরিষেবার সদর দপ্তর লক্ষ্য করে রাশিয়ার একটি ড্রোন আঘাত হেনেছে বলে সেদেশের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন। প্রতিবেশী দেশকে লক্ষ্য করে মস্কোর সামরিক অভ্যুত্থানের পাঁচ বছরের পরেও ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আকাশপথে হামলা অব্যাহত। গতকালের ওই হামলায় 12 জন আহত হয়েছেন বলে জেলেনস্কি জানান। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। হরপাবানে বিধ্বস্ত নেপালের ত্রিশুরি বাজার এলাকা থেকে একটি পাঁচ বছরের শিশুসহ আরও তিন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট 169 জন ভারতীয়কে উদ্ধার করা হল বলে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলন জানান, 275 জন ভারতীয় এখনও নিখোঁজ। তিব্বত স্বশাসিত অঞ্চলে আর কোনো ভারতীয় আটকে নেই। গত মাসের 26 তারিখ নেপালের ভয়াবহ বিপর্যয়ের পর ভারত এ পর্যন্ত সেদেশকে 95 টন ত্রাণ সামগ্রী সরবরাহ করেছে। নেপাল সরকারের প্রয়োজন মাফিক ভারত সব রকমের সহযোগিতা করে যাবে বলেও শ্রী জয়সওয়াল জানিয়েছেন।
1: In the wake of this tragedy, we have extended our solidarity and support to the government and people of Nepal. As a close friend and partner, India responded promptly. And we will continue to support rescue, relief, reconstruction and recovery efforts in the country.
0: এদিকে নেপালে হরপাবানে মৃতের সংখ্যা আরও বেড়ে হয়েছে 1295। সবচেয়ে বেশি 359টি দেহ উদ্ধার হয়েছে চিতওয়ান থেকে। এখনও প্রায় 5000 মানুষ নিখোঁজ। রাষ্ট্রসংঘ সাধারণ সভা প্রচলিত বিশ্ব মানচিত্রের পরিবর্তে আফ্রিকার প্রকৃত আয়তনকে আরও সঠিকভাবে তুলে ধরে একটি সংশোধিত মানচিত্র ব্যবহারের পক্ষে ভোট দিয়েছে। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ নন্দোৎসবের আয়োজন করা হচ্ছে। শ্রীকৃষ্ণের জন্ম উপলক্ষে গোকুলের রাজা নন্দ যে উৎসব পালন করেছিলেন তার স্মরণে নন্দোৎসব আয়োজিত হয়ে থাকে। এদিকে গত রাতে জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়। মহিলাদের টি টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটে আজ রাতে গ্রুপের শেষ ম্যাচে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 8টায়। ব্যাডমিন্টনে চায়না মাস্টার্সের সেমিফাইনালে আজ পুরুষদের ডাবলসে ভারতের সাত্বিক সাইরাজ রানকি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি মালয়েশিয়ার নূর মোহাম্মদ আজরিন আয়ুব ও তান উই কিং উয়ের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষক ও শিক্ষাবিদদের নিয়মিত জ্ঞান ও দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। শিক্ষক দিবস উপলক্ষে এক বার্তায় তিনি শিক্ষক সমাজকে শুভেচ্ছা জানান। খবর আপাতত এ পর্যন্তই, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সকালের একটা উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়।

সকালের আড্ডায় আজকে কি কি আছে? আমরা সবাই জানি আজকে একটি বিশেষ দিন, আজকে শিক্ষক দিবস। সেই নিয়ে বেশ কিছু সেগমেন্ট আছে, আছে খেলার বিষয়ে সেই রকম অনুশীলন, সেই রকম শিক্ষকদের কথা।

যে শান্তিনিকেতনে আমাদের গুরুদেবকে নিয়ে কিছু কথা, আর আছে সুগন্ধির কথা। হ্যাঁ, ধূপ বানানোর একটা সিক্রেট রেসিপি যেটা দিয়ে এখন জেনজিরা কিন্তু প্রচুর পরিমাণে ব্যবসা বাণিজ্য করছে। আর মহাকাশের দিকে তাকাবো নাকি, তাকাতেই হবে। আর এই সমস্ত কিছু শুনে মনটাকে শরীরটাকে চাঙ্গা করতে হবে, সব কিছু নিয়ে ফিরব। তবে ওই যে শিক্ষক দিবস, যারা আমাদের জীবনে অন্ধকার দূর করে আলোর পথে নিয়ে চলেন, তাদের উদ্দেশ্যে এই গানটি আমাদের সকলের পক্ষ থেকে।

আজ 5ই সেপ্টেম্বর টিচার্স ডে, আর টিচার্স ডে বললেই আসে গুরু শিষ্যের কতই না গল্প। একবার শান্তিনিকেতনে বিশেষ অনুষ্ঠানের জন্য শিক্ষার্থীরা নাচ তুলছে। কেয়া পাতার নৌকা বেঁধে সাজিয়ে দেব কুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে হেলে তুলে। তাই এই গানের সাথে কিছুতেই নাচের ভঙ্গিমা মনোমতো হচ্ছে না ছাত্রীদের। গুরুদেব নাচ প্র্যাকটিস করা দেখছিলেন এবং কিছুক্ষণ বাদে তিনি চেয়ার ছেড়ে উঠে এসে হাঁটু মুড়ে বসে পড়লেন। হাতের মুদ্রা করলেন নৌকার মতো, নৌকাকে জলে ভাসিয়ে দিলেন এবং জল দিয়ে আস্তে আস্তে যেন ঠেলে ঠেলে নৌকাকে ভেসে যেতে বললেন। গানের সাথে নাচ যেন মিলে মিশে একাকার হয়ে গেল। শিক্ষার্থীদের আনন্দ কলরব উঠল শান্তিনিকেতনের সেই নৃত্যকক্ষে। আসলে রবীন্দ্রনাথ

কবিগুরু, বিশ্বকবি, যাই নামে ডাকা হোক না কেন, সব থেকে বোধহয় ভালো তার সাথে মিলে যায় গুরুদেব ডাক্তাই। তিনি যেন না বলা কথা শিক্ষার্থীদের সবটুকু বুঝতে পারতেন। আর তাই তো বারে বারে তিনি আমাদের মধ্যে না থেকেও তার গান, তার দর্শন, তার কবিতার ভেতরে আজও আমাদের প্রণামের অধিকারী। আজও তার সামনে বার বার মাথাটা আমাদের নত হয়ে যায়। তিনি আমাদের অন্ধকার থেকে টেনে আলোর পথে নিয়ে আসেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই মানুষটি আমাদের মনের মধ্যে রয়। প্রথম গানটি রবীন্দ্রসঙ্গীতই শুনছিলাম স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে, আর এবারের গানে অগ্নিভ বন্দ্যোপাধ্যায়।

0: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
1: হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন।
2: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
3: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
4: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
5: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
6: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
7: আজকে শিক্ষক দিবস এবং শিক্ষক দিবসের আরো গল্পে আসব, তবে সেখান থেকে আমরা যদি একটুখানি খেলার দিকে তাকাই তাহলে কি দেখতে পারবো, খেলা থেকে সিনেমা সমস্ত জগতে গুরু শিষ্যের এরকম অনেক অনেক উদাহরণ আছে। তবে আজকে খেলা সেগমেন্টই বলবো বিখ্যাত গুরু শিষ্যের কথা। আর খেলা মানি ক্রিকেট আমাদের দেশে, আর ক্রিকেট মানি সচিন তেন্ডুলকর। ছোট্ট সচিন তখন ক্রিকেটের স্বপ্নে বিভোর, তার প্রতিভা চিনতে পেরেছিলেন কোচ রমাকান্ত আচরেকর। আচরেকর শুধু ক্রিকেট অনুশীলন করা শেখায়নি, শিখিয়েছিলেন শৃঙ্খলা এবং হার না মানার মানসিকতা। শোনা যায় অনুশীলনের সময় আচরেকর স্ট্যাম্পের ওপর একটি করে এক টাকার কয়েন রাখতেন। সচিন যদি পুরো অনুশীলনে আউট না হতেন, সেই কয়েনটি ছিল সেই সচিন তেন্ডুলকরের পুরস্কার। আজ সচিন তেন্ডুলকর সারা বিশ্ব ক্রিকেটে কিংবদন্তি, কিন্তু তার সাফল্যের গল্প চিরকাল থেকে যাবে তার গুরুর সঙ্গে, এবং তার গুরুর নামও থেকে যাবে আমাদের মনে, রমাকান্ত আচরেকর। আসলে এইরকম গুরু না পেলে শিষ্য বোধহয় ব্যর্থ, আবার এরকম শিষ্য না পেলে গুরুরও মন খারাপ হয়ে যায়। গুরু শিষ্য বিনা অচল, শিষ্য গুরু বিনা অচল। কোথাও গিয়ে তাই দুজনের সাম্য, দুজনের ভালোবাসা, দুজন একে অপরের পরিপূরক হয়ে যায়।

রূপম ইসলামের কণ্ঠে এই গান শুনতে শুনতে আবারও চলে এসেছি সকালের আড্ডায়। আর সকালের আড্ডায় আজকে কিন্তু একটা বিশেষ দিন, আজকে টিচার্স ডে। টিচার্স ডে হোক কিংবা গুরু পূর্ণিমা হোক, বারবার আমাদের শিক্ষকের কথা, গুরুর কথা এগুলো মনে পড়ে। আর যার অনেক সময় জীবনে গুরু নেই, তার কিন্তু বই পরম গুরু। বই আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়, বন্ধু আমাদের অনেক সময় গুরু হয়। আমরা এরকম দেখেছি যে বিভিন্ন সিনেমায়, যেমন থ্রি ইডিয়টসের কথা বলতে পারি, সেখানে কিন্তু রাঞ্চো সবার গুরু। হ্যাঁ, একদমই তাই। কখনো বন্ধু, কখনো বই, কখনো পরিবেশ, কখনো মহাবিশ্ব আমাদের কাছে গুরু হিসেবে ধরা দেয়। অনেক সময় শারীরিকভাবে, মানে ফিজিক্যালি, আবার অনেক সময় ম্যাটারের ঊর্ধ্বে। এইভাবেই আমাদের চলতে থাকে শিক্ষা গ্রহণ। সেই একটা কবিতা ছিল না, যে আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাইরে, ঠিক তেমনি। এই সমস্ত কিছুর নামে যে সমস্ত গুরুরা, যে সমস্ত শিক্ষকরা আমাদের এই ম্যাটারের ঊর্ধ্বে গিয়ে শিক্ষা দেয়, তাদের সকলের জন্য এই গানটি, এবং একটা বন্ধুত্বের গান, কারণ বন্ধুত্ব থেকেও আমরা অনেক কিছু শিখি।

সেই উত্তম কুমারের বন্ধুত্বের সিনেমা মনে পড়ে। কখনো তিনি বন্ধুত্ব এবং সেখানে গিয়ে দেয়া নেয়া সিনেমার কথা যদি আমরা বলি, তাহলে এই যে দুই বন্ধু এবং সেই বন্ধুর বাড়িতে ওঠা, বন্ধুকে যেন গুরু মেনে নেওয়া, আবার কখনো বন্ধুর কাছে তিনি গুরু হয়ে যাওয়া, আবার বন্ধুর গান তার আত্মপ্রকাশের দিক, সব কিছু মিলিয়ে বন্ধুও যেমন গুরু শিক্ষক সমস্ত কিছু হয়ে যাওয়া। আর তার কথা হচ্ছে যখন, আর সময়টা যখন 8টা বাজে, তাহলে দৃষ্টিকোণে আজকে কী আছে শুনে নিই।

0: কবি প্রেমেন্দ্র মিত্র, ছদ্মনাম কৃত্তিবাস ভদ্র, একাধারে কবি, ছোট গল্পকার, ঔপন্যাসিক এবং চিত্র পরিচালক। কর্মজীবন শুরু করেন দীনেশচন্দ্র সেনের সহায়তায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের রামতনু রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে। পরে সুভাষচন্দ্র বসুর বাংলার কথা, ফরওয়ার্ড, বঙ্গশ্রী এবং বেঙ্গল ইউনিটিতে বিজ্ঞাপনের কপি লেখক হিসাবে 1923 সালের নভেম্বর মাসে ঢাকা থেকে কলকাতায় এসে গোবিন্দ ঘোষাল লেনের একটি মেসে থাকবার সময় ঘরের জানলার ফাঁকে একটি পোস্টকার্ড আবিষ্কার করেন। চিঠিটা পড়তে পড়তেই তার মনে দুটো গল্প আসে। সে রাতেই গল্পে দুটো লিখে পরদিন পাঠিয়ে দেন 1924 সালের মার্চ মাসে প্রবাসীতে শুধু কেরানি, আর এপ্রিল মাসে গোপনচারিণী প্রকাশিত হয়। ওই বছরই কল্লোল পত্রিকায় সংক্রান্তি নামে আরও একটি গল্প বেরোয়। এরপর তাঁর বিছিল এবং পাঁক নামে দুটি উপন্যাস বেরোয়। পরের বছর বিজুলি পত্রিকায় গদ্য ছন্দে লেখেন আজ এই রাস্তায় গান গাইব, এক ঐতিহাসিক কবিতা। তার প্রথম কবিতার বই প্রথমা প্রকাশিত হয় 1932 সালে। বৈপ্লবিক চেতনাসিক্ত মানবিকতা তার কবিতার প্রধান বৈশিষ্ট্য। মানুষের সম্পর্কের ভাঙাগড়া, মনের জটিলতা, মধ্যবিত্ত নিম্নবিত্তের ব্যথা বেদনার কথা প্রকাশ করেছেন প্রেমেন্দ্র মিত্র।
1: কোনদিন গেছে কি হারিয়ে, হাট বাট নগর ছাড়িয়ে, দিশেহারা মাঠে একটি শিমুল গাছ নিয়ে আকাশের বেলা যেটা কাটে, সেখানে অনেক পথ খুঁজে পৃথিবী শুয়েছে চোখ বুঝে, এলিয়ে হৃদয় শিয়রে শিমুল শুধু একা চুপ করে রয়। পথ খুঁজে যারা হয়রান, কোনদিন সেই ময়দান তারা পেয়ে যায়, হঠাৎ অবাক হয়ে আশে পাশে ওপরে তাকায়। কোন পথ যেখানেতে নেই, সেখানেই মিলে এক খেই আর এক আশার। সব পথ হারাবার পর বুঝি খোঁজ মেলে আপনার। একদিন যেও না হারিয়ে, চেনা মুখ শহর ছাড়িয়ে, অজানা প্রান্তরে একটি শিমুল আর আকাশ, যেখানে মুখোমুখি চায় পরস্পরে, একদিন যেও না হারিয়ে।
0: এছাড়াও তিনি অনেকগুলি ছোট গোয়েন্দা গল্প ও উপন্যাস লিখেছেন, যার মুখ্য চরিত্র পরাশর বর্মা, যে পেশায় গোয়েন্দা হলেও নেশায় কবি। তাঁর শ্রেষ্ঠ চরিত্র মামাবাবুকে তিনি বহু অ্যাডভেঞ্চার উপন্যাস ও ছোট গল্প এনেছেন, যেগুলি কিশোরদের ভেতর জনপ্রিয় ছিল। তাঁর শ্রেষ্ঠ সবচেয়ে জনপ্রিয় চরিত্র ঘনাদা। গপ্পবাগী সর্বজ্ঞানী মেজবাড়ির ঘনশ্যাম দাস আজও সব বয়সের পাঠকদের কাছেই প্রিয়। তার এই অমর চরিত্র 72 নম্বর বনমালী নস্কর লেনের মেজবাড়ির বাসিন্দা ঘনাদা প্রথম প্রকাশিত হয় 1945 সালে।
2: ঘনাদা একেবারে ব্যাঘ্র ঝম্প দিয়ে খালার ওপর দুবাহু মেলে ধরে হা হা করে উঠলেন। রামভুজ নেহাত আমাদের মেশের অনেক পুরনো ঠাকুর, তাই নইলে আর কেউ হলে বোধ হয় গামলা টামলা শুদ্ধ উল্টে পড়ে খাবার ঘরে একটা কেলেঙ্কারি বাঁধিয়ে ফেলত। রামভুজ ঘনাদাকে চেনে, তাই শুধু এক পা পিছিয়ে গিয়ে বাঁ হাতে বাটি বসানো থালাটা চিনে

0: ভেলকিবাজির মতো অদ্ভুত কায়দায় সামলে নিয়ে বললে,
1: কি হইল বাবু, মাছের ঝোল খাইবেন না? ভালো মাগুর মাছের ঝোল।
2: মাগুর মাছের ঝোল খাবো আমি?
0: ঘনাদার কথায় মনে হলো, হিন্দু ধর্মে সবচেয়ে নিষিদ্ধ খাদ্য যেন তাকে জোর করে খাওয়াবার চেষ্টা করা হচ্ছে। আসল ব্যাপারটা যে কি তা আমরা অবশ্যই সবাই জানি। ঘনাদা নিজের ফাঁদে নিজেই ধরা পড়ে বেরোবার জন্য এখন ছটফট করছেন। ছুটির দিন আর তার উপর গৌরের পাশের খবর বার হবার দরুন সকালবেলা সবাই মিলে বসে একটা খাওয়া দাওয়ার আয়োজনের ব্যবস্থা করছিলাম। এমন সময়ে শিশিরের কাছে একটা সিগারেট ধার করতে বলে রাখি, এ পর্যন্ত মাত্র 2357টা তিনি ধার নিয়েছেন। হ্যাঁ, ঘনাদা ঘরে ঢুকেছেন। যথারীতি সিগারেটটা ধরিয়ে চলে যাবার মুখে আমাদের ভাবগতিক দেখে বোধহয় সন্দিহান হয়ে জিজ্ঞেস করেছিলেন,
2: ব্যাপারটা কি? সকালবেলা এত জরুরি মিটিং কিসে?
1: এই একটু ফিস্টের ব্যবস্থা করছি আজ, আপনি?
2: ফিস্ট?
0: ঘনাদা শিবুকে কথাটা আর শেষ করতে দেননি। ফিস্ট শুনলেই তার ভয় হয় পাছে কেউ তার কাছে চাঁদা চেয়ে বসে, তাই অত্যন্ত বিরক্ত হয়ে বলেছেন,
2: তোমাদের নীতি ওই এক হল, আমার বাপু পেটটা তেমন ভালো নেই।
0: যেন অত্যন্ত দুঃখিত হয়ে গৌর বলেছে,
2: আচ্ছা আপনার জন্য তাহলে আলাদা ব্যবস্থা করব। তাই করো
0: বলে ঘনাদা বেরিয়ে গেছে। সেই আলাদা ব্যবস্থা দরুন মাংসের কালিয়ার বদলে তাকে সত্যি মাগুর মাছের ঝোল পরিবেশন করা হবে ঘনাদা তখনও ভাবতে পারেননি।
3: প্রেমেন্দ্র মিত্রই প্রথম বাঙালি সাহিত্যিক যিনি নিয়মিত কল্পবিজ্ঞান বা বিজ্ঞান ভিত্তিক গল্প উপন্যাস রচনায় মনোনিবেশ করেন। আকাশবাণীর উদ্যোগে লেখা হয় সবুজ মানুষ নামে একটি চার অধ্যায়ের বারোয়ারি কল্পবিজ্ঞান, শুরু করেন প্রেমেন্দ্র মিত্র। এটি ফিল্ম কোম্পানির পাবলিসিটি অফিসার হিসেবে কাজ করতে গিয়ে চলচ্চিত্র জগতেই প্রবেশ করেন তিনি। প্রমথেশ বড়ুয়ার অনুরোধে চিত্রনাট্য লেখেন রিক্তা ছবিটির। এরপর 70টিরও বেশি চিত্রনাট্য লেখেন তিনি, 14টি ছায়াছবির পরিচালনা করেন। 1988 সালে পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত হয়ে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
4: আর এই চিত্রনাট্যের কাজ, এই কথা শুনতে শুনতেই আমরা প্রেমেন্দ্র মিত্রের কথা দৃষ্টিকোণে শুনতে শুনতেই আবারও ফিরে যাব ওই যে বলেছিলাম উত্তম কুমারের সূত্রে। হ্যাঁ, উত্তম কুমারের সঙ্গে প্রেমেন্দ্র মিত্র বিখ্যাত এই দুই জুটি যদি আমরা সিনেমার কথা বলতে চাই তাহলে ওরা থাকে ওধারে এবং সদানন্দের মেলা, যেখানে উত্তম কুমার অভিনয় করেছেন এবং প্রেমেন্দ্র মিত্র লিখেছেন। সেই রকম সিনেমা থেকে একটি গান সদানন্দের মেলা থেকে, কোথাও গিয়ে দৃষ্টিকোণ, কোথাও গিয়ে শতবর্ষে উত্তম কুমার, কোথাও গিয়ে শিক্ষক দিবস, সব কিছু যেন মিলেমিশে এক হয়ে যায়।

প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গান শুনতে শুনতে সদানন্দের মেলায় সিনেমায় যেন পৌঁছে গিয়েছিলাম। আর ওই যে চাঁদটাকে ধরার কথা যখন উঠলই, তাহলে নতুন গ্যালাক্সির কি সন্ধান পাওয়া গেছে সেটা একটু বলে দিই। মহাকাশে এমন কি কোনো গ্যালাক্সি থাকতে পারে যেখানে প্রায় কোনো তারাই নেই? জ্যোতির্বিজ্ঞানীরা এমনই এক রহস্যময় বস্তু খুঁজে পেয়েছেন যার নাম ক্লাউড নাইন। প্রায় 44 মিলিয়ন আলোকবর্ষ দূরে থাকা এই বস্তুটিতে রয়েছে প্রচুর গ্যাস, ডার্ক ম্যাটার, কিন্তু হাবল টেলিস্কোপের পর্যবেক্ষণে এখানে কোনো তারার অস্তিত্বই পাওয়া যায়নি। তবে এটা গ্যালাক্সি, তাই ক্লাউড নাইন দেয়া হয়েছে নাম। বিজ্ঞানীরা মনে হতে পারেন যে এটা একটা স্টিললেস গ্যালাক্সি বা তারাহীন গ্যালাক্সি। তবে সত্যি কি গ্যালাক্সিতে আরও কোনো তারার সম্ভাবনাটুকুও থাকতে পারে কিনা সে বিষয়ে আরও পর্যবেক্ষণ চলছে। আর যদি তারাহীন সত্যি হয়ে যায় গ্যালাক্সি, তাহলে ক্লাউড নাইন একটা বিস্ময়কর ব্যাপার যেখানে কোনো তারা নেই। আর সেই তারার কথা যখন উঠল, তাহলে আবারও একটা গান হয়ে যাক না।

0: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
1: হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন।
2: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
0: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
3: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউড স্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
4: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
5: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোশকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
6: সকালের আড্ডায় এমন একটা সময় এসে হাজির হয়েছি যে সময়টা বিজ্ঞানের কথিকাভিত্তিক অনুষ্ঠান জানা অজানার। আর আজকে জানা অজানায় কি রয়েছে শুনিনি।
7: জানা অজানা, জানা অজানায় শুনবেন মায়া সভ্যতায় বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা। আজ দ্বিতীয় পর্ব, লিখেছেন ডক্টর দীপঙ্কর বসু। আজ বলব মায়াদের স্থাপত্যবিদ্যা ও বাস্তু প্রযুক্তিবিদ্যার বিষয়ে। মায়াদের স্থাপত্যবিদ্যা ওই সময় অন্যান্য মার্কিন সভ্যতার চেয়ে আলাদা ছিল। মায়ারা খিলান করে ছাদ তৈরির এক নিজস্ব পদ্ধতির উদ্ভাবন করেছিল। এই ধরনের সুন্দর খিলান করা ছাদের বাড়ি

0: এখনও ইয়োকাতানে দেখতে পাওয়া যায়। শুধু এই ধরনের বাড়ি নয়, স্থাপত্যের অসাধারণ নিদর্শন হিসেবে সব থেকে সুবিন্যস্ত অট্টালিকারও দেখা পাওয়া যাবে ইয়োকাতান প্রদেশেরই রাজধানী উক্সমালে। এই বিখ্যাত অট্টালিকাটি হল সেখানকার রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদের প্রকাণ্ড ভিতের জন্য 350,000 কিউবিক মিটার পরিমাণ উপকরণ লেগেছিল। এই ভিতের উপর ছিল আরেকটি উঁচু সমতল স্থান, তার উপরে আছে মূল অট্টালিকা। অট্টালিকাটি দৈর্ঘ্যে 100 মিটার, প্রস্থে 12 মিটার এবং উচ্চতায় 9 মিটার। এই অট্টালিকার জন্য মোট উপকরণ লেগেছিল 9,00,000 টন। এই বিশাল উপকরণের হিসাবে যদি কেউ অবাক হয়ে যান, তবে তাকে অবশ্যই যেতে হবে কোপানের 38 মিটার উঁচু, 5 হেক্টরের উপর অবস্থিত একটি সুরক্ষিত স্থাপত্য দেখতে। এতে মোট উপকরণ লেগেছিল 50,00,000 টন। মায়াদের স্থাপত্যের আরেকটি বিখ্যাত নিদর্শন হল প্যালেনকিউয়ের রাজা পাকালের তৈরি প্রাসাদ। মায়াদের উন্নত স্থাপত্যের আরও একটি বড় উদাহরণ হল সাম্রাজ্যের বিভিন্ন স্থানে থাকা অনেক পিরামিড। মায়ারা দু ধরনের পিরামিড বানিয়েছিল। এইসব পিরামিড সাধারণভাবে আকৃতিতে মিশরের পিরামিডের মতো হলেও এর দেওয়ালে আছে উপরে ওঠার জন্য খাড়া সিঁড়ি। এক ধরনের পিরামিডের শীর্ষে আছে মন্দির। পূজা এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে জমায়েতের জন্য এইসব পিরামিড ব্যবহার করা হতো। অন্য ধরনের পিরামিড ছিল পবিত্র পিরামিড। একই রকম দেখতে খাড়া সিঁড়ির এই পিরামিডগুলিতে ওঠা এবং স্পর্শ করা নিষিদ্ধ ছিল। সাধারণের যাওয়া নিয়ন্ত্রণের জন্য এই ধরনের মন্দিরে গোপন দরজা, সুড়ঙ্গ এবং বিভিন্ন ধরনের ফাঁদ থাকত। চিচেন ইৎজায় এল ক্যাসেল্লো নামে দেবতা কুকুলক্যানের যে মন্দির আছে, সেই পিরামিডের উচ্চতা ছিল প্রায় 100 ফুট। এই পিরামিডে চারদিকের প্রত্যেকটি দিকে আছে 91টি সিঁড়ি। চারদিকের সিঁড়ি যোগ করলে দাঁড়ায় 364টি সিঁড়ি। শীর্ষের মন্দিরের সমতল অংশটিকে একটি সিঁড়ি ধরলে সব সমেত সিঁড়ির সংখ্যা দাঁড়ায় 365, অর্থাৎ বছরের প্রত্যেক দিনের জন্য একটি সিঁড়ি। এমনভাবেই জ্যোতির্বিদ্যা আর স্থাপত্য জড়িয়ে আছে এখানে একে অপরকে। এ ব্যাপারে আরেকটি উদাহরণ আছে এই পিরামিডেই, যা শুধু পর্যটকদেরই নয় বিজ্ঞানীদেরও বিস্মিত করে। ঘটনাটি ঘটে বছরে দুবার, শরৎ এবং বসন্তের বিষুবে। এই পিরামিডের অবস্থান এবং সিঁড়ি এমনভাবে পরিমাপ করে নির্মাণ করা হয়েছে যে বিষুব ও সূর্যের অস্ত যাওয়ার সময় আলো আঁধারের খেলা এমন এক সাপের চেহারা নেয় যা সিঁড়ি বেয়ে এঁকে বেঁকে নেমে আসে। এই সাপের চেহারা ও তার নেমে আসার পিছনে আছে 7টি ত্রিভুজাকৃতি ছায়া, যা তৈরি হয়েছে বিশেষভাবে নির্মিত সিঁড়ির ঢালাইয়ের জন্য। এছাড়া 230 ফুট উঁচু টিকালের টেম্পল ফোর পিরামিড এবং 250 ফুট উঁচু লা দান্তা পিরামিড মায়াদের উন্নত স্থাপত্যের আরও দুটি বড় উদাহরণ। জানা জানায় মায়া সভ্যতার বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা বিষয়ে শুনছেন ধারাবাহিক আজ শুনলেন দ্বিতীয় পর্ব। লিখেছেন ডক্টর দীপঙ্কর বসু।
1: শুনলেন বিজ্ঞানের কথিকাভিত্তিক অনুষ্ঠান জানা অজানা। আর জানা অজানা শুনতে শুনতে সকালের আড্ডার একদম শেষ পর্বে এসে হাজির হয়েছি। আজকে সকালের আড্ডা মূলত শিক্ষক দিবস উপলক্ষে এবং যাবার আগে সেই সমস্ত বিখ্যাত গুরু শিষ্যের জুটি আরও একবার মনে করে নেব, যারা বারবার পুরাণ থেকে এখনও পর্যন্ত আমাদের মোটিভেট করেন, যারা বারবার আমাদের শিখিয়ে দেন যে গুরু এবং শিষ্য হলে এরকমই হতে হয়। দ্রোণাচার্য অর্জুন, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, চাণক্য, চন্দ্রগুপ্ত মৌর্য, সন্দীপনি মণি, শ্রীকৃষ্ণ, বিশ্বামিত্র, রামলক্ষণ এবং শ্রী অরবিন্দ, দিলীপ কুমার রায়, আরও বহু বহু বহু এরকম জুটি আছেন যারা ইকসেবারকারিক। একদমই তাই, যেমন গুরু ঠিক তেমনই শিষ্য, যেমন আধার ঠিক তার অনুযায়ী সেই অমৃত। এই অমৃত ধারা, এই ভালোবাসা, এই করুণা, সমস্ত কিছু দিয়ে, গুরুর আশীর্বাদ দিয়ে আজকে সকালের আড্ডা শেষ করব একটি ভালোবাসার গান দিয়ে। পিউ মুখোপাধ্যায় এবং জিমুত রায়ের দ্বৈত কণ্ঠে থাকলো আপনার জন্য।

0: শুনছিলেন সকালের একটা উপস্থাপনায় ছিলাম আমি শ্রীরূপা মুখোপাধ্যায়। এখন শুনবেন পথ চলতে।
1: এখন শুনবেন পথ চলতে। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শুভব্রত চৌধুরী। আজ শুনবেন প্রথম পর্ব।
2: নীল আকাশের নিচে এই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছ কি? মৃণাল সেনের নীল আকাশের নিচে ছবির হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া এই গানটা আপামর বঙ্গবাসীর যতটা মনে গেঁথে রয়েছে, ঠিক ততটাই মনের মণিকোঠা জুড়ে রয়েছে কালী বন্দ্যোপাধ্যায়ের ওয়াং লুর চরিত্রে অনবদ্য অভিনয়। ওয়াং লুর মতো যারা আজ কথা বলবো তাদের নিয়ে। তাই পথ চলতে প্রথম পর্বে আমি শুভব্রত ঘুরতে ঘুরতে চলে এসেছি কলকাতার চীনাপাড়ায়। এই চীনাপাড়া কিন্তু রয়েছে কলকাতায় দুটো জায়গায়। একটি হচ্ছে টেরিটি বাজার সংলগ্ন এলাকা এবং দ্বিতীয়টি রয়েছে ট্যাংরায়। ইতিহাস বলছে 1798 সাল নাগাদ বাংলার আছিপুরে আসেন এক চীনে ব্যবসায়ী যার নাম টং অ্যাচিউ। তৎকালীন বাংলার গভর্নর ওয়ারেন হেস্টিংসের স্নেহধন্য হয়ে তিনি হেস্টিংস সাহেবের থেকে কিছু জমি লিজে নিয়ে শুরু করেন চিনির কল। এই চিনি কলে কাজ করার জন্য সে সময় চীন থেকে বেশ কিছু সংখ্যক মানুষ এদেশে বাংলায় আসেন। কিন্তু অ্যাচিউর মৃত্যুর পর আছিপুরের চিনির কল বন্ধ করে

0: কলকাতার দিকে চলে এসে তারা শুরু করেন চামড়ার ব্যবসা। যে অঞ্চলে এসে তারা নিজেদের চামড়ার কারখানা বা ট্যানারি খোলেন তাকেই আজ আমরা চিনি ট্যাংরা নামে। এই ট্যাংরা অঞ্চলেই রয়েছে একটি কালী মন্দির, যেখানে পূজো থেকে ভোগ নিবেদন সবেতেই যোগদান রয়েছে চীনা পাড়ার মানুষদের।
1: আমি অর্ণব মুখার্জি, আমি চাইনিজ কালী মন্দিরের সহকারী প্রধান পুরোহিত। প্রধান পুরোহিত আমার বাবা শ্রী বসুদেব মুখার্জি। এই মন্দিরটি চাইনিজ কালী মন্দির নামে খ্যাত। এই চাইনিজ কালী মন্দির নামকরণের পিছনেও একটা কারণ রয়েছে। এই মন্দির চাইনিজদের দ্বারা প্রতিষ্ঠিত কালী মন্দির, তাই এই মন্দিরের নাম চাইনিজ কালী মন্দির। এই মন্দিরের বয়স আনুমানিক 80 থেকে 90 বছর। আর এই মন্দিরের ইতিহাস সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে চাইনিজ সাহেব মায়ের কাছে মানসিক করেছিলেন যে তার ব্যবসা যদি দেশে বিদেশে ছড়িয়ে পড়ে তাহলে তিনি মায়ের মন্দির করে দেবেন। তো মায়ের কৃপায়, মায়ের আশীর্বাদে তার ব্যবসা দেশে বিদেশে ছড়িয়ে পড়ে এবং তিনি মায়ের মন্দির করে দেন। যিনি এই মন্দির করে দেন তার নাম কেম চং। এই মন্দিরে একটি অতি প্রাচীন অশ্বত্থ গাছ রয়েছে। এই গাছটিরও কিন্তু একটি ইতিহাস রয়েছে। শোনা যায় যে এক দম্পতি এখানে থাকতেন এবং তার সন্তান অসুস্থ হয়ে পড়েছিলেন। তো সেই সন্তানের মা এই গাছতলার মাটি তার সন্তানের কপালে লেপন করে দেন এবং তার সন্তান অসুস্থ হয়ে সুস্থ হয়ে ওঠে। আর এই মন্দির নিয়ে মানুষের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে, এই মন্দিরে নাকি ভোগ হিসাবে চাউমিন নুডলস ইত্যাদি দেওয়া হয়, কিন্তু আদতেও এটি সত্য নয়। এখানে মাকে চাউমিন নুডলস ইত্যাদি ভোগ হিসাবে দেওয়া হয় না, সম্পূর্ণ হিন্দু রীতিনীতি মেনেই এখানে মায়ের পুজো করা হয়। আর এই মন্দিরে চাইনিজ, হিন্দু এবং চাইনিজ উভয় সম্প্রদায়ের মানুষই এসে পূজা অর্চনা করেন এবং উভয়ই পুজোয় মায়ের ব্রতী হন। তবে একটা অদ্ভুত ব্যাপার হলো এই যে চিনেপাড়ার মানুষজনেরাও কিন্তু এখানে সম্পূর্ণ সংস্কৃত মন্ত্র উচ্চারণের মধ্য দিয়েই মায়ের কাছে পুষ্পাঞ্জলি নিবেদন করেন। তারা বাংলা ভাষায় অতটা বেশি সাবলীল না হলেও তারা সংস্কৃত মন্ত্র বলার কিন্তু তারা চেষ্টা করেন এবং তারা এইভাবেই মায়ের কাছে পুজোর ব্রতী হয়ে আসছেন। এবং আশা রাখছি তারা পরবর্তীতেও মায়ের কাছে এইভাবেই পুজোর ব্রতী হয়ে যাবেন।
0: এরপর ঘুরতে ঘুরতে চলে গেছিলাম টেরিটি বাজারের সিআইপি চার্চে। 1905 সালে নির্মিত এই চার্চ টেরিটি বাজারের সবচেয়ে সুন্দর গির্জাগুলির মধ্যে একটি। মন্দিরটি চীনা দেবতা কোয়ান তির নামে তৈরি করা হয়েছিল, যিনি শান্তি, করুণা এবং একই সঙ্গে যুদ্ধের প্রতিনিধিত্ব করে। দ্বিতল মন্দিরের নিচ তলায় রয়েছে একটি গ্রন্থাগার। ওখান থেকে একটু এগিয়ে গেলেই রয়েছে টুমন চার্চ। গির্জাটি এখনও কলকাতার সর্বাধিক জনপ্রিয় গির্জার মধ্যে একটি। এটিও দেবতা কোয়ান তির প্রতি উৎসর্গীকৃত। গির্জাটির পরিকাঠামো বেশ সহজ। প্রবেশপথে রয়েছে একটি বিশাল বুদ্ধের অভিবাদন মূর্তি, যেখানে আজও ভিড় জমান প্রচুর সংখ্যক দর্শনার্থী। আমরা কথা বলে নিয়েছিলাম এখানকার স্থানীয় মানুষদের সঙ্গে।
2: আমি এস তালুকদার। এখানে বিখ্যাত দুটো চাইনিজ মন্দির আছে। টেলিফোন এক্সচেঞ্জের দুপাশে দুটো মন্দির অবস্থিত এবং এটা ব্রিটিশ আমল থেকে এই মন্দির আছে। আমি আজ থেকে 40 বছর আগের থেকে এই মন্দির দেখছি। এখানে চাইনিজ কমিউনিটির লোকজনেরা অনেক বেশি আসেন এবং এখানে এসে প্রেয়ার করেন এবং মন্দিরে পুজো দেন। সাধারণত চাইনিজ নিউ ইয়ারে মন্দির খুব সংস্কার করা হয় এবং সেখানে বহু চাইনিজ এসে তাদের রীতিনীতি অনুযায়ী পুজো পাঠ করে। আস্তে আস্তে চাইনিজদের সংখ্যা কলকাতা থেকে কমে যাওয়ার ফলে এখন মন্দিরের যে উজ্জ্বলতা, মন্দিরের যে জৌলুস অনেকটা কমে গেছে, কিন্তু তবুও মেনটেন হয়ে যাচ্ছে। এটা একটা বহু পুরনো স্মৃতি এবং চাইনিজদের খুব বড় মিলনস্থল বলবো। ট্যাংরা থেকেও আসে এবং বাইরের দেশ থেকেও অনেক সময় চাইনিজরা যখন বেড়াতে আসে এই মন্দির দর্শন করে।
0: মাজং খেলার নাম তো কম বেশি সবাই শুনেছ, তাহলে এবারে আসা যাক জি হিং চার্চের কথায়।

0: কলকাতার এই চাইনিজ গির্জাটি মাজং খেলার জন্যই জনপ্রিয়। মূল মন্দিরে যাওয়ার পথে পুরো জায়গা জুড়ে মাজং প্লেবোর্ডের দেখা মিলবে। চীনা যুদ্ধের দেবতা গুয়ান ইউ এর মন্দিরটি উপরের তলায় অবস্থিত এবং এটিতে খোদাই করা রয়েছে সূক্ষ্ম সোনালী প্রতীক এবং ধাতব শিল্পকর্ম। তবে চীনা পাড়ার মানুষজনদের সংখ্যা দিন দিন কিন্তু কমছে। ছাত্রছাত্রীদের অভাবে ট্যাংরায় বহু বছর আগেই বন্ধ হয়ে গেছে পেই মে চাইনিজ হাই স্কুল। একটা সময় 1960-এর দশকে যেখানে শুধু পড়াশোনাই করত 1000-এরও বেশি ছাত্র, তবে স্কুল প্রাঙ্গণে এখনও উদযাপন করা হয় চাইনিজ নববর্ষ। সেখানে আজও প্রতি বছর দলে দলে যোগ দেন চীনা পাড়ার মানুষরা।
1: আমার নাম গৌরাঙ্গ হালদার, আমি মঠপুকুরে থাকি। দীর্ঘদিন চায়না ডাউনে যে স্কুলটা বন্ধ আছে, এখন আর্মিদের ওখানে থাকে। ব্যাপারটা হয়েছে, যখন লেদার কমপ্লেক্স ছিল তখন অনেক চায়নাদের ঘর বাড়ি সংসার ধর্ম এখানে ছিল। বর্তমানে লেদার কমপ্লেক্স বন্ধ হওয়ার কারণে সেই বাচ্চাগুলো তাদের মা বাবারা চায়না ডাউনে চলে গেছে, এখন রেস্টুরেন্টে পড়ে হয়েছে চায়না ডাউন। এখন রেস্টুরেন্ট যখন পরিণত হয়েছে, এখানে ব্যবসার একটা রেস্টুরেন্ট হয়ে গেছে, সেই কারণে এখন বাচ্চা নেই বলে চায়না ডাউন স্কুলটা বন্ধ আছে দীর্ঘদিন। মোটামুটি ধরে রাখুন আপনার 15 বছর ধরে স্কুলটা বন্ধ আছে। পাশে একজন দায়িত্ব আছে, তার উপরে সব কিছু। আর এখন যা চায়না ডাউনের অবস্থা, সেটা হচ্ছে লেদার কমপ্লেক্স যেটা ছিল ওটা আপনার হয়ে গেছে, বাউনঘাটার ওখানে লেদার কমপ্লেক্স চলে গেছে, যার জন্য বাচ্চাদের সংখ্যা কম। ওরা বছরে 2 বার প্রোগ্রাম করে, একটা স্কুলে করে, আর ওই দিনকে যত চায়না ডাউনের যত জায়গার আত্মীয় স্বজন পরিজন ওই 1 বছরে 1 বার আসে। কালী মন্দির যে আছে চায়না ডাউনের, ওখানে একটা মেলা টাইপের উৎসব তৈরি হয়।
0: এই চীনা পাড়ায় সবচেয়ে বড় খুশির সময় আসে ফেব্রুয়ারি মাসে, যখন গোটা চায়না টাউন সেজে ওঠে আলোর রোশনাইতে। মহা ধুমধামের সঙ্গে পালিত হয় চীনা নববর্ষ। এই উৎসবের অংশ হিসেবে বিভিন্ন আচার অনুষ্ঠান পালিত হয়, যার মধ্যে বিশেষভাবে রয়েছে ড্রাগন নৃত্য, সিংহ নৃত্য এবং আতশবাজি ফাটানো। এই ড্রাগন নৃত্য এবং সিংহ নৃত্য কিন্তু আজও তাদের নিজস্ব সংস্কৃতির ধারক বাহক, যা বংশ পরম্পরায় আজও শেখানো হয় চীনা পাড়ায়। আর চীনা পাড়ার এই চিরন্তন ঐতিহ্য দেখতেই আজও ভিড় জমান অসংখ্য পথ চলতি মানুষ।
2: নমস্কার, আমি সোহম সিংহ রায়, আমি দমদম নাগেরবাজারের বাসিন্দা। তো বিগত কয়েক বছর ধরে আমি ট্যাংরা এলাকাটায় আসছি। তো আপনি যদি সত্যিকারের চীনা ঐতিহ্য দেখতে চান বা চীনা শোভাযাত্রা দেখতে চান, তো অবশ্যই বছরের একটা নির্দিষ্ট সময়ে অবশ্যই এখানে আসুন। আমাদের যেমন পার্ক স্ট্রিটের সাজে 25শে ডিসেম্বর, তেমনি চীনারা বা চীনাদের এই পাড়া সেজে ওঠে তাদের নববর্ষ, অর্থাৎ মোটামুটি ধরে রাখুন না জানুয়ারি শেষ বা ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ। তো এই সময় তারা বিভিন্ন ভাবে উদযাপন করে দিনগুলোকে। মোটামুটি 15 দিন ধরে এই উৎসব চলে। রীতিমতো বড় বড় ড্রাগন, বড় বড় সিংহ সেজে রীতিমতো ড্রাগন নৃত্য করেন এনারা বা সিংহ নৃত্য করেন। আর মেনলি যেটা আপনি দেখতে পারবেন যে মূলত এরা লাল রঙের পোশাকটি পরিধান করেন বেশি, কারণ লাল রংটা ওনারা মনে করেন যে ওনাদের শুভ প্রতীক, ঐতিহ্যের প্রতীক, ওনাদের সুখ শান্তি সমৃদ্ধির প্রতীক। এই কলকাতার মধ্যেই লুকিয়ে আছে দুটো ছোট্ট ছোট্ট পাড়া, এক হচ্ছে এই যে আপনি যেখানে আছি এই মুহূর্তে ট্যাংরা, এবং একটা টেরিটি বাজার। আর আমার মনে হয় ভারতের আর কোথাও এত উৎসব দেখতে পাওয়া যায় না যতটা পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যায়। আর পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন ধর্মের লোক, বিভিন্ন জাতির লোক, আমরা খুব নিজেদের ভাগ্যবান মনে করি যে আমরা সব ধরনের উৎসব আমরা দেখতে পারি। এই উৎসব ওনাদের চলে মোটামুটি 15 দিন। আর প্রতি বছর ওনাদের একটা যেটা বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে 12খানা পশু ওনাদের ঠিক করা থাকে, এবং প্রতি বছর এক একটা পশুর রূপ নিয়ে এই নববর্ষ পালন করা হয়। তো 12 বছর বিভিন্ন রকম পশু হওয়ার পর আবার সেটা পুনরায় প্রথম থেকে।

0: থেকে শুরু করা হয়। তো আমাদের তো বাঙালির 12 মাসে 13 পার্বণ রয়েছে, তেমনি চীনাদের প্রধান উৎসব ওটাই।
1: একসময় এই চীনে পাড়ায় প্রায় 20,000 চীনা ভারতীয় নাগরিক থাকত, যা বর্তমানে 1,500-এর কাছে এসে দাঁড়িয়েছে। তবুও যারা রয়ে গেলেন, তারা আজও টিকিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছেন তাদের নিজস্ব সংস্কৃতিকে। কলকাতার বুকে এই এক টুকরো চীনে পাড়ার অলিতে গলিতে মম করে চীনে খাবারের প্রকৃত গন্ধ। সেই স্বাদের খোঁজ তোমাকে দেব পথ চলতের পরের পর্বে। এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম আমি শুভব্রত, আর চলি তাহলে। এতক্ষণ শুনলেন পথ চলতে, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শুভব্রত চৌধুরী। আজ শুনলেন প্রথম পর্ব।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
2: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com।
3: আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন কীর্তন, শিল্পী পলাশ সরকার।

0: এতক্ষণ শুনলেন কীর্তন, শিল্পী ছিলেন পলাশ সরকার, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে ছোটদের আসর, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে ছোটদের আসর, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত।

দুই বাংলার ছোট বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করে দিলাম আজকের ছোটদের আসর। বন্ধুরা সবাই খুব ভালো আছো তাই না? নিশ্চয়ই ভালো আছো। সবাইকে আবারও অনেক অনেক আদর আর ভালোবাসা। আচ্ছা দেখো না, আজকের দিনটা একেবারে স্পেশাল, আমার নিশ্চয়ই আলাদাভাবে তোমাদের মনে করাতে হবে না। আজ কত তারিখ? আজ 5 তারিখ সেপ্টেম্বরের, 5ই সেপ্টেম্বর। এই দিনটা কেন বিশেষ? এই দিনটা যে টিচার্স ডে, তাই না? আমাদের দেশে ভারতে প্রতি বছর 5ই সেপ্টেম্বর দিনটাকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি। 5ই সেপ্টেম্বর কেন করি? এই দিনটি প্রখ্যাত শিক্ষাবিদ, দার্শনিক, ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। এই দিনটিকে স্মরণ করে শিক্ষক

দিবস উদযাপিত হয়ে থাকে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 1888 সালের 5ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন। তিনি তার জীবনের দীর্ঘ সময় শিক্ষা কার্যে নিজেকে নিয়োজিত রেখেছিলেন এবং তিনি ছিলেন একজন নিবেদিত প্রাণ শিক্ষক। তিনি ছিলেন একজন দার্শনিক। তিনি মাদ্রাজ, মহীশূর, অন্ধ্র, কলকাতা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন, বিদেশেও পড়িয়েছেন। মানুষটি আদতে ছিলেন শিক্ষাব্রতী। তিনি আমাদের দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি হয়েছিলেন, তার আগে তিনি ছিলেন উপরাষ্ট্রপতি। 1962 সালে যখন তিনি ভারতের রাষ্ট্রপতি হয়েছেন, তখন তার কিছু ছাত্র এবং বন্ধুরা তার জন্মদিন উদযাপন করার জন্য তার কাছে অনুমতি চেয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, তার জন্মদিন আলাদাভাবে না পালন করে যদি 5ই সেপ্টেম্বর দিনটিকে দেশের সমস্ত শিক্ষকের অবদান এবং কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিক্ষক দিবস হিসেবে পালন করা যায় তাহলেই তিনি বেশি আনন্দিত হবেন। সেই থেকে, মানে সেই 1962 থেকে, তার জন্মদিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তিনি নিজেকে সবসময় একজন শিক্ষক ভেবেছেন এবং শিক্ষাদানকেই সবচেয়ে মহৎ পেশা বলে তিনি মনে করতেন। তিনি ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন, তিনি নাইট উপাধি পেয়েছিলেন। এই রকম একজন মানুষ, তাকে আমরা আমাদের মধ্যে পেয়েছিলাম। তার জন্মদিনে প্রতি বছর আমরা যেমন তাকে শ্রদ্ধা জানাই 5ই সেপ্টেম্বর, তারই সঙ্গে সমগ্র সমাজের যারা মেরুদণ্ড এবং যারা জাতিকে গড়ে তোলেন, যারা ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলেন, সেই শিক্ষকদের কাজের প্রতি, তাদের অবদানের প্রতি স্বীকৃতি জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আমরা উদযাপন করে থাকি। তাহলে নিশ্চয়ই তোমরাও আজকের দিনটি কোনো না কোনোভাবে উদযাপন করছো। স্কুলে তোমাদের যারা শিক্ষক শিক্ষিকা আছেন, তাদের নিশ্চয়ই আজকে একটু বিশেষভাবে তোমরা সম্মান জানাবে, শ্রদ্ধা জানাবে। তারা তো আমাদের জীবনের পথে এগিয়ে দেন, তাদের কাছে আমরা প্রতিনিয়ত শিখি। তেমনি শিখছি আমাদের বাড়িতে, আমাদের বাবা মায়ের কাছে, বাড়ির গুরুজনদের কাছে, আরও যারা নানাভাবে আমাদের পথ দেখান, আমাদের শিক্ষা দেন, তাদের সকলের প্রতি আজকের দিনে আমরা আমাদের শ্রদ্ধা নিবেদন করব। নিশ্চয়ই তোমাদের মনে থাকবে আর কখনো এই দিনটার কথা ভুলো না, কেমন? এবার বলি আজকের দিনটা আরও একটা কারণে আমরা মনে রাখি। এই দিনটা হলো ইন্টারন্যাশনাল ডে অফ চ্যারিটিজ, বাংলায় আমরা বলতে পারি আন্তর্জাতিক দাতব্য দিবস। সে ব্যাপারটি কি না, 2012 সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ঘোষণা করা হয়েছিল এই দিনটির বিষয়। এর মূল উদ্দেশ্য হল ব্যক্তিকেন্দ্রিকই বলো বা জনহিতকর স্বেচ্ছাসেবী সংস্থাগুলি, তারা যেভাবে দাতব্য সংক্রান্ত কাজকর্ম করে থাকেন, সে ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করা মানুষের মধ্যে। এবং এই যে দাতব্য অর্থাৎ জনহিতকর কার্যকলাপ, এইগুলির ব্যাপারে একটি সহযোগিতার হাত নিশ্চিত করা, তারই জন্য উদযাপন করা হয় 5ই সেপ্টেম্বর আন্তর্জাতিক দাতব্য দিবস। আবার এদিকে দেখো, আমরা যেমন শিক্ষক দিবসের কথা দিয়ে আজকে শুরু করেছি, দুটো দিন পরেই কিন্তু এমন একটা দিন যে দিনটা এই লেখাপড়ার সঙ্গেই সম্পর্কিত, দিনটা হলো ওয়ার্ল্ড লিটারেসি ডে বা ইন্টারন্যাশনাল লিটারেসি ডে, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, 8ই সেপ্টেম্বর। জাতিসংঘ 1966 সালে ইউনেস্কোর সাধারণ সম্মেলনে 8ই সেপ্টেম্বর তারিখটাকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করেছিল। প্রথমবার 1967 সালে এই দিনটি উদযাপিত হয়েছিল। সাক্ষরতার গুরুত্ব যে কতখানি সেটা নিশ্চয়ই আর তোমাদের নতুন করে বুঝিয়ে বলার দরকার নেই। তোমরা তো কত লেখাপড়া করো, প্রচুর বই পড়ো, স্কুল পাঠ্য তার পাশাপাশি আরও অনেক বাইরের বই পড়ো। এইখানে আমার কাছে যে বন্ধুরা আসে স্টুডিওতে, তারা কত সুন্দর সুন্দর গান করে, কবিতা বলে, কিন্তু কখনো নিশ্চয়ই তোমরা এটাও ভেবে দেখেছো

তোমাদেরই বয়সী, হয়তো আরও কিছু ছেলে মেয়ে আছে, তোমাদেরই বন্ধু স্থানীয়, কিন্তু যারা পড়াশুনোর সুযোগ সেভাবে পায়নি পরিবেশ পরিস্থিতির কারণে, তারা স্বাক্ষর হতে পারেনি, তাদের ন্যূনতম অক্ষর জ্ঞান নেই, তাদের তো আমরা নিরক্ষর বলি, এরা কিন্তু সত্যি খুব ঝুঁকির মধ্যে আছে, বিপদের মধ্যে আছে, ভবিষ্যতে এরা নানাভাবে বিপদগ্রস্ত হতে পারে, নানাভাবে ঠকতে পারে, পদে পদে তারা কিন্তু বিপন্ন বোধ করবে। কাজেই আমরা চাই সকলে স্বাক্ষর হোক, শিক্ষিত হোক, এবং আমরা পরিসংখ্যানে দেখেছি গোটা বিশ্বে এখনো কোটি কোটি মানুষ আছেন যাদের ন্যূনতম অক্ষর জ্ঞান নেই, তার মধ্যে মহিলারাও আছেন, আবার এমন কিছু ছোট ছোট ছেলে মেয়ে আছে যারা হয়তো স্কুল যায় না, কিংবা পড়তে পড়তে তারা মাঝপথে পড়া ছেড়ে দিয়েছে। এই রকম পরিস্থিতি ভবিষ্যতে যাতে আর না থাকে, এর থেকে উত্তরণের জন্যই 8ই সেপ্টেম্বর আমরা উদযাপন করি আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এই দিন আমরা প্রতিবার নতুন করে শপথ নিই, আমরা পড়াশোনা করব, শিক্ষিত হব, অনেক বড় হব, কেউ আমাদের কখনো হারাতে পারবে না, আমরা জয়ী হব, দেশের মুখ উজ্জ্বল করব। দেখো অনেক কথা হয়ে গেল, এবারে কি করা যায়, একটা গান শুনলে ভালো হয় তাই না? চলো একটা গান শুনে নি, তারপর আবার বাকি কথায় আসছি।

গান তো শুনলাম, এবারে ভাবছি তোমাদের জন্য পছন্দসই একটা গল্প যদি শোনাই, কি খুশি তো? তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। গ্রিম ভাইদেরই একটা গল্প শোনাবো তোমাদের। গল্পটার নাম হলো দ্য গোল্ডেন বার্ড, বাংলায় সোনার পাখি। অনেক অনেক কাল আগে এক ছিল রাজা। রাজবাড়ির পাশেই ছিল একটা বাগান, সেই বাগানে ছিল একটা গাছ, আর সেই গাছে ফলতো সোনার আপেল। গাছে আপেল পাকলেই গুনে রাখা হতো, আর পরের দিনই দেখা যেত একটা আপেল কমে গেছে। এতে রাজা একদিন খুব বিরক্ত হলেন, হুকুম দিলেন প্রতি রাতে গাছের তলায় একজন পাহারা দেবে। এখন রাজার হলো গিয়ে তিন ছেলে। সন্ধে হতেই তিনি বড় ছেলেকে বাগানে পাঠালেন, কিন্তু মাঝরাতে সে ঘুমিয়ে পড়ল, আর সকালবেলা দেখা গেল আরও একটা আপেল কমে গেছে। পরদিন রাতে পাহারার পালা পড়ল মেজো ছেলের ওপর, তারও তো সেই একই হাল হল, মাঝরাত নাগাদ সেও ঘুমিয়ে পড়ল, আর সকালে দেখা গেল আরও একটা আপেল চুরি গেছে। এবার ছোট ছেলের পালা, সেও যেতে খুবই ইচ্ছুক, কিন্তু রাজা ইতস্তত করতে লাগলেন, সে তো আরও রাত জেগে থাকতে পারবে না, কিন্তু শেষ পর্যন্ত তাকেই পাঠালেন। ছোট ছেলে গাছতলায় শুয়ে রাত জেগে পাহারা দিতে লাগলো, কিছুতেই ঘুমোবে না। ঢং ঢং করে ঘড়িতে ১২টা বাজল, বাতাসে একটা শোঁ শোঁ শব্দ হলো, আকাশে চোখ তুলে সে দেখল একটা পাখি উড়ছে, তার সোনার পালকগুলো ঝলমল করছে। পাখিটা উড়ে এসে গাছের ডালে বসল, সবে একটা আপেল দাঁত দিয়ে কেটেছে, অমনি ছোট ছেলে একটা তীর ছুঁড়ল, পাখিটা উড়েই গেল, কিন্তু তার একটা সোনার পালক মাটিতে পড়ে রইল। ছোট ছেলে পালকটা কুড়িয়ে নিল। পরদিন সকালে পালকটা রাজাকে

দেখিয়ে রাতের সব ঘটনা বিস্তারিত জানাল। রাজা মন্ত্রিসভা ডাকলেন। সকলেই এক বাক্যে বলল যে এরকম একটা পালকের দামই একটা রাজত্বের সমান। রাজা বললেন, পালকটারই যখন এত দাম তখন পুরো পাখিটাই আমার চাই, একটা পালকে আমার চলবে না। প্রথমে বড় ছেলেকে পাঠানো হলো সোনার পাখির খোঁজে। মাইল খানেক পথ হাঁটার পরে

আমি তোমাকে একটা ভালো পরামর্শ দিচ্ছি। তুমি তো সোনার পাখির খোঁজে বেরিয়েছ, আজ সন্ধ্যায় তুমি যে গ্রামে পৌঁছবে সেখানে পথের দুই ধারে মুখোমুখি দুটো সরাইখানা দেখতে পাবে। একটাতে আলো ঝলমল করছে, ভেতরে বেশ আমোদ আল্লাদ চলছে। সেখানে ঢুকো না, বরং অন্যটায় ঢুকো, যদিও তোমার কাছে সেটাকে খুব ছোট বলে মনে হবে। রাজপুত্র ভাবল, একটা বোকা পশু আমাকে কি আর ভালো উপদেশ দেবে? আরও কাছে গিয়ে সে শেয়ালটাকে লক্ষ্য করে গুলি করল, কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হল আর শেয়ালটাও ল্যাজ তুলে দৌড়ে পালিয়ে গেল। রাজপুত্র আবার হাঁটতে শুরু করল। সন্ধ্যের সময় একটা গ্রামে পৌঁছে সত্যি দুটো সরাইখানা দেখতে পেল। একটা গান বাজনা চলছে আর একটা দেখতে কেমন যেন ন্যাড়া ন্যাড়া। রাজপুত্র ভাবল, উঁচু দরের সরাইখানা ফেলে আমি যদি এই নোংরা সরাইখানায় যাই তাহলে তো লোকে আমাকে বোকা ভাববে, তাই সে বড় সরাইখানাটাতেই ঢুকে পড়ল। আর সেখানে খাওয়া দাওয়া হই হুল্লোড়ে মত্ত হয়ে সে ভুলেই গেল সোনার পাখির কথা, নিজের বাবার কথা, ভদ্র চালচলনের কথা। দিনের পর দিন কাটে, বড় ছেলে বাড়ি ফেরে না। তখন মেজ রাজপুত্র পথে বেরিয়ে পড়ল সোনার পাখির খোঁজে। পথে তার দেখা হলো শেয়ালের সঙ্গে। সে তাকে ভালো পরামর্শই দিল কিন্তু সে তা শুনল না। গ্রামে পৌঁছে সেও দুটো সরাইখানা দেখতে পেল। হইহুল্লোড়ের বাড়ির জানলায় বসেছিল তার দাদা, সে তাকে ভেতরে ডাকল। মেজ লোভ সামলাতে পারল না, ভেতরে ঢুকে খাওয়া দাওয়া আর হইহুল্লোড়ে মেতে রইল। আবার অনেক দিন কেটে গেল, দুই ভাইয়েরই কোনো খোঁজ খবর নেই। তখন ছোট রাজপুত্রের বাসনা হল সে একবার ভাগ্য পরীক্ষা করে দেখবে, কিন্তু ছোট ছেলে বলে রাজা প্রথমে তার কথায় রাজি হলেন না। কিন্তু ছোট রাজপুত্রও নাছোড় বান্দা, সে কিছুতেই ছাড়ল না, অগত্যা রাজা মত দিলেন। এবারও বনের প্রান্তে শেয়ালটা বসেছিল, সেও প্রাণের দায়ে তাকে একই সৎ পরামর্শ দিল। ছোট রাজপুত্রের অন্তরটা ছিল ভালো, সে বলল, তুমি ভয় পেও না শেয়াল, আমি তোমার কোনো ক্ষতি করব না। শেয়াল উত্তর দিল, তোমার এই ভালো মানুষের জন্য তোমাকে কোনো দিন অনুতাপ করতে হবে না, কিন্তু যদি শীঘ্র সেখানে পৌঁছতে চাও তো আমার ল্যাজের উপর চড়ে বসো। সে বসল কি বসল না, অমনি ছুটল শেয়াল। বন বাদার খাল বিল পাহাড়ের চড়াই উতরাই সব পেরিয়ে তারা এত দ্রুত গতিতে ছুটে চলল যে বাতাসে তাদের চুলে শোঁ শোঁ শব্দ উঠল। গ্রামে পৌঁছে ছোট রাজপুত্র শেয়ালের ল্যাজ থেকে নামল। তারই পরামর্শ মতো ডাইনে বাঁয়ে না তাকিয়ে সোজা ঢুকে পড়ল সেই বিচ্ছিরি দেখতে সরাইখানায়। বেশ আরামেই রাতটা কাটাল। পরদিন সকালে মাঠে যেতেই সে দেখতে পেল শেয়াল সেখানেই বসে আছে। শেয়াল বলল, এর পর তোমাকে আরও কি কি করতে হবে সেটাও আমি বলে দিচ্ছি। সোজা এগিয়ে যাবে, একটা দুর্গ দেখতে পাবে। দুর্গের সামনে একটা পুরো সৈন্যদল নাক ডাকিয়ে ঘুমিয়ে আছে। তা দেখে ভয় না করে সেনাদলের মাঝখান দিয়ে দুর্গের ভেতরে ঢুকে যাবে। পরপর অনেকগুলো ঘর পার হয়ে যাবে, শেষে একটা ঘরে ঢুকে দেখবে কাঠের খাঁচায় একটা সোনার পাখি ঝুলছে। পাশেই পড়ে আছে একটা শূন্য সোনার খাঁচা, কিন্তু খুব সাবধান, পাখিটাকে কাঠের খাঁচা থেকে বের করে সোনার খাঁচায় বসিয়ে দিও না, তা করলে কিন্তু তোমার কপালে অনেক দুঃখ আছে। এই কথা বলে শেয়াল আবার তার ল্যাজটা বাড়িয়ে দিল। রাজপুত্র ল্যাজে উঠে বসল আর তারা উড়ে চলল পাহাড় প্রান্তর পার হয়ে। তাদের উড়ন্ত চুল বাতাসে শীষ দিতে দিতে চলল। দুর্গে পৌঁছে রাজপুত্র শেয়ালের কথা মতো সব কিছুই দেখতে পেল। দেখতে পেল সেই ঘরটা যেখানে কাঠের খাঁচায় বসে আছে সোনার পাখি, আর তার পাশেই পড়ে আছে সোনার খাঁচা আর তিনটে সোনার আপেল। রাজপুত্র ভাবল, এমন একটা বিশ্রী নোংরা খাঁচায় পাখিটাকে রাখলে সেটা খুব দুঃখের ব্যাপার হবে, তাই সে দরজা খুলে পাখিটাকে চমৎকার খাঁচাটায় বসিয়ে দিল। যেই না এই কাজটা সে করল, অমনি পাখিটা গগন বিদারী এক চিৎকার দিল। তাই শুনে সৈন্যরা জেগে উঠে রাজপুত্রকে বন্দি করে ফেলল।

পরদিন সকালে তাকে বিচারের জন্য হাজির করা হলো। সব কথা স্বীকার করলে তাকে প্রাণদণ্ড দেওয়া হলো। তবু রাজা তাকে বললেন যে সোনার ঘোড়া বাতাসের চাইতেও দ্রুত ছোটে, রাজপুত্র যদি সেই ঘোড়াটা তাকে এনে দিতে পারে তাহলেই সে তার জীবন ফিরে পাবে, আরও পাবে এই সোনার পাখি। গভীর দুঃখে দীর্ঘনিঃশ্বাস ছেড়ে রাজপুত্র আবার বেরিয়ে পড়ল। কিন্তু কোথায় থাকে সেই সোনার ঘোড়া? সঙ্গে সঙ্গে সে পুরনো বন্ধু শেয়ালের দেখা পেল। শেয়াল বলল, দেখলে তো আমার কথা না শোনার জন্য কি সব ঘটে গেল। তবু মনে সাহস রাখো, আমি তোমাকে রক্ষা করব, তোমাকে বলে দেব কোথায় পাবে সেই ঘোড়া। এই পথ ধরে সোজা চলে যাও একটা দুর্গ পর্যন্ত, সেখানে দেখতে পাবে একটা আস্তাবলের মধ্যে দাঁড়িয়ে আছে সেই ঘোড়া। দরজার সামনে একটা ছেলে গভীর ঘুমে শুয়ে নাক ডাকছে, অতএব নিঃশব্দে ঘোড়াটাকে নিয়ে তুমি বেরিয়ে আসবে। কিন্তু একটা কথা মনে রেখো, তার পিঠে এই পুরনো কাঠ ও চামড়ার জিনটা পরাবে, পাশেই যে সোনার জিনটা ঝুলছে সেটা নয়, তা যদি পরাও তো সে তোমার মন্দ ভাগ্য। এই কথা বলে শেয়াল আবার তার লেজটা বাড়িয়ে দিলে, আবার তারা বাতাসের গতিতে ছুটে চলল। শেয়াল যেমন যেমন বলেছিল সবই তেমন তেমন ছিল। রাজপুত্র আস্তাবলে ঢুকে সোনার ঘোড়াও দেখতে পেল। তার পিঠে নোংরা জিনটা পরাতে গিয়েও তার মনে হলো, এমন সুন্দর একটা ঘোড়ার পিঠে যদি তার নিজের জিনটা না পরাই তো সেটা বড় লজ্জার ব্যাপার হবে, অতএব সে সোনার জিনটাই তুলে নিল। আর ঘোড়ার পিঠে সেটা ছোঁয়াতে না ছোঁয়াতেই ঘোড়াটা চিহি করে ডেকে উঠল, আর তা শুনে আস্তাবলের ছেলেরা জেগে উঠে তাকে আটক করে রাখল। পরদিন সকালে তার মৃত্যুদণ্ড হলো। কিন্তু রাজা তাকে কথা দিলেন, যদি সোনার দুর্গের রাজার সুন্দরী কন্যাকে সে এনে দিতে পারে তাহলে সে নিজের জীবন এবং ঘোড়া দুই ফিরে পাবে। কথাগুলো শুনে শেয়াল আবার তার লেজটা বাড়িয়ে দিল, আর রাজপুত্র সেই লেজের ওপর উঠে বসল। সঙ্গে সঙ্গে তারা পাহাড় প্রান্তর পেরিয়ে ছুটে চলল বাতাসের বেগে। সোনার প্রাসাদে পৌঁছে তারা শেয়ালের কথা মাফিক সব দেখতে পেল। তারপর রাত হলে সকলে যখন গভীর ঘুমে অচেতন, রাজপুত্র এক লাফে রাজকন্যার সামনে হাজির হল। রাজকন্যা বলল, তার সঙ্গে যেতে সে রাজি আছে, কিন্তু একান্তভাবে অনুনয় বিনয় করে এমনকি চোখের জল ফেলে সে অনুমতি চাইল প্রথমে তাকে বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে আসতে দেওয়া হোক। প্রথমে রাজপুত্র সে কথায় কান দিল না, কিন্তু রাজকন্যা আরও বেশি করে কাঁদতে লাগল, এমনকি তার পায়েও ধরল, তখন সে অনুমতি দিল। কিন্তু রাজকন্যা সিঁড়ি বেয়ে উঠে বাবার বিছানার কাছে যেতেই তার ঘুম ভেঙে গেল এবং আর যারা ঘুমিয়েছিল সকলেই জেগে উঠল। বেচারি রাজপুত্রকে বন্দি করে আবার কারাগারে পাঠানো হল। পরদিন সকালে রাজা তাকে বললেন, তোমার প্রাণদণ্ড হয়েছে, তবু তোমাকে করুণা প্রদর্শন করা যেতে পারে যদি তুমি আমার জানলার সামনে দাঁড়িয়ে থাকা পাহাড়টাকে সরিয়ে দিতে পারো, কারণ এই পাহাড়ের ওপর দিয়ে আমি দূরের কিছুই দেখতে পাই না। কিন্তু তোমায় পাহাড়টা সরাতে হবে 8 দিনের মধ্যে। এই কাজ যদি সম্পন্ন করতে পারো তাহলে পুরস্কার স্বরূপ আমার কন্যাকে তুমি পাবে। রাজপুত্র তখনই কোদাল শাবল নিয়ে পাহাড় সরানোর কাজে লেগে গেল। কিন্তু 7 দিন পরেও যখন দেখল অতি সামান্য মাত্র কাজ হয়েছে এবং তার সব চেষ্টাই বৃথা হয়ে গেছে, তখন শোকে দুঃখে সে সব আশা ছেড়ে দিল। কিন্তু 7ম দিন সন্ধ্যায় শেয়াল এসে বলল, আমার সাহায্য পাবার মতো কাজ তুমি করনি, তবু তুমি এখান থেকে চলে যাও, ঘুমিয়ে পড়ো, তোমার হয়ে কাজ করব আমি। পরদিন সকালে ঘুম থেকে উঠে জানলা দিয়ে তাকিয়েই সে দেখল পাহাড়টা অদৃশ্য হয়ে গেছে। খুব খুশি হয়ে তখনই সে রাজার কাছে গিয়ে বলল, শর্ত পূরণ হয়ে গেছে, তখন ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক রাজা তার কথা রাখতে বাধ্য হলেন, মেয়েকে তার হাতে তুলে দিলেন। তখন দুজন একসঙ্গে বেরিয়ে গেল। অল্প কিছু সময় পরেই বিশ্বস্ত শেয়ালের সঙ্গে তাদের দেখা। শেয়াল বলল, সেরা বস্তুটা তুমি অবশ্যই পেয়েছ, কিন্তু সোনার ঘোড়াটাও তো সোনার দুর্গের কন্যারই প্রাপ্য। সেটা কেমন করে পাবো? যুবক জানতে চাইল। শেয়াল বলল, সেটা

আমি বলে দেব যে রাজা তোমাকে সোনার দুর্গে পাঠিয়েছিলেন, প্রথমে তার কাছে সুন্দরী রাজকন্যাকে নিয়ে যাও। তখন সেখানে আনন্দের জোয়ার বয়ে যাবে, আর সঙ্গে সঙ্গেই তারা সোনার ঘোড়াটাও তোমায় দিয়ে দেবে। তুমি সোনার ঘোড়ায় চড়ে বসবে, বিদায়কালীন করমর্দনের জন্য প্রত্যেকের দিকে হাত বাড়িয়ে দেবে এবং সবশেষে হাত বাড়াবে রাজকন্যার দিকে। তার হাতটা শক্ত করে চেপে ধরে তুলে নিয়ে তোমার পেছনে বসিয়ে দেবে আর সঙ্গে সঙ্গে ঘোড়া ছুটিয়ে দেবে। তখন আর কেউ তোমাদের ধরতে পারবে না, কারণ ঘোড়াটা ছুটবে বাতাসের গতিতে। এসব কাজ ভালোভাবেই সমাধা হলো। সোনার ঘোড়ায় চড়ে রাজপুত্র সুন্দরী রাজকন্যাকে নিয়ে বিজয় গৌরবে চলে গেল। সে আলো পেছনে পড়ে থাকল না, রাজপুত্রকে বলল, এবার আমি তোমাদের নিয়ে যাব সোনার পাখির কাছে। যে দুর্গে সোনার পাখি থাকে তার কাছে পৌঁছে তুমি রাজকন্যাকে ঘোড়া থেকে নামিয়ে দেবে, আর আমি তাকে নিয়ে চলে যাব আমার গুহায়। তারপর তুমি ঘোড়া ছুটিয়ে দুর্গের চত্বরে ঢুকবে। তোমাকে দেখেই তার আনন্দে মাতোয়ারা হয়ে যাবে, আর পাখিটা তোমাকে দিয়ে দেবে। খাঁচাটা হাতে নিয়েই তুমি আবার ঘোড়া ছুটিয়ে সোজা চলে আসবে আমাদের কাছে, আর রাজকন্যাকেও ঘোড়ার পিঠে তুলে নেবে। যেই এই সব কাজ শেষ হলো এবং রত্ন ভাণ্ডার নিয়ে রাজপুত্র ঘোড়া ছুটিয়ে ফিরে এলো, তখন শেয়াল কি বলল জানো? বলল, এবার আমার কাজের পুরস্কারটা আমায় দাও। তুমি কি চাও? রাজপুত্র জিজ্ঞেস করল। আমরা যখন ওই বনের মধ্যে পৌঁছে যাব তখন তুমি গুলি করে আমাকে মেরে ফেলবে এবং আমার মাথা ও পা দুটো কেটে ফেলবে। এ তো হবে এক আশ্চর্য কৃতজ্ঞতা, এমন কাজ আমি করতে পারবো না, রাজপুত্র বলল। যদি তুমি এই কাজ করতে না পারো তাহলে আমিও তোমায় ছেড়ে চলে যাব, কিন্তু যাবার আগে আমি তোমাকে একটা উপদেশ দিয়ে যাব। দুটো ব্যাপারে তুমি খুব সাবধান থেকো। ফাঁসিতে ঝোলানো কারো মাংস কদাপি কিনো না, আর কোনো ঝর্ণার ধারে কখনো বসো না। এই কথা বলে শেয়ালটা এক দৌড়ে বনের মধ্যে চলে গেল। রাজপুত্র ভাবতে লাগল, এ এক আশ্চর্য প্রাণী, কিছু উদ্ভট খেয়াল তার আছে। ফাঁসির মাংস কে কবে কেনে, আর ঝর্ণার ধারে বসে যে কি সুখ হয় তাও তো আমি বুঝি না। সুন্দরী রাজকন্যাকে নিয়ে সে ঘোড়া ছুটিয়ে দিল। ঘটনাক্রমে পথটা সেই গ্রামের ভেতর দিয়ে চলে গেছে যেখানে তার দুই দাদা কোনো সময় থেমেছিল। সেখানে পৌঁছে সে দেখল সকলে মিলে হই হল্লা করছে আর কাঁদছে। কি ব্যাপার, না দুটি লোককে এখনই ফাঁসি দেওয়া হবে? আরও এগিয়ে সে দেখল যে সেই দুটি লোক তারই দুই দাদা। তারা কিছু দারুণ দুষ্কর্ম করেছে এবং সঙ্গে সব টাকা পয়সাও উড়িয়ে দিয়েছে। সে জানতে চাইল তাদের দুজনকে মুক্ত করা যায় কিনা। সকলে জানালো সে ইচ্ছে করলে তাদের কিনে নিতে পারে, কিন্তু যতটা সোনা দিয়ে তাদের কিনতে হবে তার যোগ্যতারা নয়। একমাত্র ফাঁসিতে ঝোলানো ছাড়া আর কিছুই তাদের প্রাপ্য হতে পারে না। তাও সে একটু ইতস্তত করল না, টাকাটা সে দিয়ে দিল আর তার দুই দাদাও মুক্তি পেল। এসব ঘটনার পরে তারা চারজন একসঙ্গে আবার যাত্রা করল। পৌঁছে গেল সেই বনে যেখানে প্রথম দেখা হয়েছিল শেয়ালের সঙ্গে। অদূরে ছায়ায় ঢাকা একটা ঠান্ডা জায়গায় তারা বসল। মাথার উপরে সূর্য তখন আগুন ঝরাচ্ছে। দুই দাদা বলল, চল আমরা ওখানে গিয়ে ঝর্ণাটার ধারে বসে একটু বিশ্রাম করি আর খাওয়ার পাটটাও চুকিয়ে ফেলি। কথায় কথায় ছোট রাজপুত্র শেয়ালের সতর্কবাণীটা একেবারেই ভুলে গেছে, তাই দুই দাদার প্রস্তাবে রাজি হয়ে গেল। ঝর্ণার ধারে গিয়ে চারজন গোল হয়ে বসল, আর সুযোগ বুঝে তারা পেছন থেকে ধাক্কা দিয়ে তাকে ঝর্ণার জলে ফেলে দিল। তারপর রাজকন্যা ঘোড়া আর পাখিটাকে নিয়ে তাদের বাড়িতে বাবার কাছে ফিরে গেল। বাবাকে তারা বলল, শুধু সোনার পাখি নয়, সেই সঙ্গে সোনার ঘোড়া আর সোনার দুর্গের রাজকন্যাকেও আমরা সঙ্গে নিয়ে এসেছি। তারা ফিরে আসায় বাড়িতে তো আনন্দের জোয়ার বয়ে গেল, কিন্তু ঘোড়াটা কিছুই খায় না, পাখিটা গান গায় না, রাজকন্যাও কথাটি বলে না। সকাল থেকে রাত পর্যন্ত কেবলই কাঁদে আর কাঁদে। ছোট ভাইটি কিন্তু মরেনি, ভাগ্য খুবই ভালো ছিল, তাই ঝর্ণাটা ছিল শুকনো আর সে পড়েছিল নরম শ্যাওলার উপর, তাই তার আর কোনো ক্ষতি হয়নি, শরীরে কোথাও কেটে ছড়েও যায়নি। এমনকি এই বিষম দরকারের সময় বিশ্বস্ত বন্ধু শেয়ালও তাকে ত্যাগ করেনি। অচিরেই সেই ঝর্ণার ধারে এসে সে হাজির হল, আর তার পরামর্শ না শোনার জন্য প্রথমে তাকে খুব তিরস্কার করল।
বলল, তবুও আমি তোমাকে পড়ি।

0: পরিত্যাগ করতে পারলাম না। বরং তুমি যাতে পালাতে পারো সেই ব্যাপারে তোমাকে আমি সাহায্যও করব। আমার লেজটা কোষে চেপে ধরে থাকো, আমি তোমাকে টানতে টানতে ওপরে নিয়ে যাব। সেই কাজটা হলে পরে শেয়াল বলল, তুমি কিন্তু এখনও বিপদ থেকে মুক্ত হওনি, কারণ তোমার দাদারা তোমার মৃত্যু সম্পর্কে নিশ্চিত হতে পারেনি, তাই তারা বনের চারদিকে গুপ্তচর পাঠিয়েছে। তোমাকে দেখতে পেলেই তারা তোমাকে খুন করবে। কাছেই বসেছিল একটা গরিব বুড়ো যুবক, তার সঙ্গে পোশাক বদল করে ছদ্মবেশে রাজবাড়িতে গেল। কেউ তাকে চিনতে পারল না, তবু পাখিটা গান গেয়ে উঠল আর ঘোড়াটা খেতে শুরু করল। সুন্দরী রাজকন্যার কান্নাও থেমে গেল। এই পরিবর্তন দেখে রাজা অবাক হয়ে গেলেন, এর অর্থ জানতে চাইলেন। রাজকন্যা বলল, এর অর্থ আমি জানি না, কিন্তু আমার বিষণ্ন মনটা সুখে ভরে উঠেছে, মনে হচ্ছে আমার আসল স্বামী ফিরে এসেছে। তখন রাজকন্যা তাকে সব কথাই খুলে বলল। যদিও অন্য দাদারা তাকে ভয় দেখিয়েছিল যে আসল সত্য ফাঁস করে দিলে তাকে খুন করবে, রাজা তখন দুর্গের সব লোককে তার কাছে ডেকে আনলেন। সেই সঙ্গে ছিন্ন বস্ত্র ভিখিরির বেশে সেই যুবকও সেখানে হাজির হল। দেখি রাজকন্যা তাকে চিনতে পারল, আর দুই দুষ্ট দাদাকে বন্দি করে তাদের বিচার করা হল। আর ছোট ভাই রাজকন্যাকে বিয়ে করে রাজার রাজত্ব পেল। কিন্তু বেচারি শেয়ালের কি হল? অনেকদিন পরে রাজপুত্র আবার বনে গেছে, শেয়ালের সঙ্গে তার দেখা হল। শেয়াল বলল, তুমি তো এখন যা চেয়েছিলে সবই পেয়েছ, কিন্তু আমার দুর্দশার শেষ নেই। যদিও তোমার হাতেই আছে আমাকে মুক্তি দেবার ক্ষমতা। চোখের জলে ভেসে সে রাজপুত্রের কাছে ভিক্ষে চাইল, তার মাথা আর পা দুটো সে কেটে ফেলুক। শেষ পর্যন্ত রাজপুত্র তাই করল, অমনি শেয়াল হয়ে গেল একটা মানুষ। আর যে সে মানুষ নয়, রাজকন্যারই ভাই, যে জাদুমন্ত্র এতদিন তাকে শেয়াল করে রেখেছিল তার হাত থেকে সে মুক্তি পেল। সেদিন থেকে সোনার পাখির মহানায়কের সুখের কোনো সীমা রইল না। তাহলে গ্রিম ভাইদের গল্প শোনালাম, গল্পটার নাম সোনার পাখি। গল্প শুনলে কেমন লাগলো? খুব ভালো। আর এদিকে ঘড়িও আমাদের চোখ রাঙিয়ে থামতে বলছে। শেষ করলাম আজকে ছোটদের আসো, সকলে খুব ভালো থাকবে, আবার কথা হবে আগামী সপ্তাহে, কেমন? আজকে চলি, সবাইকে আরও একবার অনেক আদর করে দিলাম, টাটা। ছোটদের আসর শুনলেন, উপস্থাপনায় ছিলেন সুচিস্মিতা গুপ্ত, আকাশবাণী মৈত্রী।
1: এতক্ষণ শুনলেন ছোটদের আসর, উপস্থাপনায় ছিলেন সুচিস্মিতা গুপ্ত, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। দুই বাংলার শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান মনের মতো গান। উপস্থাপনায় রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু, আজ আমি পুনম বাগ। আলোর পথে যাত্রা যাদের অন্ধকারের বিনাশে, তারার মতোই জ্বলছে তারা মোদের জীবন আকাশে। জ্ঞানের আলোয় জীবন গড়ার কারিগর যে কজন, শিক্ষক মোদের আলোক বর্তিকা, প্রণমী অনুক্ষণ। শিক্ষক শিক্ষিকাগণ, তারা কেবল অক্ষরের পাঠটুকুই দেন না, তারা আমাদের শেখান কিভাবে অন্ধকারের বুক চিরে আলোর দিকে হেঁটে যেতে হয়। আমাদের এই জীবনকে যদি একটি সাদা ক্যানভাস মনে করি, সেখানে সঠিক রঙে রঙিন করে তোলেন প্রথমত চেনা গণ্ডি, মানে আমাদের নিজের বাড়ির সকলে, আর তারপর অবশ্যই সুদক্ষ কারিগর শিক্ষক শিক্ষিকাগণ। আজ 5ই সেপ্টেম্বর, জাতীয় শিক্ষক দিবস। আজকের এই বিশেষ লগ্নে ভারতের মহান শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী, আর তার প্রতি শ্রদ্ধা জানাতেই এই শিক্ষক দিবস পালন। আনত শ্রদ্ধা রইল তাঁকে, এবং শ্রদ্ধা জানাই

পৃথিবীর সমস্ত আলোকবর্তিকাবাহী শিক্ষক শিক্ষিকাদের। স্মৃতির পাতা উল্টেই দেখুন না, শৈশবের সেই যে চশমা পরা গম্ভীর স্যার, কিংবা পরম মমতায় মাথায় হাত বুলিয়ে দেওয়া আমাদের বর্দিমণি, আমাদের মনের মণিকোঠায় বড্ড উজ্জ্বল হয়ে ধ্রুব তারার মতোই জীবনে বিরাজ করে চলেছেন ওনারা প্রতিনিয়ত। সময়ের নিয়মে আমরা বড় হয়েছি ঠিকই, কিন্তু তাঁদের দেওয়া শিক্ষা আজও আমরা যদি মেনে চলি, প্রতিটি পদক্ষেপই সঠিক নেব। আজকের এই সুরভিত সকালে চলুন আমরা সবাই মিলে কৃতজ্ঞতা জানাই আমাদের জীবনের পরম সম্পদ সমস্ত শিক্ষক শিক্ষিকাগণকে, মৈত্রীর এই মনের মতো গান অনুষ্ঠানে।

শিক্ষক দিবস। এই শিক্ষক দিবস মানেই তো মনের গহীনে জমে থাকা স্মৃতির ধুলোবালি ঝেড়ে সেই পুরনো খেরোর খাতার পাতা উল্টানো, যে খাতার প্রতিটি পাতায় মিশে রয়েছে আমাদের শৈশবের অজস্র না বলা কত গল্প, আর প্রথম অক্ষর চেনার সেই মায়াবী দিন। মনে পড়ে সেই অবুঝ বেলার কথা, যখন আমরা ছোট ছোট নরম আঙুলে স্লেট পেন্সিল চেপে ধরে থাকতাম আর কাটাকুটি খেলতাম। পারতাম না ভালো করে, কিন্তু তবু ভাঙা ভাঙা অক্ষরে যখন প্রথম লিখতে শিখছিলাম, তখন পরম মমতায় যিনি আমাদের হাতটি ধরে আলোর পথ দেখিয়েছিলেন, তিনি আমাদের শিক্ষক শিক্ষিকাগণ। আজ আমরা জীবনের কত কঠিন কঠিন সমীকরণও প্রায়শই মিলিয়ে ফেলি, কত কঠিন ভাষাতেও মাঝে মাঝে কথা বলি, কিন্তু আমাদের সেই প্রথম অ আ ক খ ABCD শেখার জন্য যে ধৈর্যের সাগর লুকিয়েছিল তা আজ ভাবলে বেশ উদাস হতে হয়। শৈশবের সেই সরলতা, সেই যে সেই স্লেট পেন্সিলের গন্ধ আর প্রথম শেখার নস্টালজিয়াকে জাগিয়ে তুলতে আমাদের মনের সেই খেরোর খাতার পাতাগুলোকে আবারও রঙিন করে তুলতে শতাব্দী দত্তের কণ্ঠে এবার আমরা শুনব সেই ভীষণ মিষ্টি ছড়ার গানটি।

আচ্ছা, আমার মতো কতজন স্কুল ছুট বাচ্চা ছিলেন বলুন তো? নিশ্চিত এই সংখ্যা খুব কম। আচ্ছা তা বেশ, তবে অক্ষর চেনার সেই প্রথম দিকে দু একজন বাদ দিলে অনেকেই আমরা স্কুলে যাওয়ার নামে বেশ কান্না জুড়তাম, একেবারে স্কুলের গেটের সামনে এসেও না ছোড়, মায়ের হাত ধরে কান্না, বাবার হাত ধরে, দাদু ঠাকুমা যে নিয়ে যেত জোর করে তার হাত ধরে কান্না, স্কুলে যাব না, বাড়ি নিয়ে চলো। এই সব পেরিয়ে যখন একটু একটু করে স্কুলে যাওয়া আমাদের রোজকার অভ্যেস হয়ে উঠল, সেই দিনগুলোতে মনে পড়ে পিঠে ভারী চটের বা কাপড়ের ব্যাগ, আর পরনে স্কুলের ইউনিফর্ম সাজে বেশ গুছিয়ে একেবারে স্কুলে যেতাম। সে মেঘ করুক কি বৃষ্টি, কড়া রোদ হোক কি কনকনে ঠান্ডা, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ওই চেনা স্কুলের আঙিনায় ছুটে যাওয়ার আনন্দই ছিল আলাদা। সেখানে আবার অপেক্ষা করতো একদল প্রাণের বন্ধু, প্রাণের আলাপ চলত, আর ক্লাসরুমের দরজায় দাঁড়িয়ে তখনকার দিনে পরম স্নেহে আমাদের স্বাগত জানাতেন আমাদের প্রিয় শিক্ষক শিক্ষিকাগণ। প্রতিদিন ক্লাসের সেই রোল কল, ব্ল্যাকবোর্ডের চকের গুঁড়ো, টিফিনের ঘণ্টা আর বন্ধুদের সঙ্গে টিফিন ভাগ করে খাওয়ার মধ্যে যে আহা অনাবিল আনন্দ ছিল, আজ বড় ইচ্ছে হয় সেই জীবনে ফিরতে। আজ আমরা যান্ত্রিক জীবনের ইঁদুর দৌড়ে যতই ব্যস্ত থাকি, মনের কোণে স্বীকার করি আমরা সেই স্কুলের ছোট্ট ছাত্র বা ছাত্রীই রয়ে গিয়েছি। শৈশবের সেই চেনা স্কুলের দিন, সেই রোজকার চঞ্চলতা আরও একবার ছুঁয়ে আসি এই ছড়ার গানের মাধ্যমে। শিল্পী রেমা লাহিড়ী।

ड्रॉइंग शिकार उनी साइंस बनान उनी कतो के शिकार दीदी मुनी।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন আপনারা অনুষ্ঠান মনের মতো গান। আজ জাতীয় শিক্ষক দিবস। মনে পড়ে শ্রোতা বন্ধুরা আমাদের শিকড়ের সেই আদিম সরল স্কুল? ঘরগুলোর কথা আরোই মনে পড়ছে, যেখানে দেওয়াল বলতে মাটির ভিত, আর ছাদ বলে কিন্তু কিছুই না, টিনের চাল বা খড়ের ছাউনি, যেখানে বর্ষা নামলে টিনের চাল।

কালে বৃষ্টির টুপটাপ শব্দে শিক্ষকদের গলার আওয়াজ একেবারেই ঢাকা পড়ে যেত। আর জানালা বলতে বাঁশের কঞ্চি দিয়ে খাঁচা, যেখানে প্রায়ই বসে কিচির মিচির করতো কত পাখি, যেন তারাও এসে হাজির ক্লাস করতে। আর সেই জানালার বাইরে তাকালে দেখা যেত সবুজ ধানক্ষেত কিংবা দূর আকাশের মেঘ, সেই মাটির গন্ধ মাখা ক্লাসরুম। না না, আমরা ক্লাসরুম বলতাম না, আমরা বলতাম পাঠশালা। তার নড়বড়ে বেঞ্চ আর দেওয়ালের কোণে জমে থাকা চকের ধুলো, তার মধ্যে যে একটা অদ্ভুত মায়া ছিল, তা আজকের আধুনিক কোনো ক্লাসরুম দিতে পারবেই না। তবে আজকের আধুনিক ক্লাসরুম অনেক সুবিধের, যা অবশ্যই দরকারি। আর সেই যে সেই ভাঙা ঘরের মধ্যেই আমাদের শিক্ষক শিক্ষিকাগণ পরম যত্নে আমাদের মনের ভিতর বুনে দিতেন আকাশ ছোঁয়ার গল্প, শেখাতেন শোনাতেন ব্রতচারীর গান। সেই জীর্ণ ঘরগুলি থেকেই কিন্তু জন্ম নিয়েছে দেশের কত শত উজ্জ্বল নক্ষত্র। চলুন সেই পাঠশালার ছড়ার গান শুনতে শুনতে ফিরে যাই আবারও সেই মাটির পাঠশালায়। স্মৃতির ধুলো কি আজও সেখানে আছে?

আচ্ছা, স্কুল জীবনের সব স্মৃতি কি শুধু শান্ত লক্ষ্মী ছেলে মেয়েদের মতো ক্লাসরুমে বসে থাকার? একদমই নয়। স্কুল জীবন মানেই তো দুষ্টুমি, একটু পাকামো, ডান পিটে পোনা আর নিয়মের বেড়া জাল ভাঙার এক অদ্ভুত আনন্দ। আর মনে পড়ে কি সেই দিন যখন কাঁধের ওই ভারী স্কুল ব্যাগটি পিঠে না নিয়ে কেমন একটা কায়দা করে এক পাশে ঝুলিয়ে বীর দর্পে স্কুলের দিকে হেঁটে যেতাম, আবার স্কুল ছুটির ঘণ্টা পড়তেই বন্ধুদের সঙ্গে হুড়মুড় করে গেট দিয়ে বেরিয়ে পড়া, আর যেতে যেতে আইসক্রিম বা ঝালমুড়ি, আলু কাবলি, আহা, সেই সব কাণ্ড কারখানা যদি কোনো শিক্ষক দেখে ফেলতেন তাহলে আর কি, সেই পরের ক্লাসে কী যে হতো সেই ভয়। শিক্ষকরা কিন্তু আমাদের এই চঞ্চলতা, এই ডান পিটে পোনাকেও খুব কাছ থেকে দেখেছেন, খুব বেশি শাসন না করে পরম স্নেহে আগলে রাখতেন আমাদের সেই কাঁচা বয়সটিকে। আজ শিক্ষক দিবসের এই নস্টালজিক মন ভালো করার সকালে চলুন আমাদের ভিতরের সেই ডানপিটে চঞ্চল স্কুলপড়ুয়া ছেলে বা মেয়েটিকে আরও একবার জাগিয়ে তুলি, আর জাগিয়ে তুলি পিঠের সেই ভারী ব্যাগটার স্মৃতিগুলিকে সুদেবদের এই গানটির মধ্য দিয়ে।

স্কুল বা কলেজের সেই চারটে দেওয়াল যাকে একটা সময় আমরা জেলখানা ভাবতাম, আজ কিন্তু জীবনের সবচেয়ে রঙিন দলিল বলে মনে হয়, তাই না? মনে করে দেখুন তো বেঞ্চের সেই রাজত্বের কথা, যেখানে স্যার ম্যাডামদের চোখ বাঁচিয়ে লুকিয়ে প্রক্সি দেওয়া হতো, খাতার শেষ পাতায় চলতো আবার কাটাকুটি খেলা। আর এই সব কিছুর মাঝেও যিনি আমাদের আগলে রাখতেন, পরীক্ষার রেজাল্ট খারাপ হলে বকা দেওয়ার পাশাপাশি পরম স্নেহে মাথায় হাত রেখে বলতেন, আরে মন খারাপ করিস না, পরের বার ঠিকই ভালো হবে, এবার থেকে মন দিয়ে পড়। তিনি আমাদের শিক্ষক শিক্ষিকাগণ, তারা শুধু বইয়ের পাতা পড়াননি, আমাদের এই অবাধ্য বয়সটিকে ভালোবেসে আগলেছেন পরম যত্নে। আজ যখন সেই চেনা করিডোর বা ক্লাসরুমের সামনে দিয়ে যাই, আমরা সবাই একবার স্কুল বা কলেজের দিকে তাকাবই, তাই না? তখনই বুকের ভিতরটা কেমন যেন তোলপাড় করে ওঠে, মনে হয় আহা, যদি আরও একবার আবারও সেই চেনা ডেস্কে ফিরে গিয়ে বসতে পারতাম। চলুন আজ শিক্ষক দিবসের এই আড্ডায় একটু রক মেজাজে, একটু চেনা ব্যান্ডের সুরে আমাদের সেই চিরচেনা ক্লাসরুমটাকে আরও একবার ছুঁয়ে আসি। প্রিয় ব্যান্ডের দুনিয়ায় আমাদের সবার ভীষণ প্রিয় দল পৃথিবী ব্যান্ডের সেই অসম্ভব জনপ্রিয় গান আর ইমোশন ক্লাসরুম। খুঁজুন আপনার সেই হারিয়ে যাওয়া বেঞ্চ আর শুনতে থাকুন গানটি।

স্কুল জীবনের সব দিন কি আর সমান চঞ্চলতায় কাটত? মনে করে দেখুন তো শ্রোতা বন্ধুরা, সেই চৈত্র বৈশাখের বা এই যে এই ভাদ্রের ভ্যাপসা গরমের দিনগুলো, বিশেষ করে টিফিনের ঠিক পরের পিরিয়ড, বাইরে তখন চড়া রোদ আর ক্লাসরুমের ভিতরে মাথার ওপর ডানা ঝাপটে ক্লান্ত হয়ে ঘুরছে পুরনো সেই সিলিং ফ্যান। স্যার ব্ল্যাকবোর্ডে হয়তো ইতিহাসের কোনো জটিল সাল তারিখ লিখছেন, কিংবা ভূগোলের ম্যাপ ধরে দেশ মহাদেশ চেনাচ্ছেন, আর আমাদের চোখের পাতায় তখন যেন রাজ্যের ঘুম এসে ভর করেছে। খাতার ওপর কোনোই ঠেকিয়ে গালে হাত দিয়ে শিক্ষকের চোখ বাঁচিয়ে ওই একটুখানি ঝিমিয়ে নেওয়া, আহা সেই অলস দুপুর, সেই ভারী হয়ে আসা চোখের পাতা আর স্যারের সেই চেনা গলার আওয়াজ, দূর থেকে ভেসে আসা কোনো ঘুম পাড়ানি গানের মতোই মনে হতো। মাঝে মধ্যে ধরা পড়ে গিয়ে স্যারের সেই নরম ধমক খাওয়া কিংবা ডাস্টার ঠোকার আওয়াজে ধড়ফড় করে জেগে ওঠা, আজ ভাবলে মনটা কেমন করে ওঠে তাই না? আজ এই বিশেষ দিনে চলুন আমাদের ফেলে আসা সেই অলস মায়াবী আর ক্লান্তি মাখা দুপুরের ক্লাসরুমটায় আরও একবার উঁকি দিই, আবারও চন্দ্রবিন্দুর এই গান দিয়ে।

স্কুল পার করে যখন আমরা কলেজের চৌকাঠে পা দিই, তখন জীবনের রংটা কিন্তু এক ধাক্কায় অনেকটা বদলে যায়, তাই না? আর বিশেষ করে যারা সেই সাদা অ্যাপ্রন আর স্টেথোস্কোপের গল্প চোখে নিয়ে স্বপ্ন নিয়ে পা রেখেছিলেন কোনো এক ঐতিহ্যবাহী মেডিকেল কলেজের করিডোরে। মেডিকেল কলেজ সে মানেই তো শুধু মোটা মোটা অ্যানাটমি, ফিজিওলজির বই আর পরীক্ষার অন্তহীন চাপ নয়, এর পিছনে লুকিয়ে থাকে কত শত বিনিদ্র রাত, প্র্যাকটিক্যাল ক্লাসের খুনসুটি আর ডিসেকশন হলের সেই হালকা ভয় মাখানো রোমাঞ্চ। আর এই সব কিছুর মাঝে অভিভাবকের মতো বটবৃক্ষের ছায়া হয়ে দাঁড়িয়ে থাকেন প্রফেসর, যারা শুধুমাত্র চিকিৎসাশাস্ত্র শেখান না, বরং শেখান কিভাবে একজন মরণাপন্ন মানুষের মুখে হাসিও ফোটাতে হয়, কিভাবে মানবতাকে

ভালোবেসে জীবনের আসল ব্রত নিতে হয়। শিক্ষক দিবসের এই বিশেষ মুহূর্তে সেই চিকিৎসা গুরুদের প্রতি শ্রদ্ধা জানানো তো আবশ্যিক, যারা মানব সেবার দীক্ষা দিয়েছিলেন। চলুন আজ শিক্ষক দিবসের এই আড্ডায় মেডিকেল কলেজের সেই চিরসবুজ তারুণ্য, ক্যান্টিনের ধোঁয়া ওঠা চা আর বন্ধুদের কোলাহলে আরও একবার ডুব দেওয়া যাক। বাংলা গানের দুই দিকপাল শিল্পী উৎপলা সেন এবং দ্বিজেন মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে, এবং নস্টালজিক সেই কণ্ঠে আমরা শুনব মেডিকেল কলেজের অভিজ্ঞতার সেই কালজয়ী গান।

0: করে।
1: ওয়ান ওয়ান টু,
0: কারো দেহ পুড়ি কাটিয়ার জুড়ি, কারো পেট ছিঁড়ে কাটি নাড়ি ঘুড়ি, আমাদের চির সাথী কাটিয়ার ছুরি, আমাদের চির সাথী কাটিয়ার ছুরি, জমের দম্ভ ভেঙে
2: খুঁজে বড়াই করি
0: আমরা, আমরা মেডিকেল কলেজে পড়ি, আমরা মেডিকেল কলেজে পড়ি।
3: স্মৃতির খেরো খাতা উল্টানো আর সুরের সফর একদমই আজ শেষ মুহূর্তে। স্লেট পেন্সিলের দিন থেকে শুরু করে মেডিকেল কলেজের করিডোর কিংবা অবাধ্য ক্লাসরুমের ব্যাক বেঞ্চ, আজকের এই শিক্ষক দিবসে আমরা সবাই যেন আরও একবার আমাদের নিজেদের শৈশব কৈশোরকে নতুন করে যাপন করলাম। আমাদের জীবনের সেই মানুষগুলো যারা পরম স্নেহে শাসনে আমাদের হাত ধরেছিলেন, সেজন্যই আজ আমরা সমাজে একজন মানুষ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের প্রতি আরও একবার আকাশবাণী মৈত্রীর ইথার তরঙ্গ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। তবে তবে যাওয়ার আগে স্কুল জীবনের সবচেয়ে ম্যাজিক্যাল, সবচেয়ে কাঙ্ক্ষিত সেই শব্দ আপনাদের সবাইকে শুনিয়ে যাব। মনে পড়ে চারটে পিরিয়ড বা আটটা পিরিয়ড শেষে যখন সেই ধাতব ঘণ্টা ঢং ঢং করে বেজে উঠত, পিঠের ব্যাগ ঝুলিয়ে এক ছুটে গেটের বাইরে বেরিয়ে আসার সেই যে আনন্দ, আহা, তার কোনো তুলনা হয় না। আজ জীবনের এই ব্যস্ত দৌড় থেকেও চলুন একটু ছুটি নিই, সঙ্গে কান পাতুন শিলাজিৎ দাদার সেই চির সবুজ গানে।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান মনের মতো গান। উপস্থাপনায় ছিলাম আপনাদের মৈত্রী বন্ধু আমি পুনম বাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে তরজা গান, পরিবেশনায় প্রভাস হালদার ও সহশিল্পীবৃন্দ।
2: এখন শুনবেন তরজা গান, পরিবেশন করছেন প্রভাস হালদার ও সহশিল্পী বৃন্দ।

আজি সন্ধ্যা বেলায় রাধা গোবিন্দের আমি প্রণামে করি পায়।

0: এতক্ষণ শুনলেন তরজা গান, পরিবেশন করলেন প্রভাস হালদার ও সহশিল্পী বৃন্দ।
1: এতক্ষণ শুনলেন তরজা গান, পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। শুনুন আরও একটি তরজা গান, বীণা দেবী ও স্বপন বসুর দ্বৈত কণ্ঠে।

এরপরে তে প্রণাম জানাই সভাস্থ সকলে, সবে মিলে দাও ধ্বনি হরি হরি বলে।

আসরে রাঙামু বাপের বেটা বলছে গো, তাহলে ওর কথা দিয়ে প্রশ্নটা শুরু করি। দিক দেখি জবাব একটা, শুধু প্রশ্ন করি জবাব দিয়ে জানা, বেদ পুরাণের কথা দেখি কি আছে তোর জানা। আরে বাপের বেটা সবাই তো হয় এই জগতের মাঝে, বাপের বেটা সবাই তো হয় এই জগতের মাঝে।

তোমার চরণ, মাথার উপরে আছেন গুরু আছেন ভগবান, অবোধ মন প্রণাম জানাই দেখোই আমার মান, প্রণাম জানাই আছেন যত বাপু মহাশয়, আরে প্রণাম।

আর তোকে বলবো কত আর, কোন গাছে কোন ফল ধরে তা জানা আছে সবার, কোন গাছে কোন ফল ধরে তা জানা আছে সবার। নিম

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। শুরু হচ্ছে অনুষ্ঠান শিল্প প্রাঙ্গণ।
1: সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান শিল্প প্রাঙ্গণ।

0: খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকের কোনো এক সময় ভরতমুনি নাট্যশাস্ত্র গ্রন্থটি রচিত হয়। এই গ্রন্থের পঞ্চম অধ্যায়ে নাট্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি নৃত্যের উল্লেখ করেছেন। অষ্টম এবং দ্বাদশ অধ্যায় ভরতনাট্যম নৃত্যের অঙ্গ প্রত্যঙ্গ উপাঙ্গের ক্রিয়া সম্পর্কে বিশদ আলোচনা রয়েছে। ঊনবিংশ অধ্যায় নৃত্যের লাস্যাঙ্গের বিবরণের সঙ্গে ভাব, রস, বেশভূষা, ছন্দ, ভাষা ও তার গুণাগুণ সম্পর্কেও আলোচনা করেছেন। আজ ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের প্রাচীনতম ভরতনাট্যম নৃত্যকলা সম্পর্কে বিশদে আলোচনা করেছেন আচার্য রুমেলা চট্টোপাধ্যায়, সঙ্গে রৌলিনা সেনগুপ্ত।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছেন ভরতনাট্যম নৃত্যশিল্পী রুমেলা চট্টোপাধ্যায়। নমস্কার।
2: নমস্কার,
1: আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত।
2: আমার তরফ থেকেও মৈত্রীর সকল শ্রোতাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
1: ভরতনাট্যম দক্ষিণ ভারতের একটি প্রাচীন ও অন্যতম প্রধান শাস্ত্রীয় নৃত্যশৈলী। আজকে আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন আমাদের অতিথি, ভরতনাট্যম বহুদিন ধরে চর্চা করে আসছেন এবং শিখিয়ে আসছেন। আপনার কাছে জানতে চাইব ভরতনাট্যম নৃত্যের ইতিহাসটা।
2: আমরা ভরতনাট্যম নৃত্যের একটু ইতিহাসে যাব, তার আগে বলি ভরতনাট্যম কথাটা কোথা থেকে এসেছে। ভাব, রাগ, তাল, ভাবের ভ, রাগের র, তালের ত, এই নিয়ে ভরতনাট্যম। অনেকের মতে ভরতমুনির লেখা নাট্যশাস্ত্র সেই নাট্যশাস্ত্রের কিছু অঙ্গ থেকেই উঠে এসেছে এই ভরতনাট্যম নৃত্য। সাধারণভাবে এই নৃত্য পুরাণের এবং দেবদেবীদের কথা নিয়েই হয়ে থাকে। ভরতনাট্যম নৃত্য তামিলনাড়ুর তাঞ্জোর অঞ্চল থেকে এসেছে, তারপরে এটি সাদির অঞ্চলের মহারাজদের বিভিন্ন পৃষ্ঠপোষকতায় এটা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। এখন আমরা সাধারণ মানুষ না, এটা ক্রমশ এগিয়ে নেওয়ার চেষ্টা করছি আমরা যারা নৃত্য চর্চা করে থাকি। আমরা আমাদের এই নৃত্য চর্চা আমাদের পূর্ব সুরীদের থেকে শিখে এসেছি এবং আমরা আমাদের এটাই পরের প্রজন্মকে দিয়ে যেতে চাই।
1: আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, আপনার নাচ শেখা মানে নাচকে ভালো লাগা ঠিক কবে থেকে শুরু হলো?
2: শিখেছি আমি বহু ছোটবেলা থেকে, আসলে 3.5 বছর বয়স থেকে আমার শেখা শুরু। আমার গুরু ছিলেন দেবযানী রায়চৌধুরী, তখন আমি কত্থক শিখতাম। সেটা বাড়িতে যেরকম, পাড়ার স্কুলে যেরকম শেখায়, মানে আমার মা বাবা সেরকমই ভর্তি করে দিয়েছিলেন। তারপরে আমি ক্লাস 11-12 অবধি পাড়ার স্কুলেই এরকম আর একটি ভরতনাট্যম চর্চা কেন্দ্র ছিল, সুজাতা দাস বলে উনি শেখাতেন, সেখানে আমরা শিখতাম। আমি নাচটাকে ভালোবাসতে শিখলাম, মানে তখন আমি ভালোবাসতাম, ঠিক আছে ভালোবাসি নাচটা করি, কিন্তু ভালোবাসাটা কিন্তু আমার বেশ একটু বড় বয়সে, অর্থাৎ প্রায় 17 বছরের পর আমি আমার গুরু শ্রীমতী অনিতা মল্লিকের কাছে যাই আফটার মাই HS উচ্চ মাধ্যমিকের পর, এবং সেখানে আমার জীবনটা একদম আলাদা হয়ে যায়। মানে আমি কখনো ভাবতেও পারিনি যে আমার জীবিকাটা আমার এই নৃত্য চর্চাই হবে, আমার প্যাশনটা হয়ে গেল জীবিকা। এবং সেখান থেকে আমার ভালো লাগা, ভালোবাসা, গুরুর কাছে প্রচুর জিনিস শেখা, শুধু মানে নাচ নয়, কিভাবে মেকআপ করতে হবে, কিভাবে ড্রেস ডিজাইন করতে হবে, কিভাবে মঞ্চে ঢুকতে হবে, মঞ্চের ছাত্রছাত্রীদের নিয়ে কিভাবে প্রবেশ করতে হবে, সবটা কিন্তু গুরুর থেকে শেখা। এবং আমরা প্রাণ ঢেলে শিখেছি। এরকম একটা সময় গেছে আমরা সকাল 10টায় যেতাম, রাত্রি 10টায় ফিরতাম, মানে এতটা সময় আমরা মানে হাফ গুরুকুল বলা যায় আর কি, সেই রকমভাবে আমরা নৃত্যটাকে চর্চা করেছি এবং এটা বহু বছর, প্রায় 20-25 বছর আমরা এরকমভাবে করেছি। এখন হয়তো অতটা পারি না, কিন্তু আমরা যাই, চর্চা করি, যোগাযোগ করি গুরুমার সাথে যতটা থাকা যায় আর কি, গুরুমাদের সাথে। এছাড়াও ওয়ার্কশপ, যেরকম বললাম যে গুরুরামা বৈদ্যনাথন আসেন বা গীতাচন্দ্রন আসেন কলকাতায়, তখন আমরা সে সমস্ত ওয়ার্কশপগুলোও করি ওনাদের সাথে, আকাদের সাথে। এরকমভাবেই এখনও চলছে, চেষ্টা করবো যতদিন পারবো চালিয়ে নিয়ে যাবো।
1: এমন একটা বিষয় অনেক সময় দেখা যায় যারা পরবর্তীকালে গুরু হয়ে যান তখন তাদের নিজেদের চর্চাটা অনেক ক্ষেত্রে কমে যায়, এটা আপনি কি বলবেন?
2: হ্যাঁ, শিক্ষকতা করতে গেলে যখন ছাত্রছাত্রীদের শেখাচ্ছি তখন একটু হলেও কমে, কিন্তু সেটা কিন্তু ধরে রাখা যায়, সেটা না নিজের ওপর নির্ভর করে, কতটা নিজেকে দেবেন, কতটা ছাত্রছাত্রীকে শেখাবেন, বা পুরোটা সময়টাই ছাত্রছাত্রীকে দিয়ে দিচ্ছেন নাকি, সেটা নিজের ওপর খানিকটা নির্ভর করে। না হলে গুরুরা কিন্তু যারা এখন বর্তমানে গুরু রয়েছেন, তারা কিন্তু চর্চার মধ্যে রয়েছেন তারা, এবং মোটামুটি রেগুলারই স্টেজ শো অর্থাৎ নৃত্য মঞ্চস্থ করে থাকে।
1: অন্যান্য জীবিকার থেকে নৃত্যটাকে জীবিকা হিসেবে নেওয়া কতটা কঠিন, বা আদৌ কি কঠিন?
2: হ্যাঁ, কঠিন একটু তো বটেই, কারণ যেহেতু এটা জীবিকার প্রশ্ন, জীবিকার প্রশ্নে কিন্তু এটা ধৈর্য ধরতে হবে। আমাদেরও বহু বছর ধরে ধৈর্য ধরতে হয়েছে। আমার একটি ছোট সংস্থা আছে প্রেরণা, তারও প্রায় 26 বছর। আমরা কিন্তু প্রথম দিনেই একটা স্টুডেন্টের পরের দিনই 10টা স্টুডেন্ট আশা করিনি, হতে হতে হতে হতে হয়েছে। এবং আমি মনে করি আমার পথ চলাটাও কঠিন ছিল, এবং সেটা সাধারণ 10টা 5টা যে চাকরি বলুন, যেটা জীবিকা অর্থে আমরা যেটা বুঝে থাকি, সেটা অনেকটা সহজ, কারণ সেটার একটা নির্দিষ্ট আয় আছে যে এটা হতে পারে এটা। কিন্তু সবসময় নৃত্যচর্চার ক্ষেত্রে কিন্তু সেই জীবিকার ক্ষেত্রে নির্দিষ্ট একটা কোনো ইনকাম, যেটাকে আমরা বলবো, সেরকম সবসময় হয়ে ওঠে না। সুতরাং একটু তো রয়েছেই দোদুল্যমান অবস্থা, কিন্তু তাও বলবো ভালোবেসে যেতে হবে। যদি নৃত্যটাকে ভালোবাসেন তাহলে জীবিকাটা জীবিকার মতো মনে হয় না, ওটা ভালোবাসা থেকেই ঠিক এগিয়ে নিয়ে যাবে আপনাকে।
1: মানে আপনার পরিশ্রমই মানে আপনার সাফল্যের একদম চাবিকাঠি।
2: একদম, যত পরিশ্রম করবে ততটাই সাফল্য পাবেন।
1: এই বর্তমান সময়ে শিল্প হিসেবে শাস্ত্রীয় নৃত্য কতটা আস্থা অর্জন করতে পেরেছে?
2: শাস্ত্রীয় নৃত্য চিরকালই তার নিজের মাহাত্ম্য নিয়ে ছিল, আছে, থাকবে। বর্তমানে অনেকটাই এগিয়ে যাচ্ছে, আমাদের হাতে মোবাইল এসে গেছে, কিন্তু তা বলে শাস্ত্রীয় নৃত্যের কোনো গরিমা লুণ্ঠিত হয়ে যায়নি, আমি এটা বলতে পারি। তার স্বমহিমায় সে রয়েছে, এবং সাধারণ মানুষের কাছে, খুব সাধারণ বলবো না, যারা মোটামুটি

0: সঙ্গীত চর্চা নৃত্য চর্চা করে থাকে তাদের কাছে কিন্তু স্বমহিমাই সেটা রয়েছে। সুতরাং আমি বলতে পারি যে এটা একটা আস্থাভাজন রয়েছে, কারণ অনেকেরই মতে শাস্ত্রীয় নৃত্যটা না শিখলে কিন্তু সাধারণভাবে অন্যান্য নৃত্য করতে গেলে সে কোথাও না কোথাও একটু আটকাবেই। তার শারীরিক অঙ্গ সঞ্চালন, তার হস্তমুদ্রা যদি শাস্ত্রীয় নৃত্য একটু না জানে সে, তাহলে কিন্তু সে সঠিকভাবে করতে পারবে না, তাহলে সেটা শাস্ত্রীয় নৃত্য থাকবে না, তাহলে সেটা লোকনৃত্যে পরিণত হবে।
1: শাস্ত্রীয় নৃত্য একটি অধ্যাবসায়, বহুদিন ধরে চর্চা করে তারপরে একজন গুণী নৃত্যশিল্পী হওয়া যায়, এক্ষেত্রে ব্যাকরণ মেনে চলা কতটা গুরুত্বপূর্ণ?
0: একদমই গুরুত্বপূর্ণ। শাস্ত্রীয় নৃত্যের চলন থেকেই শুরু হচ্ছে ব্যাকরণ, একদম প্রথম ধাপ থেকেই ব্যাকরণ শুরু হচ্ছে এবং ধাপ অনুসারে এই ব্যাকরণটা ক্রমশ বৃদ্ধি পায়। শুরুতে আমরা হস্ত সঞ্চালন, পদ সঞ্চালন, চক্ষু সঞ্চালন, শির সঞ্চালন, গ্রীবা সঞ্চালন এগুলো শিখি, আস্তে আস্তে অভিনয়, আঙ্গিক অভিনয়, বাচিক অভিনয়, মুখজ অভিনয়, এই অভিনয়ের দিকে এগিয়ে যাই। সুতরাং আমরা যদি পরবর্তীতে শাস্ত্রীয় নৃত্যটাকে আরও এগিয়ে নিয়ে যাই, তবে আমাদের সেই ব্যাকরণটা খানিকটা ধরেই এগোতে হবে। আমরা সেই ব্যাকরণের একেবারে বাইরে চলে গিয়ে সেই নৃত্যটা করতে পারবো না। সুতরাং ব্যাকরণটা খুবই জরুরি শাস্ত্রীয় নৃত্যের ক্ষেত্রে।
1: আজকে হয়তো অনেক অভিভাবকরা মনে করেন যে শিশুদের শুধু পড়াশোনাটাই খুব দরকারি, আর এছাড়া অন্যান্য যে অ্যাক্টিভিটি আছে স্কুলে, স্কুলের অ্যাক্টিভিটিতেই তারা সন্তুষ্ট। আপনার মতে শাস্ত্রীয় নৃত্য কতটা প্রয়োজন দৈনন্দিন জীবনশৈলীতে?
0: আমরা যারা নৃত্য চর্চা করি তাদের ক্ষেত্রে দৈনন্দিন জীবনশৈলীতে শাস্ত্রীয় নৃত্য প্রয়োজন, কারণ আমরা রেগুলার সেটা চর্চা করে থাকি। না চর্চা করলে আমাদের সেটা শরীরটা বসে যায়। যদি বলি শুধু শাস্ত্রীয় নৃত্য নয়, নৃত্যের চর্চা কতটা প্রয়োজন, সেটা বলতে গেলে আমি বলতে পারি যে যে কোনো নৃত্যতেই অঙ্গ সঞ্চালনটা ভীষণ জরুরি। মানে অঙ্গ সঞ্চালন দিয়েই নৃত্যের মাধ্যমে আমরা সব কিছু করে থাকি, হস্ত সঞ্চালন, মুখজ সঞ্চালন, অভিনয় দিয়ে। সুতরাং শারীরিক একটা চলন আমাদের সবসময় হচ্ছে তাতে, এবং দৈনন্দিন জীবনের যে ভাব সবসময় আমরা একটা শারীরিক চলন দিয়ে বলতে পারি আর কি। এই কারণে আমি বলবো যে শাস্ত্রীয় নৃত্য শুধু নয়, যদি কেউ নৃত্য শেখে তার শারীরিক একটা গঠন তৈরি হয়, শুধুমাত্র শারীরিক নয়, আমি বলবো মানসিক গঠনও সুন্দরভাবে তৈরি হয়। আজকাল সমস্ত বেসরকারি স্কুলে এই একটা ক্লাস হয় নৃত্যের ক্লাস, নৃত্য প্রশিক্ষণ, সেখানে হয়তো শাস্ত্রীয় নৃত্য সবসময় শেখানো হয় না, কিন্তু বিভিন্ন ধরনের লোকনৃত্য, রবীন্দ্রসঙ্গীত সহযোগের নৃত্য, ছোটদের ছড়ার সাথে নৃত্য, ক্রিয়েটিভ ডান্স, এবং অনেক অনেক স্কুল আছে যেখানে পাশ্চাত্য নৃত্য শেখানো হয়ে থাকে। এবং আমি মনে করি এই স্কুলে যে এই যে শিক্ষা শেখানোটা শেখানো হচ্ছে সেটা খুবই জরুরি শারীরিক জন্য, মানসিক পরিস্থিতিটাকে সংগঠিত করার জন্য। ওদের তো খুব পড়ার চাপ, আমার মনে হয় যে ওটার সাথেও আর এটা করলে আরও যেন পড়াটা আরও ভালোই হবে, খারাপ কিছু হবে না আর কি।
1: অনেক সময় দেখেছি যে বহু প্রাচীন যুগের পুরাণ, দেবদেবীর চরিত্র, এইগুলো খুব সহজে চেনানো হয় এই নৃত্যের মধ্য দিয়ে, এই বিষয়ে আপনি কি বলবেন?
0: হ্যাঁ, শাস্ত্রীয় নৃত্য যেহেতু দেবদেবী কেন্দ্রিক, তাই দেবতার কথা এখানে সবসময় উঠে আসে। তবে আগে যেমনি আমরা শুধুমাত্র দেবদেবী কেন্দ্রিক চরিত্রগুলোকে নিয়েই নৃত্য চর্চা করে এসেছি, এখন কিন্তু বিশেষ করে দক্ষিণ ভারতে সাধারণ অনেক গল্প নিয়েও এই চর্চা হয়ে আসছে। সুতরাং সাধারণের মধ্যে এই নৃত্যটাকে আরও ছড়িয়ে দেওয়ার জন্যেই আমার মনে হয় যে এই যে সাধারণ বিষয় নিয়ে চর্চা হচ্ছে সেটা বর্তমানে এটা ছড়িয়ে দেওয়ার জন্যেই আর কি হচ্ছে, শিশুদের কাছেও এটা আকর্ষণীয় হয়ে উঠছে।
1: ডান্স থেরাপি এখন আমাদের মধ্যে বহুল প্রচলিত, মানে চিকিৎসার একটা অন্যতম পদ্ধতি এই ডান্স থেরাপি বা মিউজিক থেরাপি, এটা কতটা প্রয়োজন বলে আপনার মনে হয়?
0: হ্যাঁ, এটা এখন আমরাও শুনছি এবং দেখতেও পাচ্ছি প্রচুর রিসার্চ ওয়ার্ক হচ্ছে এটাতে, ডান্স থেরাপি নিয়ে। তবে সবসময় যে শাস্ত্রীয় নৃত্য দিয়ে সেটা সম্ভব সেটা নয়, সাধারণ হালকা কোনো নৃত্য চর্চার মাধ্যমেও এই ডান্স থেরাপি করানো হচ্ছে এবং আমি দেখছি তাতে অনেকটাই মনোবিকাশ অনেকটাই উন্নততর হচ্ছে এবং শারীরিক যে একটা বয়সের পর তো মানুষের একটা স্থিরতা আসে, সেই শারীরিক চর্চাটাও তাদের মধ্যে অনেক সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে আর কি। হয়তো অনেক ব্যক্তি আছে এবং মহিলা শুধু বলবো না, পুরুষরাও রয়েছেন, তারা হয়তো অত খুব

0: বলতে ইচ্ছে করছে খুব যে আমার কাছে কিন্তু 3 বছরের বাচ্চাও যেরম আছে, 60 ঊর্ধ্ব মহিলাও কিন্তু কাজ করছে। তারা হয়তো কারোর হাঁটুর ব্যথা আছে, কিন্তু তারা কিন্তু সেটা নিয়েই খুব আনন্দ সহকারে সেই নাচটা করছে। এবং এরকম প্রচুর মহিলা রয়েছে আমার কাছে যারা এই কাজটা করে আর কি।
1: নাচটা কোথাও গিয়ে শুধুমাত্র কি মহিলাদের মধ্যেই সীমিত?
0: আমরা এটা একদম মনে করি না যে মহিলাদের মধ্যেই নৃত্য চর্চাটা সীমিত বা থাকুক, সীমিত থাকুক। কারণ আমরা দেখে এসেছি বড় বড় নৃত্যশিল্পী তারা কিন্তু সব পুরুষ। আমি এখনই বলি, যার কথা আমাদের না উল্লেখ করলেন হয়, শ্রী উদয়শঙ্কর, তিনি কিন্তু একজন পুরুষ মানুষই ছিলেন। পণ্ডিত বিরজু মহারাজজি, গুরু কেলুচরণ মহাপাত্র, গিরিধারী নায়কজি, সবাই কিন্তু পুরুষ। আসলে অনেকে মনে করেন যে নাচ শিখলেই বোধহয় একটু মহিলা মহিলা ব্যাপার এসে যাবে, কিন্তু যদি সঠিকভাবে সে নাচটা শেখে তার মধ্যে কিন্তু সেটা আসে না। কারণ আমরা দেখেছি যে যদি ঠিকঠাক ব্যক্তিত্ব তার থাকে, তাহলে সে কখনোই পুরুষ থেকে মহিলা হয়ে যেতে পারে না। তার ব্যক্তিত্বটা পুরুষ মানুষের মতনই থাকবে, সে পুরুষ মানুষের মতন করেই নৃত্য চর্চাটা করবে।
1: মানে তার আচরণটাও সেই পুরুষ কেন্দ্রিকই থাকবে, কোনোভাবে সেটা মেয়ে বলে কখনো রূপান্তরিত হবে না,
0: কখনো নয়।
1: বহুদিন নৃত্য চর্চা করতে করতে দেখা যায় যে হয়তো পরীক্ষার চাপে বা সেই মতো সময় পাওয়া যাচ্ছে না, বা হয়তো তার পড়াশোনা চালাতে চালাতে খুব মনে হচ্ছে যে পরিশ্রম হয়ে যাচ্ছে নাচ রেগুলার তার শেখা, এক্ষেত্রে তারা ছেড়ে দিতে বাধ্য হয়। আবার কি ফিরে আসা সম্ভব?
0: হ্যাঁ, ফিরে আসা তো সম্ভব। তবে এটা তার আগে বলি যে যে কোনো কাজ করতে গেলেই পরিশ্রম করতে হবে। নৃত্য করুক, সঙ্গীত করুক, যে কোনো সাংস্কৃতিক জগৎ করুক বা খেলাধুলা করুক, কায়িক পরিশ্রম ছাড়া এটা করা সম্ভব নয়। শাস্ত্রীয় নৃত্যর ক্ষেত্রেও এটা প্রযোজ্য। সে যদি সুন্দরভাবে ব্যাকরণ মেনে শাস্ত্রীয় নৃত্যের চর্চা রেগুলার করে, তাহলে তার একটা পরিশ্রম আছে, সেক্ষেত্রে সে ফলও পাবে। অনেকে আছে যে পরিশ্রমের জন্যও ছেড়ে দেয়, বা ছোটোবেলা থেকে যারা শেখে, শিখতে শিখতে হঠাৎ করে তারা বন্ধ করে দেয় পড়াশোনা বা উচ্চশিক্ষার জন্য। কিন্তু বন্ধ হয়ে যাওয়ার পরও হয়তো 4-5 বছর পর তার মনে হলো সে আবার নৃত্য চর্চাটাকে আবার এগিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, ফিরে আসা সম্ভব। তার যদি শারীরিক কোনো সমস্যা না থাকে, হাতে যদি সময় থাকে, তাহলে 1.5-2 ঘন্টা বার করা যায় নৃত্য চর্চা করার জন্য। সে যদি মনের ইচ্ছা জাগে যে না, আমি আবার ফিরবো, আমি নাচটা আবার করব, সেটা পরিশ্রমের ভয়ে নয়, ভালোবেসে করব, তাহলে কিন্তু পরিশ্রমটা পরিশ্রমই থাকে না, তাহলে ওই ভালোবাসার থেকেই নাচটা সে এগিয়ে নিয়ে যেতে পারে।
1: আজকে আমাদের এই আলোচনার মধ্যে দিয়ে আমাদের অতিথি ভারতনাট্যম নৃত্যশিল্পী রুমেলা চট্টোপাধ্যায়ের কাছ থেকে ধীরে ধীরে জানছি যে কিভাবে নাচটা আমাদের দৈনন্দিন একটা চর্চার সঙ্গে যুক্ত হতে পারে। নমস্কার, অনেক ধন্যবাদ।
0: নমস্কার, ধন্যবাদ।
2: আচার্য রুমেলা চট্টোপাধ্যায়ের সঙ্গে রৌলিনা সেনগুপ্তর কথোপকথনে তিনি জানালেন যে নৃত্য ভাবাশ্রয়ী, বিশ্বজুড়ে রয়েছে ভরতনাট্যমের জনপ্রিয়তার প্রবল ঢেউ, স্থাপিত হয়েছে অসংখ্য শিক্ষাকেন্দ্র, ভারতীয় সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন, শ্রেষ্ঠ শাস্ত্রীয় নৃত্য ভরতনাট্যমের প্রদর্শন বিশ্ব দরবারে সম্মানিত এবং প্রতিষ্ঠিত।
3: লোকচিত্রকলার এক বিশিষ্ট অঙ্গ পটচিত্র। পটচিত্রের উৎস ও সংরক্ষণ গ্রাম জনপদের মানুষ। আনুমানিক 2500 বছর আগে ভারতের বিভিন্ন জায়গায় পটচিত্র ও পটুয়াদের সন্ধান পাওয়া যায়। একসময় পটশিল্পীদের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে পটের মাধ্যমে পটচিত্র তুলে ধরতে দেখা যেত। বিভিন্ন পৌরাণিক অথবা অন্য কোনো আকর্ষণীয় গল্পগাথাকে পটের মাধ্যমে তুলে ধরতেন তাঁরা। অর্ঘ ঘোষাল জানাবেন বর্তমানে কেমন আছেন পটশিল্পীরা।
4: রাখিতে শ্রীমতির মানে দেব নারায়ণ, কৃষ্ণকালী বনমালী হইল তখন, দাঁড়িয়ে আছে আইনি ঘোষ ভাবের মনে মন, জুটিলা কুটিলা এরা ভাবে দুইজন।
5: পটচিত্র পশ্চিমবঙ্গের এমন একটি শিল্প মাধ্যম যা দীর্ঘদিনের ঐতিহ্যবাহী। নির্দিষ্ট কোনো একটি কাহিনীকে ভিত্তি করে আঁকা হয় পট। জানলে অবাক হবেন, রামায়ণ, মহাভারত, চণ্ডীমঙ্গল, মনসামঙ্গলের চিরকালীন কাহিনীগুলো পটুয়ারা পৌঁছে দেন মানুষের কাছে, কিন্তু সেগুলো বেশিরভাগটাই শ্রুতিবিদ্যার মাধ্যমে। শ্রুতিবিদ্যা নিয়েই তারা পটচিত্র তৈরি করে। এমনকি সাবিত্রী সত্যবাদ।

0: রাধা কৃষ্ণের অমর প্রেম, রাজা হরিশ্চন্দ্রের গল্প, চাঁদ সদাগর ও মনসা সংঘাতের কাহিনী, এর পাশাপাশি সাম্প্রতিক COVID-19 ও পটচিত্রের বিষয়। পটুয়ারা এইভাবেই বাঁচিয়ে এবং সমসাময়িক করে রেখেছেন আমাদের এই সংস্কৃতিকে রেখায় এবং কথায়। পটের ছবিটির যে কাহিনী তাকে গান গিয়ে বর্ণনা করেন শিল্পীরা। ছবিতে সুরে জীবন্ত হয়ে ওঠে বিষয়। একই সঙ্গে পটের অঙ্কন শৈলী আজ আর শুধু পটচিত্রের মধ্যে সীমাবদ্ধ নেই, শাড়ি, পোশাক আশাক এবং ঘর সাজানোর সামগ্রীতেও ছড়িয়ে পড়েছে, যা মানুষকে প্রভাবিত করে এবং মুগ্ধ করে। তাই সাম্প্রতিককালে সামাজিক বার্তা বহনের ক্ষেত্রেও উল্লেখযোগ্য মাধ্যম হয়ে উঠেছে শিল্প। স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ সচেতনতা, নারী ও শিশু অধিকার সহ জনশিক্ষামূলক বিবিধ প্রচারের কেন্দ্র হয়ে উঠেছে পটচিত্র। পটচিত্রে যে রঙের ব্যবহার করা হয় তা বিভিন্ন গাছগাছালির প্রাকৃতিক উপাদান থেকে নিজেরা তৈরি করে নেন পটুয়ারা। এর সঙ্গে আরও একটি প্রাকৃতিক উপাদান নাকি থাকে বেল। শুনে নেব জাতীয় পুরস্কারপ্রাপ্ত পটচিত্র শিল্পী স্বর্ণচিত্রকর। স্বর্ণদি কি বলছে এই ব্যাপারে? দিদি, আপনি কতদিন হলো এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন?
1: দেখো, আমি খুব ছোটবেলা থেকে কাজ করি, বাবার সাথে সাহায্য করতাম, তারপরে আমার বয়স তখন 6-7 বছর, তখন থেকে আমি কাজের সঙ্গে যুক্ত।
0: তখন যে কাজ শুরু করেছিলেন, এতগুলো বছর পর আজও আপনি কাজ করছেন, তখনকার আর এখনকার কাজের তফাত কি?
1: তখনকার আমাদের বাড়ি ঘরদোর ছিল না, তো আমরা আমাদের রঙের গাছ লাগানোর মতন জায়গা ছিল না, তখন আমরা রঙটাকে আমার বাবা, আমি তখন করতাম না, মানে আমি বাবার সাথে রঙগুলো তৈরি করতাম, কিন্তু তুলে নিয়ে আসার ব্যাপারটা বাবাই করতো, বাবার সাথে সাথেই যেতাম। তখন অন্যের বাড়ি থেকে রং তুলে নিয়ে আসতো, যার জন্য রঙটা খুব পাতলা করে কাজগুলো করা হতো, যেন ফেসা ফেসা এরকম রঙে হতো। এখন আমরা রঙগুলো আমাদের বাড়ির মধ্যে পাচ্ছি, তো রঙগুলো খুব গাঢ় রঙ দিচ্ছি আর সুন্দর করে সেটাকে, রঙটা গাঢ়র জন্য কাজটাও করতে একটু অন্যরকম লাগছে। তো তফাতটাই এটাই, ন্যাচারাল কালার তখনও হতো, এখন হতো, তখন খুব পাতলা কালারে হতো, এখন একটু গাঢ় কালারে হতো। এখন আমার বাড়িতে লটকন গাছ আছে, তারপরে কাঁচা হলুদের গাছ আছে, অপরাজিতা ফুলের গাছ আছে, পাশাপাশি সেগুন গাছ আছে, তারপরে গাঁদা ফুল আছে। গাঁদা ফুলটা আমার নেই, মানে একটু দূর থেকে নিয়ে আসতে হয়। তারপরে সামনাসামনি বেল গাছ আছে, আমরা একসাথে বেল, তখন তো পয়সা ছিল না, একটা বেল কিনেই আঠা বার করতাম, এখন আমরা 100 বেল কিনি, 100 বেল কিনে বোতল ভর্তি করে আঠা রাখি, যার জন্য আমরা রঙটা বেশি পাচ্ছি, কাজের হাতটা তো খুব বেড়েই যাচ্ছে। তারপর কিন্তু ঘটনাগুলো সেই আছে, তবে কিছু কিছু ঘটনা এখন সামাজিকগুলো দিচ্ছি। পুরোনো গানগুলো সব বাবার কাছ থেকে, কাকার কাছ থেকে, আর গল্পগুলোও তাই, পুরোনোগুলো বাবার কাছ থেকে, কিন্তু সামাজিকগুলো যখন করছি নিজের থেকে।
0: বাড়িতে কি সকলেই এই কাজের সঙ্গে যুক্ত?
1: হ্যাঁ, বাড়িতে সবাই, আমি পটচিত্র।
0: বাংলার একটি ঐতিহ্যকে বহন করে চলেছেন এই শিল্পীরা। রাজ্য সরকার প্রদত্ত পুরস্কার তো আছে, একাধিক শিল্পী রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছেন। দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও পাড়ি দিচ্ছে পটচিত্র। পটুয়ারা তাদের পট নিয়ে গিয়ে বিদেশেও শিল্পী হিসেবে স্বীকৃতি পাচ্ছেন। পিংলার পটচিত্র পেয়েছে AISCA প্রদত্ত ক্রাফট মার্ক। আজ তাই একথা বলাই যায় যে নয়াগ্রাম শুধু জেলার গর্ব নয়, রাজ্যের তথা দেশের গর্ব। আমি এখন আমার সঙ্গে পেয়ে গেছি আরো একজন প্রখ্যাত চিত্রকরকে, আমি তার কাছ থেকে ওনার নামটা শুনে নেব।
2: বাহার চিত্রকর।
0: কত বছর বয়স থেকে এই আপনি পটচিত্র তৈরি করছেন?
2: 10-12 বছরের বয়স থেকে।
0: বাহার বাবু, এই পটচিত্রের যে ইতিহাসটা ছোট করে যদি আমাদের একটু বলেন।
2: পটচিত্রটা মানে হচ্ছে, তখন তো সিনেমা ছিল না, যাত্রাও ছিল না, নাটকও ছিল না, টিভিও ছিল না, ছবি এঁকে গ্রামে গ্রামে গিয়ে আমরা জীবিকা অর্জন করতাম। গ্রামে কেউ চাল দিত, কেউ পয়সা দিত। পটটা আগে হতো মাটির সরা, তখন আমাদের পটচিত্র দিয়ে রাজবাড়িতে কোনো অনুষ্ঠান হলে তখন পুটোদেরকে খবর দিত, পুটোরা গিয়ে সেই অনুষ্ঠানে আমরা পটের গান করতো, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, রামায়ণ, কৃষ্ণলীলা।
0: এই যে গ্রাম নয়া, মানে আপনারা প্রথম থেকে এখানেই বসবাস করছেন?
2: না, এখানে এই গ্রামটা কেউ ছিল না আগে, বিভিন্ন জায়গা থেকে এসছে। আমি এসেছি নন্দীগ্রাম থেকে, কেউ আসছে চৈতন্যপুর হলদা থেকে, কিন্তু এটা পটুয়াদের নিজস্ব আগে জায়গা ছিল না।
0: একটা পটচিত্র কি একজনই বানান নাকি বেশ কয়েকজন মিলে বানান?
2: ঠিক নাই, যখন খুব চাপ পড়ে যায় তখন ছেলেদিকে বলো, আরে বাবা খুব চাপ পড়ে গেছে, তাড়াতাড়ি তো হচ্ছে না, তো একটু লাগালাগি করে দে।
0: পটের যে গান, তো সেই গানগুলো কি লেখা সুর আপনার?
2: হ্যাঁ। মাকে আনতে এ যাব গো খিরাই নদীর কূল, মাকে আনতে এ যাব গো খিরাই নদীর কূল, আরে সবাই মিলে যাব মোরা মাকে আনতে, সবাই।

0: মাকে আনিতে, ঢাক বাজাইয়ে যাব মোরা মাকে আনিতে, আরে বাজনা বাজাইব মোরা মাকে আনিতে।
1: ভীষণ সুন্দর। তো আচ্ছা, এখন পর্যটক কেমন আসছে এখানে?
0: আসে মাঝে মাঝে, এখন আমি তো সবসময় বাড়িতে থাকি না, যে যখন আসে তখন দেখায়, অনেকে থাকে, অনেকে পর্যটক আসে, মানে এখন আমাদের তো নয়াত্র নাম হয়ে গেছে না।
1: আচ্ছা, আপনি যেই যে এত ওয়ার্কশপ করেন বা ওয়ার্কশপে যান, সেখান থেকে কি আপনার অর্থ মেলে?
0: শোনো, সেখানে আমাদের খাওয়া দাওয়া থাকার সব দেয় আমাদের, আর যদিন থাকবো তদিনে 2000 টাকা করে দেয়।
1: এই পটচিত্রের ক্ষেত্রে আমরা একটা জিনিস যেটা শুনতে পাই যে কালীঘাট পট, তো এই কালীঘাট পটই যে নামটাই, এটা কোথা থেকে এসেছে?
0: এটা যখন ব্রিটিশরা তখন আসে, ব্রিটিশরা তখন দেখলো, তখন কালীঘাট মন্দির ছিল, মন্দিরের কাছে তখন কী হলো যে আমাদের জীবিকা অর্জনের জন্য তখন এই একটা একটা পেন্টিং বানাতো, আর ছোটো ছোটো ওই কালীঘাট পেন্টিং বানিয়ে ওরা দেশে নিয়ে যেত, বা ওটাকে বলা হতো বাবু কালচার। যেদিনে সেটা তো কখনো হচ্ছে বাবুরা নাচছে তীর্থস্থানে গেলে কোন পুজোটা কখন হতো সেইভাবে তুলে ধরতো, আর সেই ধরনের ছবিটা আঁকা হতো, সেটা ওরা বিদেশে নিয়ে গিয়ে সেটা বাবু কালচার। আর আমাদেরটা যেটা আছে জড়ানো পটচিত্র, পটচিত্র তবে আলাদা, যে যার একটা নাম হয়ে গেছে, আমাদের জড়ানো পটচিত্র আলাদা গান আছে, আর কালীঘাট পটচিত্রে কোনো গান নাই, বাবু কালচার।
1: আরো একজন চিত্রকরের সঙ্গে আমি কথা বলবো এই নয়াতে এসে, আপনার নাম?
2: খাদি চিত্রকর।
1: আচ্ছা, কতদিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে?
2: আমি আপাতত 12 বছর বয়স থেকে বাবার সঙ্গে গ্রামে গ্রামে ঘুরতাম, পট গান গাইতাম, এবং পটের বিষয়বস্তুগুলো শিখেছি বাবার কাছ থেকে, যে এটা কী পট, ওটা কী পট, গান ছোটোবেলা থেকে শিখেছি। আর তখন হচ্ছে গ্রামে কোনো টিভি ছিল না, সিনেমা হল ছিল কোথায় না, ধরুন মেদিনীপুরে, সেখান থেকে এত লোক যেতে পারে না, তো গ্রামের মধ্যে যখন কি পটের গান শোনাতাম তারা খুশি হয়ে চাল পয়সা দিত।
1: আচ্ছা, এটা কি ওই যে কাঠের বাক্স বায়োস্কোপ, তারও আগের ঘটনা বলছেন?
2: হ্যাঁ স্যার, যেটা আপনি বলছেন বাক্স বলছে সেই ঘুরে ঘুরে দেখাতো, তার থেকেও বৃহত্তম আগে।
1: আপনার এই যে তৈরি কাজগুলো কোন কোন জায়গায় নিয়ে যান কাজগুলো?
2: দিল্লিতে, চেন্নাই, বেঙ্গালুর, আহমেদাবাদ, আর হচ্ছে আপনার বিভিন্ন জায়গা।
1: পর্যটকদের কাছ থেকে আপনারা কি চাইছেন যারা এখানে আসতে চাইছেন?
2: আমি নয়, আমরা সবাই, আমিও চাই এবং এখানে পটুয়ারা সবাই, সেটা হচ্ছে কি জানেন তো, যে আপনারা আপনাদের দিক থেকে যদি হেল্প চাই, কোন কী হেল্প, যে আপনার যে এটা করে নিয়ে গিয়ে ছাড়বেন রেডিও, একটাই জিনিস বলবেন যে পটুয়ারা খুব অসহায়, এই যে জমি জায়গা নেই, এটা জমি জায়গা পট শিল্প, এই পট শিল্প বিক্রি করে ওদের সংসার চলে।
3: আমি মামনি চিত্রকর।
1: একটা পটচিত্র বানাতে, যে জড়ানো পট বানাতে তোমার কতদিন সময় লাগে?
3: জড়ানো পটগুলো বানাতে 15 দিন, 1 মাস, বা আরও লম্বা লম্বা পটগুলো যে হয় পুরো একদম সম্পূর্ণ রামায়ণ, পুরো যে দুর্গার পুরো গল্প নিয়ে অনেক, মানে প্রায় 40 ফুট 70 ফুট এরকমই যে পটচিত্রগুলো হয়, তো সেগুলো বানাতে প্রায় 6 মাস। আমার মা যেমন ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য একটা পট বানিয়েছে, প্রায় 7-8 মাস ধরে বানিয়েছে, বিশাল বড় লম্বা।
1: তো এগুলোর মোটামুটি বাণিজ্যিক মূল্য, বাজার দর কত, কীরকম হয়?
3: তা আমাদের চৌকো পটগুলোর সেগুলো আলাদা দাম, আর আমাদের সামথিং আমি বলছি ছোটোর মধ্যে যে গল্প জোড়ানো পটগুলো হয় সেগুলো 25,000-30,000 এইরকমই, আর আমাদের যে চৌকো পটগুলো হয় ওগুলো 500 টাকা থেকে বা 200 টাকা থেকে শুরু করে 8,000-10,000-25,000 এইরকমই।
1: এই যে আপনি বললেন যে 40 ফুট 70 ফুট এই যে পটগুলো, এইটার বাজার দর কীরকম?
3: ওগুলো প্রায় 2.5-3।
1: তো আপনারা এই যে কলকাতাতে ধরুন কোনো রকম হস্তশিল্প মেলা বা যেখানে আপনারা এগুলো ধরুন বিক্রি করতে চাইছেন বা করছেন, এই আপনারা কি আপনাদের কাজের সঠিক মূল্য পাচ্ছেন?
3: হ্যাঁ, আমরা সঠিক মূল্য পাচ্ছি, কারণ আমাদেরকে আমরা নিজে হাতেই বিক্রি করি, তো আমাদের যে সরকারি মেলাগুলো ওগুলো আমাদের কোনো পার্সেন্টেজ কোনো কিছু কাটেই না, তো আমাদেরকে আরও মানে মজুরি হিসাবে কিছুটা, যেমন হস্তশিল্প মেলায় 75 টাকা করে একটা এ দেয়, তো আমাদেরকে সুযোগও করে দেয় বিক্রির স্টল টল মানে এটাই দেওয়া হয়, তো আমরা নিজে হাতে বিক্রি করার জন্য আমরা সম্পূর্ণ টাকা পাই।
1: নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের পটচিত্র অঙ্কনের ঐতিহ্য সম্পর্কে জানা থাকলে তারা সমৃদ্ধ হবে, একটি সমৃদ্ধশালী ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার যে গর্ব, সেই অভিজ্ঞতা শরিক হলে তারাও গর্বিত হবে। স্কুল বা কলেজের ছাত্রছাত্রীরা একটা দিনের কিছুটা সময় শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে কাটিয়ে যেতে পারেন পটের গ্রাম পিংলায়, মানে নয়ায়। পটচিত্রের একটি সংগ্রহশালা রয়েছে এখানে, সেখানে

0: বিভিন্ন নমুনা দেখার সঙ্গে সঙ্গে গ্রাম ঘুরে শিল্পীদের রং তুলিতে কাজ করতে দেখার সুযোগও মিলবে। একই সঙ্গে ঐতিহ্যবাহী ও বর্তমান একটি শিল্পকর্মের পরিবেশে শুধু সময় কাটানো নয়, শিক্ষা লাভের সুযোগও পাবে ছাত্রছাত্রীরা।
1: জটিলা কুটিলা এরা ভাবে দুইজন, রাধিকা পূজেনি দেখো কৃষ্ণের চরণ, কালি দহে দিল ঝাপ রসের মুরারি, এক লাগে বন্দি হলো কৃষ্ণ ঠাকুর আলি, বিষের জ্বালাতে কৃষ্ণ কাঁদিতে লাগিল, গরুলে সে হুমকার দিতে নাগ পাতা লেতে গেল।
2: অর্ঘ ঘোষাল জানালেন, বর্তমান ইন্টারনেট এবং প্রযুক্তির যুগে বাংলার সুপ্রাচীন শিল্পকে বুকে ধরে রেখে সযত্নে লালন করার দায়িত্ব এবার নতুন প্রজন্মকে তুলে নিতে হবেই। আজ শিল্প প্রাঙ্গণ এই পর্যন্ত।

0: এতক্ষণ শুনলেন সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান শিল্প প্রাঙ্গণ, প্রযোজনা দুর্পাদে।
1: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান শিল্প প্রাঙ্গণ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

রম্যগীতি আজ প্রথমেই শুনবেন শক্তি ঠাকুরের কণ্ঠে। গীতিকার অমিয় চট্টোপাধ্যায়, সুরকার অলোকনাথ দে।

রম্যগীতিতে এবারে শিল্পী সবিতা চৌধুরী, গীতিকার সলিল চৌধুরী, সুরকার দিলীপ রায়।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন আপনারা রম্যগীতির অনুষ্ঠান। এবারে আর্য চৌধুরীর কথায় ও সুরে শিল্পী সুপ্রকাশ চাকী।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনছেন আপনারা রম্যগীতির অনুষ্ঠান। এবারে সোমা মিত্রের কণ্ঠে শুনুন রম্যগীতি। গীতিকার পার্থ সারথি মুখোপাধ্যায়, সুরকার হিমাংশু বিশ্বাস।

আজকের রম্যগীতির শেষ নিবেদনে রইল মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠ। গীতিকার শ্যামল গুপ্ত, সুরকার শিল্পী স্বয়ং মানবেন্দ্র মুখোপাধ্যায়।

এতল্লাটে সুর খেলে যায় নিয়ম করে। মহল্লার নাম হারানো দিনের গান। বেনি দোলানো কিশোরী, সদ্য কলেজ যাওয়া যুবক কিংবা রোয়াক দখলে রাখা মাঝবয়সী কান পাতেন রেডিওতে। গলা সাধার সরগম, তানপুরার রেওয়াজ আর বাড়ি বাড়ি আসা গানের মাস্টার মশাই, দূর সব ছবির মন্তাজ তাতে বছর ভর। বাংলা গানের পথটুকু হাঁটতে আজ ছক ভাঙার গান শোনা। দীর্ঘ পঞ্চাশটি বছরে প্রতিটি দশক জুড়ে যে নিবারণ পণ্ডিতেরা এসে বদলেছেন চেনা স্থিরতা, তাঁদের শোনার পালা। কেউ গায়ক, কেউ সুরকার, চেনা আদল মেনে, ছন্দ মেনে তারা বাংলা গানে দখল নেননি। ছক ভাঙা বাংলা গানের ভিত গড়া মাস্টার মশাইদের সঙ্গে নিয়ে সৃজিতা রায় নিঃশর্ত আড্ডায় শুনবেন হারানো দিনের গান, আজ রাত ঠিক ভারতীয় সময় ১১টায় শুধুমাত্র মৈত্রী প্রচার তরঙ্গে।

0: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা, জায়গা বাঁচাটাও ঠিক হয়নি, আরও খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় রইবেন মল্লিকা চৌধুরী।

হ্যালো বন্ধু, কেমন আছো তুমি? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও বেশ ভালো আছি। আর আমার এই ভালো থাকার অন্যতম একটা কারণ তো তুমি জানো ইতিমধ্যে, যে তোমার সঙ্গে গল্প করতে আসতে পারা। বিশেষ করো মানে আমরা মানে উদগ্রীব হয়ে থাকি যে কতক্ষণে এই মাইকের ফেডারটা অন করব আর কতক্ষণে তোমার সঙ্গে আড্ডা দিতে শুরু করতে পারবো। আর সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আজও তোমার সামনে এসে হাজির হয়েছি আমি, তোমার যুবাণীর বন্ধু মল্লিকা মৈত্রী প্রচার তরঙ্গে অল্প অল্প গল্প কথার আসরে, ঠিক ভারতীয় সময়ে ঠিক বেলা 12টায় এবং বাংলাদেশের সময় অনুযায়ী ঠিক বেলা 12:30। বন্ধু, আজ কিন্তু একটা বিশেষ দিন, এটা তো আমরা সবাই জানি, তাই না? আজকে দিনটা ক্যালেন্ডারের আর 5টা সাধারণ দিনের মতো নয়। আজ এমন কিছু মানুষকে মনে করার দিন, উদযাপন করার দিন, যারা আমাদের জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হয়ে কিন্তু থেকে গেছেন। আর ধরো ছোটবেলায় যাদের হাত ধরে আমরা প্রথম অক্ষর চিনেছি, প্রথম কবিতা পড়েছি, প্রথম অঙ্ক কষেছি, ভুল করলে তাদের বকা খেয়ে আবার চেষ্টা করতে শিখেছি, আজ তাদের দিন। শুধু বইয়ের পাতার পড়াশোনা নয়, অনেক সময় নিজেদের চিনতে, নিজেদের ওপর বিশ্বাস রাখতে, মানুষ হতে এবং জীবনের কঠিন সময় মাথা তুলে দাঁড়াতেও যারা আমাদের সাহায্য করে গেছেন ক্রমাগত। হ্যাঁ, আজ 5ই সেপ্টেম্বর, মানে আজকে আমাদের শিক্ষক মশাই শিক্ষিকাদের দিন এবং তাদেরকে উদযাপন করার দিন, তাদেরকে শ্রদ্ধা জানানোর দিন। ছোটবেলায় শিক্ষক দিবস এলেই আমাদের কত কিছু করার থাকতো, তাই না? মানে এখনও আমরা যারা স্কুল কলেজে পড়ি, এখনও আমাদের মানে এই দিনটা ভীষণ স্পেশাল এবং আমরা ঘুম থেকে উঠেই অন্তত আগে চেষ্টা করি যে অন্তত একটা দেখানো হলেও ম্যামদেরকে এবং স্যারেদের কাছে যেন সেই টেক্সটটা পৌঁছে যায় যে ম্যাম বা স্যার, হ্যাপি টিচার্স ডে, আমার অনেক প্রণাম নেবেন। তো স্কুলের কথা বলছিলাম, স্কুলে অনুষ্ঠান হতো, শিক্ষক শিক্ষিকাদেরকে ফুল দেওয়া হতো, কার্ড বানিয়ে দিতাম আমরা কেউ কেউ, আবার নিজের হাতে কিন্তু অনেক কিছু আমরা লিখেও দিতাম। আর স্যারদের সঙ্গে ম্যামদেরকে কিন্তু প্রত্যেকজন মানে ছেলে মেয়ে নির্বিশেষে আমরা কিন্তু সবাই মিলে পেন নিয়ে যেতাম, গোলাপ ফুল মানে একটা রাংতাতে মুড়িয়ে নিয়ে যেতাম, তাই না? মনে পড়ছে কোথাও কোথাও ছাত্রছাত্রীরা একদিনের জন্য কিন্তু শিক্ষক হয়ে ক্লাসও নিত, প্রিয় শিক্ষক শিক্ষিকাদের নকল করত, প্রতিটি ক্লাসে আলাদা আলাদাভাবে অনুষ্ঠান হতো, কেউ কবিতা বলতো, কেউ গান গাইতো, কেউ বা নাচ করতো, আর তার সঙ্গে থাকতো টুকটাক খাওয়া দাওয়া, এই ধরো চিপস, ক্যাডবেরি ইত্যাদি আর কি। তখন হয়তো আমরা শিক্ষক দিবসের আসল অর্থটা অতটা বুঝতে পারতাম না, ওই হই হই করে একটা কাটানোর মতন দিন ছিল সেটা আমাদের কাছে। তখন মনে হতো মানে আজকের দিনটা একটু আলাদা, কারণ আজকে আমাদের সেই সব প্রিয় স্যারেদেরকে বা ম্যামেদেরকে খুশি করবার দিন, সেইটুকুনি ছিল আমাদের কাছে, তাই না? আমরা জানতাম এই দিনটি একজনের নামে, তার তাকে প্রণাম জানিয়ে তার নামে তার জন্মদিনে এই দিনটি উদযাপন হয়, কিন্তু তার বেশি আমাদের কাছে মানে ওই হই হই রই রই করবার মতন একটা দিন ছিল। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারি যে শিক্ষক দিবস কিন্তু শুধুমাত্র ওই ফুল দেওয়ার দিন নয় বা ধরো শুধুমাত্র শুভেচ্ছা জানানোরও দিন নয়, এই দিনটা আসলে একটু দাঁড়িয়ে উপলব্ধি করার দিন, একটু থেমে ফিরে তাকানোর দিন, ভাবার দিন, কৃতজ্ঞতা জানানোর দিন তাদেরকে যারা আমাদেরকে ক্রমাগত আলোর পথে হাঁটতে শিখিয়েছেন। আমাদের জীবনে একজন শিক্ষক ঠিক কতটা জায়গা জুড়ে থাকতে পারেন আজকের দিনটায় আমরা কিন্তু তা বারবার মনে করি। বন্ধু, একজন শিক্ষক হয়তো আমাদের জীবনের মাত্র ধরো 1 কি 2 বছরের জন্য আমাদের সঙ্গে থাকেন, কিন্তু তার যে শেখানো এক একটা কথা সেগুলো কিন্তু সারা জীবন আমাদের সঙ্গে থেকে যায়। কখনো সেটা পরীক্ষার খাতায় কাজে লাগে, কখনো আবার জীবনের ভীষণ কঠিন কোনো একটা মুহূর্তে হঠাৎ মনে পড়ে যায়, কখনো অনেক বছর পরে কোনো একটা ঘটনা ঘটলে মনে হয় আরে এই কথাটা তো স্যার একদিন বলেছিলেন, কখনো একটা ভুল করার পর শিক্ষক হয়তো বলেছিলেন যে ভুল হয়েছে তো কী হয়েছে, ঠিক আছে শেখো, আরেকবার চেষ্টা করো। তখন কথাটা খুব সাধারণ মনে হলেও পরে বুঝেছি যে ওই একটা কথার মধ্যেই হয়তো ছিল আবার উঠে দাঁড়ানোর সাহস। তাই আজকের এই শিক্ষক দিবসে তোমার সঙ্গে, শিক্ষক দিবস তো উদযাপন করছি, সেই সঙ্গে গল্প, শুধুমাত্র গল্প নয় বরং আমাদের জীবনে শিক্ষক বলতে আমরা কাদেরকে বুঝি, কেন একজন শিক্ষক এতটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন এবং একজন ভালো শিক্ষক আসলে আমাদেরকে কী কী দিয়ে যান, সেই নিয়েই তোমাদের সঙ্গে আজকে গল্প করব। তবে গল্প শুরু করার আগে একটা সুন্দর গান শুনে নিলে কেমন হয়?
দারুণ, তাই তো? তবে বন্ধু, গানে যাওয়ার আগে তোমাকে ছোট্ট করে জানিয়ে দিই যে আজকের অনুষ্ঠান যদি তোমার ভালো লাগে বা যেমনই লাগে না, সেই বিষয়ে কিন্তু তুমি আমাদেরকে জানাতে পারো। আমাদের যেই পেজটা আছে, যুবাণী কলকাতার পেজটা ফেসবুকে, সেখানে কিন্তু আজকের অল্প অল্প গল্প কথার পোস্টারের তলায় তুমি কমেন্ট করে জানাতে পারো তোমাদের মতামত, আর জানাতে পারো সেই সব শিক্ষকদেরকে যাদেরকে তোমরা প্রণাম জানাতে চাও, বা তাদের ব্যাপারে যদি তোমরা আমাদেরকে কিছু জানাতে চাও সেগুলো কিন্তু সরাসরি কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আপাতত তোমার জন্য রইল নচিকেতা চক্রবর্তী, শিল্পী নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে এই সুন্দর গানটা। ফিরছি এক্ষুনি, শুনতে থাকো যুবাণী।

বাচ্চাটা আয়নাকে শুধু দেখে আনমনে হয়তো কোনো শপথ করে সে মনে মনে। শিক্ষার আয়নায় সমাজকে চেনা যায়, সমাজ কি দেখে মুখ শিশুদের আয়নায়। যে শিশু জন্ম নিল শিক্ষার বহু দূরে, শিক্ষা কি আলো দেয় তার কালো মুখ ভরে,

কি বাস্তববাদী একটা গান, তাই না? ফিরে এলাম গানের পরে। তোমার সঙ্গে আজকে আছি তোমার যুবাণীর বন্ধু আমি মল্লিকা, মৈত্রী প্রচার তরঙ্গে অল্প অল্প গল্প কথার আসরে। আজ 5ই সেপ্টেম্বর, মানে শিক্ষক দিবস। আর এই দিনটার সঙ্গে যে মানুষটার নাম সবচেয়ে গভীরভাবে জড়িয়ে আছে, তিনি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। বন্ধু, ডক্টর রাধাকৃষ্ণনের জন্ম কিন্তু এই 5ই সেপ্টেম্বর 1888 সালে হয়েছিল। তিনি ছিলেন একজন দার্শনিক, শিক্ষাবিদ এবং রাষ্ট্রনায়ক, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবেও কিন্তু তিনি দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন বহুকাল। কিন্তু এত বড় পরিচয়ের মধ্যেও তার জীবনের সঙ্গে যে পরিচয়টা বিশেষভাবে জড়িয়ে ছিল বা প্রাধান্য পেয়েছিল, সেটা হচ্ছে শিক্ষক এবং শিক্ষাবিদ হিসেবে তার যে মানবিক দিক। 1962 সালে তার জন্মদিন পালনের উদ্যোগ নেওয়া হলে তিনি নিজের জন্মদিন আলাদা করে পালন করবার পরিবর্তে সেই দিনটিকেই শিক্ষকদের কিন্তু সম্মান জানানোর দিন হিসেবে বেছে নিয়েছিলেন। সেই সময় থেকেই ভারতে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে কিন্তু পালন হওয়া কিন্তু ভারতে শুরু হয়েছিল। কি সুন্দর একটা ভাবনা, তাই না বন্ধু? মানে নিজের জন্মদিনকে নিজের জন্য শুধুমাত্র তুলে না রেখে সেই দিনটাকে গোটা শিক্ষক সমাজের জন্য উৎসর্গ করে দেওয়া। আর এই কারণেই হয়তো আজ 5ই সেপ্টেম্বর এলেই শুধু ডক্টর রাধাকৃষ্ণনকে নয়, আমাদের জীবনের সমস্ত শিক্ষককে আমাদের মনে পড়ে। ডক্টর রাধাকৃষ্ণন দীর্ঘদিন শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দর্শন পড়িয়েছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা করেছেন এবং তার জ্ঞান ও চিন্তার জন্য দেশে বিদেশে সম্মান পেয়েছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও তার অধ্যাপনার কিন্তু সম্পর্ক ছিল। পরে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পূর্বদেশীয় ধর্ম ও নীতিশাস্ত্রের অধ্যাপক হিসেবেও কিন্তু দায়িত্ব পালন করেছিলেন। অর্থাৎ ভেবে দেখো, শিক্ষকতা তার জীবনের খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা অংশ ছিল। আর হয়তো সেই কারণেই শিক্ষকদের প্রতি তার যে শ্রদ্ধা, সেটাও ছিল অসীম। তবে বন্ধু, শিক্ষক হওয়ার অর্থ কি শুধুমাত্র একটা বিষয়ে ছাত্রছাত্রীদেরকে পড়ানো? আমার কিন্তু তা মনে হয় না। আমার মনে হয় তোমাদের কাছেও মানেটা একেবারেই অন্যরকম। শুধুমাত্র এই একটা বিষয় পড়ানোটা তো একটা একদম বেসিক বলতে পারো, তাই না? একজন শিক্ষক যখন ক্লাসে ঢোকেন তখন তার সামনে অনেকগুলো আলাদা আলাদা কিন্তু মানুষ বসে থাকে। কেউ খুব ভালো পড়াশোনা করে, কেউ একটু ধীরে ধীরে শেখে, কেউ প্রশ্ন করতে ভালোবাসে, কেউ আবার চুপ করে বসে থাকে। কেউ নিজের প্রতিভা সম্পর্কে সেটা জানে আর কি, মানে অবগত, আবার কেউ হয়তো নিজের মধ্যে কি আছে সেটাই জানে না। একজন ভালো শিক্ষক কিন্তু প্রতিটা ছেলেমেয়েদের মধ্যে থেকে তাদের বিশেষত্বগুলো খুঁজে বের করেন, তাদেরকে সেই বিষয়ে সচেতন করেন, উৎসাহ দেন। কখনো একটা ছোট্ট প্রশংসা করে, কখনো ভুল করলে আবার সুযোগ দিয়ে, কখনো একটু বকুনি দিয়ে, আবার কখনো শুধু একটা কথা বলে যে আরে একটু চেষ্টা কর, তুই ঠিক পারবি। বন্ধু, এই শব্দগুলো যে কত বড় শক্তি হতে পারে সেটা আমরা হয়তো ওই ছোট্ট বয়সে অতটা বুঝিনি, এখন বড় হয়ে বুঝি, তাই না? ছোটবেলায় একটা পরীক্ষায় খারাপ নম্বর পেয়ে বাড়ি ফিরে অনেকবার মনে হয়েছে যে আমি বুঝি সত্যিই কিছু পারছি না, খুব অসুবিধা হচ্ছে, কি শেখায় এত মানে গণ্ডগোলটা হলো। কিন্তু পরের দিন শিক্ষক হয়তো বললেন, এবার হয়নি তো কি হয়েছে, আবার চেষ্টা করো, ঠিক পারবে। জানো বন্ধু, এখানে আমার মায়ের কথা কিন্তু বলতেই হয়। দেখো, আমাদের প্রত্যেকের জীবনেই বোধ হয় আমাদের মা

কোনো ওই র্যাঙ্ক করবার জন্য বা অন্য কোনো কারণে কিন্তু আমাকে পড়াশোনার চাপ কিন্তু তিনি দেননি। ফলত যতটুকু আজ পর্যন্ত আমি শিখেছি, ভালোবেসে শিখেছি এবং গভীরভাবে বোঝবার চেষ্টা করেছি। তবে মা যেটাতে ভীষণ জোর দিতেন এবং এখনও যেটার উপর জোর দেন সেটা হলো ডিসিপ্লিন, মানে আত্মসংযম এবং নিয়মানুবর্তিতা। আর আমায় বারবার মনে করিয়ে দেন যে হয় মন্ত্রের সাধন না হয় শরীর পতন, এবং এটা না করলে যে কোনো নির্দিষ্ট লক্ষ্যে কিন্তু পৌঁছানো সম্ভব নয়। দেখো, এরকম আমাদের প্রত্যেকের সঙ্গেই হয় যে আমাদের সবার কাছে কোনো না কোনো একটা বিষয় একেবারেই ভালো লাগে না, মানে সবার কাছে এরকম একটা কিছু আছে। হ্যাঁ, আমার ক্ষেত্রে সেটা কিন্তু অঙ্ক। ছেলেবেলায় আমার একেবারেই অঙ্ক করতে ভালো লাগতো না, সেক্ষেত্রে অঙ্কে ভালো নম্বরও উঠতো না, কিন্তু বাদবাকি বিষয়গুলোতে বেশ ভালো নম্বর পেতাম, বিশেষত সাহিত্যে। আমার মনে পড়ে রিপোর্ট কার্ড নিয়ে বাড়ি ফেরবার সময় মা আমাকে অঙ্কের প্রতি, কিন্তু অঙ্কের নম্বর দেখে কখনো বকাবকি করেনি, বরঞ্চ সবসময় বলতেন যে আর একটু বেশি কি অসুবিধা হচ্ছে আমাকে বল, বা একটু সময় দে, প্র্যাকটিস কর, এইগুলো বলতেন। মা কখনো বকতেন না, মারতেন, মার তো খাইনি আমি এসবের জন্য, আর মানসিক চাপও কখনো দিতেন না। এবং এই যে নিজের বেস্টটা দিতেই হবে বা আমাকে ওই বিষয়ে সর্বোচ্চ নম্বর আনতেই হবে, সেটাও সেই বিষয়ে আমি কখনো প্রেশারাইজড ফিল করিনি, বরঞ্চ সবসময় আমার উপর তিনি আস্থা রেখেছেন, বিশ্বাস করেছেন যে আমি যখন এবং যখন আমি খুব বিভ্রান্ত থেকেছি আর কি, সেই সময় আমাকে ক্রমাগত মানসিক জোর কিন্তু দিয়ে গেছেন পাশে থেকে। এবং এমন কিছু কিছু সময় আছে যখন আমি নিজে নিজের জন্য সিদ্ধান্ত নিতে পারছি না, সেই সময় মা নিয়েছেন। মানে পরিবারের মানুষ এমনই হয় হয়তো, বিশেষত মায়েরা, তাই না? আমাকে ভালো মনের মানুষ হতে বলেছেন, অন্যের কষ্টের তার পাশে গিয়ে দাঁড়াতে শিখিয়েছেন এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে বলেছেন। এই আমার মা, তিনি আমার প্রথম শিক্ষক। আর বরাবরই আমি কোকারিকুলার অ্যাক্টিভিটিস একটু ভালো এবং পড়াশোনার পাশাপাশি সব কিছুতে ইকুয়ালি পার্টিসিপেট করতাম এবং ভালো ফল পেতাম। তাই যত বড় হয়েছে আমি বুঝতে পেরেছি যে এই বাড়ি থেকে এই যে মানসিক চাপ না দেওয়াটা বা নিজের সন্তানকে বোঝা এবং তাকে একটু জায়গা ছেড়ে দেওয়া, সেটা যে কত রকম, মানে কতটা পজিটিভ, এবং সেই বাচ্চাটি যে সে কীভাবে এগোতে চাইছে, সে যেইভাবে এগোতে চাইছে তাকে সেই মতন করে সাহায্য করা, গাইড করা, পাশে থাকা, মানে এটা আমরা যারা পেয়েছি, এটা আমাদের জীবনে যে কত বড় প্রাপ্তি, আমরা যারা পেয়েছি আমরা সত্যি সেটা জানি, তাই না? আর জানো তো, সেই ছোট্ট বয়স থেকেই এই সব কিছু আমাদের কিন্তু কনফিডেন্টও করে তোলে, আমাদের কনফিডেন্স বাড়ায়। আর এবং একটু বিস্তারিতভাবে ভাবতে বসলে দেখা যায় যে এগুলো কিন্তু সব কিছুই ওই ইন্টারলিঙ্কড, ভেতরে ভেতরে একসঙ্গে সবার সঙ্গে সবার কিন্তু ভালোভাবে একটা গভীর সংযোগ আছে। মায়ের কোনো তো ঋণ পূরণ করা যায় না, তবুই শিক্ষক দিবসে আমার মাকে বলবো যে মা, থ্যাংক ইউ, ভাগ্যিস তুমি ছিলে, তাই আজ আমি আমি, এবং যতদূর যেতে পারবো, যতটা উঁচুতে উঠতে পারবো, সেই সবটুকু তোমার জন্য। আর সকল মায়েদের জন্য অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। আসলে আমাদের শিক্ষাটা তো দেখো আমাদের বাড়ি থেকে শুরু হয়, একদম যেখান থেকে আমি জন্মাচ্ছি, বড় হচ্ছি, লালন পালন আমার যেখানে হচ্ছে। তাই প্রত্যেকটা মানুষ যারা আমাদেরকে বড় করেছেন, আমাদেরকে কারিগর হতে শিখিয়েছেন, আমাদেরকে অস্ত্রে, মানে শান দেওয়া অস্ত্রে পরিণত করেছেন বলতে পারো, সেই সকলকে, সেই সকল মানুষকে আজকে প্রণাম জানাই। তাই শিক্ষক বোধ হয় আমাদের জীবনের প্রতিটা স্তরে আমরা খুঁজে পাই, সে কখনো অভিভাবক, কখনো প্রিয় বন্ধু, কখনো বা সে সন্তান, কখনো হয়তো শত্রু বটে, তাদের থেকে আমরা অনেক শিখি। তাই যতটুকু শিখেছি জীবন থেকে, বড় শিক্ষক বোধ হয় আমাদের আর কেউ নেই জীবনে, এবং তার মধ্যে মা। আর তাই জন্যই হয়তো সেই জীবনকে আমরা আজকে কৃতজ্ঞতা জানাই। যেমন রবীন্দ্রনাথ বলে গেছেন যে জীবনের ধন কিছুই যাবে না ফেলা, ধুলায় তাদের যত হোক অবহেলা, পূর্ণের পদপরশ তাদের পরে। আজ সেই জীবন সম্পদের গল্প করব, কথা বলবো সেই সকল মানুষকে নিয়ে যারা কাণ্ডারি হয়ে, দিশারি হয়ে আমাদের জীবন আলোকিত করেছেন, পথ দেখিয়েছেন। তাদের কথা এখনো কিছুটা বাকি, তবে তার আগে আরেকটা গান শুনে নিই চলো। শিল্পী লোপামুদ্রা মিত্রের কণ্ঠে তোমার জন্য থাকলো এই গানটা, শুনতে থাকো যুববাণী, ফিরছি এক্ষুনি।

এই গানটা যে কি ভীষণ প্রিয় একটা গান, কি বলবো, মানে আমার মনে হয় তোমারও ভীষণ প্রিয় একটা, খুব পছন্দের একটা গান। এবং এই গানটা শুনলেই কোথাও যেন আমরা ফিরে যাই, এই হয় গরমের ছুটিতে, না হয় এই পুজোর ছুটিতে, যে ঠিক আছে হয়ে গেছে কোনো রকমই, সকালবেলা একটু হোমওয়ার্ক করেই ছুটতে একটু খেলতে বেরিয়ে যাই বন্ধুদের সঙ্গে। তো যাই হোক, গানের পরে ফিরলাম, আজকে তোমার সঙ্গে আছি তোমার যুবাণীর বন্ধু আমি মল্লিকা, অল্প অল্প গল্প কথাতে মৈত্রী প্রচার তরঙ্গে। আজকে শিক্ষক দিবসে কথা বলছি সেই সমস্ত শিক্ষককে, শিক্ষকদেরকে নিয়ে, এবং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে জানাচ্ছি সশ্রদ্ধ প্রণাম। আচ্ছা বন্ধু, তোমাকে শুরুতেই বলছিলাম পরিবারের কথা, চেনাশোনা মানুষের কাছ থেকে আমরা কী কী শিক্ষা পাই, এবং প্রাতিষ্ঠানিক মানে যে স্কুল কলেজের এখানকার যে শিক্ষকরা, তারা তো সবসময় আমাদেরকে গাইড করছেন, আমাদের পথ দেখাচ্ছেন। তাছাড়াও আমরা জীবনের কত ক্ষেত্র থেকে আমরা শিক্ষা পাই, তাই না? বাইরের থেকে আমরা প্রতিনিয়তই যে আমরা রাস্তাঘাটে বেরোই, সেখান থেকে আমরা কত কিছু শিখি, জীবনের ভুল থেকে ক্রমাগত শিখছি, এবং অপরিচিত মানুষদেরকে একটু ভালো করে আমরা যদি লক্ষ্য করি সেখান থেকেও, তাদের থেকেও কিন্তু অনেক কিছু ক্রমাগত শিখি। তাই শিক্ষক শব্দটার অর্থ আমাদের কাছে একটু বড়, মানে যেই মানুষটা আমাদেরকে মানে এই আরেকটু ভালো মানুষ হতে সাহায্য করেন, তিনি কোনো না কোনো অর্থে কিন্তু আমাদের সকলের কাছে শিক্ষক, তাই না? শেষ পর্যন্ত কিন্তু শিক্ষা শুধুমাত্র ওই পরীক্ষায় ভালো নম্বর পাওয়াটা কিন্তু আলটিমেট নয়, সেটা শিক্ষা কিন্তু আমাদেরকে মানুষ তৈরি করে। কীভাবে অন্যের কথা শুনবো, ভিন্ন মতকে সম্মান করব, নিজের ভুল স্বীকার করব, অন্যের বিপদে পাশে গিয়ে দাঁড়াবো, নিজের স্বপ্নের জন্য পরিশ্রম করব, এবং কোনো একটা বইয়ের নির্দিষ্ট অধ্যায় কিন্তু এই সব কিছু কখনোই পুরোপুরিভাবে লেখা থাকে না, এগুলো আমরা জীবন থেকে পাই, চলতে চলতে পাই, এসব শিখি মানুষ দেখে, আর সেই মানুষগুলোর মধ্যে কিন্তু শিক্ষকেরা অন্যতম। তাই আজ 5ই সেপ্টেম্বর যদি তোমার কোনো প্রিয় শিক্ষককে মনে পড়ে, তাকে কিন্তু একটা ফোন করো অবশ্যই, সম্ভব হলে একটা মেসেজও পাঠিও, কারণ শিক্ষকরা শুধু ক্লাসই তো নেন না, তারা মানুষের জীবনের তাদের নিজেদের একটা অংশ রেখে যান, ওই যে কোথাও তাদের সঙ্গে কিন্তু আমরা মেটাফিজিক্যালি কানেক্টেড থাকি, বহু বছর পর সেই অংশটা ফিরে এলে হয়তো তাদের মনে হয় যে তাদের পরিশ্রম সত্যি সার্থক হয়েছিল। সেসব প্রণম্য মানুষ আমাদের মননে, আমাদের চিন্তনে সবসময় জড়িয়ে থাকেন। তাই আজকের দিনে সমস্ত শিক্ষককে জানাই শ্রদ্ধা ও ভালোবাসা, এবং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে কেন্দ্র করে যে শুরু হয়েছে শিক্ষক দিবস, সেটা শুধুমাত্র আনুষ্ঠানিক দিন হিসেবে যেন থেকে না যায় আমাদের মধ্যে, বরং আমরা যেন প্রত্যেক দিন তাদেরকে মনে করি, উদযাপন করি, শিক্ষা ও শিক্ষককে সম্মান করি, এবং ভবিষ্যৎকে সম্মান করি। আজকের এই বিশেষ দিনে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে এবং তোমার সমস্ত শিক্ষককে জানাই সশ্রদ্ধ প্রণাম, আবারও বলছি। এবং তোমরা আমাদের মধ্যে থেকে যারা অলরেডি শিক্ষক হয়ে গেছো, শিক্ষকতা করছো, তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা এবং আন্তরিক শ্রদ্ধা আমার পক্ষ থেকে। আর যদি কোনো শিক্ষককে অনেক দিনই ফোন করা হয়নি, আজই চটপট করে ফেলো, এই শো এর পরেই করে ফেলো, তখন হয়তো সে বলবে কিরে কেমন আছিস, এবং এই কথাটা শুনলেই ম্যামের মুখে বা স্যারের মুখে আমরা সেই পুরনো কোনো স্মৃতিতে ফিরে যাব। তাই আমাদের প্রত্যেকজন, প্রত্যেক শিক্ষক খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং তাদের শেখানো ভালো কথাগুলো আমাদের জীবনে একেবারে ছড়িয়ে যাক আলোর মতন। তবে বন্ধু, মানে যেটা হয় প্রতিবার যে সময়ের খেয়াল একেবারেই হারিয়ে ফেলি, যতটা বলবো বলে ভেবে আসি ততটা বলা হয় না, অনেক অনেক কথা বাকি থেকে যায়। আবার ঠিক আছে, পরের দিন হয় চলে আসবো নিত্য নতুন কোনো একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আড্ডা দিতে। আজকে তোমার যুবাণীর বন্ধু আমি মল্লিকা ছিলাম, তোমার সঙ্গে গল্প করতে মৈত্রী প্রচার তরঙ্গে, আর আজকে আমরা কথা বলছিলাম শিক্ষক দিবস নিয়ে। আগামীকাল ঋত্বিক চলে আসবে, তোমার যুবাণীর আরেক বন্ধু, সে চলে আসবে পেশার সন্ধানে। আর আপাতত কী বলবো, বলতে হবে টাটা, গুড বাই, খুব ভালো থেকো বন্ধু, সুস্থ থেকো, আনন্দে থেকো, কান রেখো রেডিওতে আর মন রেখো খোলা। আর আপাতত যেতে যেতে তোমার জন্য রেখে যাচ্ছি চন্দ্রবিন্দু ব্যান্ডের কণ্ঠে এই ভীষণ পছন্দের সুন্দর গানটা, শুনতে থাকো যুবাণী, খুব ভালো থাকো, টাটা।

0: এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় ছিলেন মল্লিকা চৌধুরী, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। শুরু হচ্ছে বেতার নাটক। আজকের নাটক কুলিনের মেয়ে।
1: আজকের নাটক কুলিনের মেয়ে। কাহিনী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। বেতার নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য। প্রযোজনা নির্মল গুহ। নাটক কুলিনের মেয়ে।

0: শ্রীচরণে সু ঈশ্বরের দিব্য করিয়া বলিতেছি, যাহা লিখিলাম তাহা সবই সত্য। ইতি হতভাগিনী তরু। এবার খামের উপর নামটা লিখতে হবে, শ্রীযুক্ত যোগীন্দ্রনাথ গাঙ্গুলি, দক্ষিণ পাড়া। রাত এখন কত হবে? 11টা 12টা। ছেলে মেয়েদের নিয়ে ছোট বউ ও ঘরে ঘুমোচ্ছে, আজ আর ঘুমোবো না। আর একটু পরেই তো চিরজীবনের জন্য ঘুমোবো। সবাই বলবে তরুটা মরে বেঁচে গেছে, কিন্তু কিন্তু এভাবে তো আমি মরতে চাইনি। আমি যে কুলিনের মেয়ে, বড় ঘর, বর, সংসার, কত কল্পনা ছিল ছেলেবেলায়।
1: এই দেখো ঘুমিয়ে কাদা তরু। ও তরু,
2: তারপর কি হলো বলো না মা।
1: রোজ রোজ বিয়ের গল্প শুনতে তোর ভালো লাগে?
2: ভালো লাগে, বলো না, আর ঘুম পাচ্ছে না।
1: তখন রসুন চৌকি বাজবে, আবার দেখবি ঢোলের বাজনাও বাজবে, গাঁ শুদ্ধ লোক বলবে আমাদের তরু রানীর বিয়ে। ওদিকে মশালের আলো জ্বালিয়ে দূর গাঁ থেকে হুম হুম হুম হুম করে বরের পালকি আসবে, রাঙা টুকটুকে বর, সবাই বলবে ও মা তরুর বর কি সুন্দর গো।
2: তারপর মা?
1: তারপর তারপর লুচি ভাজা হবে, সন্দেশ হবে, মুড়কি হবে, মুড়ি হবে।
2: আমাকে সাজাবে না?
1: নিশ্চয়ই, ঘরের মধ্যে বসে পাটি পেড়ে চুল বেঁধে দেব তরুর, কত গয়না পরবে তরু।
2: গয়না? কি গয়না দেবে গো?
1: হাতে হাতে দেব কাঁকনি, ওর ওপর হাতে বাজুবন্ধ, গলায় মুড়কি মাদুলি, কোমরে গোট।
3: তারপরে এই করতে ধাগি না।
2: ডাকছিলি
4: কেন মা?
2: দেখো না বাবা, ছোট মাথায় চাটি দিচ্ছে।
4: ওসব চাটি নয় মা, তবলার বোল।
1: আহা কি কথা, মাথায় মারবে চাটি আর বলবে তবলার বোল, যত নষ্টের গোড়া এই তুমি।
4: এই দেখো আমি আবার কি করলাম তরুর মা।
1: ছেলে এসে কাঁদতে কাঁদতে বললে কেলাসে উঠতে পারেনি বাবা, অমনি তুমি স্কুল ছাড়িয়ে তবলা কিনে দিলে।
4: ঝাঁটা মারি অমন স্কুলের মুখে? বেটারা নিজেরাই কিচ্ছু জানে না, অন্যকে কি বিদ্যে দেবে। দেখে নিও, ওই তবলাতে ছোট খোকা একদিন গানের ওস্তাদ হবে।
1: হ্যাঁ, একেবারে তানসেন হবে।
4: হ্যাঁ হ্যাঁ হবে, তানসেন জানবে আকাশ থেকে পড়েনি।
2: তানসেনের কথা আমিও জানি বাবা, গান গাইলে বৃষ্টি পড়তো।
4: হ্যাঁ, কোত্থেকে জানলি এসব?
2: বাইরে ছোটদা বইতে ছিল না, আমি তো পড়েছি।
4: তুই নিজে পড়েছিস?
2: হ্যাঁ।
1: উমা তুমি জানো না, বিপিন মাস্টার মশাই ছোট খোকাকে পড়াতে বসলেই তরু তো ওর বই নিয়ে মনে মনে সব আবোল তাবোল পড়ত, সেই দেখেই তো উনি তরুকে পড়াতে শুরু করে দিয়েছিলেন। তরু এখন লিখতে পড়তে জানে।
4: বাবা, তাহলে তো এবার সত্যি সত্যি তরুমার বিয়ের ব্যবস্থা করতে হয়।
5: দেখে শুনে বিয়ে দিতে হবে, কুলিনের মেয়ে বলে কথা।
0: আমার বাপু কেমন ভয় করে, তরু আমাদের একমাত্র মেয়ে, দশ পেরিয়ে এগারোয় পা দিল।
5: মিছি মিছি ভাবছো গো তুমি, যে বেটার সঙ্গে তরুর বিয়ে হোক তাকে রূপোর শেকল দিয়ে বেঁধে রাখবো, সে বেটা পালাবে কোথায়?

0: দারুণ ও দারুণ, দোর বন্ধ কর বাবা, ঘরে যে জল আসছে। ওরে ও তারুণ,
1: এই তোমার এক দোষ মা, রাত দিন শুধু তারুণ তারুণ তারুণ দেখছো, একটা কাজ করছি।
0: বসে বসে তো তামাক খাচ্ছিস, ঘর যে জলে ভেসে যাচ্ছে।
1: ঘরের চাল ফুটো, জল পড়ছে পড়ুক গিজে।
0: শোনো কথা, চাল ছাইবি না, দোর বন্ধ করবি না।
1: ও থামো তো, বৃষ্টিতে ভিজতে ভিজতে যাচ্ছে কে? এ ধনদা মুখুজে না, ধনী মানি জন।
0: দেখি বাবা, কে জানি বাবু, ঠিক ঠাউর হচ্ছে না।
1: হবে কি করে, তুমি তো কানা, ইস, ছাতা ছাড়া বৃষ্টিতে ভিজতে ভিজতে যাচ্ছে।
0: ওর তো শুনেছি ডাগর ডগর একটি মেয়ে আছে রে, দেবে তুমিও অনেক, করবি নাকি বিয়ে?
1: এতক্ষণে মায়ের মতো কথা ফুটেছে। মুখুজে মশাই, ও মুখুজে মশাই, দাঁড়ান গাছতলে দাঁড়ান একটু, ছাতা নিয়ে যাচ্ছি। আসুন আসুন আসুন মুখুজি মশাই।

0: ছাতার তলায় আসুন কুঁজে মশাই। কত বড় মানি জোন আপনি বৃষ্টিতে ভিজছেন। হ্যাঁ
1: তুমি কে বাবা, এমন বিপদে মাথায় ছাতা ধরলে? ভগবান তোমার মঙ্গল করুন।
0: আমি হরিচন চক্রবর্তীর ছেলে, বিপদ তারণ।
1: তার মানে তোমরা সেই কেশব চক্রবর্তীর সন্তান? আরে বাপরে বাপ, কুলিনের সেরা কুলিন, বাহ বাহ বাহ।
0: লোকে অবশ্য তাই বলে। এবার দয়া করে একটু আমার ঘরে পায়ের ধুলো দিন। মায়ের আদেশ, আপনাকে যেন একবারটি আমাদের ঘরে নিয়ে আসি।
1: কি মাতৃভক্ত সন্তান,
0: কাজের মানুষ আপনি। বৃষ্টি ধরে গেলেই না হয় চলে যাবেন। আসুন, এই দাওয়াতে জল চৌকি পেতে দিচ্ছি, বসুন বসুন। ততক্ষণে বেশ কড়া করে আপনার জন্য একচুয়ালি তাওয়া সেজে নিয়ে আসি।
1: আচ্ছা বাবা, আচ্ছা বাবা, বিপদ ধারণ, তোমার মায়ের কথাই আমি মেনে নিলাম। এবার ওনাকে বলো আমি এসেছি।
0: মা, মা গো, মুকুজে মোটা এসেছেন মা।
2: যাচ্ছি রে, যাচ্ছি যাচ্ছি। আমার কি ভাগ্য, তারণ আমার পাগল ছেলে মুখুজ্জে মশাই। আপনি মানি লোক, কি বলতে কি বলেছে।
1: না না, পাগল কি, হীরের টুকরো ছেলে, পাঁচ পাঁচটা গায়ে এমন ছেলে আছে নাকি? আহ, বৃষ্টিতে ভিজে পথ হাঁটছিলাম, ছাতা হাতে আমায় ডেকে এনে ঘরে বসালো, কত দরদ, বলে মা পাঠালো।
2: মা, আমি আবার কখন বললাম রে?
0: ঠিক আছে ঠিক আছে, চুপ করো, তোমার কিছু বলতে হবে না। যাবালা মুখুজ্জমশাইকে আমি বলছি, আসুন, একেবারে খাঁটি বিশ্রিগুড়ি এক নম্বর তামাক।
1: তাই নাকি, তাই নাকি, বাবা বেশ বেশ বেশ।
2: ও বাবা, তারুণ মুখুজ্জমশাই ভিজে গেছেন যে বাবা।
0: আমি নিজে গামছা দিয়ে মুছে দিচ্ছি মা।
1: করো কি করো কি বাবা, দাও দাও দাও গামছাখানা আমায় দাও।
0: তা হয় না, আপনি আয়াস করে তামাক খান, আমি আপনার একটু সেবা করি। কি আর বলবো, বাবাকে তো সেবা করার কোনো সুযোগই পাইনি, সেই আমার ছোটবেলায় তো তিনি চলে গেছেন।
1: বেশ বেশ বেশ বাবা বেশ, তোমার কথায় বড় খুশি হলাম বাবা তারুণ। এ ঠাকুরুন, আপনি সত্যি রত্নগর ভা, এমন সুপুত্র আপনার।
2: তবু কপালে আমার সুখ নেই মুখুজ্জে মশাই, আমার তারুণ না আবার বিবাহী হয়ে যায়।
1: হুমা কেন?
2: কোনো বউ স্বামীর ঘর করলে না, আবার যে বিয়ে দেবো তেমন কুলিনের মেয়েও পাচ্ছি না।
1: হ্যাঁ ঠাকুরুন, এরা তো আবার কুলিনের সেরা কুলিন।
2: বলুন তো মুখুজ্জে মশাই, এমন ছেলেকে সংসারী না দেখে আমি কি শান্তিতে মরতে পারবো?
1: হ্যাঁ ঠিক ঠিক ঠিক কথা
2: মুখুজ্জে মশাই, একটা কথা
1: বলুন না, বলুন।
2: শুনলাম আপনার একটি সুলক্ষণা কন্যা আছে, আমার তারুণকে ঘর সংসারি করতে ওকে আপনি দিন মুখুজ্জে মশাই, মেয়ের মতন থাকবে আমার কাছে।
1: এ তো পরম সৌভাগ্যের কথা, তারণের মতো সেরা কুলিন পাত্র পেলে আমি ধন্য হব ঠাকুরুন। মেয়ে আমার সুপাত্রে পড়বে, কথায় বলে কুলিনের সেরা কুলিন।
2: আর তারুণ আমার বড় সিধে সাদা ছেলে, আপনি তো নিজের চোখেই সব দেখলেন, সবাই কার উপর ওর খুব মায়া মমতা।
1: বটেই তো বটেই তো, এই বৃষ্টি ধরেছে, এবার যে উঠতে হয় ঠাকুরুন।
2: ছেলের মা আমি, কথাটা একটু মনে রাখবেন মুখুজ্জে মশাই, নিজে সোহাগ করে আপনার মেয়েকে ঘরে আনতে চাইছি।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেধে কথা পারলেন, সে কথার মান রাখবো না, আমরা হলাম মধুসূদন তক্কালঙ্কারের বংশ, আমি ধন্য আমি ধন্য।
3: খাজনাপত্র আদায় নেই, এভাবে চললে সরকার বাহাদুরের পাওনা মেটাবেন কি করে নায়েব মশাই? যায় কে ধন্দা পাইব না? আরে এসো এসো এসো এসো এসো।
4: যাচ্ছি গো যাচ্ছি। আরে বাপরে বাপ, খেলো রে খেলো খেলো খেলো।
3: কি হলো? কি হলো কি হলো ভাইপা?
4: আরে আরে প্রকাণ্ড সাহাব, বাপরে বাপ, হাত চারেক লম্বা, ইয়া ফোনা, আর একটু হলেই খেয়ে ফেলেছি বাপ।
3: কোথায় কোথায় কোথায় কোথায় সাপ কোথায়?
4: ওই যে ওই যে ওই যে তোমার সিঁড়ির মুখেই, বাপরে বাপ। আস্তিক আস্তিক আস্তিক, গরুর গরুর গরুর আস্তিক।

0: 送你麻花。
1: 汤姆，汤姆，汤姆，汤姆，哎哎，给阿姐啥多？哎，你这哎，大哥过来查，哎，大哥大哥大哥，查过大哥。
2: 哎，喂，喂，喂，
1: 过来。
2: 喂，喂，喂，查，哈森木的，哈森木的，哪吒过去吧。哎，巴里耶索，巴里耶索，巴里耶索，哎，给把那黑票呗。
1: 等到，快不等到，等到。ডাক্তার ডাক্তার জঙ্গলটা থাক থাক থাক থাক আর ঠেঙাতে হবে না থাক উফ হাতখানেক লম্বা একটা হেলে সাপ দেখে এই তোমার দশা ভাইবো না না এ তোমার দোষ নয় এ হলো গে ঝাড়ের দোষ তোমরা তো হলে সেই মধুসূদনের বংশ তিলকে তাল করতে তোমাদের জুড়ি নেই
0: তো বাপ হোক না হাতখানেকের হেলে সেটা তো সাপ সাপই তো ওর আবার বিষ বেশি নাম হলো হলাহল ও সাপ খেলেই তোমার এই ধনদা ভাইপো অক্কা ওরে বাপে নাও নাও নাও চা করতে বলো তো দেখি
1: ওরে বনমালি ভাইপোর জন্য চা করতে বলো এই এই ততক্ষণে তামাক খাও
3: বুঝলে বাপজান ফ্যাসাদ তো চুকিয়ে ফেললাম
1: ফ্যাসাদ তোমার আবার ফ্যাসাদ কি ভাইপো
0: ফ্যাসাদ নয় মহা ফ্যাসাদ
3: মেয়ের বিয়ে দাও বিয়ে দাও
0: আরে বিয়ে দাও বললেই হলো
1: ও তরুর বিয়ের কথা বলছো
3: দেখো দেখি বাবু ছেলে হয় মেয়ে হয় খেলে খেলে বেড়ায় সেই তো ভালো আমার বিয়ে কেন রে বাপু
1: বেশ বলেছো তো ভাইপো
3: তা বুঝলে আমি তো ফ্যাসাদ চুকিয়ে ফেললাম বাপজান সব ঠিক হয়ে গেল
1: কোথায় ঠিক করলে
3: বাপজান এ কি তোমাদের চোখ এ হলো আমাদের শিকেরই চোখ
0: আরে আমাদের ঘরের দুয়ারেই পাত্র
1: ঘরের দুয়ারে
0: কি হলো বুঝতে পারলে না
1: না
0: আরে ওই হরিচরণ চক্রবর্তীর ছেলে তারণগ ওই সব্বাই যাকে আতিচক তারণ বলে ডাকে সেই হলো তরুর পাত্র
1: বলো কি ভাইপো
3: হ্যাঁ কুলিনের সেরা কুলিন কেশব চক্রবর্তীর সন্তান ওরা
1: কুল তো ভালো কিন্তু পাত্রটি তো কুলাঙ্গা
0: সে পাঁচ হিঁসুটে পাঁচ কথা বলে
3: জানলে বাপ সেদিন আমায় কি খাতিরটাই না করলে তারপর ওর মা সেদে কথা পারলে
1: কিন্তু ভাইপো এর মধ্যে পাঁচ পাঁচটা বিয়ে ওর হয়ে গেছে সে খবর জানো
0: কি যে তোমার কথা কুলিনের ছেলে দু চারটে বিয়ে করবে না আরো যে দশটা করেনি এটাই তো আশ্চর্যের ব্যাপার
1: যাই বলো ভাইপো এ বাপু আমার ভালো ঠেকছে না কচি মেয়েটাকে একেবারে ফুটন্ত কড়াইতে দিলে
0: কি সব বলছো অমন কুলিনের সেরা কুলিন পাত্র
1: ওরা পেশাদার কুলিনের ছেলে কখনো বস মানে না বুঝলে
3: রূপর শেকল দিয়ে বেটাকে বস মানাবো যাকে বলে বেঁধে রাখবো
0: বুঝলে ভাব ঘর দেব জমি দেব আর আমাদের ওই সাব রেজিস্ট্রি অফিসে একটা কাজে ঢুকিয়ে দেব ব্যাস
3: আর যাবে কোথায় একেবারে হাতের মুঠোয় থাকবে
1: বুঝলাম
0: আরে বাপু পাত্রপক্ষ খোশামোদ করছে এ কখনো ছাড়তে আছে
1: তা বটে
0: বুঝলে বাপ
3: গাঁজা মদ একটু খায় রংটাও একটু কালো তা পাত্র রত দেখতে গেলে চলে তারপর বলছো কুলাঙ্গার
0: বলে কিনা কুলাঙ্গার আরে বাবা আঙারে আঙুন ঠেকালেই আঙার আগুন বুঝলে
3: ও ঘর সংসার হলেই সব ঠিক হয়ে যাবে কারণ বাবাজিকে সেদিন আমি এক নজরেই চিনে নিয়েছি সেরা কুলিন সুপাত্র

0: কি হলো গো, ঘুম আসছে না তোমার?
1: হ্যাঁ, না ঠিক তা নয় তরুর মা, ভাবছি শ্বশুর বাড়িতে তরু আবার মানিয়ে চলতে পারবে তো।
0: ঘুম কাতরে মেয়ে আমার, আজ ফুলশয্যার রাতে আবার গোলমাল না বাঁধায়, জামাই না আবার।
1: ওহ, ওসব আজগুবি ভাবনা ভেবো না তো। বলেছিলাম না বেটাকে রূপোর শেকলে বেঁধে রাখবো, দান সামগ্রী দেখে পাঁচ গায়ের লোকের চোখ ধাঁধিয়ে গেছে না?
0: তা ঠিক, তবু বাপু তরুর কথা ভেবে আমার ঘুম আসছে না।
1: ওই ওই ওই ওই তোমার এক দোষ, এতদিন মেয়ের বিয়ে দাও মেয়ের বিয়ে দাও বলে মাথা খারাপ করে দিয়েছ, আবার বিয়ের পরেও রাজ্যের ভাবনা ভেবে ভেবে মাথা খারাপ করছ। না
2: নাও না, রাত অনেক হলো, এবার ঠাকুরের নাম করে ঘুমা,
1: কাল সকালেই খবর আনতে লোক পাঠাবো।

0: ভাগ্যিস নতুন বউ ঘুমিয়ে পড়েছে, নয়তো তার ওকে নিয়ে ফুলসজ্জার রাতে একটা কাণ্ড পাতত।
1: হরামজাদা,
0: হরামজাদা আজও সেই মেয়ে মানুষের কাছে গেছে। ওই যে আসছে।
2: কোথায় গেলি সখি? কে? এই কে? এই এই এই চোরের মতন দাওয়ায় লুকে আছিস কে তুই? কে? কোন সালার আমি পরোয়া করিব? টাউন চক্রবর্তী কেউ পরোয়া করে না।
0: আবার ও ঘরে চললো, উনি নতুন বউ ঘুমুচ্ছে, এখন ওইভাবে যাস নি।
2: এই দরজা খোল, দরজা খোল বলছি। আমি আমি শ্রী শ্রীযুক্ত বিবর্তন চক্রবর্তী, হ্যাঁ, আমার নতুন বউয়ের কাছে এসেছি। খোল দরজা, খোল, খোল বলছি।
3: কে? কে গো?
2: কে গো? যেন চিনিস না মনে হচ্ছে। ঠিক আছে, চিনে দিচ্ছি, চিনে দিচ্ছি। এই দেখ, দেখেছিস হাতে কি আছে? দেখেছিস?
3: হ্যাঁ,
2: জলদি কাদামাটি দিয়ে, না কাদামাটি দিয়ে তোর মুখে একটা আমার সুন্দরী বইয়ের মুখটা পড়িয়ে একবার দেখতে চেয়েছে। কি হলো? তাই কথা শুনছিস না রে? আয় বলছি, বলছি না মুখে চার লেঙ্গে সোজা সোজা, জলদি সোজা।
3: নড়ছিস
2: কেন? তো ভালো হলো। হ্যাঁ, দাঁড়া তোকে বললাম না,
3: হবে না,
2: ফেলে দিয়ে পালো পালো এখন থেকে।
0: হারামজাদি, স্বামীকে ফেলে পালানো হচ্ছে?

0: ছাড়বো, তোকে ছাড়বো, আমার কেলেঙ্কারি বাড়াবি, সেটি হচ্ছে না। থাক থাক আমার ঘরে আটকানো, খবরদার, চার চালে গলা টিপে মেরে ফেলবো।
1: শাশুড়িও ঘুমোচ্ছে, এই বেলা দরজা খুলে পালাই।

0: বাবা বাবা গো ও বাবা
1: কে কে তরু তরু মা তুমি কি সারা মুখে কাদা লেপা কি হয়েছে মা দেখো অজ্ঞান হয়ে গেল কে কোথায় আছিস শিগগির আয় তরুমা অজ্ঞান হয়ে গেছে ওগো ওগো শুনছো শিগগির এসো তরুমা তরুমা ও তরুমা তরুমা কথা বলো মা কথা বলো মা তরুমা তরুমা কথা বলো কথা বলো
0: আপনি এইখানে আছেন ভালোই হলো বউকে নিতে এলাম হ্যাঁ শুনুন এখন আরো ৫০ টাকা লাগবে বউকে নিয়ে যেতে কারণ তো রেগি আগুন বললে এক রাত স্বামীর ঘর করলে না বউ এ বউ আর ঘরে তুলব না শেষে অনেক বুঝিয়ে সুঝিয়ে ওই ৫০ টাকা দেওয়ার করারে ও রাজি হলো
1: না টাকাও দেব না মেয়েও পাঠাবো না
0: পাঠাবেন না কিন্তু গয়নাগুলো তো আমার তারুণের ওগুলো দিন
1: গয়না আমার মেয়ে তরুর
0: তাহলে কিছুই দেবেন না ও তাহলে তারুণকে বলি গে যাই
1: হ্যাঁ হ্যাঁ তাই যাও কখনটার মধ্যেই অত্যাচার করে মেয়েটাকে মেরে ফেলতে চেয়েছিলে এখন আবার গয়না টাকা আদায়ের ফোন দিতে এখানে এসেছো কিচ্ছু দেব না আমি কিচ্ছু না
0: ও মা শোনো কথা তারুণকে তুচ্ছ তাচ্ছিল্য করে পালিয়ে এলো বউ মনের খবর কে রাখে বলুন তো
1: চুপ চুপ একদম চুপ আর একটাও কথা বলবে না ও জামাইয়ের আমি আর মুখ দেখব না তরুকে আমি ১,০০,০০০ টাকা দিয়ে যাব বেটা তখন নিজে এসে সেধে পা ধরে গড়িয়ে পড়বে তবে আমার নাম ধনদাম খুঁজছে
2: বলি শুনছ কানে কিছু যাচ্ছে দেখতে দেখতে কতগুলো বছর কেটে গেল এবার মেয়েটার একটা ব্যবস্থা করো
1: বলছি তো আমি তরুকে অনেক অনেক টাকা দিয়ে যাব ওর ভাবনাটা কি
2: টাকা দিয়ে কি হবে তরুর কে ভোগ করবে সেই টাকা
1: তাহলে বলছোটা কি
2: যার পায়ে ধরে মেয়ে দিয়েছো সেই জামাইয়ের সঙ্গে কি মাথা তুলে চলা যায় তরুর দিকে একবার চেয়ে দেখেছো
1: রাত দিন তো দেখি ভাইয়ের বউদের সঙ্গে ঝগড়া করে
2: ঝগড়া করাটা বুঝি ভালো মনের লক্ষণ
1: ঠিক আছে ঠিক আছে তুমি একটা কাজ করো তো তরুর মা
2: কি
1: কুমু দিদিকে একবার খবর দাও
2: কেন
1: তারুণের মায়ের সঙ্গে একবার কথা বলো জামাই যদি এই বাড়িতে আসতে চায় আসুক খরচাপাতি মানে সম্মানই যা লাগে দেব
2: সেই ভালো গো সেই ভালো সব রান্নাই আজ তরু করেছে কিন্তু তুমি যে কিছুই খাচ্ছ না বাবা তারণ
3: চমৎকার চমৎকার অতি চমৎকার হয়েছে রান্না ওই মাছের মুড়ি ঘন্টটা না আর একটু দিন তো মা ও নুনের ঝালে বেশ কটকটে হয়েছে
2: তারণকে আর একটু ঘন্ট দে মা মেয়ে মানুষ

0: রান্না করে স্বামী পুত্রকে খাওয়াবে, এটাই তো ধর্ম বাবা।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: তোমার তৃপ্তিতেই তো ওর তৃপ্তি।
1: মোটে সময় পাই না মা, নয়তো এমন রান্না খাবার স্বাদ কার না জাগে বলুন, ইচ্ছে করে না রোজ খাই রোজ খাই।
0: তা তো ভালোই, যখন খুশি তুমি আসবে বাবা। তোমার সম্মানে টাকার জন্য কিচ্ছু ভেবো না, উনি তো বলেইছেন 5-10 কেন, দরকার হলে উনি 5-10 তোমার সম্মানই দেবে।
1: না না ও নিয়ে কিছু ভাববেন না মা, ওসব কথা ওই কুমু দিদি আর আমার মা বলে। হ্যাঁ
0: আর একটু পায়েস দেব বাবা, অতরু তারুণকে আরেকটু পায়েস দে মা।
2: দিচ্ছি মা।

0: দেখছ গো?
1: দেখি আমার তরু কত সুন্দরী, কি মিষ্টি বেলফুলের গন্ধ। ও মা, তুমি তো খোপায় বেলফুল দিয়ে
0: আমার বুঝি সাজতে ইচ্ছে করে না?
1: সাজবে, নিশ্চয়ই সাজবে, সব সময় গয়নাগাটি পরে থাকবে, গয়না ছাড়া বউকে আমার মোটে ভালো লাগে না।
0: দেখো না দেখো কত কিছু পরেছি, হার, বালা, তাগা, কানে নতুন গড়ানো ওই মাকড়ি, হাতে তিন তিনটে আংটি, দেখেছো?
1: বুঝলে তরু, বেশ কষে খাওয়াটা হয়েছে, এখন এখন ঘুম ঘুম পাচ্ছে, আবার তোমাকে ফেলে রেখে আমার ঘুমোতে ইচ্ছে করছে
0: না। কিন্তু আমার যে একটু ঘুম পাচ্ছে না, তুমিও ঘুমিও না।
1: রাত 11:30
0: হোক না, একটা রাত না হয় আমার জন্য জাগলি।
1: আচ্ছা তাই হবে, আমার তরু তরু নাটা তরু বালা
0: আমি পাগল হয়ে যাবো, পাগল হয়ে যাবো সত্যি।

এ শুনছো, সকাল হয়ে গেছে, আমি মার ঘরে শুতে যাচ্ছি। একি বিছানা খালি, কোথায় গেল সে? নেই তো, চলে গেছে। যাবার আগে একবার বলেও গেল না? একি আমার বাঁকানের মাকড়িটা নেই তো, কাল রাতেই তোকে দেখালাম। তার মানে কানের মাকড়ি চুরি করে ও ভোর হবার আগেই পালিয়ে গেছে। ছি ছি ছি ছি ছি, কি ঘেন্না!

0: তরু অতরু, জামাই তো ভোর হবার আগেই চলে গেছে। কুমু দিদিকে দিয়ে ওর মাকে সম্মানী পাঠিয়ে আজ রাতেও একবার নেমন্তন্ন করে আসতে বলি।
1: না মা, আমি কিন্তু তাহলে গলায় দড়ি দেব।
0: পাঁচটা টাকা পেলে তারুণ আসবে, থাকবে।
1: না না, তোমার ভাই পূর্ণিমা, না আমাকে আত্মহত্যা করিও না মা।
0: কেন থাকবো না, সেই কথা আমাকে বল মা।
1: ও একটা চোর মা, চোর।
0: তরু,
1: হ্যাঁ মা, ভোর হবার আগেই আমার এই কানের মাকে চুরি করে পালিয়ে গেছে। ঘেন্না মা, কি ঘেন্না! ওই চোরের সঙ্গে, ওই চোরের সঙ্গে আমি আর থাকতে পারবো না মা। তুমি চোরটা, কেউ কেউ আমাকে ওর কথা কোনো দিন বলবে না, কোনো দিন না।

0: আচ্ছা টাকা দে না।
1: না টাকা আমার নেই ছোটদা।
0: কি যে বলিস, তোর আবার টাকা নেই?
1: বলছি তো নেই।
0: আরে বাবা মা দুজনেই চলে যাওয়ার আগে তুমি তো অনেক কিছু দিয়ে গেছো।
1: তোমাদের তিন ভাইকে কিছু দেয়নি বুঝি?
0: নগদ তো তুই একা পেয়েছিস, আমরা পেয়েছি বাড়ির ভাগ। বুঝতে পারছিস না তোরু, আজ একটা গানের মজলিশ বসবে, বাইরে থেকে সেতারি ওস্তাদ আসবে, গুণীর কাছেই তো গুণীর কদর হবে রে। হ্যাঁ
1: কদর বলছো? বউ বাচ্চা ঘর সংসার কিচ্ছু দেখবে না, চারদিকে ধার দেনায় তলিয়ে যাচ্ছ, এসব করিয়ে তুমি নাশাবে ছোটা।
0: আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই আংটিটা খুলে দিচ্ছি, এবার তো 500 টাকা দিবি।
1: বড্ড জ্বালাও বাপু। না ধর এই 500 টাকা দিলাম, আর কখনো দেব না। শোনো ছোটদা, এই নিয়ে যাও তোমার হাতের আংটি, আর খুলবে না কেমন?
0: সত্যি তরু, সবাই কেন তোর মতো হয় না রে? তুই তুই শুধু আমার আশ্রয়।
2: ঘরে নেই তুলু বলে মনে হচ্ছে, তাহলে তাহলে রান্না করে ঠিক আছে, কলকেটা নিয়ে যাই। একটি আগুন দাও দেখি।
1: কে তুমি?
2: বাবা চমকে উঠলে যে, আমি কি ভূত নাকি? হ্যাঁ বাহ বাবা বাবা বা, বিষয় ভাগাভাগি হয়ে এখন তো দিব্যি তোমার ঘর দোর সবই হয়ে গেছে। তা আমাকে একদিন নিমন্ত্রণ টেমন্ত্রণ করো, জামাই বলে কথা।
1: না ওসব কথা শুনবো না।
2: ওরে বাপরে সাপিনি রে, ও অমনি ফোঁস, ভয় করছে বাবা আমার।
1: আশ্চর্য, একটু লজ্জা নেই?
2: তাহলে কবে নিমন্ত্রণ করছো বলো, তখনই আসবো।
1: বললাম তো না নিমন্ত্রণ করব না।
2: কেন না শুনি, ধনদা মুখুজ্জের মেয়ে, তরুবালার জামাই তো আমি।
1: ঠিক, কিন্তু চোরকে আমি ঘেন্না করি।
2: তরু
1: সেদিন চুরি না করে মাকড়ে তুমি চাইলে না কেন?
2: চাইলে তুমি দিতে?
1: সেই দেখলে না কেন, ফুলসজ্জার রাতে একতাল মাটি দিয়ে তুমি মুখে ছাঁচ তুলেছিলে, সেদিন তো আমি রাগ করিনি, তারপরও তুমি চুরি করতে গেলে কেন?
2: আমাকে মাফ করো তরু, মাফ করো, তোমাকে আমি চিনতে পারিনি। এই তোমায় ছুঁয়ে বলছি মাইরি, তোমায় ছুঁয়ে বলছি, বিশ্বাস করো আর এমন হবে না। তরু কেঁদো না কেঁদো না, আমার তরু আমার তরু বালা।
1: বলো কি বলছিলে বলো।
2: এখন যাচ্ছি, আজ রাতে তোমার এখানে আমার নেমন্তন্ন রইল, কেমন?

0: তুই বশীকরণ জানো ঠাকুরজি, নয়তো ঠাকুর জামাই এভাবে ধরা দেয়?
1: ধরা আবার কি ছোট বউ,
0: কি বলছো তুমি? কুলিনের সেরা কুলিন ঠাকুর জামাই, শিখি না তোমার কাছে ধরা দিয়ে আর চার মাস এখানে পড়ে আছে?
1: এরই মধ্যে চার মাস হয়ে গেল,
0: এখন কি আর বাইরে হুশ আছে তোমার?
1: আহ ছোট বউ, কি সব বলছো?
0: হ্যাঁ গো হ্যাঁ, ঠাকুর জামাই এখন কত ভালো হয়ে গেছে, নিজের মতো করে তোমার জোর জমা তদারকি করছে, তোমায় সেবা নিচ্ছে, আবার শাসনও মানছে।
1: আর তোমার সব কথা তো ছোটদাও শোনে।
0: শোনে, সে আর একটা পাগল, তার গান একদিকে আর ঘর সংসার একদিকে। জানো ঠাকুরজি, মাঝে মাঝে ভাবি কত বড় লোকের মেয়ে, কুলিদের মেয়ে আমরা, আমাদের কথা ভাববার জন্যে কেউ নেই।
1: জানো সকালে ও বাড়ি ননদ এসেছিল, ও দাদাকে ডেকে নিয়ে গেল, কারা নাকি দেখা করতে এসেছে।
0: উমা তুমি কিছু শোনোনি ঠাকুরজি?
1: না তো।
0: ও বাড়িতে তোমার ঝলকা সতী নিয়েছে গো।
1: কে বললে?
0: তোমার ছোটদা পাড়া থেকে শুনে এসেছে।
1: ও ও, দেখো তো ছোট বউ, গাটা গরম হচ্ছে নাকি, মনে হচ্ছে আবার জ্বর আসছে, শীত করছে, হেবাল আর কিছু খাবো না।
0: থাক থাক, তাহলে আর তোমার আঁতবার দরকার নেই, ওবালা আমার ওখানে খেও কেমন, ওই ঠাকুর জামাই এলে ওবালা সেও খাবে। ঠাকুরজি চলি গো।
1: আচ্ছা আচ্ছা,
0: যাচ্ছি।

0: ভর শনিবারে শুয়ে আছে যে, ওঠো।
1: উঠতে পারছি না গো, সারা গায়ে ব্যথা জ্বর। হ্যাঁ গো, শুনলাম ঝলকার বউ এসেছে, সত্যি নাকি গো?
0: দেখো না, বলা নেই কওয়া নেই, ড্যাং ড্যাং করে এক কাপড়ে এসে হাজির। সালারা সেবার মদ ভাঙ খাইয়ে বিনে বয়সে বিয়ে দিয়েছিল। হ্যাঁ, এখন বলে কি জানো, ভাত কাপড় দাও, নিয়ে ঘর করো।
1: তা করবে,
0: ঘর করব ওই সব বিনে পয়সায় বউ নিয়ে? দিলাম বিদায় করে, আবার কি বলে জানো, বেসে যাব। আমিও বলিলাম, গলায় কলসি বেঁধে তাড়াতাড়ি ডুবে যাবে।
1: ছি ছি ছি, ও কথা কেউ কাউকে বলে? একটা একটা রাত নয় থাকতো, সম্মানের টাকাটা আমি দিতাম।
0: আর সম্মানের দরকার নেই, বেশ আছি।
1: হাজার রান্নার কিছু নেই, ছোট বউয়ের ওখানে দুজনার নেমন্তন্ন।
0: খুব ভালো কথা, তাহলে একটা টাকা দাও না, একটা বোতল আনবো, অনেকদিন খাওয়া হচ্ছে না।
1: মা তোর একটা টাকা চাইছো? আহ ও মা, উঠতে পারছি না যে গো। হ্যাঁ লক্ষ্মীটি, একটু ওই বাক্সটা আনো না গো, ওখানেই টাকা আছে। টাকা বেশি রাত করো
0: না,
1: তুমি বাক্সটা ওখানে রেখে তাড়াতাড়ি কিন্তু চলে এসো।
0: হ্যাঁ এই দেখো না, আমি যাবো আর আসবো, যাবো আর আসবো।
2: আজ কেমন আছো ঠাকুরজি?
1: ভালো।
2: হ্যাঁ গো, ঠাকুরজি আমার কোথায়?
1: আবার কোথায়? মাঠে গেছে বোধ হয় চাষের কাজ দেখতে। শোনো ছোট বউ, ওবেলার জন্য কিছু মাছ আনিয়ে ভেজে রেখো তো ভাই, পয়সা দিচ্ছি, নিয়ে যাও। শরীরটা বেশ ভাঙছে।
2: ঠিক আছে, দাও পয়সা।
1: ও ঘর থেকে পয়সার বাক্সটা একটু আনো না ভাই।
2: আচ্ছা একটু দাঁড়াও। আচ্ছা,
3: বাক্স কোথায় ঠাকুরজি? বাক্স তো নেই।
1: হ্যাঁ,
3: তোমার সিন্দুকের তালা খোলা কেন?
1: আমার টাকার বাক্স, গয়নার বাক্স সব নিয়ে ও পালিয়ে গেছে ছোট বউ। ভগবান, আমার কি হবে এবার যে আমি পথের ভিখিরি হয়ে গেলাম? ছোট বউ কি হবে, কি হবে?

0: আয় আয় তরু আয়, তোর জন্যই বসে আছি।
1: কি যেন বলবে বলেছিলে?
0: বলছিলাম কি, এই ছোট বউ বড় কাতর হয়ে পড়েছে, মানে ওর ছেলে হবে জানিস তো।
1: হুম, জানি।
0: মানে বেশি বয়সে ছেলে হবে আজকাল অমনি হয়ে থাকে, মানে কাল থেকে শরীরটা ভালো নেই। কি গো তুমি বলো না।
1: ওকে আবার কেন, তুমি বলো না কি বলছিলে।
0: হ্যাঁ বলছিলাম কি, এই কয়দিন রান্নাটা যদি তুই এক জায়গায় চালিয়ে নিস বড় ভালো হয় আর কি।
1: শরীর কি ভেঙেছে ছোট বউ?
2: হ্যাঁ ভাই, কেমন যেন ভয় ভয় করছে।
1: দাইকে বলে রেখেছ তো ছোটদা?
0: হা, শুধু দাই নয় রে তরু, মনে হচ্ছে ডাক্তারও আনতে হবে।
1: এই না, দুটো টাকা রাখো, মনে হচ্ছে দরকার মতো ডাক্তারকে ডাকতে হবে।
0: তাই হবে তরু, তুই তো আছিস, আমার আবার চিন্তা কি।

0: না না কাঁদে না, কাঁদে না বাবা, কাঁদে না, এই দুধ গরম করছি তারপরও খাইয়ে দিচ্ছি, কাঁদে না বাবা, তারপরে খাইয়ে দিচ্ছি, কাঁদে না, কাঁদে না, না না না না কাঁদে না,
1: থাকি না, করতে থাকি না,
0: চুপ করে তো ছোট, রাত দিন শুধু করতে থাকি না, কি যে করো না, চুপ করো, চুপ করো,
1: চুপ করবো কি রে, এবার তরুর ছায়ায় জুড়বো আমি, ছোট বউ বিছনা নিয়েছে আর খোকার দায়িত্ব তুই, আমার আবার ভাবনা কি রে, এবার তোর মাথায়

0: এত ঋণ সামলাবো কি করে বল?
1: বুঝেছি ছোটদা, বাইরে থাকলে তোমার নেশা ভাঙ চলবে, এটাই হলো গিয়ে আসল কথা।
0: কি কি কি যে বলিস!
1: ঠিকই বলছি, চুল রেখে গাঁজা খেয়ে আর বেড়াতে হবে না তোমার। বড় হয়ে ছেলেটা যাতে বাপ বলে পরিচয় দিতে পারে তার মুখ রেখো।
0: আচ্ছা বাপু, আচ্ছা আচ্ছা, এইসব যন্ত্রপাতি নিয়ে বেরিয়ে পড়ছি রে, মান যাক, তানে যদি পেটটা ভরে তাতে দোষ কি? হ্যাঁ দেখ না, দেখ না কত রোজগার করি।

0: দু চার মাস বাদে বাদে ছোটদা ফিরত, ছোট বউয়ের কোলে এলো খুকি। ছোটদার মাথায় আকাশ ভেঙে পড়ল। তারপর একদিন ছোটদাও চলে গেল। ও ঋণের দায়ে আমার বিষয় আশায় সব গেল। তবু ভিক্ষে করে লোকের বাড়িতে বাড়িতে রান্নার কাজ করে খোকাকে স্কুলে পড়াতে শুরু করলাম। তারপর অভাব অনটনের ঘরে সেই ঘটনা, সেই অভিশপ্ত দিন, গাঙ্গুলি গিন্নির এও সংক্রান্তির ব্রত, আমাকে ব্রাহ্মণ সধবা হিসেবে উনি নিমন্ত্রণ করলেন। এসো তরু, এ খাটেই বসো। এত দেরি করলে কেন? ও মুখরা, শাড়ি আলতা সিঁদুর সব নিয়ে আয়। এই তো, হ্যাঁ, তরু এসে গেছে।
1: খোকা খুকিদের রেখে আসতে হলো দিদিমা, সব দায়িত্ব এখন আমার। ছোট বউ বিছনা থেকে উঠতে পারে না।
0: হ্যাঁ, এই যে এনেছিস, দেখ ওই পাশের ঘর থেকে আগে এই নতুন শাড়িটা পরে এসো তো তরু।
1: আচ্ছা,
0: ততক্ষণে আমি সব গুছিয়ে নিই। মুখদা, তরুর জন্য আসনটা পেতে দে। হ্যাঁ, ফল মিষ্টি সব থালা সাজিয়ে দে। হ্যাঁ রে, এসো এসো বসো। বাহ, শাড়িটা বেশ মানিয়েছে তো তোমায়।
1: আমি সব কিছু গুছিয়ে দিচ্ছি দিদিমা।
0: হয়ে গেছে সব, এবার যার দ্রুত তাকেই এও সাজাতে হয়। এসো, তোমার চুলে গন্ধ তেল দিয়ে বেঁধে দিই, আলতা পরিয়ে দিই, বসো।
1: তাই বলে আপনি আমার পায়ে হাত দিচ্ছেন?
0: এটাই তো এই ব্রতের নিয়ম। এবার এই মিষ্টি ফল সব তোমাকে খেতে হবে।
1: হ্যাঁ, তো সব খাবো কি করে দিদিমা, বরং বাড়ি নিয়ে যাই, বাচ্চাগুলো আছে, ছোট বউটা আছে।
0: তুমি খাও, ওদের জন্য আলাদা দিচ্ছি। মুখদা, একটা থালা বের কর তো। তরু, তুমি খেতে থাকো, আমি পাশের ঘর থেকে থালায় ফল মিষ্টি সাজিয়ে নিয়ে আসছি, কেমন?
1: আচ্ছা। কি সুন্দর সাজানো গুছানো ঘর, মা লক্ষ্মী একেবারে উতলে পড়ছেন। হোমা, খাটের উপর বালিশের নিচে কেন চকচক করছে, ওটা কি? দেখি তো। ও বাবা, সোনার চেন তাগা এক ছড়া ওখানে ফেলে রেখেছে, না বেশ ভারী, এর দাম তো অনেক টাকা। না না না না, সব কি ভাবছি, না না, কিন্তু এটা নিলে আমাদের সংসারটার হাল ফিরতে পারে। হ্যাঁ হ্যাঁ, তাই নি, এটা নিয়ে নি। শাড়ি গুঁজে এই পাঁজির মধ্যে এই গুঁজে লুকিয়ে নিয়ে চলে যাও। এই তো রেখেছি, কেউ দেখতে পাবে না, কেউ দেখতে পাবে না।
0: খাওয়া হয়ে গেল তরু?
1: হ্যাঁ দিদিমা, বউটা একা পড়ে আছে, তাড়াতাড়ি যাব।
0: এই নাও, এই যে তোমার বাড়ির জন্য ফল মিষ্টি
1: দিন। এবার আমি যাই দিদিমা।
0: এসো,
1: তাড়াতাড়ি উঠুন, পেরিয়ে বাড়ির বাইরে চলে যেতে হবে, আর এখানে নয়।
2: কাকিমা, ও কাকিমা, আরে কোথায় রেখেছো সোনার টাকাটা, বলো না। আমি

0: বের করে নিচ্ছি। ও কাকিমা,
1: তোমার বাবা ঘোড়ায় চড়ে কাজ করে, বলছি তো ও ঘরে খাটের উপর বালিশের তলায় তোমার তাগাটি আছে, নাও গে যাও। আসন টাসন তুলে রাখ মুখ্যদা।
0: আরে না না, বালিশের তলায় কিছু নেই কাকিমা, আমি সব খুঁজে দেখেছি।
1: আচ্ছা বাপু, আমি যাচ্ছি।
2: চিন্তাকার খোঁজ পড়েছে, তাড়াতাড়ি বাইরে চলে আসতে হবে, নয়তো ধরা পড়ে যাব।
3: নেই নেই কাকিমা, ওখানে নেই, এই কেউ নিয়ে পালিয়েছে।
1: তরু ছাড়া তো এই ঘরে কেউ আসেনি।
3: তাহলে তাহলে ওই নিয়েছে, আমি নিশ্চিত ওই নিয়েছে।
0: তরু, এই তরু পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া দাঁড়া বলছি।
2: ধরা পড়ে গেলাম, ছি ছি, কি ঘৃণা, কি লজ্জা। ওরা আসবার আগে ওই নর্দমার পাঁকে দাগা ছড়া ফেলে দিই।
3: এই এই তরু, বের কর বের কর বের কর বলছি, বের কর আমার টাকা, বের কর।
2: টাকা কোন কোন টাকা জানি না তো।
1: তরু, নিয়ে থাকলে দিয়ে দাও, তোমায় আমি বরং পাঁচটা টাকা দেবো।
2: আমি আমি জানি না দিদিমা, বিশ্বাস করুন আমি জানি মা।
3: দেখো তো, দেখো তো মুখ্যদা, খানা তল্লাশি করে মাল ঠিক আছে
2: দিদিমা।
1: এই দেখো সন্দেশগুলো সব মাটিতে পড়ে গেল।
3: যাক, আমার চেন টাকা আমি চাই।
2: কিচ্ছু নেই দিদিমা, আমার কাছে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। গাঙ্গুলি মশাই চিঠিতে আর একটু লিখতে হবে, লিখি পুনশ্চ। আপনাদের হারানো তাগা আপনাদের বাড়ির নর্দমার মধ্যেই পড়ে আছে, বড় অভাবের তাড়নায় আমি ওটা চুরি করেছিলাম। এই দুঃখী মেয়েটাকে যদি পারেন ক্ষমা করবেন। এবার কঁধ এটি খামের বন্ধ করে দিই। এবার আমার শেষ চিঠি, আমার মৃত্যুর জন্যে কেউ দায়ী নয়, দায়ী শুধু আমার অভিশপ্ত ঘৃণিত জীবন। এবার এবার জল দিয়ে বিষের বড়িগুলো খেয়ে নিয়ে শুয়ে পড়ি।

কি লজ্জা, কি লজ্জা, ঠাকুর ঠাকুর, এবার এই কুলিনের মেয়েটাকে মুক্তি দাও ঠাকুর।

0: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে কুলিনের মেয়ে নাটকটির অভিনয় শেষ হল। বেতার নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন তরুর মা মিতা চট্টোপাধ্যায়, তারুণ অতনু রায়, ছোট তরু রূপা ভট্টাচার্য, তারুণের মা মেনকা দাস, ছোট বউ সন্ধ্যা চক্রবর্তী, ছোটদা চন্দন সেন, ভাসুরপো দীপঙ্কর ভট্টাচার্য, গাঙ্গুলি গিন্নি জনা বিশ্বাস, ধনদা গৌরীশঙ্কর পাণ্ডা, কৃষ্ণকান্ত সমর কুমার ও বড় তরুর ভূমিকায় কাজল চৌধুরী। সম্পাদনা রফিউদ্দিন, প্রযোজনা নির্মল গুহ।
1: কুলিনের মেয়ে নাটকটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনুন শুভঙ্কর ভাস্করের কণ্ঠে এই গানটি।

0: নতুন বছরেই বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitribanduhu maitribondhu23@gmail.com বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribondhu23@gmail.com maitribanduhu maitribondhu23@gmail.com।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান।
2: আকাশবাণী মৈত্রী, একটু পর শুনুন।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। দেশজুড়ে আজ যথোচিত মর্যাদায় শিক্ষক দিবস পালিত হচ্ছে। নতুন দিল্লিতে আজ জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষার গুণগত মানোন্নয়নের মাধ্যমেই বিকশিত ভারতের লক্ষ্য পূরণ সম্ভব। 48 জন বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাকে জাতীয় শিক্ষক পুরস্কারে সম্মানিত করেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষকদের পাঠ্যপুস্তকের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের জীবন গড়ে তোলার পাশাপাশি শৈশবকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। বিহারে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, রাজধানী পাটনা সহ 14টি জেলার অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত ডাকযোগে ভোটদান নিয়ন্ত্রিত করার লক্ষ্যে ইউএস পোস্টাল সার্ভিসের নতুন নিয়ম চালু করার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে। ভিয়েতনামের না ট্রাং শহরে আজ মিস ওয়ার্ল্ড 2026 চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হতে চলেছে। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে আজ গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত সংবাদে। দেশজুড়ে আজ যথোচিত মর্যাদায় শিক্ষক দিবস পালিত হচ্ছে। ভূতপূর্ব রাষ্ট্রপতি দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে থাকে। নতুন দিল্লিতে আজ জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষার গুণগত মানোন্নয়নের মাধ্যমেই বিকশিত ভারতের লক্ষ্য পূরণ সম্ভব। জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান অনুষ্ঠানে তার ভাষণে রাষ্ট্রপতি বলেন, যে সমাজে শিক্ষকরা সম্মানিত হন, প্রকৃত অর্থে সেই সমাজই এগিয়ে চলেছে।
1: हम सब देशवासी विकसित भारत के निर्माण के लक्ष्य की ओर आगे बढ़ रहे हैं। विश्व स्तरीय शिक्षा व्यवस्था के बल पर ही विकसित भारत का निर्माण संभव है। हमारे शिक्षक शिक्षा व्यवस्था में प्राणवायु का संचार करते हैं। हमारा ये प्रयास होना चाहिए कि हमारे देश में एक भी विद्यार्थी अच्छी शिक्षा के अवसर से वंचित ना हो।
0: রাষ্ট্রপতি ভবনে আজ পশ্চিমবঙ্গের 2 জন সহ 48 জন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাকে জাতীয় শিক্ষক পুরস্কারে সম্মানিত করেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষকদের পাঠ্যপুস্তকের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের জীবন গড়ার পাশাপাশি তাদের শৈশবকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে আরও বড় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল এবছরের জাতীয় শিক্ষক পুরস্কার বিজয়ীদের সঙ্গে আলাপচারিতার সময় তিনি এই কথা বলেন। সমাজ মাধ্যমে শিক্ষকদের সঙ্গে সেই আলাপচারিতার কিছু মুহূর্ত তুলে ধরার সময় প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, শিক্ষকদের নিশ্চিত করতে হবে যেন প্রতিটি শিক্ষার্থীর ভেতরে শিশু সত্তাটি বেঁচে থাকে, সেজন্য তাদের নিজেদের ভেতরে শিশু সত্তাটিকেও বাঁচিয়ে রাখতে হবে।
2: हो सकता है एकाध बच्चा शिक्षा में ठीक नहीं होगा, लेकिन परमात्मा ने हरेक को कोई न कोई ताकत दी होती है, उसकी टैलेंट पहचानने के लिए कोई कोशिश करते हैं आप टीचर लोग।
0: স্বাস্থ্য ও সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর আলোকপাত করে শ্রী মোদী শিশুদের অতিরিক্ত সময় ধরে স্ক্রিন বা ডিজিটাল ডিভাইসের দিকে তাকিয়ে থাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি খেলাধুলো, ঘরের বাইরে কার্যকলাপ এবং সৃজনশীল কাজে শিশুদের উৎসাহিত করার পরামর্শ দেন। এবছর 3টি বিভাগ থেকে মোট 82 জন শিক্ষক শিক্ষাবিদকে জাতীয় শিক্ষক পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। এর মধ্যে রয়েছেন স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের 48 জন শিক্ষক, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও পলিটেকনিকের 21 জন শিক্ষক ও প্রশিক্ষক এবং দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রকের 13 জন প্রশিক্ষক। পুরস্কার প্রাপকরা প্রধানমন্ত্রীর সঙ্গে মত বিনিময়ের সময় তাদের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা ও উদ্ভাবনী প্রচেষ্টার কথা তুলে ধরেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিক্ষক দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় উপরাষ্ট্রপতি ভারতের ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের নিঃস্বার্থ অবদানের জন্য তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষকরা প্রজন্মের পর প্রজন্ম ধরে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পথে পথপ্রদর্শক হিসেবে কাজ করছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, শিক্ষকরা জ্ঞান, দক্ষতা ও আত্মবিশ্বাসের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎকে সমৃদ্ধ ও শক্তিশালী করে তোলেন। শিক্ষক দিবস উপলক্ষে সমাজ মাধ্যমে একটি ভিডিও বার্তা শেয়ার করে তিনি বিশিষ্ট পণ্ডিত, দার্শনিক ও শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি আরও জানান, এবছর স্কুল শিক্ষা, উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়ন এই ক্ষেত্রগুলি থেকে 82 জন অসাধারণ শিক্ষককে জাতীয় শিক্ষক পুরস্কার 2026 ভূষিত করা হচ্ছে। তারা উদ্ভাবন, প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, খেলাধুলা, শিল্পকলা, দক্ষতার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য উন্নত সুযোগ করে দিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
3: इस बार सम्मानित किए जा रहे हैं 82 शिक्षकों में स्कूल शिक्षण से 48, उच्च शिक्षण से 21 और कौशल विकास एवं उद्यमिता मंत्रालय से 13 शिक्षक शामिल है। लेकिन यह सम्मान केवल उन शिक्षकों के तक सीमित नहीं है, यह देश के 1,03,00,000 से अधिक शिक्षकों का प्रतिनिधित्व करता है, जो हर दिन लगभग 25 करोड़ विद्यार्थियों तक शिक्षण पहुंचाता है।
0: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও আজ শিক্ষক দিবস উপলক্ষে দেশের শিক্ষক শিক্ষিকাদের অভিনন্দন জানিয়েছেন। কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ পদ্মশ্রী ইন্দিরা মিরি বাইদেওকে তার প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন করেন। শিক্ষক দিবস উপলক্ষে সমাজ মাধ্যমে এক বার্তায় মন্ত্রী বলেন, উত্তর পূর্ব ভারতের শিক্ষার প্রসারে ইন্দিরা মিরি বাইদেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে শ্রীরাম কলেজ অব কমার্সের শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। এই উপলক্ষে এক সভাতেও ভাষণ দেবেন তিনি। উল্লেখ্য, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত অন্যতম উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান এই শ্রীরাম কলেজ অব কমার্স স্থাপিত হয় 1926 সালে। বিশিষ্ট শিল্পপতি ও জনহিতৈষী স্যার শ্রীরাম এই কলেজটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে তা বাণিজ্য, অর্থনীতি ও ম্যানেজমেন্টের এক উল্লেখযোগ্য শিক্ষাকেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে। শিক্ষক দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের মূল অনুষ্ঠানটি হয় নিউ টাউনে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কয়েকজন কৃতি শিক্ষককে তাদের অসামান্য অবদানের জন্য বিদ্যাসাগর শিক্ষা সম্মানে ভূষিত করেন। চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় আজ সারা দেশে নন্দোৎসবের আয়োজন করা হয়েছে। শ্রীকৃষ্ণ জন্ম উপলক্ষে গোকুলের রাজা নন্দ যে উৎসব পালন করেছিলেন তার স্মরণে নন্দোৎসব উদযাপিত হয়ে থাকে। মহারাষ্ট্র সহ কয়েকটি স্থানে আজ এই উপলক্ষে দহি হান্ডি উৎসবেরও আয়োজন করা হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেরালামের ত্রিশূর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে। নিহতরা তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কাইপাক্কামালামের পানাম্মিকুন্নু এলাকায় গতকাল রাতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিতে তাদের গাড়িটি ধাক্কা মারে। গাড়িতে থাকা 8 জনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, দমকল ও উদ্ধারকারী দল এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। যৌথভাবে উদ্ধারকাজ চালিয়ে গাড়ি থেকে 8 জনের দেহ বার করা হয়। বিহারের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। রাজধানী পাটনাসহ 14 জেলার অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। গঙ্গা, গণ্ডক, কোশী সহ গুরুত্বপূর্ণ নদীগুলির জল ক্রমশ বাড়ছে। জলসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, পাটনায় গঙ্গার জল বিপদসীমা 2 মিটার উপর দিয়ে বইছে। নিচু এলাকাগুলি জলমগ্ন। বন্যার কারণে বিস্তীর্ণ এলাকার স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। স্পর্শকাতর এলাকাগুলির উপর প্রশাসন নজর রেখেছে। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, পাটনার পাশাপাশি ঔরঙ্গাবাদ, ভাগলপুর, জেহানাবাদ, ভোজপুর, নালন্দা, রোহতাস, লক্ষীসরাই, মুঙ্গের, বেগুসরাই, খাগাড়ি এবং বৈশালী জেলায় বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। বিপর্যয় মোকাবিলা দপ্তর জানিয়েছে, 8.5 লক্ষেরও বেশি মানুষ বন্যা কবলিত। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত ডাকযোগে ভোটদান নিয়ন্ত্রিত করার লক্ষ্যে ইউএস পোস্টাল সার্ভিসের নতুন নিয়ম বাস্তবায়নের ওপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছেন। নির্বাচনী আধিকারিকদের সতর্ক করে বলেছেন, ভোটদানের নিয়ম পরিবর্তন করলে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। ফেডারেল আদালতের বিচারক ইন্দিরা তালওয়ানি গতকাল এ সংক্রান্ত নির্দেশ দেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে বারবার ডাকযোগে ভোটদানের সমালোচনা করেছেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবে বলে ট্রাম্প প্রশাসন জানিয়েছে। ভিয়েতনামের নাট্রাং শহরে মিস ওয়ার্ল্ড 2026 চূড়ান্ত পর্ব আজ অনুষ্ঠিত হতে চলেছে। মুকুট জয়ের এই লড়াইয়ে অংশ নিচ্ছেন মোট 111 জন প্রতিযোগী। মিস ওয়ার্ল্ড 2025 বিজয়ী থাইল্যান্ডের সুচাতা চুয়াংশ্রী তার উত্তরসূরিকে মুকুট পরিয়ে দেবেন। ভারতের প্রতিনিধিত্ব করছেন ফেমিনা মিস ওয়ার্ল্ড 2024 বিজয়ী নিকিতা পরওয়াল। এর আগে 2017 সালে মানুষী চিল্লার দেশের হয়ে শেষবার মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে আজ গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। যদিও ভারত আগেই প্রতিযোগিতার সেমিফাইনালে উঠে যাওয়ায় এই ম্যাচ কার্যত নিয়ম রক্ষায় হয়ে দাঁড়িয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষক দিবসে আজ নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গের 2 জন সহ 48 জন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাকে জাতীয় শিক্ষক পুরস্কারে সম্মানিত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষকদের পাঠ্যপুস্তকের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের জীবন গড়ে তোলার পাশাপাশি শৈশবকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। বিহারে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। রাজধানী পাটনা সহ 14টি জেলার অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত ডাকযোগে ভোটদান নিয়ন্ত্রিত করার লক্ষ্যে ইউএস পোস্টাল সার্ভিসের নতুন নিয়ম চালু করার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে। ভিয়েতনামের না ট্রাং শহরের মিস ওয়ার্ল্ড 2026 চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হতে চলেছে। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের গ্রুপ পর্বে

0: তাদের শেষ ম্যাচে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। শুরু হচ্ছে মৈত্রী প্রচার তরঙ্গে আপনাদের অন্যতম পছন্দের অনুষ্ঠান, বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। স্টুডিওর এ প্রান্তে রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু, আমি পুনম বাগ। শ্রোতা বন্ধুরা, কিছু কিছু মানুষ আমাদের জীবনে আসে কোনো রক্তের সম্পর্ক ছাড়াই, তাই না? কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আবার তারাই হয়ে ওঠে আমাদের বেঁচে থাকার সবচেয়ে বড় অবলম্বন। আমাদের বন্ধুরা আর কেই বা হতে পারে? স্কুল বা কলেজের সেই সোনালি দিনগুলো, পরীক্ষার আগের রাতে একসঙ্গে পড়া, কিংবা বৃষ্টি ভেজা বিকেলে এক ছাতার নিচে বাড়ি ফেরা। আমরা যারা কর্মজীবনে প্রবেশ করেছি সবটাই আজ স্মৃতি। কর্মব্যস্ত জীবনে আমরা হয়তো একে অপরের থেকে মানুষ শারীরিকভাবে দূরে সরে গেছি, কিন্তু মনের টান তো আর কমে যায়নি। পুরনো বন্ধু সে সমস্ত খোঁজে হারিয়ে যাওয়া সেই সোনালি দিনগুলোর স্মৃতি রোমন্থন করতে চলুন ব্যান্ডের গানে। আজ রইবে বন্ধুত্বের উদযাপন। প্রথমেই দ্য ইস্টার্ন ব্লুজ ব্যান্ড থেকে শুনুন এই গানটি।

আচ্ছা, আমাদের এই চেনা বন্ধুদের দলে এক একটা চরিত্র থাকে, তাই না? কেউ হয়তো গান পারে দারুণ, আবার কেউ ভীষণ সুন্দর গিটার বাজায়, কেউ আবার সারাক্ষণ প্রেমে করে ছ্যাঁকা খায়। আর জীবন যখন আমাদের উপর একটু বেশি চাপ দিতে শুরু করে, তখন এই বন্ধুদের আড্ডাই আমাদের অক্সিজেন হয়ে ওঠে। তাদের সঙ্গে বসলে সমস্ত ফর্মালিটি উধাও, মনটা একেবারে ফুরফুরে হালকা হয়ে যায়। আর বাংলা ব্যান্ডের সোনালী দিনগুলোর কথা মনে করলেই যে ব্যান্ডের নাম মাথায় আসে, সেই চন্দ্রবিন্দুর তেমনই এক অদ্ভুত সুন্দর গান এবার শুনে নেওয়া যাক। চলুন, সমস্ত চাপ ভুলে বন্ধুদের সঙ্গে একটু বাঁচা যাক। শোনা যাক বন্ধুদের বাঁচতে দে।

আচ্ছা, জীবন থেকে যদি বন্ধু এই শব্দটি বাদ দেওয়া যায় তাহলে কি হবে ভাবুন তো? জীবন একেবারে সেই ধোঁয়া ওঠা একেবারে পানসে চা মনে হবে, তাই না? খেতে ইচ্ছেই করবে না। আজ আমাদের মৈত্রীর স্টুডিও কিন্তু বন্ধুদের বন্ধুত্বের উদযাপনে আড্ডার মতো একেবারে গম গম করছে। চায়ের কাপে চুমুক দিতে দিতে কিংবা বাসের হ্যান্ডেল ধরে ঝুলতে ঝুলতে যারা এই মুহূর্তে মৈত্রীতে শুনছেন এই বাংলা ব্যান্ডের গান, তাদের সবার জন্যই রইল আজকের এই স্পেশাল গানটি। এবং এই যে দুপুরবেলা এই গান শুনতে শুনতে একেবারে বিকেল বেলায় পৌঁছে যাবেন। শুনুন চন্দ্রবিন্দু থেকে এই গানটি।

আজ তবে এখানেই থাক। শেষ হলো বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। এতক্ষণ উপস্থাপনায় ছিলাম আপনাদের মৈত্রী বন্ধু, আমি পুনম বাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 11 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:01 হয়ে 10 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: এখন জানিয়ে দেব গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে সাধারণত মেঘলা আকাশ, কোথাও কোথাও হালকা থেকে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 96% এবং সর্বনিম্ন পরিমাণ 67%। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের মৎস্যজীবী বন্ধুদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আবহাওয়ার খবর শেষ হলো।

এখন জানিয়ে দেব আকাশবাণী মৈত্রীর আজকের অর্থাৎ শনিবার ৫ই সেপ্টেম্বরের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা হয়েছে ভারতীয় সময় দুপুর 3:30। ভারতীয় সময় দুপুর 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর। আজকের বিষয় মঞ্চ কথা। শিক্ষক দিবস উপলক্ষে অনুষ্ঠান উপস্থাপনায় থাকবেন সুস্মিতা সরকার। বিকেল 4:35 শুনবেন আরোগ্য নিকেতন। আরোগ্য নিকেতনে আজকের বিষয় সবার জন্য পুষ্টি বিষয়ে সাক্ষাৎকার। 4:50 শুনবেন ঢাকার চিঠি। বিকেল 5:05 আজ সন্ধ্যায় নিয়ে আপনাদের সঙ্গে থাকবেন যুথিকা নাজির। 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় থাকবেন অঙ্কুর কুণ্ডু।

সন্ধে 6:20 শুনবেন ক্ষেত খামারের কথা। আজকের বিষয়, লাভজনকভাবে সুপারি ও নারকেল চারা তৈরি। এই বিষয়ে ডক্টর সমরেন্দ্রনাথ খাঁড়ার সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। সন্ধে 6:50 আপনার স্বাস্থ্য। আজকের বিষয়, রক্তাল্পতা রুখতে পুষ্টি, বলবেন শ্রীপর্ণা রায় বর্মন। সন্ধে 7:00 শুনবেন তরজা গান, পরিবেশনা করবেন প্রভাস হালদার ও সহশিল্পীরা। 7:45 নস্টালজিয়া, অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন সুতপা চট্টোপাধ্যায়। রাত 8:15 শ্রবণী, শ্রবণীতে আজ প্রথমে শুনবেন রম্য রচনা, পরিবেশন করবেন অনিরুদ্ধ গঙ্গোপাধ্যায়। পরে শুনবেন স্বরচিত কবিতা পাঠ, থাকবেন জহর সেন ও সংযম পাল। রাত 9:00 কথায় গানে উপস্থাপনায় থাকবেন সৃজিতা রায়। 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা। রাত 9:45 আলোর সন্ধানে, আলোর সন্ধানে আজ শুনবেন অটিস্টিক মানুষদের প্রতিবন্ধকতা ও সুযোগ, উপস্থাপনায় থাকবেন সৌরভ গুপ্ত, প্রযোজনায় দুর্বাদে। রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার। 10:45 উপমহাদেশের খবর। রাত 11:00 শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন সৃজিতা রায়। রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। জানিয়ে দিলাম আকাশবাণী মৈত্রীর আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি।

ঘড়ির কাঁটা 3:35 ছুঁই ছুঁই, মানে এই সময়টা অনুরোধের আসরের। আর অনুরোধের আসরের জন্য আপনারা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন জানি। আর অনুরোধের আসর শুরু করব, কারণ সময়টা তো হয়েই গিয়েছে। আর শুরুতেই আমার দুই বাংলার শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত এবং অভিনন্দন আজকের অনুরোধের আসরে। অনুরোধের আসরে সাধারণত আমরা আপনারা আমাদের ফেসবুক পেজে, মানে মৈত্রীর ফেসবুক পেজের সংশ্লিষ্ট পোস্টে গিয়ে যে গানের অনুরোধ জানান, অথবা চিঠির মাধ্যমে বা মেলের মাধ্যমে যে গানের অনুরোধ করেন, সেই সমস্ত গানের ঝুলি সাজিয়ে ডালি সাজিয়ে বসে আপনাদের জন্য। তাই আর বেশি সময় নষ্ট না করে চলে যাই অনুরোধের আসরের আজকের প্রথম গানে। গানটি শুনবেন নির্মলা মিশ্রর কণ্ঠে, গৌরীপুর হাওড়া থেকে আমাদের শ্রোতাবন্ধু সঞ্জিত পাল গানটি শোনানোর অনুরোধ করেছেন। অনুরোধের আসরের আজকের প্রথম গান নির্মলা মিশ্রর কণ্ঠে।

তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, গানটি শুনলেন নির্মলা মিশ্রর কণ্ঠে। পরের গানটি শুনবেন মান্নাদের কণ্ঠে। মঞ্জুরুল ইসলাম মিন্টু, সততা বেতার শ্রোতা ক্লাব, উলিপুর, কুড়িগ্রাম, বাংলাদেশ থেকে মান্নাদের কণ্ঠে এই জনপ্রিয় গানটি শোনানোর অনুরোধ জানিয়েছেন। এবার রইল আপনার অনুরোধের গান আপনার জন্য।

সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। গানটি শুনলেন মান্নাদের কণ্ঠে, বড় বাস্তব কথা। এবারের শিল্পী শ্যামল মিত্র। সাগরিকা ছায়াছবি থেকে শ্যামল মিত্রর কণ্ঠে একটি জনপ্রিয় গান শুনতে চেয়েছেন উলকুণ্ডা বীরভূম থেকে আমাদের শ্রোতা বন্ধুরা। বিদ্যুৎ কুমার চক্রবর্তী, দুলালী চক্রবর্তী, তন্ময় চক্রবর্তী, শুভ্রা চক্রবর্তী ও অহনা চক্রবর্তী, এরা সকলেই উলকুণ্ডা বীরভূম থেকে সাগরিকা ছায়াছবি থেকে শ্যামল মিত্রের কণ্ঠে এই জনপ্রিয় গানটি শুনতে চেয়েছেন।

আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগর আর 13 নদীর পাড়ে। গানটি শুনলেন শ্যামল মিত্রের কণ্ঠে সাগরিকা ছায়াছবি থেকে। পরের গানটি শুনবেন জয়া ছায়াছবি থেকে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। গতকাল ছিল জন্মাষ্টমী, আর জন্মাষ্টমী উপলক্ষে আমাদের শ্রোতা বন্ধুরা অমিতা বিশ্বাস, সন্দীপ বিশ্বাস, পার্থ সারথী বিশ্বাস ও অন্তরা বিশ্বাস, এরা সকলেই শুনতে চেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে জয়া ছায়াছবি থেকে এই গানটি। শ্রোতা বন্ধুরা অনুরোধ করেছেন বিষ্ণুপুর বাঁকুড়া থেকে। রইল আপনাদের জন্য পরের অনুরোধের গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

জন্মাষ্টমী উপলক্ষে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শোনানোর অনুরোধ করেছিলেন শ্রোতাবন্ধুরা। আজ শিক্ষক দিবস। শিক্ষক দিবসে সকল গুরুকে প্রণাম জানিয়ে গুরু দক্ষিণা ছায়াছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে এই গানটি শোনানোর অনুরোধ করেছেন আমাদের শ্রোতাবন্ধু পলাশ পোড়েল, কুলডাঙ্গা হাওড়া থেকে। আপনার অনুরোধের গান রইল আপনার জন্য গুরুদক্ষিণা ছায়াছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে, এবং শিক্ষক দিবসের অনুষঙ্গে এই গান রইল আমার সমস্ত শ্রোতাবন্ধুদের জন্য।

শিক্ষক দিবস উপলক্ষে সকল গুরুকে প্রণাম জানিয়ে এই গানটি শোনানোর অনুরোধ করেছিলেন। গানটি শুনলেন গুরুদক্ষিণা ছায়াছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে। পরের অনুরোধটি এসেছে ওপার বাংলা থেকে, যশোর বাংলাদেশ থেকে। আমাদের শ্রোতাবন্ধুরা মোহিত বিশ্বাস, রুনু মণ্ডল, সৌভিক ও রিম্পা, এরা সকলেই তালাত মাহমুদের কণ্ঠে এই গানটি শুনতে চাইছেন।

এই রিম ঝিম ঝিম বরষায় গানটি শুনলেন তালাত মাহমুদের কণ্ঠে। চলে যাব পরের অনুরোধের গানে, এবং এই গানটি আজকের অনুরোধের আসরের শেষ গান। আমরা মহানায়কের মহানায়ক পা দিলেন জন্মশতবর্ষে, এবং সেই উপলক্ষে সপ্তপদী ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে এই জনপ্রিয় গানটি শুনতে চেয়েছেন নিমাই দাস, চুমকি দাস, কৃষ্ণ দাস, রিয়া দাস, সন্ন্যাসীতলা, মুর্শিদাবাদ থেকে। তাদের জন্য তো বটেই, এছাড়াও এখন আমার দুই বাংলার যত শ্রোতাবন্ধুরা অনুরোধের আসর শুনছেন তাদের সকলের জন্য এই গানটি রইল আজকের অনুরোধের আসরে শেষ গান। শুনবেন সপ্তপদী ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে এই পথ যদি না শেষ হয়।

এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান অনুরোধের আসর, এখানেই শেষ হল। মৈত্রী প্রচারতরঙ্গে এখন শুনবেন মহিলাদের আসরে আজ মঞ্চ কথা। উপস্থাপনায় থাকবেন লাকি বণিক।

দিবাংলা শ্রোতা বন্ধু, ভালো আছেন নিশ্চয়ই। আজ মঞ্চ কথা, কিন্তু মঞ্চের কথা যে সবসময় শব্দ দিয়ে হতে হবে তা তো নয় বন্ধু। যেখানে শব্দ হার মানে সেখানেই শুরু হয় যে তার গল্প। হাত, চোখ, মুখ, তার কাছেই ভাষা। আমাদের সঙ্গে আছেন একজন মূকাভিনয় শিল্পী, যিনি মঞ্চে কথা না বলেও সবার মন ছুঁয়ে ফেলেন। আর তার সঙ্গে কথা বলেছেন মহিলা বিভাগের উপস্থাপিকা সুস্মিতা সরকার। চলুন আপনার সঙ্গে আমিও মুগ্ধ হয়ে শুনি তার মূকাভিনয়ের কথা।

0: মঞ্চে উপস্থাপিত এক অনন্য শিল্পরূপ মূকাভিনয়, যখন শিল্পীর ঠোঁট নীরব অথচ তার চোখ কথা বলে, হাতের অঙ্গভঙ্গি গল্প বলে, শরীরের প্রতিটি ভঙ্গিমা হয়ে ওঠে অনুভূতির প্রকাশ, তখন দর্শক শব্দ ছাড়াই পৌঁছে যান এক অন্য জগতে। আজ মঞ্চকথা অনুষ্ঠানে শুনবেন জাতীয় পুরস্কার প্রাপ্ত মূকাভিনয় শিল্পী সোমা দাসের সাক্ষাৎকার। তার শিল্প সাধনা প্রতিভা জাতীয় স্তরে স্বীকৃতি পেয়েছে। তার সেই সাধনা, অভিজ্ঞতা এবং জীবনবোধের গল্প এখন আপনাদের সঙ্গে ভাগ করে নেব। নমস্কার দিদি, আকাশবাণী মৈত্রী মহিলাদের আসরে আপনাকে স্বাগত।
1: নমস্কার, আজকের এই মহিলা মহলের আসরে থাকতে পেরে খুব ভালো লাগছে।
0: আপনি একজন মূকাভিনয় শিল্পী, পাশাপাশি প্রশিক্ষকের ভূমিকাও পালন করেন। শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও প্রণাম মহিলা বিভাগের তরফ থেকে। শুরুতেই জানতে চাইব, এই শিল্পের সঙ্গে কতদিনের পথ চলা?
1: শিক্ষক দিবসে আমারও সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমার মূকাভিনয় জার্নি শুরু হয়েছিল আমার যখন বছর 5-এক বয়স। আমার বাবা স্বর্গীয় মানিক মজুমদারের কাছেই আমার মূকাভিনয় শিক্ষা। প্রায় 35 বছর ধরে আমি মূকাভিনয় করছি। দীর্ঘ সময় ধরে মূকাভিনয়কে ভালোবেসেছি। ছোটবেলা থেকেই বাবাকে দেখেছি বিভিন্ন মঞ্চে মূকাভিনয় করেছেন এবং আমরা দুজনেই পদ্মশ্রী নিরঞ্জন গোস্বামীর কাছে তালিম নিতে পেরেছিলাম। স্কুল, কলেজ এবং পরবর্তীকালে ইউনিভার্সিটি এবং একদম প্রফেশনালি মূকাভিনয়ের সঙ্গে যোগসূত্র।
0: আজ মঞ্চকথা অনুষ্ঠানে আমার প্রথমেই জানতে ইচ্ছা করছে মূকাভিনয় বিষয়টিতে আপনার উপলব্ধি ও জীবনবোধ। এই উপস্থাপনাটিতে কোনো শব্দ নেই, অথচ আবেগ, গল্প এবং বক্তব্য দর্শকের কাছে পৌঁছে দিতে হয়। নীরবতা কতটা শক্তিশালী ভাষা বলে আপনি মনে করেন?
1: নীরবতা অবশ্যই একটা খুব শক্তিশালী ভাষা, কারণ পৃথিবী যখন তৈরি হয় সে সময় ভাষার প্রয়োগই ছিল না। এটা আমরা সবাই জানি যে আদিম যুগে মানুষের মুখে ভাষা ছিল না, তারা অস্ত্রের ব্যবহার করেছেন, অনেক কিছু ব্যবহার করেছেন, আগুন ব্যবহার করেছেন, কিন্তু অনেক পরে ভাষা জন্মেছে এবং সেই কারণে এই নিজেদের যে মনের ভাব অভিব্যক্তি সেগুলো এইভাবেই কিন্তু এই মূকাভিনয়ের অর্থাৎ কথা না বলেই কিন্তু প্রকাশিত হয়েছে বারংবার। আর পরবর্তীকালে নানান ধরনের যুগের পরিবর্তন হচ্ছে, বিবর্তন হয়েছে, মানুষ ভাষা বলতে শিখেছে এবং ভাষা বলার সঙ্গে সঙ্গে তারা একটা জোরালো জায়গা পেয়েছিল যে আমাদের মনের ভাব আমরা একদম ডাইরেক্ট কথা বলে সংলাপের মাধ্যমে বলতে পারি। নাটকের ক্ষেত্রেও তাই, থিয়েটারের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই তাই। কিন্তু মূকাভিনয় যেটা, অর্থাৎ এই যে নীরব ভাষা অভিব্যক্তি, এটা কিন্তু কোনোদিন হারিয়ে যায়নি, কারণ পৃথিবীতে এত ভাষা তো এবং এত কথা, চারিদিকে বিভিন্ন মতামত পোষণ করা হয় যে কোনো ক্ষেত্রেই। তো সেইখান থেকে আমার মনে হয় যে মূকাভিনয়

0: এখনো পর্যন্ত একটি তাৎপর্যপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছে। পৃথিবীর প্রত্যেকটি দেশে মূকাভিনয়কে সসম্মানে লালন করা হয় এবং মূকাভিনয়ের সে চর্চা কিন্তু আজও থেমে নেই। নীরবতা এই ভাষাটা আমার জীবনে আমি কোথাও মনে করি যে ভীষণ প্রয়োজন হয়েছিল, কারণ আমার বয়সী অর্থাৎ আমি যে সময়ে কিশোর বয়সী সেই সময় যারা নাচ শিখছেন, গান শিখছেন, আবৃত্তি শিখছেন, যদিও আমি নিজেও সেগুলো শিখেছি, কিন্তু তবুও তার পাশাপাশি যখনই মূকাভিনয় নিয়ে আমি দর্শকের সামনে এসেছি তখন কিন্তু একটা আলাদা সত্তা, আলাদা একটা পরিচয় আমাকে সবসময় দিয়েছে এবং সেটা নিঃসন্দেহে আমাকে শিখতে হয়েছে। সেই শেখাটার মধ্যে থেকে আমি এটুকুনি উপলব্ধি করেছি যে সবসময়ই এই মূকাভিনয় আমাকে অনেকটা বোধহয় আগে করে রেখেছে, অর্থাৎ মহিলাদের মধ্যে হলেও সেই জায়গা থেকে কোথাও গিয়ে একটা আলাদা ভাষা আমি খুঁজে পেয়েছিলাম প্রথম থেকেই।
1: যে কোনো শিল্প চর্চাই তো সাধনা, তাই একটি নিয়মিত অভ্যেসের প্রয়োজন হয়। মঞ্চে মূকাভিনয় উপস্থাপনার জন্য, এমনকি যে কোনো অভিনয় উপস্থাপনার জন্যই আরো অনেক আনুষাঙ্গিক শিল্পের অভ্যেস থাকা প্রয়োজন। মূকাভিনয়ের জন্য হয়তো খানিক বেশি প্রয়োজন, এর পাশাপাশি শরীর চর্চা, নিয়মিত খাদ্যাভ্যাস, এগুলোরও কি প্রয়োজনীয়তা আছে? এই বিষয়ে আপনার মতামত শুনবো।
0: অবশ্যই প্রয়োজন আছে। আপনি যখন একজন অভিনেতা অবশ্যই সুস্থ থাকা দরকার এবং আপনার চেহারার মধ্যে আপনার চলা, আপনার কথা বলা, আপনার দাঁড়ানো, আপনার ভঙ্গিমা, আপনার এক্সপ্রেশন সব কিছুর মধ্যে কিন্তু একটা নিশ্চয়ই সংযত হওয়ার প্রয়োজন আছে। কারণ আমরা যখন অভিনয় দেখি বা আমরা যখন সিনেমাও দেখি, আমরা কিন্তু নায়ক নায়িকাকে একটা স্বপ্নের জায়গায় চিন্তা করি, অর্থাৎ আমাদের কাছে একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড তৈরি হয়ে আছে। তো আমরা যখন এর আগেও ছোটবেলাও যখন আমরা দাদু ঠাকুমার কাছে আমরা গল্প শুনতাম রূপকথার, তখনও কিন্তু আমরা মনে মনে ভেবে নিতাম যে রাজকন্যা মানেই বেশ সুন্দর, এরকম একটা দেখতে হবে, কিংবা রাজপুত্র মানে এরকম একটা দেখতে হবে। তো এই যে রাজপুত্র রাজকন্যা কনসেপ্ট, এটা কিন্তু কোনোদিনই হারিয়ে যায় না। তো যারা মঞ্চাভিনেতা হন, মঞ্চে আসছেন যখন আপনার সত্তা নিয়ে আপনি আসছেন, কিন্তু আপনার পরিচয়টা আপনি বাইরে রাখছেন, যে চরিত্র আপনাকে দেওয়া হচ্ছে সেই চরিত্রে আপনি মঞ্চায়ন করছেন, তখন দর্শকের কাছে আপনার কিন্তু ফাঁকি দিলে চলবে না। আপনাকে যথার্থ পরিশ্রম করতে হবে, আপনাকে শরীর চর্চা অর্থাৎ যে নিয়মিত ব্যায়াম সেই প্র্যাকটিসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ সেটা ছাড়া আপনি কিন্তু গ্রুম হতে পারবেন না। কারণ আপনি যখন মঞ্চে আসবেন একদম মনে হয় যে না, এই চরিত্রটা আসলে এনার জন্যই তৈরি হয়েছে। আর মূকাভিনয়ের ক্ষেত্রে তো অবশ্যই প্রয়োজন, মূকাভিনয়ের ব্যাকরণ ভীষণ ভীষণ জানা প্রয়োজন। ইনভিজিবল জিনিসকে আপনি ভিজিবল তৈরি করছেন, সেটা ভীষণ ভাবে প্রকট হওয়া দরকার, তা না হলে কিন্তু দর্শক সত্যতা হারিয়ে ফেলবে, ভ্রম তৈরি হবে এবং আপনি সেখানে যথার্থ মূকাভিনয় শিল্পী হতে পারবেন না।
1: বেশ, আমার একটা বিষয় খুব জানতে ইচ্ছা করছে। নাটক অভিনয়ের ক্ষেত্রে দুই বা তার বেশি শিল্পী যখন মঞ্চ ভাগ করে নেন, সেক্ষেত্রে সংলাপের মধ্য দিয়েই মূলত তারা নিজেদের মধ্যে কোয়ার্ডিনেশন রাখেন। মূকাভিনয়ের ক্ষেত্রে দুজন শিল্পী বা তার বেশি শিল্পী যদি মঞ্চ ভাগ করে নেন, সেক্ষেত্রে তারা কোয়ার্ডিনেশন করেন কিভাবে?
0: একজন শিল্পীর সঙ্গে আরেকজন শিল্পীর যে সমন্বয়, অর্থাৎ তারা কিভাবে একে অপরের সঙ্গে সংযুক্ত থাকবেন, সেক্ষেত্রে আই কন্ট্যাক্ট এবং ভিজুয়াল কিউ ভীষণ প্রয়োজন। একজন শিল্পী অন্য শিল্পীর চোখ মুখ, তার মুভমেন্ট দেখে অ্যাকশন বুঝতে পারেন। এছাড়া রিদিম এবং টাইমিং ভেরি ইম্পর্টেন্ট, দলের সবাই একই সঙ্গে রিদিম অনুসরণ করছেন, হাঁটা থামা, হ্যান্ড জেস্চার, মুভমেন্ট, টার্ন কোনোভাবে বা কোনো ড্রামাটিক মুভমেন্ট, সবকিছু কিন্তু টাইমিং প্র্যাকটিসটা ভীষণ প্রয়োজন। ব্রিথ কোঅর্ডিনেশনটা ভীষণ প্রয়োজন, একসঙ্গে নিঃশ্বাস প্রশ্বাস যেটা নেওয়া বা ছাড়ার অভ্যেস, গ্রুপ পারফরমেন্সের ক্ষেত্রে এই ধরনের সিঙ্ক্রোনাইজেশন একটা তৈরি করে। এছাড়াও বডি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিছু কিছু ভোকাবুলারি অবশ্যই থাকে, সেগুলো যার যার দলের মুভমেন্ট কিউ থাকে। অনেক সময় ফ্রিজিং একটা অবশ্যই ইম্পর্টেন্ট পার্ট হয়ে যায়, যে ফ্রিজটা হওয়ার পরে নেক্সট পারফর্মার সেটা বুঝতে পারেন যে এবার আমাকে এন্ট্রি নিতে হবে। এছাড়া স্পেস অ্যাওয়ারনেস, যেটা প্রত্যেক শিল্পীকে মঞ্চে অন্যদের অবস্থান সম্পর্কে সচেতন করে তোলে, কে কোথায় আছে, কে সামনে আছে, আমার কোঅর্ডিনেশনটা কেমন হবে, কোরিওগ্রাফিটা আমার কেমন হবে। এছাড়াও টাচ, ফিজিক্যাল কিউ একটা ভীষণ ইম্পর্টেন্ট। কিছু কিছু প্রোডাকশন হয় খুব সূক্ষ্ম টাচ ব্যবহার আমরা করে থাকি। আর মিউজিক এবং সাউন্ড তো অবশ্যই একটা কোঅর্ডিনেশনের বড় জায়গা, যেহেতু মাইমে মিউজিকটা আমরা বেশি ইউজ করি, কারণ ইনভিজিবল কন্ডাক্টরের মতো আমাদেরকে কাজ করতে হয়। মিউজিকের বিট, পজ, সাইলেন্স, মিউজিকটা কি

0: মধ্যে একটা সম্পূর্ণভাবে একটা প্রোডাকশন কনভারসেশন নিজেরাই তৈরি করে ফেলি আমরা।
1: বেশ, এবার জানতে চাইবো একটি চরিত্রকে ঘিরে মানসিক প্রস্তুতি নেন কিভাবে।
0: যখন আমি কোন একটি চরিত্র পাই, আমরা জানি যে চরিত্রটা আসলে ঠিক কে, কি, কেন, কোথায়, কিভাবে। এই যে স্তানিস্লাভস্কি মেথড আছে, আরো নানান মেথডিক্যাল জায়গা রয়েছে থিয়েটারের মধ্যে থেকে, সেগুলোকে নিয়ে কিন্তু আমাদেরও ভাবতে হয়। এই নয় যে মূকাভিনয় যিনি করছেন তিনি ওই মূকাভিনয়ের কিছু কিছু গ্রামার যেগুলো দরকার, চলা, সিঁড়ি দিয়ে ওঠা, সাজসজ্জা, এই সমস্ত শুধু শিখতে হবে তা নয়, তাকে কিন্তু এই চরিত্রটাও জানতে হবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই চরিত্রটি সম্বন্ধে পড়াশুনো করা প্রয়োজন। চরিত্রটি কোথায় দাঁড়িয়ে আছে, এই সময়ে যদি চরিত্রটি তৈরি করা হয়, সেটি কি কোনো হিস্টোরিক্যাল চরিত্র, সেটা কি কোনো সামাজিক কিংবা রাজনৈতিক, যেটা যেমন ভাবে একটা নাটক গড়ে ওঠার সময় আমরা ঠিক যেমন পড়াশুনো করি তার ইতিহাস, প্রাচীন সময়ের জন্য সেই চরিত্রটি কতখানি গুরুত্বপূর্ণ ছিল। যদি কোনো বিদেশি চরিত্র আমি অভিনয় করছি, তাহলে আমার ভারতীয় সংস্কৃতিতে সেই চরিত্রের ঠিক কতটা আমি সেটাকে ভারতীয় তৈরি করব কিংবা আদৌ সেটা প্রয়োজন কিনা, সেগুলোকে নিয়ে আমার মনে হয় ভীষণ পড়াশুনো করা প্রয়োজন। সমস্তটাই জানতে হবে, অর্থাৎ তাকে যেমন সঙ্গীত, নাচ, কোরিওগ্রাফি, সেই গল্পটা সম্বন্ধে ভীষণভাবে একটা রিসার্চ ওয়ার্ক আমার মনে হয় করা দরকার। আর দ্বিতীয় যেটা আমার সব থেকে মনে হয়, যে কোনো একটি চরিত্র যখন আমি অবতীর্ণ হচ্ছি, সেই চরিত্রের অবজারভেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ আমার আশেপাশে বিভিন্ন চরিত্র রোজ ঘুরে বেড়াচ্ছে, আমি সেই অবজার্ভটা কতটা করছি সেটাও কিন্তু ভীষণ প্রয়োজন। আমরা বাসে, ট্রামে যাচ্ছি, যখন যেখানে যাচ্ছি, সেখানকার যাওয়ার ওই পথটায় আমি কত মানুষকে দেখলাম এবং সেই মানুষের যে বৈশিষ্ট্যগুলো সেগুলোকে রিকালেক্ট করা, যখন আমি ফ্রি বসে আছি, সেটা কিন্তু আমার ওই চরিত্র তৈরি করতে অনেক বেশি হেল্প করে। আমি অনেক কিছু অ্যাড অন করতে পারি আমার চরিত্রটা তৈরির সময়।
1: দীর্ঘদিন ধরে মূকাভিনয় শিল্পের সঙ্গে যুক্ত, একাধিক পুরস্কার সম্মানের পালক এসে লেগেছে আপনার মুকুটে, সব থেকে স্মরণীয় পুরস্কারের কথা যদি জানতে চাই।
0: সব থেকে স্মরণীয় পুরস্কার আমার জীবনে, প্রথম আমি পুরস্কার পেয়েছিলাম তৃপ্তি মিত্র স্কলারশিপ। এটা আমি তখন 1993 সাল ক্লাস 7-এ পড়ি, এবং সেই সময় শিশু নাট্য কর্মশালা হয়েছিল ইন্ডিয়ান মাইম থিয়েটার থেকে, এবং প্রায় 44 জন বাচ্চা সেই শিশু নাট্য কর্মশালায়। গরমকালে আমাদের তো তখন এত কিছু ছিল না, মানে এই যে মোবাইল কিংবা এই সামার ক্যাম্প এই সবগুলো তো ছিল না, তো আমাদের কাছে কর্মশালা ছিল, তো সেইখানে এই স্কলারশিপটা আমি প্রথম পাই। এবং এর পাশাপাশি আমি আমার জীবনের আরো দুটো পুরস্কারের কথা বলতে চাই। একটা হলো অবশ্যই সঙ্গীত নাটক একাডেমি থেকে উস্তাদ বিসমিল্লা খান অ্যাওয়ার্ড। এটা আমার জীবনের একটা ভীষণ বড় চ্যালেঞ্জের মুখেই পৌঁছে যাওয়া, কারণ এই পুরস্কার অবশ্যই ন্যাশনাল একটি অ্যাওয়ার্ড, ভীষণ গর্বিত হই আমার কাজের জন্য, স্বীকৃতির জন্য। এটা অনেকটা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। মূকাভিনয়ের ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো মহিলা এই পুরস্কার পায়নি। আর এছাড়াও রোটারি ক্লাব থেকে গৌরা ভোকেশনাল অ্যাওয়ার্ড আমি পেয়েছি, এটাও আমার কাছে ভীষণ ভীষণ আনন্দের, কারণ এই অ্যাওয়ার্ডটা আমি পেয়েছিলাম বিভিন্ন স্লাম বাচ্চাদের নিয়ে কাজ করানোর জন্য। কারণ পিছিয়ে পড়া প্রচুর সম্প্রদায় আছেন এবং অনেক বাচ্চা আছেন যাদের মধ্যে প্রচুর সম্ভাবনা, এটা আমার কাছে অনেকটাই প্রাপ্তি আর কি।
1: একজন শিল্পী হিসেবে আপনার অভিজ্ঞতা শুনবো, নারী শিল্পী হিসেবে কি কোনো চ্যালেঞ্জ বা সমস্যার মুখোমুখি হতে হয়েছে কখনো?
0: নারী হিসেবে আলাদা করে আমার সমস্যার কথা কিছু বলার নেই, কারণ আমি জানি যেহেতু মহিলাদের অনেক কিছু পেরিয়ে আসতে হয়, অনেক রকম তালা চাবি দিয়ে খুলতে হয়, তো সেইটা কিন্তু জেনেই কাজটা করতে এসেছিলাম এই শিল্পটাকে। এবং অবশ্যই আমাকে পড়তে হয়েছে, পা ভাঙতে চেয়েছে অনেকে, হ্যাঁ, পায়ে বেড়ি পড়াতে চেয়েছে, কিন্তু বিষয়টা হলো যিনি রান্নাঘরে যান, জনা 50-এক লোককে রান্না করে খাইয়ে দিতে পারেন, তার কাছে খুব সামান্য কিছু আছে কিন্তু সে পারছেন, তিনি আসলে অত ভয় বোধ হয় কখনোই পায় না। তো সেই ক্ষেত্রে অবশ্যই যেহেতু এত পুরুষ অভিনেতা, পুরুষ মূকাভিনয় শিল্পীরা আছেন, কিন্তু তাদের কাছে বন্ধুত্বপূর্ণ ব্যবহার অবশ্যই আমি পেয়েছি, এবং কিছু কিছু ক্ষেত্রে একদম মনে হয়েছে যখন যে না, এই কাজটা আমি একলাই করব। ওই চ্যালেঞ্জটা আমার নিজের কাছে ছিল, আমার আর কারোর সঙ্গে চ্যালেঞ্জ ছিল না, কোনো ধরনের মানুষের সঙ্গে আমার চ্যালেঞ্জ ছিল না, আমার নিজের সঙ্গে চ্যালেঞ্জ।

0: ছিল, মহিলা হয়ে আলাদা কোনো প্রেফারেন্স বা অ্যাডভান্টেজ এই জায়গাগুলো আমি খুব একটা বিশ্বাসী নই।
1: আচ্ছা, জীবনে এই ব্যতিক্রমী শিল্পটিকে বেছে নেওয়ার কারণ কি?
0: আমি প্রথমেই বলেছি যে মূকাভিনয় যেহেতু আমার বাবা করতেন, সেই কারণে একটা ভালো লাগা তো অবশ্যই আছে। এবং আমি একটা সময়ে নিজে মূকাভিনয় স্কলারশিপ পেয়েছিলাম সিসিআরটি থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কালচার। যেহেতু মহিলা হিসেবে আমি এটা পেলাম, তো কাজেই আমাকে কোথাও গিয়ে এটা একটা আলাদা মর্যাদা দিয়েছে এবং আলাদা একটা ভালো লাগা তৈরি করেছে। বহু জায়গায় আমি গেছি, ভারতবর্ষের নানান প্রদেশে কাজ করেছি, বিভিন্ন উৎসবে কাজ করেছি। পরবর্তীকালে 2015 সালে আমি আমার থিয়েটার অর্থাৎ মূকাভিনয়ের দল তৈরি করি। সেই সময় আমার কতগুলো জিনিস মনে হয়েছে যে ব্যতিক্রমী শিল্প তো বটেই, ব্যতিক্রমী হতে গেলে আমায় আসলে ঠিক কি কি করতে হবে। তখন আমার কাছে কিছু প্রশ্ন এলো, ফ্যামিলি থেকেই এলো, পরিবার থেকে, যারা আমাকে এইটার জন্য এনকারেজ করলেন এই দলটা গড়ে তোলার জন্য। তারা বললেন যে তোমার মূকাভিনয় কেন দেখবে লোকে, তুমি কোথায় আলাদা? আসলে আমাদের দেশ বলে নয়, ভারতের বাইরেও অনেক বন্ধু বান্ধব আছেন, বেশ কিছু মূকাভিনেতা তাদের পরিশ্রম, তাদের লড়াই করে এটাকে এমন ভাবে টিকিয়ে রেখেছিলেন, কিন্তু সেই অর্থে আমার মনে হয় ওটা ওই 10 মিনিট কিংবা আধ ঘন্টার একটা মূকাভিনয় সন্ধে হয়ে থেকে গেছে। কিন্তু আমার যখন এই কাজটা আমি করতে আসি, তখন আমার মনে হয়েছিল যে আমাদের মূকাভিনয় যখন তৈরি হবে একদম ভারতীয় মূকাভিনয়ের শৈলীতে, যেভাবে আমার দেশীয় রীতি, এই জায়গাটাকে কিন্তু আমি এমফাসাইজ করতে চেয়েছি। আমি কাজ করলাম আমাদের দলের সমস্ত মূকাভিনয়ের গড়ে তোলাগুলোই কিন্তু অন্য একটা ছোঁয়া। আমাদের মনে হয়নি কখনোই যে শুধুমাত্র কালো কস্টিউম আর ওই সাদা মেকআপ দিয়েই আমি আমার কাজটা করব, কারণ ভারতীয় সংস্কৃতিতে এই জায়গা যদি কেউ আমায় এনে দেখাতে পারেন যে বহু পূর্বে এমনই ছিলাম আমরা, তাহলে আমি নিশ্চয় বিশ্বাস করব। কিন্তু পশ্চিমী যে কোনো ক্ষেত্রেই, যেখান থেকে মূকাভিনয়, এই প্যান্টোমাইম, যাই হোক, যেগুলোই এসছে, এগুলো কিন্তু একটা পশ্চিমী ছোঁয়া রয়েছে এবং সেটাকে আমরা গ্রহণ করেছিলাম, এবং আমাদের যারা প্রথিতযশা যে সম্পদ মূকাভিনেতারা আছেন, তারা সেগুলোকে নিয়েই কিন্তু ভারতীয় মূকাভিনয়কে একটা গর্বের জায়গায় পৌঁছে দিয়েছেন। আমার শুধু কাজ ছিল যে এটাকে একটু অন্যরকম ভাবে, তার মধ্যে প্রপস থাকবে, মিউজিক আমাদের প্রযোজনার ক্ষেত্রে ভীষণ প্রয়োজনীয়, এবং পোস্টার তৈরি করা, এবং বিভিন্ন মানে যা যা ক্ষেত্র আছে সামাজিক ভাবে, সেই সামাজিক ভাবে জায়গাগুলোতে আমাদের মূকাভিনয় নিয়ে পৌঁছে যাওয়া। সেই ক্ষেত্রে আমরা আমাদের মাইম নিয়ে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকি, পুলিশ ডিপার্টমেন্ট, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস ডিপার্টমেন্ট, গঙ্গা দূষণ, নারীদের জন্য যে সমস্ত কাজ, তারপর ডিফেন্ডাম বাচ্চাদের জন্য। তা শুধু বলতে চাই যে ব্যতিক্রমী হিসেবে আজ অব্দি এই কাজটা আমরা করেছি, মহিলা মূকাভিনেত্রী সম্মান আমরা দিয়ে থাকি, সেই কারণে আমাদের উৎসবের নাম মাইন ফিয়েস্তা, এবং এখনো পর্যন্ত প্রায় 40 জন মূকাভিনেত্রীকে আমাদের সংস্থা থেকে আমরা পুরস্কৃত করতে পেরেছি। এটা আমাদের কাছে ভীষণ ভীষণ গর্বের। ভারতীয় মূকাভিনয়ের ক্ষেত্রে অবশ্যই হয়তো কখনো এটা একটা বার্তা হয়ে থাকবে।
1: আজ শিক্ষক দিবস, আপনি প্রশিক্ষকের ভূমিকাও পালন করেন, এই শিল্পকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেন, নানান রকম কর্মশালা, নিয়মিত চর্চা এবং মঞ্চ উপস্থাপনার মধ্য দিয়ে আপনার দেখানো পথে তারা এগিয়ে যাচ্ছেন, একইভাবে তারাও পৌঁছে দিচ্ছেন পরবর্তী প্রজন্মের কাছে। এভাবেই বাংলার শিল্প, বাংলার ঐতিহ্য বজায় থাকে। প্রশিক্ষক হিসেবে আপনার অভিজ্ঞতা শুনবো।
0: প্রশিক্ষক হিসেবে অভিজ্ঞতা প্রচুর, কারণ শেখাতে শেখাতে সত্যি তো অনেকগুলো বসন্ত পেরিয়ে এসেছি, তো প্রচুর স্টুডেন্ট এবং সারা ভারতবর্ষ জুড়েই সেই অর্থে ছাত্রছাত্রী রয়েছে। আমি আমার নিজের আগে যারা স্টুডেন্ট তাদের আমি বলি গেছোর দল। তো গেছো কেন বলি, কারণ তারা আসলে এই শিল্পটাকে আমার সঙ্গে ঠিক আমার মতনই ভালোবেসে কিন্তু তারা নিয়ে গেছেন এবং প্রচুর পরিশ্রম তারা করেন। তারাই আসলে সমামাইম থিয়েটারের, আমার দলের বা আমার নিজের কাজের এক একটা পিলার। আর এছাড়াও আমি টি সিরিজে কাজ করেছি, আরো নতুন অনেক জায়গায়, দিল্লিতে শ্রীরাম সেন্টারে কাজ করেছি, এবং এখন সুদূর নেপালেও, কাঠমান্ডুতে আমার দুটো ব্যাচ তৈরি হয়ে গেছে। এই শিক্ষার্থীরা তারা আমাকে এটাকে বোঝায়, এটা অনুভূতি এনে দেয় যে অ্যাকচুয়ালি আমার আরো বোধ হয় জানতে হবে, তবে গিয়ে আমি যদি ওনাদেরকে একটু দিতে পারি। আরো আমার যেটা মনে হয় যে যারা যারা শারীরিকভাবে দুর্বল, যারা যে সমস্ত বাচ্চারা আছেন তাদেরকেও আমি যখন শেখাতে গেছি এত ভালোবাসা দিয়েছেন যে আমার মনে হয়েছে যে আসলে প্রশিক্ষক হিসেবে বোধহয় আমি যাদের থেকে শিখেছি এগুলো তাদের আশীর্বাদ। হয়তো কোথাও গিয়ে ভীষণ আবেগবশত সেই শিক্ষার্থী হতে পেরেছিলাম, তাই আজ প্রশিক্ষক হিসেবে তেমনই ভীষণ আবেগপ্রবণ শিক্ষার্থীদের আমি খুঁজে পেয়েছি আমার জীবনে।
1: বেশ, আমরা বলি মঞ্চে উপস্থাপনা, বিশেষ করে নাটক, অভিনয়, মূকাভিনয়, এগুলো সমাজের প্রতিচ্ছবি। একজন প্রশিক্ষক হিসেবে, একজন মূকাভিনয় শিল্পী হিসেবে আপনি সমাজকে কি বার্তা দিতে চান?
0: আমি নীরবতার মাধ্যমে সেই কথাগুলোই বলবো যেগুলো সমাজ অনেক সময় শুনতে চান না। আমার যেটা আজকের দিনে মনে হয় যে নীরবতা মানেই কিন্তু দুর্বলতা নয়, মানুষ কথা বলতে পারছে না বা মানুষ চাইছেন না কথা বলতে, তার মানে এটা নয় যে তার অনুভূতি নেই বা তার প্রতিবাদ অধিকার কিছুই নেই। সেগুলো কিন্তু সমাজকে শুনতে হয় এবং হওয়া দরকার, মানবিক হওয়া ভীষণ প্রয়োজন। পরিচয় পরে সমস্ত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষ এক হতে পারে, মূকাভিনয় এটা ভীষণ জোরালো করতে পারে এই ভাবনাটাকে। এছাড়া বিশেষ করে আমি মেয়েদের ক্ষেত্রে বলবো যে নারীর স্বাধীনতা, মর্যাদা এবং নারীকে একটা ভিকটিম হিসেবে শুধু দেখা নয়, নারী নিজেই নিজের সিদ্ধান্ত নিতে পারেন, তার পাশে দাঁড়ানোর দরকার নেই, সে নিজেই হয়তো পারে দাঁড়াতে, কিন্তু সে যখন দাঁড়িয়ে কোনো কিছু একটা করছে তখন তাকে অযথা তাকে বিরক্ত না করা, এটা আমার মনে হয় সব থেকে দরকার। আজকের দিনে তরুণ প্রজন্মের কাছে একটাই কথা যে তরুণ প্রজন্ম প্রশ্ন করুক, কিন্তু ভারতীয় সংস্কৃতি বা বিভিন্ন ক্ষেত্রে সভ্যতার সংস্কৃতিগুলোর পড়াশুনো করাটা ভীষণ প্রয়োজন, সেই ঐতিহ্য তবেই কিন্তু বহন করতে পারবে। আর ডিজিটাল যুগে মানুষ ভীষণভাবেই একলা, তো কানেকশনের জন্য আমার মনে হয় ইমোশনস আরও তৈরি হোক, এই ভালোবাসা আবেগগুলো হয়তো কোথাও গিয়ে সরে যাচ্ছে বা সরে যেতে পারে, তো মাইম সেই জায়গাটাকে অনেক বেশি এগিয়ে দেয় বলেই আমার নীরবতা শব্দটা ভীষণ পছন্দের, এবং নীরবতার মাধ্যমে আমি সমস্ত মানুষকে আপন করে নিতে চাইবো আগামী দিনেও।
1: খুব ভালো লাগলো দিদি, আপনার থেকে পাওয়া তথ্যে আমরা সমৃদ্ধ হলাম, খুব ভালো থাকবেন। মহিলা বিভাগে শুভকামনা রইল আপনার আগামী পথ চলার জন্য, নমস্কার।
0: আমারও ভীষণ ভালো লাগলো আজকে এমন একটা সুন্দর দিনে শিক্ষক দিবসে থাকতে পেরে, এবং সেই সঙ্গে সঙ্গে আপনাকেও আমার অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, এবং এই প্রশ্নের উত্তরগুলো আমি অনেক দিন থেকে হয়তো দিতে চাইছিলাম, আজকে সেই সুযোগ ঘটলো বটে। অনেক অনেক ধন্যবাদ আরো একবার, এবং যারা শ্রোতারা আছেন তাদেরকেও আমার অসম্ভব ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন, ধন্যবাদ।
1: শুনলেন শিল্পী সোমা দাসের সাক্ষাৎকার। আমরা আরও একবার অনুভব করলাম মঞ্চে উপস্থাপিত মূকাভিনয় শুধু বিনোদন নয়, অনুভূতি ও চিন্তার এক শক্তিশালী মেলবন্ধন।

আপনাদের প্রিয় উপস্থাপিকা বন্ধু সুস্মিতা সরকারের সঙ্গে মূকাভিনয় শিল্পীর কথোপকথন শুনলেন। আসলে চুপ করে থাকাটাও যে একটা আর্ট বন্ধু, আর এই শিল্প দিয়ে মানুষের মন ছুঁয়ে কীভাবে সফলতার শীর্ষে পৌঁছানো যায় তার প্রমাণ জাতীয় পুরস্কার প্রাপ্ত মূকাভিনয় শিল্পী সোমা দাস। এই বিশেষ অনুষ্ঠান কেমন লাগলো জানাবেন বন্ধু।

বন্ধু, যেটুকু সময় আছে সেখানে জানিয়ে তো দিতেই হবে যে এ মাসের চিঠির বিষয় কি মহিলা মহলের। এক কলমে দুই নারীর বিষয়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রসকলি গল্পে মঞ্জুরি ও গোপিনী চরিত্র, ভালোবাসাকে ঘিরে যে দ্বন্দ্ব, তারপর তাদের নারীর হৃদয়ে স্নেহ মমতার প্রকাশ, যেখানে দুই নারী বৈপরীত্য সত্ত্বেও নিজেদের বোন বলতে পারে, পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান আমাদের 150 শব্দের মধ্যে। মেল করতে পারেন mahila.mohol.aiarkolkata@gmail.com-এ, আর চিঠিও পাঠাতে পারেন। আমাদের চিঠি পাঠানোর ঠিকানা, এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 সেপ্টেম্বর 2026।

জানিয়ে দিয়ে পারে আমার কলমের চিঠির বিষয়। এ মাসের আমার কলমের চিঠির বিষয় ঘণ্টার ধ্বনি। হ্যাঁ, স্কুলে ঢোকার ঘণ্টার শব্দ হোক বা টিফিনের আগে বেজে ওঠা বেল, আর সেটা যদি ওই ছুটির ঘণ্টা তাহলে তো আর কিছু বলারই নেই। আবার কখনো কখনো সে ঘণ্টার ধ্বনি সকালের আজানও হতে পারে বা সন্ধ্যের সময় ঠাকুর ঘরের ঘণ্টার আওয়াজ হতে পারে। এমন কিছু কিছু মুহূর্ত আমাদের মনে থাকে দৈনন্দিন হোক বা বিশেষ সময়ের শব্দ, যা আমাদের দিন চেতনা আনন্দকে জাগিয়ে তোলে, বিনায়াসে আমাদের রিসেট করে তুলতে সাহায্য করে। আবার স্মৃতির বা বাস্তবের কথা থেকে কোন সে ঘণ্টা ধ্বনি বাজে আপনাদের কানে, আমাদের জানাতে লিখে পাঠান বন্ধু ঘণ্টা ধ্বনি শিরোনামে 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করতে পারেন mahila.mahal.aircolkata@gmail.com, আর চিঠিও পাঠাতে পারেন। চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম, মহিলা মহল, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 সেপ্টেম্বর 2026। লিখে ফেলুন বন্ধু, আপনাদের চিঠির অপেক্ষায় আমরা রয়েছি। আর তো সময় নেই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো মহিলাদের আসর এ পর্যন্তই।

এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান মহিলাদের আসর, উপস্থাপনায় ছিলেন লাকি বণিক। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: মৈত্রীবচর তরঙ্গে এখন শুনবেন আরুক্কু নিকেতন।
1: দুই বাংলার শ্রোতা বন্ধুদের আরোগ্য নিকেতনে স্বাগত।

আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সুস্থ দেহে সুস্থ মন বাস করে, আর সুস্থ মনই গঠন করে এক উন্নত ও সুস্থ সমাজ। মানব দেহের সঠিক বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং দীর্ঘায়ুর জন্য পুষ্টিকর খাদ্যগ্রহণ অপরিহার্য। বর্তমান বিশ্বে তাই সবার জন্য পুষ্টি কেবলমাত্র একটি স্লোগান নয়, এটি মানব সভ্যতার টিকে থাকার এক অন্যতম প্রধান শর্ত। তাই আবালো বৃদ্ধ বনিতা সকলের পুষ্টির জন্য সুষম খাদ্যের যোগান দেওয়াও দরকার। শিশুর শারীরিক ও মানসিক বিকাশের সঙ্গে সঙ্গে সকলের দৈনন্দিন কার্যক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং গর্ভবতী মা ও নবজাতকের সঠিক পুষ্টি দেশের ভবিষ্যৎ প্রজন্মের বিকাশের জন্য প্রয়োজন। তবে সবার জন্য পুষ্টির পথে আমাদের প্রধান অন্তরায় সামাজিক অসচেতনতা এবং জনগণের অনিয়ন্ত্রিত জীবনধারা। তাই বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের সকল মানুষের সঠিক ও সুষম পুষ্টির পথটাকে কিছুটা সহজ করতে আমাদের আজকের আলোচনা সবার জন্য পুষ্টি।

0: আমাদের করণীয় বা ভুল ত্রুটিগুলো তুলে ধরতে আমাদের সাহায্য করবেন বিশিষ্ট পুষ্টিবিদ শ্রেয়সী ভৌমিক। সাক্ষাৎকার গ্রহণ করেছেন আমাদের প্রতিনিধি শেখ ইমরান আলী।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আরোগ্য নিকেতনের আরও একটি ইনফরমেটিভ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবার জন্য পুষ্টির এই গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট পুষ্টিবিদ শ্রী শ্রেয়সী ভৌমিক। নমস্কার ম্যাম। অনুষ্ঠানের শুরুতেই আপনার কাছে জানতে চাইব, সুষম খাদ্য তালিকায় আমাদের দৈনন্দিন জীবনে কি কি থাকা উচিত এবং খাবার প্লেটে কোন খাবার কতটুকু থাকা অত্যাবশ্যক?
2: আমি শ্রোতাদের একটা খুব সহজ কথা বলতে চাই, সেটা হলো আপনার যে প্লেট, এই প্লেটকে কখনো কিন্তু শুধু ওই পেট ভরানোর জায়গা ভাববেন না, এটাকে কিন্তু শরীরের ফুয়েলও ভাবতে হবে। হ্যাঁ, যেমন ধরুন এই যে দুপুরবেলা, দুপুরে শুধু একটা আমরা এক প্লেট ভাত খেয়ে ফেললাম, এবার পেট ডেফিনেটলি আমার ভরে গেল, কিন্তু এই যে প্রোটিনযুক্ত খাবার বা কোনো সবজি, সেগুলো কি আমরা ঠিক মতো সব পেলাম? তো তার বদলে সেই ভাতের সঙ্গে যদি একটু ডাল, একটা মাছ বা ধরুন একটা ডিম, এবং তার সাথে যদি এক বাটি আমরা সবজি রাখলাম, দেখুন খাবারটা কিন্তু খুব সাধারণ খাবার হলো, কিন্তু প্লেট অনেক বেশি কিন্তু ব্যালেন্সড হয়ে গেল। তাই ব্যালেন্স ডায়েট মানেই যে সেটা খুব ফ্যান্সি হতে হবে তা কিন্তু একদমই নয়। আমাদের চেনা খাবারকেই একটু ব্যালেন্স করে খেলে আমরা কিন্তু অবশ্যই সেটা একটা ব্যালেন্স ডায়েট বলে থাকি।
1: অত্যধিক দামের জন্য যে সমস্ত খাদ্য সাধারণ থেকে নিম্ন মধ্যবিত্ত পরিবারে সংগ্রহ করা সম্ভব হয় না, তাদের জন্য কোনো বিকল্প উপায় আছে কি?
2: আমার এই ক্ষেত্রে মেসেজ একদম সিম্পল, যেটা আমি সকলকে বলে থাকি, সেটা হলো যে হেলদি হতে গেলে কিন্তু আপনার কিচেন বদলাতে হবে। হ্যাঁ, আপনার মাইন্ডসেটটাকে বদলাতে হবে। অ্যাভোকাডো না থাকলে কোনো সমস্যা নেই, ব্রাউন রাইস না থাকলে কোনো সমস্যা নেই, সাধারণ ভাতের সঙ্গে ডাল যোগ করুন, একটা ডিম যোগ করে দিন, একটু বিভিন্ন ধরনের সিজনাল ভেজিটেবলস যোগ করে দিন, ফল যোগ করে দিন। আমার মনে হয় সব কিছু একদিনে করার কোনো দরকার নেই, সেটা করাটা সম্ভবও না। ছোট ছোট, যেটা আমরা ইংলিশে বলে থাকি স্মল স্টেপস উইনস, মানে ছোট পরিবর্তন প্রতিদিনের অভ্যাস, এটাই কিন্তু আসল নিউট্রিশন। আর একটা কথা মনে রাখবেন যে দামি খাবার আপনাকে হেলদি বানাবে না, এটা কখনোই নয়, কখনো সম্ভবও নয়। সঠিক খাবার এবং সঠিক পরিমাণ আর নিয়মিত যে এই যে অভ্যাস, এইগুলোকে বদলাতে হবে, এইগুলোকে ব্যালেন্সড ভাবে মেনটেন করতে হবে, তাহলেই আমরা সকলে হেলদি থাকতে পারবো।
1: বাচ্চাদের কাছে পুষ্টিকর খাদ্যগুলি সাধারণত অরুচিকর হয়, এই সমস্যা থেকে কিভাবে বাঁচা যায়?
2: বাচ্চাদের ক্ষেত্রে একটা কথা মনে রাখবো আমরা, যে খাবার শুধু মুখ দিয়ে নয়, চোখ দিয়েও কিন্তু খাওয়া হয়। ধরুন সবজি দেখিয়ে বললেন যে এটা খেতেই হবে, বাচ্চা হয়তো মুখ বন্ধ করে সেটা খেয়েও ফেললো, কিন্তু সেই সবজিটাই যদি একটু কালারফুল ভেজিটেবল রাইসের মধ্যে থাকে, হ্যাঁ, সঙ্গে ধরুন একটু ডিম, বা ধরুন আজকে ডিমটাকে আমরা যদি ছোট একটা ওই এগরোল বানিয়ে তাদের সামনে মানে রাখা হয়, তাহলে আমার মনে হয় আগ্রহ অনেকটাই কিন্তু বাড়তে পারে। আর এই যে আমার মনে পড়ে, আমার ডে টু ডে পেশেন্ট কাউন্সিলিং যখন আমি করি, এই বিস্কিট আর চিপস, এই দুটো জিনিস তো ভীষণ কমন, তো প্রতিদিন ওই বিস্কিট বা চিপস এর সঙ্গে কিন্তু হেলদি ফুড কম্প্যারিজন করবেন না, বরং হেলদি ফুডকে কিভাবে আমরা টেস্টি বানাতে পারি, কিভাবে একটু মজার করে তুলতে পারি, এই জিনিসটা কিন্তু আমাদের শিখতে হবে। আর বাবা মা নিজেরা যদি খাবার টেবিলে শুধু ফ্রাইড খাবার খান, ভাজা ভুজি, অপরদিকে আমরা শিশুকে শুধু বলি যে না তুমি সবজি খাও, তো আমার মনে হয় না সেটা খুব ভালো একটা কাজ। হ্যাঁ, বাচ্চারা সেটাই শেখে যেটা তারা বড়দেরকে দেখে, তাই আমার মনে হয় যে একটা হেলদি ইটিং প্র্যাকটিস, সেটা কিন্তু সবাই মিলে বাড়িতে শুরু করা উচিত, যাতে বাচ্চারা একদম ডে ওয়ান থেকে সেটা দেখে তারা যেন একটা হেলদি ইটিং প্র্যাকটিস নিজেদের লাইফেও এই জিনিসটাকে প্র্যাকটিসে রাখতে পারে।
1: শাকসবজি রান্নার সঠিক নিয়মটা যদি বলতেন?
2: এখানে একটা মজার কথা আমি বলি, সবজিকে এত রান্না করবেন না যে সবজিটাই আপনাকে চিনতে না পারে। অতিরিক্ত জল দিয়ে অনেকক্ষণ রান্না করার বদলে যদি আমরা একটু অল্প জল দিয়ে কম সময়ে রান্না করা যায় তাহলে সেটা ভালো। আর আরেকটা সহজ হ্যাবিট আমি একটু এখানে উল্লেখ করতে চাই, যে সবজি কাটার আগে ভালো করে ওয়াশ করুন।

0: তারপর কাটার পরে অনেকক্ষণ জলে ভিজিয়ে রাখবেন না, এটা একটু মাথায় রেখে আমাদের এই প্যাটার্নটা আমরা প্র্যাকটিসে রাখতে পারি।
1: ম্যাম, কিশোর কিশোরীদের শারীরিক বৃদ্ধির জন্য কোন খাবার জরুরি?
0: এই বয়সে শরীর যেন একটা বাড়ি তৈরি করছে আপনি বলতে পারেন, আর বাড়ি তৈরি করতে যেমন ভালো একটা বিল্ডিং মেটেরিয়াল লাগে, শরীরেরও কিন্তু সেই জিনিসটা খুব প্রয়োজন। তাই আমরা যখন আজ প্রোটিন নিয়ে কথা বলি, প্রোটিনের জন্য ডিম, মাছ, ডাল, দুধ, দই, সয়াবিন, ক্যালসিয়ামের জন্য দুধ বা দই, বা ধরুন আয়রনের জন্য ডাল, শাকসবজি, ডিম, মাছ, মানে এগুলোর প্রয়োজন অনুযায়ী আমি বলতে চাই আমাদের খাবারটা খাওয়া উচিত। এবং বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আয়রনের দিকে নজরটা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, বিকজ আমরা জানি যে প্রত্যেকটা ফেজে ফেজে মেয়েরা কিন্তু এই ধরনের ডেফিসিয়েন্সির সম্মুখীন হয়। তো সেই জন্য এই যে ক্যালসিয়াম নিয়ে আমরা কথা বললাম, আয়রন নিয়ে কথা বললাম, এগুলোর একটা ব্যালেন্স মেনটেন করা খাবারের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1: কর্মজীবী মানুষের দুপুরের খাবারে কি থাকা ভালো?
0: দেখুন, বিজি লাইফের জন্য ডায়েট আমাদের এমন হতে হবে যা বাস্তবে করা যায়। হ্যাঁ, যেমন ধরুন অফিসে নিয়ে গেলেন ভাত, ডাল, একটা ডিম বা মাছ আর সবজি, অথবা দুটো রুটি বা পনিরের কোনো প্রিপারেশন বা ডিমের কোনো প্রিপারেশন এবং একটা সবজি। লাঞ্চ ধরুন বানাতে যদি এত রুলস থাকে যে মানুষ পরের দিন থেকেই ডায়েট ছেড়ে দেবে, তাহলে সেই প্ল্যান আমার মনে হয় না কিছু প্র্যাকটিক্যাল। বেস্ট ডায়েট তো আমি এটাই বলবো যে এমন একটা ডায়েট যেটা অনেক দিন আপনি এটাকে ফলো করতে পারবেন।
1: আচ্ছা ম্যাম, জাঙ্ক ফুড বা রেডি টু ইট খাবার নিয়ে যদি কিছু বলতেন, এগুলি খাওয়া কি ঠিক?
0: জাঙ্ক ফুডস এর ক্ষতি বলতে গেলে প্রথমেই যেটা আমি একটা কথা বলবো যে মাঝে মাঝে জাঙ্ক ফুড খাওয়া মানেই যে সেটা খারাপ তা নয়, কিন্তু যখন সেটা একটা আমাদের রেগুলার খাবারের জায়গা হয়ে যায় তখনই সমস্যা তৈরি হয়। এই যে জাঙ্ক ফুডস মানেই যেগুলো আমরা জানি, চিপস, বার্গার, পিজা, ফ্রাইজ, প্যাকেট স্ন্যাক্স বা যে কোনো ধরনের সুগারি ড্রিঙ্কস, এগুলোর মধ্যে যেগুলো বেশি পরিমাণে থাকে সেটা হলো নুন, চিনি, অফকোর্স ক্যালোরিজ এবং কিছু আনহেলদি ফ্যাটস যেমন স্যাচুরেটেড ফ্যাট, সেগুলোর পরিমাণটা অনেকটাই বেশি থাকে। কিন্তু ফাইবার বা ভিটামিন বা মিনারেলের মতো যে প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস সেগুলো কিন্তু তুলনামূলকভাবে কম। তো ফলে নিয়মিত বেশি জাঙ্ক ফুড খেলে অতিরিক্ত ক্যালোরি ইনটেকের কারণে, যেটা আমরা সবাই বুঝি বা জানি যে ওজন অবশ্যই বেড়ে যাবে, শুধু যে ওজন বাড়া তা নয়, আমাদের ব্লাড সুগার বা কোলেস্টেরল তার ওপরও কিন্তু একটা খারাপ প্রভাব পড়তে পারে। দেখা যায় যে খুব বেশি পরিমাণে প্রসেসড খাবার খেলে অনেকের গাট হেলথ রিলেটেড যে প্রবলেম যেমন হজমের সমস্যা বা কনস্টিপেশন বা অ্যাসিডিটি, ব্লোটিং, এই ধরনের চ্যালেঞ্জেস গুলো কিন্তু আসতে পারে। শিশুদের ক্ষেত্রে বিষয়টা আমার মনে হয় আরো গুরুত্বপূর্ণ, কেন কি ছোটবেলা থেকেই যদি খুব নোনতা বা মিষ্টি বা এই যেগুলো আমি বললাম হাইলি প্রসেসড খাবারের স্বাদে যদি তারা অভ্যস্ত হয়ে পড়ে, তাহলে কিন্তু ঘরের যে আমাদের সাধারণ খাবার যেমন ডাল, সবজি, ফল, মাছ, ডিম, এগুলোর প্রতি আগ্রহ কিন্তু কমে যায়। হ্যাঁ, তবে আমি বলবো না যে জাঙ্ক ফুড একেবারে বন্ধ করে দিতে হবে। হেলদি ইটিং মানে পারফেকশন নয়, যেটা আমি আগেও বলেছি সেটা মানে ব্যালেন্স। তো মাঝে মাঝে যদি একটু আমাদের পছন্দ মতো খাওয়া, যেগুলো ফেভারিট খাবার, সেগুলো যদি আমরা খাই তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু সেটা যেন প্রতিদিনের একটা অভ্যাসে না পরিণত হয়।
1: দ্রুত ওজন কমাতে না খেয়ে থাকা কি ঠিক?
0: খুব কম খেলে কি হয়, শরীরের যে প্রয়োজনীয় যে এনার্জি বা আমাদের নিউট্রিয়েন্টস, হ্যাঁ, যেমন এই যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার, ভিটামিন, মিনারেল, সেগুলো তো পাচ্ছে না। এবার যদি আমরা খাওয়াটাই না খাই এবং নিউট্রিশনটাই না পাই, তাহলে এটার জন্য আমাদের ডেফিনেটলি একটা ওয়েট লস হবে, কিন্তু সেই ওয়েট লসটা কিন্তু আমাদের মাসলস থেকে হয়ে যাবে। কেন? বিকজ এই যে আমি খাবার খাচ্ছি না, আমার শরীরে কোনো নিউট্রিশন ঢুকছে না, আমি নিউট্রিশন প্রপারলি নিতে পারছি না, আমি তো দুর্বল হয়ে পড়বো। এবং যখন আমি দুর্বল হয়ে পড়বো তখন অবধারিত আমার মাসল থেকে সেই লসটা হবে, এবং সেটা কিন্তু আজকে এক দুদিন মানা যায়, দীর্ঘ দিন কিন্তু এই অভ্যাসে আমরা থাকতে পারবো না। তাই ওয়েট লসের ক্ষেত্রে আমার অ্যাডভাইস যেটা আমি সব সময় বলি সেটা হলো তিনটে এস আমাদের ফলো করা উচিত, স্লো, স্টেডি, সাস্টেনেবল। ব্যাস।
1: পুষ্টিহীনতা দূর করতে আমাদের সামাজিকভাবে কি করা উচিত?
0: আমাদের একটা আইডিয়া বদলানোটা খুব দরকার। সেটা হলো নিউট্রিশন মানেই সেটা খুব লাক্সারি, সেটা খুব দামি, এরকম একটা ভুল ধারণা। একজন মা যদি জানেন যে ডাল, ডিম, ছোলা, বিভিন্ন ধরনের এই যে সিজনাল ভেজিটেবল যেটা আমি শুরুতেই কথা বলেছি দিয়েও একটা নিউট্রিশিয়াস মিল তৈরি করা যায়, তাহলে নিউট্রিশন কিন্তু অনেক বেশি জানেন তো অ্যাক্সেসিবল হয়ে পড়ে বাড়িতে বা স্কুলে বা এই যে কমিউনিটিতে। ছোট ছোট নিউট্রিশন অ্যাওয়ারনেস প্রোগ্রাম এগুলো তৈরি হওয়াটা খুব খুব দরকার, খুব জরুরি। কারণ একটা শিশুর প্লেট বদলালে শুধু কিন্তু তার শরীর বা তার হেলথটাই বদলাবে না, আমার তো মনে হয় একটা পরিবারের পুরো ফিউচারটাই কিন্তু বদলে যেতে পারে।
1: সবার জন্য পুষ্টি এই বিষয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনার শেষ বার্তাটি কি?
0: আমি বরং বলবো যে হেলদি খাবার, হ্যাঁ মানে হেলদি খাবারের জন্য শপিং লিস্ট যে বিশাল বড় করতে হবে তার কিন্তু কোনোই দরকার নেই। আমাদের কিচেন মানে আমাদের রান্নাঘর, সেটাকে একটু নতুন করে দেখতে হবে। ধরুন অ্যাভোক্যাডো, অ্যাভোক্যাডো না থাকলে অবশ্যই কোনো সমস্যা নেই। আমরা যদি ব্রাউন রাইস না খাই তাহলে মোটেই আমরা বলবো না যে সে হেলদি নয় বা সে কোনো হেলদি খাবার খাচ্ছে না। এক বাটি ডাল, একটা ডিম, এক মুঠো ধরুন ছোলা বা সয়াবিন, হ্যাঁ বা যে কোনো ধরনের এই যে সিজনাল ভেজিটেবলস বা কলা বা পেয়ারা, এসব দিয়েও কিন্তু খুব ভালো পুষ্টি পাওয়া যায়। ধরুন কথার কথা আমি একটু বলি, একজনের বাজেট খুব কম, তিনি হয়তো দুপুরে ব্রাউন রাইসের বদলে সাধারণ ভাত খেলেন, সঙ্গে ডাল, ডিম আর একটা সিজনাল সবজি খেলো, তাহলে কি এটা হেলদি মিল হতে পারে না? অবশ্যই হেলদি মিল। তো তাই আমি সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে হেলদি ইটিং মানে যে সেটা খুব এক্সপেন্সিভ হতে হবে বা খুব দামি খাবার হতে হবে তা কিন্তু নয়। এখানে হলো একটু স্মার্টলি আমাদের খেলতে হবে, মানে স্মার্ট ইটিংকে আমরা ভীষণভাবে এখানে প্রমোট করি।
1: এই মূল্যবান বিষয়ে আমাদের সঙ্গে কথোপকথনের জন্য অসংখ্য ধন্যবাদ ম্যাম।

0: একটি সুস্থ সবল জাতি গড়ে তুলতে সবার জন্য পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পুষ্টিহীনতা দূর করতে পারলে দেশের চিকিৎসা খরচ কমবে এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। তাই সরকারি ও বেসরকারি সম্মিলিত প্রচেষ্টায় সবার জন্য পুষ্টিকর খাদ্য নিশ্চিত করাই হোক আমাদের অঙ্গীকার। শুনছিলেন সবার জন্য পুষ্টি বিষয়ে বিশিষ্ট পুষ্টিবিদ শ্রেয়সী ভৌমিকের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন আমাদের প্রতিনিধি শেখ ইমরান আলী।
1: এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান আরোগ্য নিকেতন। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন ঢাকার চিঠি।
2: আকাশবাণী মৈত্রী, ঢাকার চিঠি, এর উৎস বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা এবং সংবাদ সংস্থা। রূপায়ণযোগ্য বাস্তবানুক ব্যবসায়িক ধারণা আছে, অথচ পুঁজির পরিমাণ সীমিত, এমন তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংক একটি নতুন উদ্যোগ নিতে চলেছে। এর আওতায় তরুণ উদ্যোক্তাদের বাংলাদেশি মুদ্রায় 20 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রদেয় মূল্যের অর্ধেক অনুদান এবং বাকি অর্ধেক 4% থেকে 7% সুদের হারে ঋণ হিসেবে বিবেচনা করা হবে। ডেইলি সান সূত্রে এ খবর জানা গেছে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ ব্যাংক উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান শনাক্তকরণ ও অর্থায়ন কর্মসূচি নামে এই প্রকল্পের কথা ঘোষণা করে। এর লক্ষ্য অর্থ যোগান, প্রশিক্ষণ, পরামর্শদান এবং ব্যবসায়িক উন্নয়নের সুযোগ সৃষ্টির মাধ্যমে উপজেলা পর্যায়ে তৃণমূল স্তর থেকে নতুন উদ্যোক্তাদের তুলে আনা। তবে কোনো উদ্যোক্তা যদি নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ করতে ব্যর্থ হন, তবে অনুদানের অংশটি সুদবিহীন ঋণে রূপান্তরিত হবে। 16 সেপ্টেম্বর এই কর্মসূচির বিষয়ে বিস্তারিত নির্দেশনা জারি করা হবে। বাংলাদেশ মন্ত্রিসভা সরকারি আধিকারিক এবং কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অনুমোদন করেছে। সোমবার ঢাকায় সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। ডেইলি সান এখবর জানিয়েছে, প্রস্তাবিত নতুন বেতন কাঠামো অনুযায়ী গ্রেড ভেদে সরকারি কর্মচারীদের প্রারম্ভিক মূল বেতন 100% থেকে 142% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। 1 থেকে 11 নম্বর গ্রেডের মূল বেতন দ্বিগুণ করা হয়েছে আর 12 থেকে 20 নম্বর গ্রেডের ক্ষেত্রে তা 115 থেকে 142% পর্যন্ত বাড়ানো হয়েছে। 1 নম্বর গ্রেডের নির্ধারিত বেতন বাংলাদেশি মুদ্রায় 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,56,000 টাকা করা হয়েছে। 2 নম্বর গ্রেডের প্রারম্ভিক মূল বেতন 66,000 টাকা থেকে বাড়িয়ে 1,32,000, 3 নম্বর গ্রেডের ক্ষেত্রে 56,500 থেকে বাড়িয়ে 1,13,000 এবং 4 নম্বর গ্রেডের ক্ষেত্রে 50,000 থেকে বাড়িয়ে 1,00,000 টাকা করা হয়েছে। 11 নম্বর গ্রেডের ক্ষেত্রে 12,500 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করা হল। চট্টগ্রামে অবস্থিত ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের আধুনিকীকরণ ও সম্প্রসারণের লক্ষ্যে সরকার বৃহস্পতিবার ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে $1 বিলিয়ন অর্থ যোগান সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই উদ্যোগ দেশের অভ্যন্তরীণ জ্বালানি উৎপাদন বৃদ্ধি এবং জ্বালানি নিরাপত্তা মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। ডেইলি সান সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আল জাসের উপস্থিতিতে বাংলাদেশ সচিবালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রকল্পটি 2030 সালের নভেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এই অর্থমূল্য শোধনাগারের দ্বিতীয় ইউনিট নির্মাণের কাজে সহায়তা করবে, ফলে বার্ষিক অপরিশোধিত তেল শোধনের ক্ষমতা আরও 30 লক্ষ টন বৃদ্ধি পাবে। সম্প্রসারিত এই শোধনাগারটির কাজ সম্পন্ন হলে বাংলাদেশের পেট্রোপণ্যের চাহিদার প্রায় 45 থেকে 50% মেটাতে সক্ষম হবে বলেও আশা করা হচ্ছে। এর আগে গত জুন মাসে আজারবাইজানের বাকুতে ব্যাংকের কার্যনির্বাহী অধিকর্তাদের পর্ষদে এই বিষয়ে অনুমোদন দিয়েছিল। যাত্রীসেবার মানোন্নয়ন, লগ্নি আকর্ষণ এবং বিমান চলাচলের নিরাপত্তা ও সুরক্ষা জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ সরকার দেশের 42 বছরের পুরনো অসামরিক বিমান চলাচল আইন পরিবর্তন করে একটি নতুন কাঠামো প্রবর্তনের উদ্যোগ নিয়েছে। ডেইলি সান সূত্রে জানা গেছে, মঙ্গলবার সচিবালয়ে অসামরিক বিমান চলাচল আইন 2026 খসড়া চূড়ান্ত করার লক্ষ্যে আয়োজিত সভায় অসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, সরকার অসামরিক বিমান চলাচল ক্ষেত্রে পুঁজি আকর্ষণের উদ্যোগ নিচ্ছে। নতুন নিয়মাবলী অবশ্যই ব্যবসা এবং বিনিয়োগ বান্ধব হতে হবে। তিনি আরও বলেছেন, এই নতুন কাঠামোতে যাত্রী সেবার মানোন্নয়ন এবং অসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার বিধানও অন্তর্ভুক্ত থাকবে। নতুন আইন চূড়ান্ত করার ক্ষেত্রে মতামত এবং পরামর্শ দেওয়ার জন্য এয়ারলাইন্সগুলির প্রতিনিধিদের উদ্দেশ্যে মন্ত্রী জানিয়েছেন, বেসরকারি এয়ারলাইন্সগুলির চাহিদার কথা বিবেচনা করে সরকার রক্ষণাবেক্ষণ সংক্রান্ত আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার বিষয়টি বিবেচনা করবে। তিনি প্রতি তিন মাস অন্তর অগ্নি নির্বাপন মহড়া আয়োজন এবং বিমানবন্দরের পরিকাঠামো পরিদর্শনেরও আহ্বান জানান। তিনি বলেন, দেশীয় বিদেশি এয়ারলাইন্সগুলির পরিচালিত বিমানের রক্ষণাবেক্ষণ কাজে সহায়তার জন্য সরকার আন্তর্জাতিক মানের একটি এমআরও ইউনিট প্রতিষ্ঠার পরিকল্পনা করছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত বাংলাদেশ সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে তুলতে হবে। নতুন দিল্লিতে ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে বক্তব্যে রাখার সময় তিনি বলেছেন, যে কোনো সম্পর্ক সফল হওয়ার জন্য তাকে পারস্পরিক স্বার্থের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। ভারত পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী বলে তিনি উল্লেখ করেন। দুদেশের জনগণের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ভারত ও বাংলাদেশ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে। ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমিরের মধ্যে অনুষ্ঠিত এই বৈঠকে আলোচনা হয়। বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশন সামাজিক মাধ্যমে এই তথ্য জানিয়েছে। এর আগে গত 25 আগস্ট শ্রী ত্রিবেদী বাংলাদেশের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের মধ্যেও দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার বিভিন্ন দিকগুলি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অদূর ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছেন। বাংলাদেশের জনগণের প্রতি তার উষ্ণ শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়েছেন ট্রাম্প। বাংলাদেশ সংবাদ সংস্থা এই খবর জানিয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমান জানিয়েছেন, বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে ট্রাম্প একথা জানান। বাংলাদেশের বোয়িং বিমান কেনার

0: সিদ্ধান্তের জন্য মার্কিন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। চিঠিতে ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এবং সেদেশের জনগণের উজ্জ্বল ভবিষ্যতের বিষয়ে আস্থা প্রকাশ করেন। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিকে নিয়ে প্রথম ফিফা আসিয়ান কাপ ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশ অংশগ্রহণ করবে। আগামী 24 সেপ্টেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট, চলবে 4 অক্টোবর পর্যন্ত। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো এখবর জানিয়েছে, ভারত নাম প্রত্যাহার করে নেওয়ায় ফিফা এই টুর্নামেন্টে খেলার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া কমিটির প্রধান আমিরুল ইসলাম জানিয়েছেন, কার্যনির্বাহী সভায় বাংলাদেশের আসিয়ান কাপে খেলার বিষয়টি অনুমোদন পেয়েছে। এর আগে চীন তাদের নাম সরিয়ে নেওয়ায় পাকিস্তানকে এই টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। ব্রাজিলের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলার জন্য ভারত নাম সরিয়ে নেওয়ায় বাংলাদেশের সামনে এই টুর্নামেন্টে খেলার সুযোগ আসে। এই প্রতিযোগিতায় মোট 14টি দল অংশ নিচ্ছে, 8টি দল নিয়ে প্রিমিয়ার ডিভিশনে খেলা হবে ইন্দোনেশিয়ায়, অন্যদিকে 6টি দল নিয়ে চ্যালেঞ্জ ডিভিশন হবে হংকংয়ে। প্রিমিয়ার ডিভিশনে গ্রুপ এ তে বাংলাদেশ ছাড়াও রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। গ্রুপ বি তে রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপিন্স ও পাকিস্তান। দুটি গ্রুপের শীর্ষ দল ফাইনালে পরস্পরের মুখোমুখি হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি চলতি মৌসুমে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার বিসিবি সভাপতি তামিম ইকবাল ঘরোয়া ক্রিকেট ম্যাচ ফি বাড়ানোর প্রতিশ্রুতি দেন। বৃহস্পতিবার বিসিবির কার্যনির্বাহী কমিটির বৈঠকে বোর্ড ক্রিকেটে 3টি ফরম্যাটেই ম্যাচ ফি উল্লেখযোগ্যভাবে বাড়ানোর অনুমোদন দেয়। ডেইলি সান সূত্রে খবর, তামিম জানান, বিসিবি আয়োজিত ঘরোয়া টুর্নামেন্টগুলোতে ম্যাচ ফি দ্বিগুণ করা হয়েছে। এর আগে 2019 সালে সাকিব আল হাসানের নেতৃত্বে খেলোয়াড়দের আন্দোলনের পর ম্যাচ ফি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ন্যাশনাল ক্রিকেট লীগের ম্যাচ ফি 50 থেকে 60 হাজার টাকা থেকে বাড়িয়ে 80 হাজার টাকা করা হয়। ন্যাশনাল ক্রিকেট লীগ এবং অন্যান্য প্রথম শ্রেণীর প্রতিযোগিতায় ম্যাচ ফি বাড়িয়ে 1,50,000 টাকা করা হল। বিসিবির বিভিন্ন টুর্নামেন্টের একদিনের ম্যাচের ফি 50,000 টাকা থেকে বাড়িয়ে 1,00,000 টাকা করা হয়েছে। পাশাপাশি টি টোয়েন্টি ম্যাচের ফি 40,000 টাকা থেকে বাড়িয়ে দ্বিগুণ অর্থাৎ 80,000 টাকা করা হয়েছে। ঢাকার চিঠি শেষ হল, এর উৎস বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা এবং সংবাদ সংস্থা।
1: এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান ঢাকার চিঠি। অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরও খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার

বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITRWKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

শুভ বিকেল বন্ধুরা, কেমন আছেন সকলে? নিশ্চয়ই ভালো আছেন। আমার দুই বাংলার শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত আজকের আজ সন্ধ্যার আড্ডাতে। এই সময়টা ভালো থাকাটা সত্যি, মানে শারীরিকভাবে ভালো থাকাটা সত্যি খুব চ্যালেঞ্জিং, কারণ ক্যালেন্ডার থেকে হিসেব মতন এখন বর্ষা বিদায়ের সময়, শরৎ আসার সময়, কিন্তু এখনও অবধি কিন্তু বর্ষা বিদায় হয়নি, তাই শরৎটা ঠিক ভালোভাবে, মানে শরতের আকাশ ঠিক ভালোভাবে বোঝাই যাচ্ছে না। আর পুরো ব্যাপারটাই ভীষণভাবে কনফিউজিং। মানে আমি যখন আজকে বাড়ি থেকে বেরোলাম স্টুডিওর উদ্দেশ্যে আসার জন্য, তখন একেবারে কাঠফাটা রোদ। তারপরে আস্তে আস্তে যখন স্টুডিওতে ঢুকছি, তখন ঝমঝমিয়ে বৃষ্টি। তাই আজকে আবহাওয়াতে বেশ মেঘরোদ্দুরের লুকোচুরি চলছে। আর আজ সন্ধ্যার আড্ডাতে তো আপনারা জানেনই যে আমরা সাধারণত নানান রকম বিষয়, নানান রকম তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নিই। আর এই তথ্য ভাগ করে নেওয়ার ক্ষেত্রে আমরা একটু সেই সমস্ত তথ্যকে অগ্রাধিকার দিই যা আমাদেরকে ইন্সপায়ার করতে পারে, আমাদেরকে মোটিভেট করতে পারে, এবং সবথেকে বড় কথা হলো এই এত কিছুর মধ্যে আমাদের একটু ভালো থাকার, একটু ভালো রাখার সাহস দিতে পারে। আজও তার অন্যথা হবে না, রয়েছে নানান রকমের তথ্য। আর আজ শিক্ষক দিবস, তাই সেই সম্পর্কিত একটি তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নেব। এছাড়া রয়েছে সুন্দর সুন্দর গান, কারণ গান ছাড়া তো আড্ডা হতেই পারে না। আর রয়েছে জনস্বার্থ সম্পর্কিত কিছু সচেতন বার্তা। আর এই সমস্ত কিছু নিয়েই আজকে আড্ডা দেব আজ সন্ধ্যায়। আর আড্ডা দিতে আপনাদের সঙ্গে বিকেলবেলায় রয়েছি আমি মৈত্রীবন্ধু জ্যোথিকা। তবে আজকের আড্ডাটা শুরু করব তুলিকার কণ্ঠে একটি সুন্দর মিষ্টি গান শুনে। গানের ওপারে আপনাদের জন্য নিয়ে আসব এমন একটি গ্রামের খবর বা এমন একটি গ্রামের তথ্য যেখানে যারা বইপ্রেমী মানুষ, যারা পড়াশোনা করতে ভালোবাসেন, যারা পড়াশোনার সঙ্গে থাকতে ভালোবাসেন, তারা অবশ্যই একবার হলেও যেতে চাইবেন, দেখতে চাইবেন সেই গ্রামটা। আর আজ যেহেতু শিক্ষক দিবস, তাই মনে হলো যে আজকের বিকেলের অনুষঙ্গে এই তথ্যটি আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়াটাও খুব দরকার, খুব প্রয়োজন। তবে তার আগে, সবার আগেই তুলিকার কণ্ঠে একটি মিষ্টি গান, তারপর ফিরে আসছি গানের ওপারে। সঙ্গে থাকুন, শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে সকালের আড্ডা। ক্ষমা করবেন, মৈত্রী প্রচার তরঙ্গে আজ সন্ধ্যার আড্ডা।

গানটি শুনছিলেন তুলিকার কণ্ঠে। একটি মিষ্টি গানের ওপারে ফিরে এলাম আবারও আড্ডায়। আজ শিক্ষক দিবস, বই খাতার সঙ্গে যাদের সম্পর্ক চিরকালের, তাই ভাবলাম আজকের আজসন্ধ্যার আড্ডাটা বরং শিক্ষক দিবসের অনুষঙ্গেই করি। আজ আপনাদের নিয়ে যাব এমন এক গ্রামে যেখানকার গ্রামবাসীরা টিভি দেখে একদমই আনন্দ পান না, এমনকি মোবাইল স্ক্রিন তাদের কাছে বড়ই একঘেয়ে। এর বদলে তারা ভালোবাসেন বই পড়তে। বলা যেতে পারে তারা সকলেই বই পোকা। তাদের শ্বাসে সাহিত্যের ঘ্রাণ, মজ্জায় মজ্জায় বই পড়ার নিখাদ আনন্দ। তারা একদমই বইমেলার তিথি লগ্নের আশায় দিন কাটান না, কারণ তাদের প্রতিটি দিনই তাদের কাছে বইয়ের দিন। বলা যেতে পারে বই তাদের পরম বন্ধু। হাত বাড়ালেই বই, পথ চলতে চেনা রাস্তার বাঁকে, গাছের কোটরে কিংবা মেঠো বাড়ির ধুলোমাখা বারান্দা অথবা পুরনো দেওয়ালের খাঁচে পরম মমতায় সাজানো রয়েছে বইয়ের শাড়ি। গোটা গ্রাম বা এলাকাকেই তারা বদলে দিয়েছেন বই গ্রামে। কি ভাবছেন, আজগুবি গল্প বলছি? না না, এমন মানুষজন কিন্তু সত্যি আছেন, আর আছে তাদের তৈরি করা সেই সব বই গ্রাম। বইগ্রামে গেলে আপনার যেদিকে দু চোখ যাবে শুধু বই আর বই। বলা যেতে পারে মানুষের থেকে সেখানে বোধহয় বইয়ের সংখ্যাই বেশি। এমন একটি গ্রাম হল মহারাষ্ট্রের সাতারা জেলায় মহাবালেশ্বর ও পঞ্চগড়ের মাঝে ছাপোষা একটি ছোট্ট পাহাড়ি গ্রাম ভিলার। ভিলার কিন্তু স্ট্রবেরি চাষের জন্য পর্যটকদের কাছে ভীষণভাবে পরিচিত ছিল। তবে 2017 সালের পর থেকে সরকারি উদ্যোগে ভিলার গ্রামের খোলনলচেই বদলে যায়, গোটা গ্রামটাই বদলে যায় গ্রন্থাগারে। দেশের বইপ্রেমীদের প্রথম গ্রাম, সরকারি ভাষায় দ্য ভিলেজ অফ বুকস, আর স্থানীয়দের কাছে পুস্তকাঞ্চ গাঁও, মারাঠি ভাষায় যার অর্থ বইয়ের গ্রাম। বাড়ির দালানকে ঘিরে কোথাও তৈরি হয়েছে লাইব্রেরি, পথের দুপাশে দেওয়ালে থরে থরে সাজানো বই। আপনি বাজারের বাঘ ঘোড়ার মুখে দেখতে পাবেন কাঁচের আলমারিতে সাজানো বই, কখনো কখনো বা দেখতে পাবেন পথের ধারে ঝুপড়ি দোকানের চালার পাশে বই সাজানো রয়েছে। বই ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না এই গ্রামের মানুষরা, তাদের বই পড়াতেই আনন্দ, বইময় জীবন, বইয়ের সঙ্গেই যেন সই পাতিয়েছেন গ্রামবাসীরা।

35 রকম গ্রন্থাগার, কোথাও শুধুই আত্মজীবনী, আবার কোথাও সাহিত্য দর্শনের ছড়াছড়ি, কোথাও বাড়ির দেওয়ালে সাজানো রং বেরঙের শিশু ও কিশোর সাহিত্য, আবার কোথাও পাবেন ধর্মশাস্ত্র, ইতিহাস, লোকসাহিত্য, পরিবেশ বিজ্ঞান বিষয়ক বই, আর সব বই পাওয়া যাবে বিনামূল্যে। রাস্তায় রাস্তায় চেয়ার টেবিল এবং রঙিন ছাতা পেতে দেওয়া হয়েছে। শুধু আপনাকে মনের মতন বই বেছে নিয়ে পড়তে শুরু করলেই হলো, যতক্ষণ খুশি বই পড়া যাবে, কেউ মানা করবে না। সত্যি আমরা তো বিভিন্ন জায়গাতেই ঘুরতে যাই, আমরা নানান রকম এক্সপিরিয়েন্স করতে পছন্দ করি, আর ভ্রমণ প্রেমী মানুষরা অবশ্যই যেতে পারেন ভিলার গ্রামে, দুটো দিন কাটিয়ে আসতে পারেন। এছাড়াও যারা বই পড়তে ভালোবাসেন, যারা বই প্রেমী মানুষ, তাদের কাছে বোধহয় এই গ্রাম একেবারে যক্ষের থন। দেখে আসুন নিজের চোখে। আর যারা এখনো অবধি বইয়ের থেকে একটু দূরে আছেন, যারা মোবাইল স্ক্রিনে অনেক বেশি ডুবে রয়েছেন, সময় কাটাচ্ছেন অনেক বেশি, তারা একটু চেষ্টা করুন না যে মোবাইলটা হাতের পাশে রেখে দিয়ে হাত বাড়িয়ে একটু বইয়ের সাথে বন্ধুত্ব করতে। দেখবেন ভালো থাকবেন, মন আরও আরও অনেক বেশি ভালো হবে, চিন্তাভাবনা আরও অনেক বেশি ডানা মেলে উঠতে পারবে। আর বড়রা যারা মনে করেন যে আমরা একেবারেই পড়াশোনা জলাঞ্জলি দিয়ে ফেলেছি এই টেক দুনিয়ায় পা রেখে, তা কিন্তু নয়। কারণ ভিলার গ্রামের মানুষরা প্রমাণ করে দিয়েছেন যে বইপ্রেমী মানুষ বইপ্রেমী গ্রাম তৈরি করেছেন এবং সেগুলো এখনও আছে। পরের গানটি শুনবেন মোহিনীর ঘোড়াগুলি ছায়াছবি থেকে, এবং এই গানের ওপারে আপনাদের জন্য থাকবে কিছু জনস্বার্থ সম্পর্কিত ঘোষণা, এবং তারপর আবারও ফিরে আসব আড্ডায়। এখন আপনাদের জন্য গানে গানে মোহিনীর ঘোড়াগুলি।

0: মোহিনীর ঘোড়াগুলির গানের পর আপনাদের জন্য রইল জনস্বার্থ সম্পর্কিত কিছু ঘোষণা।
1: আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: মশার বাড় বৃদ্ধি আটকান। পুকুর, ডোবা, কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন, মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ।
3: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
0: আগামীকাল রবিবার, রবিবার একটি অসাধারণ অনুষ্ঠান রয়েছে। প্রথমেই আপনাদের একটু সেই অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দিই। ইন্ডিয়া সোসাইটি অফ ইঞ্জিনিয়ার্সের 93তম প্রতিষ্ঠা দিবস উদযাপন এবং এনহ্যান্সিং দ্য সার্ভিস লাইফ অফ ওল্ড স্ট্রাকচার শীর্ষক কারিগরি সেমিনারে আপনাকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। আগামী 6 সেপ্টেম্বর 2026 সকাল 9:30 থেকে হাওড়া ময়দান মেট্রো স্টেশন সংলগ্ন শরৎ সদন হল 1-এর এই বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি যৌথভাবে উদ্বোধন করবেন পূজনীয় স্বামী সিদ্ধেশানন্দজি এবং স্বামী রামভদ্রানন্দজি। আর এই অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ডক্টর দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং বিশেষ বক্তা ইঞ্জিনিয়ার প্রদীপ কুমার চৌধুরী অবকাঠাময় জোট জিও টেক্সটাইলের ব্যবহার নিয়ে আলোকপাত করবেন। সভাপতি ইঞ্জিনিয়ার সুজয় দের পরিচালনায় আয়োজিত এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে আপনাদের সকলের উপস্থিতি সানন্দে প্রার্থনীয়। যারা হাওড়ার আশেপাশে থাকেন তারা আগামীকাল সকালবেলায় একবার টুক করে ঘুরে আসতে পারেন এই অসাধারণ অনুষ্ঠানের থেকে। কথা দিচ্ছি, আপনারা অন্যরকম এক্সপিরিয়েন্স করবেন।

এবার আপনাদের সঙ্গে ভাগ করে নেব এক জীবনযুদ্ধ জেতার গল্প। কিছু কিছু মানুষ থাকেন যারা আলোর বাইরে থেকে আমাদের ইন্সপায়ার করেন, আমাদের জীবনটাকে একটু অন্যভাবে দেখতে শেখান, বুঝতে শেখান, এবং তাদের কৃতিত্ব, তাদের গল্প বা তাদের যুদ্ধ, জীবনযুদ্ধ যাই বলি না কেন, আমাদের জীবনে শক্তি দেয়। গালের ভাঙাচোরা রেখাগুলো যেন পরিশ্রম আর জীবনযুদ্ধের এক একটা গল্প। তার পরনে আটপৌরে ছাপা শাড়ি, পায়ে সস্তার প্লাস্টিকের চপ্পল, আশেপাশের দামি ট্র্যাকশুট, স্পোর্টসওয়্যার, অ্যাথলেটিক শোয়ের মধ্যে তিনি কেমন যেন একটু বেমানান বছর ৪৭-এর মহিলা। ম্যারাথন শুরুর আগে এনার্জি ড্রিঙ্ক গুছিয়ে নেওয়ার ফাঁকে অনেকেই মহিলার দিকে আড় চোখে তাকালেন, কিন্তু সেই সব কোনো দিকে তাকানোর তার সময় নেই। মহারাষ্ট্রের বিড়ের বাসিন্দা রমাবাই রণবীরের, কারণ তার লক্ষ্য একটাই, ম্যারাথনে প্রথম স্থান অধিকার করা। না, তিনি কোনো পেশাদার অ্যাথলিট নন, তবুও তিনি জেতার জন্য অসম্ভব মরিয়া। স্থানীয় স্তরের ওই ম্যারাথনের প্রাইজ মানি ছিল ৩,০০০ টাকা। শুধুমাত্র ওইটুকু টাকার জন্যই তিনি অসম্ভব মরিয়া হয়েছিলেন, কারণ ওই টাকাটা পেয়ে গেলে তার দুই মেয়ের টিউশন ফি আর বইয়ের খরচ তিনি খানিকটা মেটাতে পারবেন। আর তাই ট্র্যাকশুট, অ্যাথলেটিক শোয়ের ভিড়ে পা মিলিয়েছিলেন পরিচারিকার কাজ করে সংসার টানা জেদি এক মা। মায়ের সেই জেদের কাছে হেরে গেল তারুণ্যের উচ্ছ্বাস। পুরস্কার মূল্য আর সার্টিফিকেট হাতে রমাবাইয়ের হাসি মুখ বুঝিয়ে দিচ্ছিল শুধু ম্যারাথন নন, তিনি জীবনযুদ্ধের একটা লড়াই যেন জিতে গিয়েছেন। গত রবিবার বিড়ের আম্বাই জোগাই শহরের অমরুত দৌড় ম্যারাথন যেন এক হার না মানা মায়ের গল্প। অনেক অভাবের মধ্যেও দুই মেয়ের পড়াশোনা বন্ধ হতে দেননি রমাবাই। পড়াশোনার খরচ চালানোর জন্যই ঝিরি ঝিরি বৃষ্টিতে কাদা মাখামাখি রাস্তায় প্লাস্টিকের চপ্পলকে সঙ্গী করে নেমে পড়েছিলেন, আর এভাবেই শেষ করলেন ২.৫ কিলোমিটারের দৌড়, ছুঁলেন ফিনিশিং লাইন। এভাবেই বোধহয় জীবনযুদ্ধে জিতে যান রমাবাইরা। আর আমরা যারা একটুতেই হতাশ হয়ে পড়ি, আমরা যারা একটুতেই জীবন বিমুখ হয়ে যাই, তাদের কাছে রমাবাই এবং তার যুদ্ধ, তার জিতে যাওয়ার গল্প মোটিভেশন, ইন্সপিরেশন। এরপর বোধহয় আর কিছু বলার থাকে না। আপনাকে কর্ণিশ, আপনার জীবন যুদ্ধকে কর্ণিশ। আবারও ফিরে যাব গানে সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে, শুনবেন পরের গানটি।

গানটি শুনছিলেন সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে। একদম শুরুতেই বলেছিলাম যে আজ সন্ধ্যার আড্ডায় আপনাদের সকলের জন্য রেখেছি কিছু জিতে যাওয়ার গল্প, কিছু প্রাপ্তির গল্প। আর এখন সেই জিতে যাওয়ার গল্পে ভাগ করে নেব 21 বছর বয়সী ভারতীয় পাওয়ার লিফটারের জিতে যাওয়ার গল্প, তার অভাবনীয় সাফল্য অর্জনের গল্প। আপনারা সকলেই জানেন যে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত হচ্ছে IPF বিশ্ব সাব জুনিয়র ও জুনিয়র ক্লাসিক পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ। আর এই চ্যাম্পিয়নশিপে বাজিমাত করলেন 21 বছর বয়সী ভারতীয় পাওয়ার লিফটার কেয়া কুণাল বন্দ্যোপাধ্যায়। ইভেন্টে নেমে তিনি রুপো জিতলেন, তবে তার পদক জয়ের আনন্দ তো রয়েইছে, কারণ তার প্রাপ্তি মানে আমাদের দেশের প্রাপ্তি। তবে তিনি আলোচনার

কেন্দ্রবিন্দুতে রয়েছেন তার পদক জয়ের জন্য নয়, তিনি নিজের থেকে বেশি তিন গুণ বেশি ওজন তুলেছেন এবং সেটা নিয়েই সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে তিনি আলোচিত হচ্ছেন এবং সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে 45.70 কেজি ওজনের কেয়া তুলছেন প্রায় 140 কেজি, আর এই ছবি দেখে হতবাক হয়ে গিয়েছেন ক্রীড়াপ্রেমীরা। জুনিয়র মেয়েদের 47 কেজি ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছিলেন কেয়া এবং ওভারঅল এই ক্যাটাগরিতে কেয়া পঞ্চম স্থান অধিকার করলেও তিনি বাজিমাত করেন ডেডলিফটের সিঙ্গলস ইভেন্টে। গত বছর জাতীয় স্তরে কেয়ার মোট স্কোর ছিল 257.5 কেজি, আর সেখান থেকে এক বছরের মধ্যে ধারাবাহিক উন্নতি করে বিশ্বমঞ্চে এই অভাবনীয় সাফল্য অর্জন করলেন তিনি। সত্যি লেগে থাকলে কি না হয়, আর অনুশীলনের বোধহয় সেকেন্ড কোনো অপশন নেই, আর শর্টকাট তো কিছুই হয় না, শর্টকাটে কিচ্ছু পাওয়া যায় না, কোনোভাবেই কিছু পাওয়া যায় না। জীবনে কিছু অর্জন করতে গেলে, জীবনের ঝুলিতে কিছু প্রাপ্তির গল্প রাখার জন্য বোধহয় কঠোর কঠিন পরিশ্রম করতে হয়, অনুশীলন করতে হয়, তাহলেই সাফল্য অর্জন করা যায়। অসংখ্য ধন্যবাদ কেয়া আপনাকে এবং তার সঙ্গে কুর্নিশো, এবং আপনার এই কঠিন পরিশ্রম আরও আরও অনেক পদক নিয়ে আসবে, আমরা আপনার প্রাপ্তিতে গর্বিত হব, সারা দেশ গর্বিত হবে। মেয়েরা এখন অনেক কিছু করছে, অনেক অনেক অনেক কিছু করছে এবং তারা বিশ্বমঞ্চে নিজের দেশকে যেভাবে তুলে ধরছে তা গর্বের। তাই এবার এই সকল প্রতিযোগীদের জন্য যারা কঠিন পরিশ্রম করছেন, যারা প্রতিনিয়ত নিজেদেরকে ভাঙছেন আবার গড়ছেন, তাদের সকলের জন্য রইল সোমলতা আচার্য চৌধুরীর কণ্ঠে ব্রহ্মা জানেন গোপন কম্মটি ছায়াছবি থেকে এ গানটি। ফিরে আসছি গানের ওপারে, সঙ্গে থাকুন, শুনছেন আজ সন্ধ্যার আড্ডা।

এবারে আপনাদের সঙ্গে ভাগ করে নেব সেই গব্বর সিং এর কথা। না না না, ভয় পাবেন না, আসলে এখন আপনাদের সঙ্গে ভাগ করে নেব একটু ওই আবহাওয়ার আপডেট আর কি। আসলে এখন এমন একটা কনফিউজিং, যেমন বলছিলাম যে আমি যখন আজকে বাড়ি থেকে বেরোলাম তখন অসম্ভব রোদ, তারপরে যখন স্টুডিওতে ঢুকছি তখন ঝমঝমি একেবারে বৃষ্টি, আর সারা রাস্তা ভাবলাম যে ছাতাটা আজকে কেন ব্যাগে ঢোকালাম না। সত্যি এই যে বাড়ি থেকে প্রতিদিন বেরোনোর সময় যেভাবে লুকোচুরি খেলা চলছে, আবহাওয়া যেভাবে আমাদের ধাপ্পা দিচ্ছে, মানে প্রথমে রোদ দেখাচ্ছে, তারপরেই আবার বৃষ্টি, আবার কখনো মেঘ, আকাশ একেবারে কালো হয়ে যাচ্ছে, এটাতে আমরা প্রত্যেকে ভীষণ ভীষণ কনফিউশনে। এবং আমরা বোধহয় সকলেই চাইছি যে এবার একটু বর্ষা গিয়ে শরতের আকাশ আমরা দেখতে পাই, তবে জানি না, আর আগামী কয়েকদিন হয়তো একটু ভালো থাকতে পারে তাও জানি না। সেই কারণের জন্যই ওই বাড়ি থেকে বেরোনোর সময় একটু ওই আবহাওয়ার আপডেটটা খুব দরকার। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে গত রবিবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। গত সোমবার বিকেলের মধ্যে সেই বৃষ্টি কমে যাওয়ার পূর্বাভাস থাকলেও আদতে কিন্তু তা হয়নি। ওই যা বলছি, যা কথা দিচ্ছে তার কোনোটাই রাখতে পাচ্ছে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে। এছাড়াও একটি মৌসুমী অক্ষরেখা রাঁচি হয়ে দীঘার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত, এবং এর ফলেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাহলে বুঝতে পাচ্ছেন ভিলেন কে। ভারী বৃষ্টি 7-11 সেন্টিমিটার মতন হতে পারে উত্তর চব্বিশ পরগনা, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দু এক জেলার কিছু অংশে রয়েছে। এছাড়াও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। উত্তরবঙ্গে তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গেও রেহাই নেই। তাই আমার মতন ভুল একদম করবেন না, একদম আবহাওয়াকে বিশ্বাস করবেন না, সকালবেলায় রোদ উঠলেও বিশ্বাস করবেন না, অবশ্যই ব্যাগের মধ্যে ছাতা রাখবেন। দেখুন, এত মেঘলা মেঘলা কথা বললাম আর একটু তার সঙ্গে সঙ্গে মন তো মেঘলা হলোই, কারণ এই যখন আপনাদের সঙ্গে আড্ডা দিয়ে স্টুডিও থেকে বেরোবো তখন আবার বৃষ্টির সম্মুখীন হব কি না কে জানে। তবে এখন যখন আড্ডা দিচ্ছি তখন অত মন খারাপ করার কিছু নেই, বা করে কোনো লাভও নেই, তার থেকে বরং একটা ভালো গান শুনি, রূপঙ্কর এবং শুভমিতার দ্বৈত কণ্ঠে মেঘলা মন। আর গানের ওপারে আপনাদের জন্য থাকবে কাল রবিবার ছুটির দিন, একটু ভালো মন্দ খাওয়ার দিন, তার একটা চটজলদি রেসিপি আপনাদের সঙ্গে ভাগ করে নেব। তবে এখন গানে গানে রূপঙ্কর এবং শুভমিতা।

ঘড়ির কাঁটা বলছে আর বেশি সময় হাতে নেই একদমই। আর এই অল্প সময়ের মধ্যে আপনাদের সঙ্গে ভাগ করে নিন আগামীকাল রবিবার, ছুটির দিন, সকলে মিলে একসঙ্গে বসে ভুড়ি ভোজের দিন। তাই চট করে অল্প সময়ে কি করে মৌরি চিংড়ি বানিয়ে ফেলতে পারবেন সেটাই আপনাদের সঙ্গে এখন একটু ভাগ করে নিন। প্রথমেই বাজার থেকে মাঝারি আকারের বা বড় আকারের যেমন আপনার পছন্দ বাগদা চিংড়ি নিয়ে আসুন। চিংড়ির ভালো করে খোসা পরিষ্কার করে নিন, চিংড়ি মাছটাকে পরিষ্কার করে নিন, তারপরে নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টা রেখে দিন এবং তারপর সর্ষের তেলে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিন। এরপর একটি শুকনো কড়াইতে মৌরি এবং গোলমরিচ হালকা করে নাড়াচাড়া করে নিন এবং তারপরে গুঁড়িয়ে রাখুন। এবারে ওই কড়াইতে চিংড়ি ভাজার তেলে যোগ করুন অল্প একটু ঘি এবং তাতে দিয়ে দিন প্রতিদিনের মশলা, যেমন পেঁয়াজ বাটা, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, সেটা দিয়ে খুব ভালো করে কষতে থাকুন। তারপরে যোগ করে দিন ওই গুঁড়ো মশলার সামান্য অংশ, তারপরে আবারও ভালো করে কষতে থাকুন এবং যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তখন আপনি যোগ করুন দই, ফাটানো টক দই। এবারে দইটা দিয়েও আর একটু ভালো করে কষতে থাকুন, তারপরে চিংড়ি মাছগুলো যোগ করুন। ভালো করে একেবারে মাখামাখি হয়ে গেলে তখন সামান্য অল্প একটু গরম জল দিন এবং 5 মিনিট রান্নাটা হতে দিন। তারপর যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ আসছে তখন ওই গোলমরিচ আর মৌরির গুঁড়ো মশলাটা যোগ করুন আর নামিয়ে নিন, দেখবেন দারুণ লাগবে খেতে। ঘড়ির সময় বলছে এবার বিদায় নেব আজ সন্ধ্যার আড্ডা থেকে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি জ্যোতিকা, আবারও আড্ডা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়। ততক্ষণ আমাদের অপেক্ষাটুকু থাক, টাটা।

এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান আজ সন্ধ্যায়। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় থাকবেন অঙ্কুর কুণ্ডু।

0: শুনছেন মৈত্রী ক্রীড়াঙ্গন, সঙ্গে অঙ্কুর কুণ্ডু। আর প্রথমেই আজকে এক নজরে। মহিলাদের ক্রিকেট এশিয়া কাপে ভারতীয় দল ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গেছে। তবে আজকের ম্যাচের গুরুত্ব অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিন কালেই অপরিসীম। কারণ দুবাইয়ে রাত 8টায় ভারতের মুখোমুখি আজ পাকিস্তান। সময়টা মনে রাখবেন, ভারতীয় সময় রাত 8টায় ভারত পাকিস্তান দ্বৈরথ। এই প্রতিযোগিতায় গতকালের ম্যাচে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ইউনাইটেড আরব এমিরেটস জয় পেল 6 উইকেটে। ২২শে সেপ্টেম্বর জাপানের বিরুদ্ধে একটি ক্রিকেট ম্যাচ খেলবে ভারতীয় পুরুষ ক্রিকেট দল। তার ঠিক 6 দিন পর অর্থাৎ 28শে সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেমসের ক্রিকেট প্রতিযোগিতায় ভারতীয় পুরুষ ক্রিকেট দলের জার্নি। এ তো গেল ভারতের কথা। এবং ভারতের ডোমেস্টিক ক্রিকেটের দিকে যদি চোখ দিই, তাহলে আগামীকাল অর্থাৎ সেপ্টেম্বরের 6 তারিখে থেকে শুরু হচ্ছে দলীপ ট্রফির ফাইনাল ম্যাচ। মুখোমুখি হবে ঈশান কিশান, অভিমন্যু, মোহাম্মদ শামিদের পূর্বাঞ্চল এবং তিলক বর্মা, মোহাম্মদ সিরাজ, এন জগদীশনদের দক্ষিণাঞ্চল। আগামীকাল চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে খেলাটি শুরু হবে ভারতীয় সময় সকাল 9:30 থেকে। ফুটবলের দিকে কান পাতলে শোনা যাবে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের কথা। কারণ গ্রুপ বিতে জায়গা পেয়েছে ওয়েস্টবেঙ্গল মহিলা ফুটবল দল। নভেম্বরের 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে কলকাতায় তারা খেলবে ওয়াইচিও, হোচিমিন সিটি এবং 4.25 স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে। অপরদিকে এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের দ্বিতীয় ম্যাচে ভারত 0-4 ব্যবধানে পরাজিত হল উজবেকিস্তানের বিরুদ্ধে। রবিবার ভারতের শেষ সুযোগ থাকবে কোয়ালিফাই করার জন্য, প্রতিপক্ষ বাংলাদেশ। ভারতের অনূর্ধ্ব 17 পুরুষদের ফুটবল দলের হেড কোচ হিসেবে নিযুক্ত হলেন মেহরাজউদ্দিন ওয়াড়ু। ফিরছে প্লে অফ ফরম্যাট, থাকছে হোম অ্যাওয়েও। ইন্ডিয়ান সুপার লিগ শুরু হতে চলেছে 10 অক্টোবর থেকে চলবে 2027 মে পর্যন্ত। ভারতীয় ফুটবল সমর্থকদের জন্য আরও একটি খুশির খবর কিন্তু আসতে চলেছে। কারণ পরিকল্পনা সফল হলে ভারতীয় মহিলা ফুটবল দল অক্টোবরের 8 ও 11 তারিখে ম্যাচ খেলবে রাশিয়া মহিলা ফুটবল দলের বিপক্ষে। কলকাতার লিগে পিএলএস জয় পেল মোহামেডান এসসির বিরুদ্ধে। অন্য ম্যাচে ইউনাইটেড স্পোর্টস জয় পেল বড় ব্যবধানে। লালিগায় অঘটন, তারকাখচিত রিয়াল মাদ্রিদ 0-1 গোলে পরাজিত হল রিয়াল বেটিসের বিরুদ্ধে। আজ প্রতিদ্বন্দ্বিতায় নামবে অ্যাথলেটিক ও অ্যাটলেটিকো মাদ্রিদ এবং ভ্যালেন্সিয়া ও বার্সেলোনা। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল 2-0 ব্যবধানে জয় পেল ইপসুইচ টাউনের বিরুদ্ধে। আজকের ম্যাচে ম্যানচেস্টার সিটি খেলবে কোভেন্ট্রির বিরুদ্ধে। ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে ইভারটন। চেলসি বনাম আর্সেনাল ম্যাচটি আজকে বেশ গুরুত্বপূর্ণ। ভারত ও পানামার মধ্যে যে ফুটবল ম্যাচের কথা ছিল, সেটি ছিল কিন্তু 25শে সেপ্টেম্বরের বদলে 26শে সেপ্টেম্বর। এরকম অনেকটা একটা দ্বিধার মধ্যে দিয়ে চলেছে ভারতীয় সমর্থকেরা। তবে 26শে সেপ্টেম্বরের পরিবর্তে 25শে সেপ্টেম্বরে বেঙ্গালুরুতে ম্যাচটি আয়োজন করা হবে বলে এখনও অবধি জানা গেছে। ব্যাডমিন্টনের কথা যদি বলি, চায়না মাস্টার্স 2026-এর কোয়ার্টার ফাইনালে ভারতের কিদম্বি শ্রীকান্ত পরাজিত হলেও সেমিফাইনালে পৌঁছলেন ভারতের সাত্বিক চিরাগ জুটি। ডেনমার্কের কিম আস্ট্রুপ ও স্কেরুপ রেমিউসেনের বিরুদ্ধে তাদের এই জয়ের ফলে সেমিফাইনালে প্রবেশ করলেন ভারতের এই জুটি। ইন্দোনেশিয়া মাস্টার্স 2026 সেমিফাইনালে জু ওয়েনজিং এর কাছে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকেই ছিটকে গেলেন ভারতীয় শাটলার অনমোল খর্ব। তবে মানসি সিং পৌঁছে গেলেন ইন্দোনেশিয়া মাস্টার্সের ফাইনালে। ভারতীয় মহিলাদের যে ডাবলস খেলা চলছিল সেখানে কিন্তু সুতীর্থা মুখোপাধ্যায় এবং সিন্ড্রেলা দাস পরাজিত করেছেন অপর ভারতীয় জুটি দিয়া চিটালে এবং যশস্বিনী ঘোরপাড়েকে। এর ফলে সুতীর্থা এবং সিন্ড্রেলা পৌঁছে গেলেন WTT কন্টেন্ডার আলমাটির ফাইনালে। AHF উইমেন্স জুনিয়র এশিয়া কাপ 2026 আজ ভারতের মুখোমুখি হয়েছিল দক্ষিণ কোরিয়া। ফলাফল ভারতের অনুকূলে 4-1। আগামীকাল প্রতিপক্ষ মালয়েশিয়া, 8 তারিখে জাপান এবং 9 তারিখে চীন। AHF মেন্স জুনিয়র এশিয়া কাপ 2026 ভারতীয় পুরুষদের প্রথম ম্যাচ ছিল ইন্দোনেশিয়ার বিরুদ্ধে, যেখানে ভারত এক পেশে জয় পেল 14-0 ফলাফলে। মহিলাদের হকি জুনিয়র এশিয়া কাপে চাইনিজ তাইপেইয়ের বিরুদ্ধে 7-0 ব্যবধানে জয় পেল বাংলাদেশের অনূর্ধ্ব কুড়ির দল। পুরুষদের ভলিবল এশিয়ান চ্যাম্পিয়নশিপে আজকের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল চীন। ফলাফল চীনের অনুকূলে 3-0। বিশ্ব র্যাঙ্কিংয়ে 11 থাকা বেলজিয়ামের নিলি গেলেসকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠলেও শেষ রক্ষা করতে পারলেন না ভারতের স্কোয়াশ খেলোয়াড় অনহত সিং। PSA স্কোয়াশ ট্যুর গোল্ড ইভেন্টের কোয়ার্টার ফাইনালে পরাজিত হলেন তিনি। আসন্ন এশিয়ান গেমসে ভারতের 77 সদস্যের অ্যাথলেটিক্স স্কোয়াডে চোটের কারণে ছিটকে যাওয়া জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার পরিবর্তে এলেন কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পদক জয়ী জসবীর সিং। US ওপেনে আর এক অঘটন। মহিলাদের ডাবলসের প্রথম রাউন্ডেই প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন সেরেনা উইলিয়ামস এবং ভেনাস উইলিয়ামস জুটি। এ তো গেল এক নজরে। আতস কাছের তলায় যাওয়ার আগে মৈত্রী বন্ধুদের কিন্তু কৃতজ্ঞতা জানানোর পালা ক্রীড়াঙ্গনের তরফ থেকে। তার কারণ আপনারা ইতিমধ্যেই জানেন যে আকাশবাণী স্পোর্টস কলকাতার একটি ফেসবুক পেজ আছে, যেখানে প্রত্যেক দিন বিভিন্ন পোস্ট হয় খেলা সংক্রান্ত, তার সঙ্গে বিশেষজ্ঞদের মতামতের ভিডিও, তাছাড়া খেলা নিয়ে বিভিন্ন আলোচনা হয়। সেখানে আপনারা অংশগ্রহণ করেন, কারণ পোস্টগুলিকে লাইক করেন, শেয়ার করেন এবং কমেন্ট করেন। আপনাদের এই কমেন্ট করা অত্যন্ত জরুরি, কারণ কমেন্ট করা মানেই আপনাদের মতামত পেয়ে যাওয়া ক্রীড়াঙ্গনের সকলের কাছে, এবং সেই মতামত অনুযায়ী ক্রীড়াঙ্গন আরও কিন্তু সমৃদ্ধ হয়। তার জন্য ক্রীড়াঙ্গনের তরফ থেকে আপনাদের ধন্যবাদ জানাই, এবং তার সঙ্গে অনুরোধ থাকবে ফেসবুক পেজে যে পোস্টগুলি যাচ্ছে সেখানে আপনারা চাইলে অবশ্যই আপনাদের মতামত জানান, কমেন্ট করুন এবং তার সঙ্গে শেয়ার করতে পারেন এই পোস্টগুলো। সরাসরি চলে যাব আতশ কাঁচের তলায়।
1: আতশ কাঁচের তলায়,
0: আতশ কাঁচের তলায় বলাই বাহুল্য, ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে কথা হবে। সেমিফাইনালে আগে জায়গা নিশ্চিত করার পর মহিলাদের এশিয়া কাপের নিজেদের শেষ লীগ ম্যাচ ঐতিহ্যবাহী প্রতিপক্ষ পাকিস্তানের বিরুদ্ধে তীব্রতা আরও বাড়াতে চাইবে অপেক্ষাকৃত বেশি শক্তিশালী দল ভারত। তাছাড়া ভারত এই প্রতিযোগিতার অন্যতম দাবিদার শিরোপা জেতার, দুটোই হোক না কেন, পুরুষ কিংবা নারী। বহুদলীয় টুর্নামেন্টে নির্ধারিত ভারত পাকিস্তান ম্যাচগুলিও ইদানিং মাঠের বাইরের উত্তেজনার সাথে ঠিক পেরে উঠছে না। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দল যখন মুখোমুখি হবে তখনও এর ব্যতিক্রম কিছু আশা করা যায় না। যেখানে অপ্রতিরোধ্য শিরোপা ফেভারিট ভারতের কাছে পাকিস্তান বড় ব্যবধানে পরাজিত হতে পারে বলেই ধারণা করা হচ্ছে। তবে এশীয় স্তরে ভারতের সমকক্ষ যে কোনো দলই নেই সেটা

আলাদা করে বলার কিছু নেই, কারণ গত আসরে ভারত কোনোভাবে শ্রীলঙ্কার কাছে রানার্স আপ হয়েছিল ঠিকই, অন্যদিকে পাকিস্তান থাইল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ এবারে জিতে শেষ চারের দৌড়ে টিকে রয়েছে। খেলার আগে ভারতের দুই ওপেনার স্মৃতি মন্ধানা এবং শেফালি বর্মা দুজনেই দারুণ ছন্দে ছিলেন। হংকংয়ের বিপক্ষে একটি স্মরণীয় সেঞ্চুরি করার পথে বেশ কয়েকটি রেকর্ড ভেঙে টুর্নামেন্টের অন্য দলগুলোর জন্য সতর্কবার্তা দিয়ে রেখেছেন মন্ধানা। এখানের উইকেটগুলো কিন্তু ব্যাটিংয়ের জন্য খুব একটা যে সহজ বলা চলে না। প্রতিভা থাকা সত্ত্বেও বড় ইনিংসে রূপান্তর করতে না পারায় প্রতিমা রাওয়াল, রেচা ঘোষ এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের মতো ব্যাটাররা উইকেটে আরও কিছুটা সময় কাটাতে চাইবেন। ওয়ানডে ফরম্যাটে দারুণ সাফল্য পেলেও টি টোয়েন্টি ফরম্যাটে চাহিদা মেটাতে ব্যর্থ হওয়া নতুন তিন নম্বর ব্যাটার প্রতিমা রাওয়ালের ওপর চাপ বাড়ছে। পেস আক্রমণে নন্দিনী শর্মার অন্তর্ভুক্তি বোধহয় সঠিক পদক্ষেপ, কারণ তিনি প্রধান পেসার ক্রান্তি গৌড়ের সঙ্গে ওপেনিং বোলিং করতে নেমে নিজের প্রতিভার কিন্তু প্রমাণ দিচ্ছেন, তা আলাদা করে বলার কিছু নেই। এবার বোলিং আক্রমণে পেসার নন্দিনী শর্মা ক্রান্তি গৌড়ের সঙ্গে বেশ আশাব্যঞ্জক পারফর্ম করছেন, আর অলরাউন্ডার দীপ্তি শর্মা নিয়মিত কিন্তু উইকেট শিকার করে চলেছেন। পাকিস্তানের উদ্বেগের জায়গাগুলো বলা দরকার। থাইল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী জয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকলেও পাকিস্তানের প্রধান উদ্বেগের বিষয় হলো তাদের ব্যাটিংয়ের ক্রমাগত ভঙ্গুরতা। থাইল্যান্ডের বিরুদ্ধে পাওয়ার প্লের মধ্যেই তারা 25 রানে 3 উইকেট হারিয়ে ফেলেছিল। যদিও শেষ পর্যন্ত 119 রানের লক্ষ্য তারা ডিফেন্ড করতে পেরেছিল, কিন্তু ভারতের বিপক্ষে এই সুযোগ পাওয়া যাবে না। দলটি রান তোলার জন্য উইকেটরক্ষক ব্যাটার মুনিবা আলী এবং অধিনায়ক ফতিমা সানার ওপর অতিরিক্ত নির্ভরশীল। ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে হলে তাদের ব্যাটিং গভীরতায় বড় ধরনের উন্নতি করতে হবে। তবে দুবাইয়ের যে উইকেট সাধারণত মন্থরগতির হয়ে থাকে, যেখানে ব্যাটারদের থিতু হওয়ার জন্য সময় নিতে হয়, সেই সময় প্রথম যারা ব্যাট করবে তারা তো অবশ্যই পাবে, কারণ বল যত পুরনো হয় স্পিনাররা তত বেশি সুবিধা পান। রান তাড়ায় রাতের শিশিরটা ফ্যাক্টর হতে পারে, তাই টসে জিতলে টসে জয়ী দল কিন্তু প্রথমে যে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিতে পারে সেটাও হতে পারে, আবার প্রথমে ব্যাটও করতে পারে। সবটাই কি হয় সেটার দিকে চোখ থাকবে। তবে ভারত পাকিস্তান তো টস কতটা ম্যাটার করবে সেটা তো পরের কথা, আসল ম্যাটার যেটা করবে মনস্তাত্ত্বিক চাপ।

0: এই যে একটু আগে বলছিলাম আকাশবাণী স্পোর্টস কলকাতার যে ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজের মাধ্যমে ইতিমধ্যে নিশ্চয়ই জেনে গেছেন যে আজকে বেতার প্রতিবেদনে কি আছে। তাও আমার বলাটা কর্তব্য আমি বলছি। আর এইভাবেই ফেসবুক পেজে যে পোস্টগুলো আসছে তার মাধ্যমে আগাম খবর তো আপনারা পেয়ে যাচ্ছেনই, আর তার সঙ্গে আপনাদের মতামত সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে ক্রীড়াঙ্গন জমজমাট। এখন শুনবেন টেবিল টেনিস কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ বিজেতা সুতীর্থা মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ বিতান দে, সম্পাদনা অভিরূপ পাল, প্রযোজনা হর্ষ পাণ্ডে।
1: শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে রয়েছেন সুতীর্থা মুখোপাধ্যায়। তার পরিচিতি আপনাদের প্রায় সকলেরই জানা। এর মধ্যে তিনি টেবিল টেনিসে একটি সর্বভারতীয় থেকে আন্তর্জাতিক স্তরে নিজের পরিচিতি তৈরি করেছেন। আকাশবাণী ক্রীড়াঙ্গনে তোমাকে স্বাগত।
2: থ্যাংক ইউ সো মাচ।
1: সুতীর্থা, রিসেন্টলি হয়ে গেল কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ টেবিল টেনিসে এবং সেখানে তুমি একটি অভাবনীয় ফল করলে। একটু শ্রোতা বন্ধুদের জানাতে চাইবো যে সেই অভিজ্ঞতা কিরকম ছিল, পুরো জার্নিটা যদি একটু সকলকে জানাও।
2: খুবই ভালো লেগেছিল, ভালো লাগে যখন ইন্টারন্যাশনাল এত মেডালস পাই। এবং কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ এবার মানে ইন্ডিয়াতে হয়েছে, সো 25টা কান্ট্রি এখানে পার্টিসিপেট করেছে। তার মধ্যে মালয়েশিয়া খুব ভালো টিম ছিল, মালয়েশিয়া অস্ট্রেলিয়া, এবং আমরা তাদেরকে সবাইকে হারিয়ে আমরা যে চ্যাম্পিয়ন হতে পেরেছি এবং ইন্ডিয়াতেই হয়েছে, তো এটা খুবই ভালো লাগছে। এবং প্রচুর মেডেলস ইন্ডিয়া নিয়ে এসেছে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ থেকে।
1: তোমাদের প্রস্তুতি পর্ব মোটামুটি কোন সময় থেকে শুরু হয়েছিল?
2: প্রস্তুতি পর্ব অ্যাকচুয়ালি আমাদের প্রচুর টুর্নামেন্টস থাকে, তো টুর্নামেন্টস এর জন্য সেইভাবে আমাদের ট্রেনিং ক্যাম্প খুব কম হয়, কেননা আমরা ম্যাক্সিমাম টাইমে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টস নিয়ে ভীষণ বিজি থাকি। আমরা বাইরে বাইরেই ম্যাক্সিমাম থাকি, সেই কারণে আমাদের মানে আর কি ক্যাম্প হওয়ার টাইমটা খুবই কম। তো টুর্নামেন্টস এর মাধ্যমে আমরা যত টুর্নামেন্টস খেলছি, আমার মনে হয় ওই অত টুর্নামেন্টস খেলার ফল এইটাই যে আমরা এখন ইন্টারন্যাশনাল প্লেয়ার্সদেরকে বিট করছি। ইন্টারন্যাশনাল টুর্নামেন্টসেও আমরা প্রচুর ম্যাচ খেলছি এবং সেখানেও আমাদের অভিজ্ঞতা হচ্ছে।
1: প্রতিদ্বন্দ্বী হিসেবে যাদেরকে তোমরা পাও তার মধ্যে সবথেকে কঠিন প্রতিদ্বন্দ্বী হিসেবে কাদেরকে মনে হয়?
2: কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে তো আমার মনে হয় অস্ট্রেলিয়া সবথেকে টাফ, কেননা অস্ট্রেলিয়া খুব ভালো টিম, তো অস্ট্রেলিয়া টাফ। মালয়েশিয়াও ঠিক আছে, ইংল্যান্ডও ঠিক আছে, বাট আমি অস্ট্রেলিয়াটাকে বেশি আমার কাছে টাফ লাগে।
1: সিঙ্গেলস এবং ডাবলস এই যে দুটো ধরনে আমরা টেবিল টেনিস খেলি, সিঙ্গেলস এবং ডাবলস এর মধ্যে মিক্সড ডাবলসও থাকে অনেক সময়, তো এই দুটো ধরনকে কিভাবে আলাদা করো এবং দুটো খেলার ধরনের মধ্যে তোমার নিজের পছন্দের ধরন কোনটা?
2: আমি অ্যাকচুয়ালি দুটো আলাদা আলাদাই, ডাবলসটা আলাদা সিঙ্গেলসটা আলাদা। সিঙ্গেলস মানে নিজে পারফরমেন্স করে, নিজে প্র্যাকটিস করে, নিজের মতো করে খেলা যায়, কিন্তু ডাবলস যখন খেলি তখন পার্টনারের কোয়ার্ডিনেশনটা খুব দরকার। যেরকম আমি আর ঐকা, আমাদের দুজনের কোয়ার্ডিনেশনটা এত ভালো, এত ভালো, সেই কারণে আমরা এত ভালো খেলি ডাবলসটা। আমরা রিসেন্ট 2026 দুটো ফিডার জিতি, মানে ব্যাক টু ব্যাক, এবং একটা সিলভার পাই। সো মানে এটা হচ্ছে সিঙ্গেলস, তো ঠিক আছে সিঙ্গেলসটা নিজের মতো করে খেলি, আর ডাবলসটা হচ্ছে আমাদের দুজনেরই কোয়ার্ডিনেশন ছাড়া ডাবলসটা খুব ডিফিকাল্ট খেলা। যেহেতু আমার আর ঐকার দুজনেরই কোয়ার্ডিনেশনটা খুব ভালো, তাই জন্য আমরা ডাবলসটাও এত ভালো খেলতে পারি।
1: ঐহিকার সঙ্গে তোমার খেলার বিভিন্ন মুহূর্ত আমরা জানি, অনেকেই আমাদের শ্রোতা বন্ধুরাও জানেন, একটু তোমার বিশেষ কিছু অভিজ্ঞতা বা বিশেষ মুহূর্ত যদি একটু ভাগ করে নাও সকলের সঙ্গে।
2: মোমেন্ট তো প্রচুর আছে, আমরা প্রচুর ইন্টারন্যাশনাল মেডেল, যেরকম আমরা এশিয়ান গেমস মেডেল পেয়েছি, ওটা হিস্টোরিক মেডেল ছিল, তো আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে হারিয়েছিলাম চায়না থেকে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে হারিয়ে আমরা মেডেল পাই, তো সেটা একটা বিশাল বড় মোমেন্ট আমাদের জন্য, ইন্ডিয়ার জন্য। ফিডার যেগুলো টিউনিশে আমরা চ্যাম্পিয়ন হই, মানে প্রচুর এরকম মেডেলস আমাদের আছে ইন্টারন্যাশনাল মেডেলস, তার মধ্যে আমরা মানে দুজনেই খুব এনজয় করে খেলি এবং আমরা এশিয়ান গেমস এর মেডেল জিতি, মানে আমরা ওরকম ভাবেই খেলি যে যাতে আমরা মেডেলস পাবো, মানে আমাদের মেন্টালিটিটাও এরকমই থাকে যখন খেলতে নামি।
1: কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ তো হয়ে গেছে বেশ কিছুদিন হলো, তারপর কোন আন্তর্জাতিক মঞ্চে যাওয়ার সুযোগ হয়েছে?
2: কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের পর কোন ইন্টারন্যাশনাল টুর্নামেন্টস ছিল না, এবং আমি আবার 30 বেরিয়ে যাব, আমাদের একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টস আছে আলমাটি, ওটা খেলবো, খেলার পরে আমি এশিয়ান গেমস এ যাবো। এই নিয়ে আমি 3 এশিয়ান গেমস খেলছি, তো মানে ওটা একটা অনেক বড় এক্সপেকটেশন এশিয়ান গেমস। আমরা আমার ইচ্ছা যে এশিয়ান গেমস আমি ট্রাই করবো যে মেডেল নিয়ে আসার। আর একটা
1: এশিয়ান গেমস শুরু হতে চলেছে, একটুখানি ভারতীয় টিটি দল, তোমাদের দল সম্পর্কে যদি একটু সার্বিক একটা ছবি আমাদের শ্রোতা বন্ধুদের সামনে তুলে ধরো, কারা কারা থাকছেন এবং তোমাদের প্রস্তুতি কি রকম, কতটা কঠিন হতে চলেছে বলে মনে হচ্ছে?
2: এশিয়ান গেমস এবছরে টিম হচ্ছে আমি আছি, আশাশ্বিনী আছে, দিয়া আছে, সিন্ড্রেলা আছে, আর শ্রীজা আছে। তো আমাদের পাঁচজনের টিম এইটা, যেটা কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপেও ছিল, আমাদের সেম টিমটাই যাচ্ছে। শুধু ওখানে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে দিয়া ছিল না, স্বস্তিকা ছিল, বাট এশিয়ান গেমস এ দিয়া আছে। যে যা নিজের মতনই আমরা এখন প্রিপেয়ার হচ্ছি। তারপরে তো টুর্নামেন্টস আছে, তারপর এখনো অব্দি কোনো খবর নেই যে কোনো ট্রেনিং ক্যাম্প হবে কিনা। আমি খুবই আশাবাদী যে এবার এশিয়ান গেমস আমরা একটা মেডেল নিয়ে আসবো।
1: ঐহিকা এশিয়ান গেমস এর দলে সম্ভবত নেই, এটা কি কোথাও গিয়ে তোমার জন্য একটু বাড়তি অসুবিধার কোনো জায়গা তৈরি করতে পারে?
2: সেটা তো একটা বড়ই অসুবিধা, কারণ আমি আর ঐহিকা লাস্ট ইয়ার এশিয়ান গেমস এ মেডেল পেয়েছি। ডাবলসটাও আমার আর ঐহিকার খুব, এবারও দুটো টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তো ঐহিকা নেই, এটা আমার জন্য খুবই একটা অসুবিধাজনক ব্যাপার। এবং ঐহিকা ভীষণ ভাবে ইন্টারন্যাশনালেও খুব এফেক্টিভ, তো ঐহিকা নেই এটা আমার মানে ব্যক্তিগত ভাবে আমার খুবই খারাপ লাগছে। তার কারণ আমি আমাদের মানে আশা ঐহিকা থাকলে হয়তো আমাদের আরো বেটার হতে পারতো।
1: ঐহিকার সাথে তোমার এই যে জুটির কথা আমরা প্রায় অনেকেই জানি, শ্রোতা বন্ধুরাও জানেন, এটা ঠিক কবে থেকে মানে কোন সময় থেকে তোমরা একসঙ্গে ডাবলস খেলা শুরু করছো?
2: কোন সময় থেকে বলতে, আমরা ছোট থেকে একই একাডেমিতে প্র্যাকটিস করতাম নৈহাটিতে। তো তারপরে আস্তে আস্তে আমরা নর্মাল ভাবেই আমরা আমি আর ঐহিকা বলাবলি করছিলাম যে চল আমরা খেলি এরকম। তো আমি যখন সিনিয়র ইন্ডিয়া টিমে ঢুকে, তারপর পরই ঐহিকা সিনিয়র ইন্ডিয়া টিমে ঢোকে, তো আমরা নর্মালি এমনি বলাবলি করছিলাম যে চল একটা টুর্নামেন্টে খেলে দেখি হয় কিনা। তো আমরা এইভাবেই মজার ছলে আর কি নামও দিয়েছিলাম, এবং সেই টুর্নামেন্টে আমরা ভালো খেলি, আমরা মেডেল পাই। তো তারপর থেকে আমরা বললাম যে চল তাহলে এটা প্রফেশনালি ভাবে নেওয়া যাক জিনিসটা, ডাবলসটা। তো সেই থেকেই আমাদের আমার আর ঐহিকার আর কি খেলা শুরু, এবং আস্তে আস্তে এত সাফল্য।
1: ভারতের জন্য যে টিম যাচ্ছে এশিয়ান গেমসে, টিমের ওপর তোমাদের আস্থা কতটা, এবং কোথাও কি মনে হচ্ছে যে টিমটা আরো স্ট্রং করা যেত, বা কোথাও কোথাও উইকনেস রয়েছে যে জায়গাগুলোকে তোমরা অ্যাড্রেস করতে চাইছো?
2: আমার মনে হয় যে সবাই এখন খুব ভালো খেলছে, তো সবাই ভীষণ ভাবে প্রিপেয়ার্ড হচ্ছে, এবং সবাই প্রিপেয়ার্ড মেন্টালি ভাবেও, কেননা এশিয়ান গেমস এ যে কটা টিম যায় সবকটা টিমই খুব স্ট্রং টিম। আমি তো খুবই আশাবাদী যে যাতে আমরা হার্ট ফেল্ট মানে প্রচন্ড চেষ্টা করবো যাতে একটা ইন্ডিয়াকে মেডেল এনে দিতে পারি।
1: সব থেকে কঠিন প্রতিপক্ষ কারা হতে চলেছে বলে মনে হচ্ছে?
2: কঠিন তো চায়না, চায়না খুবই কঠিন, কোরিয়া আছে, তারপর চাইনিজ টাইপেই আছে, মানে এশিয়ান কান্ট্রি সবই ভালো।
1: বর্তমানে পশ্চিমবঙ্গ এবং ভারতের সার্বিক টেবিল টেনিসের ছবি,
2: টেবিল টেনিস তো আমি বলবো আগে থেকে এখন প্রচন্ড ভাবে পপুলার হয়েছে, প্রচুর ছেলে মেয়ে এখন টেবিল টেনিস খেলে। টেবিল টেনিস খেলতে গেলে প্রচুর হার্ডওয়ার্ক লাগবে, প্রচুর এখন প্রচন্ড টাফ হয়ে যাচ্ছে, সবাই ভীষণ ভাবে ভালো খেলছে।
1: মোটামুটি ডায়েট কিভাবে মেনটেন করতে হয়?
2: ডায়েটিশিয়ান থাকে, তো তারা যেভাবে বলবেন আমরা সেইভাবেই খাই। তারপরে তো মেন্টাল ট্রেনিং হয়, মেন্টালি অনেক স্ট্রং হতে হয়, প্রচন্ড ভাবে ফিটনেস করতে হয়, যেহেতু এত ফ্লেক্সিবল, এত কুইক গেমটা টেবিল টেনিস। প্র্যাকটিস করতে হয় প্রচুর, তারপরে ভালো মানে এক্সপেক্ট করা যায় যে হ্যাঁ আমি ভালো খেলবো।
1: টেবিল টেনিসের বাইরে আর কি কি খেলা দেখার সুযোগ হয়?
2: ব্যাডমিন্টন খুব ভালো লাগে আমার, আমি ব্যাডমিন্টন দেখি, সুইমিংটা একটু দেখি, বাট ব্যাডমিন্টন, ক্রিকেট ভীষণ ভাবে দেখি আমি।
1: খেলার দুনিয়ার বাইরে বেরিয়ে যখন অবসর সময় পাও কি করো, কি কি করতে ভালো লাগে?
2: গান শুনি ভীষণ, এখন গান শুনতে খুব ভালোবাসি, ঘুমাই খুব মানে ওটা, আর ফ্যামিলির সাথে টাইম কাটাই।
1: ক্রীড়াঙ্গনের শ্রোতা বন্ধুদের জন্য কি বলবে তোমাদের আপকামিং ইভেন্ট নিয়ে, অর্থাৎ এশিয়ান গেমস নিয়ে, একটু ছোট্ট করে সংক্ষেপে যদি বলো?
2: সবাই প্রে করুন যাতে আমরা ইন্ডিয়ার হয়ে আরো মেডেলস জিততে পারি, এবং সবাই আশীর্বাদ করুন যাতে আমি যতদিন সামনে, যেরকম এশিয়ান গেমস থেকে আমরা কিছু একটা করে আসতে পারি।
1: অনেক অনেক ধন্যবাদ সুতীর্থা তোমাকে এবং আমাদের সঙ্গে থাকার জন্য। শ্রোতা বন্ধুরা আপনারা সকলেই শুনলেন, আমাদের সঙ্গে ছিলেন সুতীর্থা, সুতীর্থা মুখোপাধ্যায়, স্বনামধন্য টেবিল টেনিস প্লেয়ার তো বটেই। আসন্ন এশিয়ান গেমসে আমরা সকলেই চাইবো সুতীর্থারা সবাই সকলে মিলে যেন এশিয়ান গেমসে খুব খুব সফল হয়, এবং অবশ্যই ভারতের পদক তালিকায় আরও কিছু উজ্জ্বল মুহূর্ত তারা তৈরি করতে পারে।
0: এতক্ষণ শুনলেন টেবিল টেনিস কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ বিজয়ী সুতীর্থা মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণ বিতান্দে, সম্পাদনা অভিরূপ পাল, প্রযোজনা হর্ষ পাণ্ডে। এবার সরাসরি চলে যাব আর একটা অবাক করা খবর। যখন কিদাম্বি শ্রীকান্ত চায়না মাস্টার্স থেকে বেরিয়ে যাচ্ছেন তখন ভারতের জন্য বোধহয় হতাশাই ছিল, কিন্তু না, শুক্রবার ডেনমার্কের কিম অ্যাস্ট্রপ ও অ্যান্ড্রেস স্কারুপ র্যামিউসেনকে 21-13, 16-21, 21-18 গেমে হারিয়ে সেনজেনে অনুষ্ঠিত বিডব্লিউএফ ওয়ার্ল্ড টুর সুপার 750 ইভেন্ট চায়না মাস্টার্সে ভারতীয় পুরুষ ডাবলস জুটি সাত্বিক সাইরাজ রঙ্কি রেড্ডি ও চিরাগ শেঠি টানা চতুর্থ সেমিফাইনালে প্রবেশ করেছে। চতুর্থ বাছাইরা পরবর্তী রাউন্ডে মালয়েশিয়ার জুটি নূর আজরিন ও তান ওয়ি কিয়ংয়ের মুখোমুখি হবেন, যাঁরা ইন্দোনেশিয়ার ষষ্ঠ বাছাই জুটি সাবার করিয়ামান গুতামা ও মোহ ইস্পাহানিকে 21-17, 16-21, 21-19 গেমে হারিয়েছেন। মে মাসে সিঙ্গাপুর ওপেন জেতার পর এই প্রথম সাত্বিক ও চিরাগ কোনো টুর্নামেন্টে সেমিফাইনালে উঠেছেন। গত মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে বাদ পড়ার পর থেকে তারা খেলার বাইরে ছিলেন। প্রথম গেমের হতাশাজনক পারফরম্যান্সের ধাক্কা ড্যানিশ জুটি বেশ দ্রুতই সামলে নিয়েছিল এবং দ্বিতীয় গেমে তাদের বড় কোনো ব্যবধান তৈরিই হতে দেয়নি। বিরতির সময় সাত্বিক ও চিরাগ যখন 11-10 পয়েন্টে সামান্য এগিয়েছিলেন তখনই বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। 15-15 স্কোরে অ্যাস্ট্রপ ও র্যামিউসেন পরপর 3টি পয়েন্ট জিতে বেশ বড় ব্যবধানে এগিয়ে যান। শীঘ্রই ডেনিসরা 4টি গেম পয়েন্ট পায় এবং প্রথমটি কাজে লাগিয়ে খেলাটিকে নির্ণায়ক গেমে নিয়ে যান। নতুন করে আত্মবিশ্বাস ফিরে পেয়ে ডেনিস জুটি 6-3 এবং 9-6 গেমে 3 পয়েন্টের লিড ধরে রাখে এবং বিরতির সময় তারা 11-9

গেমে এগিয়ে যায়। 10-14 গেমে পিছিয়ে থেকে ভারতীয় জুটি দুইবার প্রতিপক্ষের সাথে ব্যবধান কমানোর চেষ্টা করলেও ইউরোপীয় শাটলাররা সবসময় নাগালের বাইরে ছিলেন। তবে সাত্ত্বিক ও চিরাগ অবশেষে শটের একটি র্যালির মাধ্যমে 17-17 সমতা ফেরান, যা ছিল ম্যাচটির দীর্ঘতম র্যালি। অল্প সময়ের মধ্যেই ভারতীয়রা 3টি ম্যাচ পয়েন্ট পেয়েছিল এবং তৃতীয়টি কাজে লাগিয়ে 70 মিনিটের দীর্ঘ রোমাঞ্চকর ম্যাচটির অবসান ঘটায়। এই ছিল সাত্ত্বিক চিরাগ জুটির একটা ইতিহাস সৃষ্টি করার কয়েক পদক্ষেপ দূরে সেমিফাইনালের জয়। এবার সরাসরি চলে যাব আজকের দিনে। আজকের দিনে কিন্তু প্রজ্ঞান ওঝা, ভারতীয় ক্রিকেটার, তার জন্মদিন। আবার ওদিকে ফুটবলার বুকায়ো সাকার জন্মদিন, কিন্তু তার সঙ্গে জন্মদিন জেমিমা রড্রিক্সেরও, ভারতীয় মহিলা ক্রিকেটের উদীয়মান তারকা। জেমিমা রড্রিক্স বর্তমানে ভারতীয় মহিলা ক্রিকেট দলের এই অন্যতম উজ্জ্বল তারকা, তার আজ জন্মদিন। তার অসাধারণ ব্যাটিং শৈলী, কৌশলগত দক্ষতা এবং মাঠের ভেতরে দুরন্ত ফিল্ডিং তাকে আন্তর্জাতিক ক্রিকেটে এক অনন্য পরিচিতি দিয়েছে। তরুণ প্রজন্মকে ক্রিকেট খেলায় অনুপ্রাণিত করতে জেমিমার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2001 সালের 5ই সেপ্টেম্বর, অর্থাৎ আজকের দিনেই তার জন্ম। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি তার ছিল গভীর আগ্রহ। শুধু ক্রিকেট নয়, তিনি রাজ্যস্তরের ফিল্ড হকি খেলোয়াড় হিসেবেও পারদর্শিতা দেখিয়েছেন। তবে শেষ পর্যন্ত তিনি ক্রিকেটকেই নিজের প্রধান পেশা হিসেবে বেছে নেন।

মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আন্তর্জাতিক টি টোয়েন্টি ও একদিনের ম্যাচে তার অভিষেক ঘটে। ওপেনিং ব্যাটার হিসেবে আত্মপ্রকাশ করলেও পরবর্তীতে দলের প্রয়োজন অনুযায়ী মিডল অর্ডারেও তিনি নিজেকে সফলভাবে মেলে ধরেন। বিশেষ করে স্পিন বোলারদের বিরুদ্ধে তার চমৎকার ফুটওয়ার্ক এবং কভার ড্রাইভ প্রশংসনীয়। 62টি একদিনের ম্যাচে 1810 রান, 126টি টি টোয়েন্টি ম্যাচে করেন 2732 রান। সেই চেমিমা রড্রিক্সের আজকে জন্মদিন। তার সঙ্গে বাংলাদেশের বিখ্যাত ক্রিকেটার মোহাম্মদ রফিকেরও আজকে জন্মদিন। টেস্ট ও ওডিআইতে তিনি ভারতের বিরুদ্ধে অভিষেক ঘটান। 33টি টেস্ট ম্যাচে তিনি 1059 রান সংগ্রহ করেন এবং 100টি উইকেট নেন। 125টি ওয়ানডে ম্যাচে 1191 রান সংগ্রহ করেন, উইকেট নেন 125টি। মোহাম্মদ রফিক 1970 সালের আজকের দিনেই অর্থাৎ 5ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। এ তো গেল জন্মদিনের কথা। এবার যদি ঘটনার কথা বলি, 1973 সালে আজকের দিনেই ওয়েস্ট ইন্ডিজ 1 উইকেটে পরাজিত হয়েছিল ইংল্যান্ডের কাছে তাদের প্রথম ওয়ানডে ক্রিকেট ইন্টারন্যাশনাল ম্যাচে। এই ছিল আজকের দিনে। আর এই মুহূর্তে স্টুডিওই ঘড়ির কাঁটা বলছে সময় একদমই শেষের দিকে, তাই আর নতুন করে কোনো খেলার খবর নেই। তবে হ্যাঁ, আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, কেমন লাগছে ক্রীড়াঙ্গন জানাতে পারেন aircolkatasports@gmail.com এ ইমেল করে। এছাড়াও যেমনটি প্রথমবার বলেছিলাম, আকাশবাণী স্পোর্টস কলকাতার একটি ফেসবুক পেজ আছে, যেটা আপনারা সকলেই জানেন। বিভিন্ন খেলাধুলার খবর, তার সঙ্গে বিভিন্ন ভিডিও, বিশেষজ্ঞদের মতামত, সেগুলোকে আপনারা লাইক করছেন, শেয়ার করছেন এবং কমেন্ট করছেন। কমেন্ট অবশ্যই করবেন, কারণ তার মাধ্যমেই আপনাদের মতামতটাও কিন্তু আমাদের অর্থাৎ ক্রীড়াঙ্গনের জানা হয়ে যাবে। আজ ক্রীড়াঙ্গন এখানেই শেষ করছি।

0: এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন অঙ্কুর কুণ্ডু। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন ক্ষেত খামারের কথা।
1: শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। কৃষক বন্ধুরা, বিশেষ করে দেশ বিদেশ এবং আমাদের সারা ভারতবর্ষ, সেই সঙ্গে রাজ্যের তো বটেই, যেহেতু এখন আমাদের সারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানগুলি আপনারা শুনেন, তাই বিশেষ করে যারা নার্সারি করেন এই সমস্ত মানুষ আমাদের দেশে নানান প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং নার্সারিটা আজকালকার দিনে একটা বেশ বড় মুনাফার একটা ব্যবসা। এই নারকেল বা তার সমগোত্রীয় যে বৃক্ষ রয়েছে সুপারি, সেটার যদি নার্সারি হোক বা আপনি ঘরোয়াভাবে সামান্য জায়গাতে যদি একটু চাষ করতে পারেন বা তার চারা তৈরি করতে পারেন, তাহলে কিন্তু বিশেষজ্ঞদের মতে সামান্য জায়গায় অল্প দিনে অধিক লাভ পেতে পারেন। হ্যাঁ, আজকের আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আপনাদের সঙ্গে ভাগ করে নেব আমাদের বিশেষজ্ঞদের পরামর্শ। আজকের আমাদের আলোচনার বিষয় লাভজনকভাবে নারকেল ও সুপারির চারা তৈরি। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন যুগ্ম উদ্যান পালন অধিকর্তা ডক্টর সমরেন্দ্রনাথ খাড়া। ডক্টর খাড়া, আপনাকে আকাশবাণীতে স্বাগত জানাই।
2: নমস্কার।
1: আর সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আমি শুরুতেই যে কথা একটু আপনার থেকে জানতে চাইব, যে নারকেল এবং সুপারির চারা তৈরির কথা আমরা আলোচনা করতে চলেছি, তার আগে যদি একটু পরিসংখ্যান পেতে চাই, আমাদের রাজ্যে নারকেল ও সুপারি গাছের পরিসংখ্যা বা এখান থেকে যারা চাষাবাস করছেন বা আমাদের রাজ্যের হাল হকিকত ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে কেমন রয়েছে?
2: হ্যাঁ, পশ্চিমবঙ্গ রাজ্যে নারকেল প্রায় 33,000 হেক্টর জমিতে বর্তমানে চাষ হচ্ছে, এটা 2023-24 পরিসংখ্যান। আর উৎপাদন হচ্ছে প্রায় 290,000 টন। সেক্ষেত্রে সুপারি আমাদের এখানে

0: হচ্ছে প্রায় ১৩,০০০ হেক্টার এলাকায়, আর উৎপাদন হচ্ছে প্রায় ২৫,০০০ টন। আর এই এলাকা দিন দিন কিন্তু বাড়ছে, নারকেলই বলুন আর সুপারি বলুন। তার কারণ হচ্ছে অত্যধিক লাভজনক বলে, আর তার থেকেও বেশি এর চারা তৈরি মানে অল্প পরিশ্রমে অল্প আয়াসে ছোট্ট জায়গায়, যাদের ভূমিহীন কৃষক রয়েছেন বা এ রয়েছেন তাদের যদি ছোট্ট জায়গা থাকে সেখানেও কিন্তু এই সুপারি নারকেলের চারা তৈরি করে একদম অনেক বেশি লাভবান হতে পারেন
1: দেশ। তাহলে আমরা একটা পরিসংখ্যান পাবার চেষ্টা করলাম, সেই সঙ্গে আপনি আরো একটা জুড়ে দিলেন যে কেন আমাদের নারকেল সুপারি চারা তৈরির দিকে আমাদের কৃষক বন্ধুরা ঝুঁকবে। এবারে আমরা তাহলে মূল আলোচনায় আসি যে নারকেল, আমি একটা ধাপে ধাপে যাব, নারকেলের প্রথমে নারকেলের দিকটা দেখছি তারপরে পরে সুপারিতে আসবে। যদি নারকেলের চারা তৈরি করতে হয় তার জন্য একজন কৃষক বন্ধুর প্রাথমিক প্রস্তুতি কি হবে?
0: হ্যাঁ, প্রাথমিক প্রস্তুতি হচ্ছে যে একটা বীজতলা তৈরি করা। সেই বীজতলাটা হবে সাধারণ যে জমি রয়েছে তার থেকে ৩ ইঞ্চি বা ৪ ইঞ্চি উঁচু করে বীজতলাটা তৈরি করতে হবে। এবারে সেই বীজতলাটা ৩ ফিট মানে চওড়া হবে। এবার চাষির যতটা জমি আছে লম্বাটা কত করবে চাষির জমির ওপর নির্ভর করবে, সেটা ১০ ফুটও হতে পারে, ১০০ ফুটও হতে পারে, কোনো অসুবিধা কিছু নেই। আর এই ৩ ফুট চওড়া হওয়ার কারণ হচ্ছে যে সে এই প্রান্ত থেকে হাত বাড়িয়ে মাছ পর্যন্ত পরিচর্যা করতে পারবে, আবার উল্টো পাশ থেকেও পরিচর্যা করতে পারবে, আর যত লম্বা হবে তত সেই মতো হবে। আর ওই জমিটা যেন একটু পরিশোধিত হয়, মানে যাতে উই পোকা বা অন্য কোনো রোগ জীবাণুর না থাকে, সেই জন্য ওই বীজতলাটাকে একটু সূর্যের রোদ খাইয়ে মাটিটাকে কুপিয়ে ভালো করে একটু সুস্থ সবল করে নিয়ে মানে বীজতলা।
1: সেক্ষেত্রে কি ওই মাটিটা শুধুমাত্র রোদ খাওয়ালেই পরিশোধিত হয়ে যাবে না কিছু রাসায়নিক বা জৈব এরকম কিছু ব্যবস্থা নিতে হবে?
0: হ্যাঁ, আমরা সবসময় চাইবো কি না অতিরিক্ত খরচ না করে অল্প খরচে কিভাবে করা যায়। আমাদের এই প্রকৃতির মুক্ত এই যে সূর্যের কিরণ, এই সূর্যের তাপটাকে কাজে লাগালেই হবে। খুব সহজ পদ্ধতি কি জানেন তো, সেটা হচ্ছে যে মাটিটা কুপিয়ে নিয়ে তাতে জল ছিটিয়ে দিয়ে সাদা মানে এই যে স্বচ্ছ পলিথিন আছে সেই পলিথিন দিয়ে ঢাকা দিয়ে দেয়া। এইবারে মানে সূর্যের রোদ ওর ভেতরে ঢুকবে, ঢুকে আর ওর ভেতরে যে জীবাণু বা ইত্যাদি কীট পতঙ্গের বা রোগ জীবাণু আছে সেগুলো নষ্ট করবে। আরেকটা হচ্ছে কি, মাঝে মাঝে ওই পলিথিনটা তুলে আবার একটু জল ছিটিয়ে দিয়ে আবার মানে ধরুন চাপা দিতে হবে, তাতে কি হবে মানে ওই জল পেয়ে ওই জীবাণুগুলো বা এগুলো তার মানে অঙ্কুরোদ্গম বা কিছু হবে, আবার ওই রোদে আবার নষ্ট হয়ে যাবে। আর এই যে প্রাকৃতিক সূর্যের আলোকে দিয়ে এই বীজতলাকে একদম শোধিত করা যায়, অন্য কোনো কেমিক্যাল বা কিছুতে আমরা যাব না।
1: একদম, খুব প্রাকৃতিক উপায়, এবং এবছর তো আমাদের প্রাকৃতিক চাষের উপরে জোর দেওয়া হচ্ছে।
0: একদম
1: প্রকৃতির শক্তিকে কাজে লাগিয়ে যদি এরকম বীজ শোধন করা যায় বা বীজতলা শোধন করা যায় সেটা তো মানে একদম সোনায় সোহাগা কৃষক বন্ধুদের কাছে, যেহেতু একদম খরচা নেই। বেশ, এটা খুব সুন্দর পরামর্শ দিলেন আমাদের শ্রোতা বন্ধু বা কৃষক বন্ধু যারা শুনছেন তাদের কাজে লাগবে। এবারে বলুন, বীজতলার জন্য মাটি শোধন হয়ে গেল, এর পরবর্তী পদক্ষেপ?
0: এর পরবর্তী পদক্ষেপ হচ্ছে যে সুস্থ সবল বীজ সংগ্রহ করতে হবে। কারণ হচ্ছে যে কোনো গাছের মূল এ হচ্ছে সুস্থ সবল বীজ, সে ক্ষেতি ফসল বলুন আর এই ফসলই বলুন। এক্ষেত্রে নারকেলের একটা সুস্থ সবল বীজ আমাকে জোগাড় করতে হবে। কিরকম মানে গোল বা লম্বাটে হবে কিন্তু একটু ভারী হবে, এবং হচ্ছে অন্তত ২৫ থেকে ৪০ বছরের পুরানো গাছের নারকেল নিতে হবে, যে গাছের ফলন অত্যধিক হয়। আর আমাদের দেশি মানে গাছের বীজ যদি সংগ্রহ করা যায় তাহলে সব থেকে ভালো হয়, এবং যার ছোবড়াটা একদম একদম মানে ঠিকঠাক মানে আছে এইরকম চারা এই মানে বীজকে নারকেলের বীজকে আমাদের সংগ্রহ করতে হবে।
1: বেশ, এবারে এই যে সমস্ত গাছে দীর্ঘদিন ধরে দীর্ঘদিনের গাছ এবং সেখানে প্রচুর পরিমাণে ফলন হওয়ার কথা বলছেন, সেই গাছ থেকে নারকেলটা সংগ্রহ করলেন, এটা থেকে কিভাবে বা চারা তৈরি প্রসেসিংয়ে যাবে?
0: হ্যাঁ, বীজ সংগ্রহ হলো। এবারে আমরা প্রথমেই বলেছি যে ৩ ফুট চওড়া এবং লম্বা যেমন জায়গা অনুযায়ী, এই মানে সাধারণ মাটি থেকে উঁচু যে জমিটা তার উপরে আপনার নারকেলগুলোর মানে বোটার দিকটা যেটা সেইটার দিকটা ওপর দিকে রেখে আপনার হচ্ছে এই ২ ইঞ্চি তফাতে তফাতে আপনার নারকেলগুলোকে বসাতে হবে।

0: বীজতলাতে, আর একটু হেলিয়ে বসাতে হবে, মানে ধরুন একদম খাড়া করে মানে বীজটা না বসিয়ে একটু হালকা মানে ধরুন মানে বেঁকিয়ে মানে বসাতে হবে। এর কারণ হচ্ছে যদি একদম খাড়া করে বসাই তাহলে মানে সহজে চারাটা তৈরি হয়ে যাবে, আর যদি একটু বাঁকা করে বসাই গাছটা বেরোতে তার একটু মানে শক্তি সঞ্চয় করতে হবে, সেই তখন চারাটা হচ্ছে খুব শক্তিশালী হবে। তো এইভাবে মানে বসাতে হবে, আর বসানোর সময় অতি অবশ্যই উইপোকা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তারপরে হচ্ছে ধরুন পচন রোগ লাগার সম্ভাবনা থাকে, এইগুলোর জন্য আপনার ব্যবস্থাপনা নিতে হবে। তার জন্য হচ্ছে রোগনাশক ব্যবহার করতে হবে, রোগনাশক হিসাবে এখন কার্বেন্ডাজিম এবং হচ্ছে ম্যানকোজেবের মিশ্রণ ওষুধ বাজারে বিক্রি হচ্ছে, সেটা 1.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে এই নারকেল বসানোর পরে একটা স্প্রে করে দিতে হবে। আর হচ্ছে উইপোকা নিধনের জন্য বা আক্রমণ যদি না হয় তার প্রতিরোধক ব্যবস্থা হিসাবে উইপোকা নাশক বাজারে বহু ওষুধ পাওয়া যায়, সেই নিয়ে একটু ছড়িয়ে দিতে হবে। আর এই গাছ বীজগুলো বসানোর পরে ঝাড়ি দিয়ে হালকা সেচ দিতে হবে। আরেকটু উপায় হচ্ছে যদি নারকেল পাতা থাকে তাহলে এই যে বীজ বসানো হলো এই বীজ বসানোর পরে এই নারকেল পাতা যদি চাপা দিয়ে দেওয়া যায় তাহলে অতিরিক্ত রোদ লাগবে না এবং একটা অনুকূল পরিস্থিতি তৈরি হবে এবং নারকেলের কলা বেরোতে শুরু করবে, মানে নতুন চারা বেরোতে শুরু করবে।
1: কিন্তু আমাদের গ্রাম বাংলার বুকে যদি আমরা দেখি কখনো কখনো ইভেন আমার নিজের বাড়িতেও যে নারকেল যেটা বাড়িতেই থাকে সেটা বাড়িতেই কোথাও একটা রেখে দেওয়া হলো, সে অটোমেটিক সেখান থেকে গাছ বের হচ্ছে, তারপরে সেটাকে নিয়ে পুকুর পাড়ে বা যেখানে বসিয়ে দেওয়া হয়। এটা তো ঠিক সঠিক পদ্ধতি নয়, সে তো শুকনো জায়গায় থেকে সেখান থেকে যে বীজ উৎপাদন হচ্ছে এই বীজটা তো বোধহয় খুব একটা শক্তিশালী হলো না।
0: না, এটা মাটি পেতে হবে, তার মূলটা মাটিতে প্রবেশ করতে হবে, তাহলে মূল সহ আমার ওইটা হবে। আর ওই যেটা আপনার বাড়িতে যেটা হলো ওটাকে আপনি মাঠেই নিয়ে যাবেন কিন্তু অনেক বেশি সময় নেবে, কিন্তু এই বীজতলাতে কি হচ্ছে মানে শিকড় সহ আপনার গাছটা তৈরি হচ্ছে, আপনি সেইটা নিয়ে গিয়েই মানে সরাসরি বসাতে পারছেন। আর কৃষক ভাইদের আরেকটু বলবো যে ওই বীজতলাতে করছেন, বীজতলা যেমন করেছেন করেছেন, এখন পলিথিন প্যাকেট পাওয়া যায় অনেকটা টবের মতো, সেই পলিথিন প্যাকেটের মধ্যে যদি ওই কেঁচো সার এবং হচ্ছে অন্যান্য পাতা পচা সার তার সাথে যদি আরো জৈব সার মিশিয়ে প্যাকেট ভর্তি করে ওই প্যাকেটের ভিতরেই যদি নারকেলের বীজটা বসিয়ে দেয়া যায় তাহলে হচ্ছে কি সহজে চারাটা আপনি পরিবহন করতে পারবেন এবং চারার কোয়ালিটিও কিন্তু অনেকটা ভালো হবে, পুষ্টি পাচ্ছে এবং সহজে আপনি মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে নিয়ে চলে যেতে পারবেন। এটা কিন্তু একটা সহজ পদ্ধতি।
1: ঠিক, এবারে ধরুন চারা লাগানোর উপযুক্ত যদি সময়টা বলি,
0: হ্যাঁ
1: কোন সময় লাগাবেন
0: তারা? হ্যাঁ, আমরা অন্যান্য ফসলের ক্ষেত্রে বর্ষাকালকে চারা তৈরির আদর্শ সময় ভাবি, একমাত্র গোলাপ হচ্ছে শীতকালে করার কথা বলি। এক্ষেত্রে এই সুপারি বা নারকেল চারা বসানোর বা নার্সারি তৈরি করা বা বেডে দেওয়ার ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত, এটা হচ্ছে আদর্শ সময়।
1: ডিসেম্বর থেকে মে মাস
0: পর্যন্ত,
1: বিশেষ করে নারকেল বা সুপারি নার্সারি যারা করতে চান এই সময়টাকে তারা বেছে নিতে হবে তাদেরকে, এবং প্রস্তুতি তো বলছেন আপনি কিভাবে হবে। এবারে বসানোর ঠিক কতদিন পরে সেখান থেকে কলা বেরোবে বা সেটা আবার অন্যত্র মূল জমিতে বা যেখানে তিনি বসাতে চাইছেন বা বিক্রয়যোগ্য হতে পারে?
0: হ্যাঁ, সেটা হচ্ছে যে একটা চাষি ভাইদের অনুরোধ করব, এই যতদিন এই বীজতলাটা রয়েছে ততদিন কিন্তু নজরদারি করতে হবে, কোনো রোগ লাগলো কিনা, কোনো পোকা লাগলো কিনা, উই লাগলো কিনা, আর নিয়মিত কিন্তু জলসেচটা দিতে হবে। জল কিন্তু প্রাণ, জল ঘাটতি হলেই কিন্তু চারা বলবান হবে না এবং সঠিক হবে না, আপনি যে আশা নিয়ে লাভ করবেন ভাবছেন সেটা কিন্তু হবে না, সেইটা কিন্তু জলসেচটা নিয়মিত দিতে হবে, বুঝে পরিবেশ পরিস্থিতি বুঝে। আচ্ছা, এই যদি আপনার পরিচর্যা বা সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে ধরুন 10 থেকে 12 মাসের মধ্যে একটা আদর্শ নারকেল চারা তৈরি হবে বিক্রয়যোগ্য,
1: মানে মোটামুটি
0: একটা বছর সময় লাগবে, কমেও করতে পারে যায় যদি ঠিকমতো পরিচর্যা আপনার হয়, 8 থেকে 10 মাসের ভেতরেও হতে পারে। আর যদি বলেন আদর্শ নারকেল চারার কথা বলছি সেটা কি না, ধরুন উপযুক্ত শিকড় তৈরি হয়েছে, গাছের কাণ্ডটা তৈরি হয়েছে এবং তিন চারটে পাতা খুলতে শুরু করেছে, কিন্তু ফেটে যায়নি। একটা ধরুন পাতা ফেটেছে আর অন্যগুলো হচ্ছে ফাটেনি, জাস্ট বেরিয়েছে। এইগুলো হচ্ছে আদর্শ চারা। আর যদি ধরুন নারকেলের পাতা মানে চারটে পাঁচটা ফেটে গেছে, সেটা কিন্তু উপযুক্ত নয়। তাতে মর্টালিটি রেট মানে মারা যাওয়ার প্রবণতা বা বিভিন্ন রোগ পোকার আক্রমণ হওয়ার প্রবণতা খুব বেশি হয়।
1: কিন্তু যে সমস্ত আমরা দেখি গ্রামেগঞ্জে বিভিন্ন মেলাতে হোক বা বিভিন্ন এই ধরুন রথের মেলাতে প্রচুর পরিমাণে এরকম নারকেল বা সুপারি চারা বিভিন্ন গাছের চারা পাওয়া যায়, সেখানে তো দেখা যায় যে আপনার গাছগুলো বেশ বড়ই হয়ে গেছে, গোড়াতে নারকেলটা রয়েছে লেগে সেগুলোই বিক্রয় করার জন্য নিয়ে আসা হয়েছে এবং সেগুলো মানুষ কিনছে। তা এগুলো কি আদর্শ চারার মধ্যে পড়ছে?
0: আদর্শ চারার মধ্যে পড়ছে না। তা আপনার হচ্ছে সব থেকে আদর্শ চারা হচ্ছে ওই ধরুন এক বছরের মাথার যেগুলো হচ্ছে, আর কাণ্ডটা পরিষ্কার, শিকড় ভালো আছে, নারকেলের ছোবড়া সহ আছে, এবং হচ্ছে ওই রকমই একটা ধরুন পাতা ফেটেছে আর অন্য পাতাগুলো মানে এখনো ফাটেনি এই অবস্থায়। তা ওই চারাগুলো নিয়ে গিয়ে বসালে যে হবে না তা নয়, কিন্তু দেখা যায় দেখবেন বেশ কিছু নারকেল গাছ শুকিয়ে গেছে, হলুদ হয়ে গেছে, মারা গেছে, তাতে নষ্ট।
1: বাস্তব উদাহরণ বলেছেন, বাস্তব কথা বলেছেন। এটা তো গেল নারকেল গাছের কথা। এবার আমরা একটু সুপারিতে আসি। সুপারির ক্ষেত্রে বীজতলা তৈরি করার কি একই রকম পদ্ধতি?
0: প্রায় একই রকম, কোন রকম মানে কোনো পরিবর্তন নয়। বরং এই একটা ছোট্ট 3 ফুট বা এই ধরুন 10 ফুট একটা জায়গার মধ্যে এই সুপারি চারার এখন ব্যাপক চাহিদা, এবং সুপারিও খুব দামে বিক্রি হচ্ছে আমাদের দেশে। এই মানে পত্রপত্রিকায় দেখা যাচ্ছে যে ধরুন থাইল্যান্ড থেকে মানে এসে আমাদের দেশে চোরাপথে ঢুকছে বা কিছু হচ্ছে। তো যাই হোক, প্রচুর চাহিদা। তা এই যে 3 ফুট বা 10 ফুট এইরকম জায়গায় এই সুপারি যদি ঘন করে বসিয়ে চারা তৈরির জন্য রাখা হয়, তাহলে কম করে 30,000-45,000 টাকা রোজগার আছে।
1: মানে
0: এই ধরুন ওই 8-12 মাসের মধ্যে, আট থেকে
1: মানে ওইটুকু জায়গায় এক বছরের মধ্যে,
0: এক বছরের মধ্যে 30-35,000 টাকা এবং বীজ যদি সুস্থ, সবল এবং রোগমুক্ত এবং হচ্ছে পরিপক্ক এবং উন্নত জাতের হয়, একদম সুস্থ মা গাছ থেকে বীজ সংগ্রহ করতে হবে।
1: বেশ, এক্ষেত্রে সুস্থ মা গাছ যেটা বললেন সেটা কিভাবে চিনবেন?
0: আচ্ছা, সুস্থ মা গাছ বলতে যে যে সুপারি গাছের ধরুন গাছের মাথাটা একটু গোল টাইপের হয়, পাতাগুলো ধরুন একদম রাউন্ড হয়ে রয়েছে, ধরুন পাতাগুলো নিচের দিকে ঝুলে পড়েনি বা পাতাগুলো খাড়া খাড়া হয়ে হয়নি, এবং বাঞ্চ মানে সুপারির যে বাঞ্চ সেগুলো বেশ মজবুত এবং বেশ অনেক ফলন হয়েছে, এবং ফলগুলো মানে প্রত্যেকটা সাইজটা বড় এবং তার খোসাও বেশ মানে একদম মানে সুদৃঢ়ভাবে আছে, হ্যাঁ, সেই গাছ এবং তাতে রোগ নাড়া কিচ্ছু নেই, সেই সুপারিকে আমাদের নির্বাচন করতে হবে।
1: এবারে সুপারি চারাগুলো সংগ্রহ করলেন, একদম ওই যে আপনার কথা মতো যে সুস্থ সতেজ চারা সংগ্রহ করলেন, এদের বসানোর পদ্ধতি কিরকম?
0: আচ্ছা, এই চারা বসানোর জন্য আপনার ধরুন সরাসরি মানে বীজতলা থেকে চারা তুলেই কিন্তু বসালে হবে না। তার কারণ হচ্ছে এই চারাগুলোকে তুলে একদিন বা দুদিন একটু হার্ডেনিং যাকে বলে মানে করে নিয়ে তারপরে বসাতে হয়। এবারে হচ্ছে বসাতে গেলে নির্দিষ্ট দূরত্বে, দূরত্ব কিন্তু মানে মেনটেন করতেই হবে, সেটা নারকেলই বলুন এবং সুপারি। আমরা অনেক সময় ভুল করি, একদম বেড়ার মতো করে আমরা সুপারি বসিয়ে দিই, দেখতে ভালো লাগে, কিন্তু একটা গাছের পাতার সাথে আর একটা গাছের পাতা লাগলে তার পর্যাপ্ত তার সূর্যালোক পায় না। তারপরে ধরুন গাছের গোড়ার যে সার, জল, দুজনের মানে মধ্যে প্রতিযোগিতা চলে, তার ফলে কি কেউই উপযুক্ত খাবার পায় না, উপযুক্ত সূর্যালোক পায় না, তার ফলে উপযুক্ত ফলন হয় না। সেই জন্য আমাদের সুপারির ক্ষেত্রে কম করে মানে ধরুন 8 ফুট দূরে দূরে, কম করে 8 ফুট দূরে দূরে, আর পারতপক্ষে যদি ঘন করতেই হয় তাহলে 6 ফুট দূরে দূরে মানে গর্ত খুলে, এবং এই গ্রীষ্মকালে কিন্তু বসাতে হবে। গ্রীষ্মকালে কি, যখন এক পশলা দু পশলা বৃষ্টি আসছে তখন আগে থেকে গর্ত খুঁড়ে রাখতে হবে, সেই গর্ত খুঁড়ে তাতে হচ্ছে পথ

0: পচা জৈব সার বা ধরুন কেঁচো সার বা পচা গোবর সার, এবং তার সাথে এই এক মুঠো এনপিকে বা কিছু সার, বিশেষ করে পটাশ সার দিয়ে ওই গর্ততে ভরে দিয়ে এবং গাছকে মাঝখানে বসিয়ে দিয়ে আর গাছের গোড়া মাটিটা গোড়ালি দিয়ে বা হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে চেপে চেপে দিতে হবে। কারণ আমরা কি হয় গাছটা বসিয়ে দেব না, আর গাছটা যে বসানো হচ্ছে সেই সুপারিটা এবং গাছের অংশটা তৈরি হয়েছে ওটা যেন মাটির লেভেলে থাকে, কাণ্ড যেন মাটির নিচে না চলে যায়, আবার সুপারিটা বা নারকেলটাও যেন বাইরে বেরিয়ে না থাকে, মাটির লেভেলে যেন থাকে, এবং খুব ভালো করে চেপে দিতে হবে। আর তা না হলে ধরুন জাস্ট হচ্ছে আপনি বসালেন এবং মাটি চাপা দিয়ে দিলেন, তাহলে কি হবে আপনার ওখানে জল ঢুকবে বাতাস ঢুকবে, গাছটা কিন্তু প্রতিষ্ঠিত হবে না,
1: গোড়া পচে
0: যাবে এবং গাছটা প্রতিষ্ঠিত হবে না। তো সুতরাং গাছের গোড়াটা খুব ভালো করে চেপে চেপে দিতে হবে, আর যেহেতু বর্ষাকাল একটু মাটিটা উঁচু করে দিতে হবে যাতে গাছের গোড়াটায় জল না দাঁড়ায়। আবার বর্ষা চলে গেলে করতে হবে কি, একটু ওইটাকে বেসিন মতো করে দিতে হবে যাতে জল দিতে পারা যায়, কিন্তু বর্ষাকালে উঁচু করে গোড়াটা উঁচু করে যাতে গড়িয়ে চলে যায়।
1: ঠিক আচ্ছা, যারা নার্সারি করছেন বা এই যে সুপারি গাছের আমরা বারবার বলছি যে অল্প পরিসরে অল্প সময়ে বেশি লাভ পাওয়ার জন্য, সেক্ষেত্রে একজন কৃষক বন্ধু তার যদি সামান্য জায়গা থেকে তিনি কি পরিমাণের সুপারি হোক বা নারকেল হোক সেখান থেকে কতটা পরিমাণের খরচা হতে পারে আর তার সেখান থেকে কি পরিমাণ তিনি লাভ পেতে পারেন?
0: আচ্ছা, তো ধরুন এই একটা 3 ফুট বাই 10 ফুটের যে বীজতলার কথা বললাম, এই বীজতলা তৈরি বা ইত্যাদি করার জন্য নিজের যদি লেবার হয় তাহলে তো কোনো খরচ ধরছি না, তবু তার লেবার চার্জটাকে ধরছি, এবং ধরুন জৈব সার হিসাবে কেঁচো সার বা পচা গোবর সার হিসাবে ধরছি, আর বীজ মানে ধরুন বীজ সুপারি সেই তার কেনা ধরছি, এই সব মিলিয়ে ধরুন আপনার যদি 1000-2000 টাকার মতো গড় আমি ধরছি, বিভিন্ন জায়গার বাজার দর আবার আলাদা সেইটা। এবারে হচ্ছে সেই যখন চারা তৈরি হবে প্রতি চারা বিক্রি করে আপনার হচ্ছে ধরুন ওই এক বছরের মাথায় প্রায় গড়ে আপনার ধরুন 35-40 হাজার টাকা আপনার রোজগার হবে, খরচ খরচা বাদ দিয়ে।
1: এবার আমরা প্রত্যেকটা চাষের ক্ষেত্রে যাই চাষ করি না কেন সেখানে আমাদের কি হয় একটা রোগ পোকার আক্রমণের ব্যাপার থাকে, কৃষক বন্ধুদের যেটা মাথা ব্যথার প্রধান কারণ যে সমস্যা হলো গাছে রোগ লাগলো কিন্তু প্রতিকার করতে পারছেন, অথচ আমার একটা ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছে, যে আশা নিয়ে তিনি করেছেন সেটা তিনি পাচ্ছেন, যে ধরুন সুপারি বলুন বা নারকেল, এক্ষেত্রে কি কি রোগ হতে পারে এবং তার প্রতিকার করবেন কি?
0: এক্ষেত্রে যখন নারকেল চারা অঙ্কুরোদ্গম হয়েছে তখন হচ্ছে যখন চারাটা বের হচ্ছে তখন কিছু পচন রোগ লাগতে পারে, পচা গোড়া পচা মানে তার যে অঙ্কুরোদ্গম হচ্ছে পচা রোগ হতে পারে, পাতা বেরোলো পাতায় মানে বাদামি স্পট না বাদামি স্পট মানে দাগ রোগ, হ্যাঁ দাগ রোগ লাগতে পারে, আর হচ্ছে যে পোকা হিসাবে আপনার হচ্ছে এই পাতা খাওয়া পোকা পাতা কাটা পোকা এটা হতে পারে। আবার অনেক সময় এই চারা ধরুন যদি দীর্ঘদিন মানে বীজতলাতে থেকে যায় তাহলে হচ্ছে ওই পাম উইভেল যেটাকে বলি আমরা মানে নারকেলে পোকা নারকেলি পোকা লাল বাদামি রঙের একটা পোকা হয়, আবার একটা গন্ডারে পোকা হয়, যদিও গন্ডারে পোকা হচ্ছে আপনার বড় গাছে লাগে, হ্যাঁ তা এই দুটো পোকাও কোনো ক্ষেত্রে চলে আসতে পারে। আর সব থেকে হচ্ছে বীজতলাতে হচ্ছে উই পোকার উপদ্রবটাই মেন, এই উই পোকার উপদ্রবটাই মেন। তা এই উই পোকা লাগা থেকে রক্ষা পাওয়ার জন্য বাজারে উই নাশক বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামের ওষুধ পাওয়া যায়, সেই ওষুধ নিয়ে আপনার হচ্ছে এই নারকেলের যে বীজ ওই অংশে আপনার স্প্রে করতে হবে, অথবা গুঁড়ো ওষুধ পাওয়া যায় গুঁড়ো ওষুধ
1: ছিটিয়ে আপনার ওই বীজতলাতেই দিতে হবে নাকি যেটাতে লেগেছে?
0: না বীজতলাতেই দিতে হবে, কারণ হচ্ছে ওই উই পোকা মানে তুরো মানে সর্বত্র আক্রমণ করতে শুরু করবে, মানে পুরো বীজতলাতেই দিতে হবে, এটা সুপারির ক্ষেত্রেও বটে।
1: তাহলে শুধুমাত্র উই পোকার আক্রমণটা যদি প্রতিহত করা যায়,
0: হ্যাঁ মানে বীজতলার ক্ষেত্রে সুরক্ষা পাবে। আর রোগের ক্ষেত্রে যেগুলো বললাম মানে আপনার হচ্ছে এই পচন রোগ, তারপরে ধরুন পাতায় দাগ রোগ আসছে, আর এখন হচ্ছে যে এই জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন রকম ছত্রাক মানে একাধিক ছত্রাকের আক্রমণ হচ্ছে, এই পচন রোগ করছে একাধিক ছত্রাক বা এই ধরুন পাতায় দাগ রোগ হচ্ছে সেটার জন্য মানে একাধিক ছত্রাক থাকতে পারে বা একটাও ছত্রাক থাকতে পারে,

0: তা আমরা যদি সম্মিলিত মানে মানে ছত্রাকনাশক ব্যবহার করি, তাহলে আমার এক কাজে সব কাজ হতে পারে। সেই জন্য কার্বেন্ডাজিম এবং ম্যানকোজেবের মিশ্রণের ওষুধ মানে রোগনাশক বাজারে অনেক কোম্পানির অনেক রকম নামে বিক্রি হয়, সেগুলো 1.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। এই স্প্রে করার সময় একটু বলি কৃষক ভাইদের, এই ওষুধগুলা জলের সাথে মানে আঠা টিকা সেইটা একটা ব্যবহার করা জরুরি। তাহলে হচ্ছে এই যে আপনার এত দামি রোগনাশক ব্যবহার করছেন, তাহলে হচ্ছে এইটা কার্যকারিতাটা অনেক বেশি হবে। অর্থাৎ আপনার ওই এক ব্যারেল জলের মধ্যে এক পাউচ, একটা পাউচ মানে যে ওষুধগুলা জলের সাথে আঠা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় ছোট ছোট পাউচ, সেই পাউচ মিশিয়ে নিন, নিয়ে স্প্রে করুন। আর নারকেল পাতাতে তো কি কিরকম তেল যেন লাগানো হয়েছে, মোম যেন লাগানো রয়েছে, আপনার জল গিলেই ছিটকে বেরিয়ে চলে আসবে। যদি এই ওষুধগুলা জলের আঠা মিশিয়ে নেওয়া যায়, তাহলে হচ্ছে বা যাকে স্টিকার বা স্প্রেডার বলে সেইটা কার্যকারিতাটা বাড়বে, ওষুধগুলা জলও কাজে লাগবে। আর যে বিভিন্ন রকমের ছত্রাকের আক্রমণ হচ্ছে, সেই ছত্রাকের আক্রমণকে প্রতিহত করা যাবে, যাতে পচন রোগ না থাকে বা পাতায় দাগ না থাকে। যদি পাতায় দাগ হয় তাহলে চারাটা ভালো দামে বিক্রি হবে না, সুন্দরভাবে বিক্রি হবে না। এইটা
1: বেশ, আপনি বিক্রির কথাই যখন বললেন, তাহলে এটা বলুন যে আমাদের কৃষক বন্ধুরা যারা এই নার্সারি তৈরি করেছেন বা চারা তৈরি করেছেন, সেখান থেকে যে পরিমাণে চারা তিনি উৎপাদন করলেন, এবারে বিক্রয় করবেন কোথায়, মার্কেটটা কোথায় আছে?
0: হ্যাঁ, এই এখন হচ্ছে ধরুন মানে বিভিন্নভাবে কৃষি মেলা বা কৃষি প্রদর্শনী বা বিভিন্ন রকম জায়গায় হচ্ছে, সেই কৃষি মেলা, সরকারি খামারও কিছু কেনে, সরকারি দপ্তর কেনে, তারপরে এখন ফার্মার্স প্রোডিউসার কোম্পানি তৈরি হয়েছে তারা কেনে, বিভিন্ন হচ্ছে বেসরকারি উদ্যোগ মানে হচ্ছে এনজিও আছে তারা কেনে সেই সব, এবং বর্তমানে তো ডিজিটালের যুগ, অনলাইনে
1: এখন
0: অনলাইনে এইটার ব্যবসাটা একদম, এবং তার জন্য সোশ্যাল মিডিয়ায় তার বিজ্ঞাপন দিয়ে একদম সুন্দরভাবে বিক্রি করার জায়গা আছে।
1: বেশ, আমাদের আলোচনার হয়তো আরো অনেক কিছু প্রশ্ন থাকতে পারে আমাদের শ্রোতা বন্ধুদের, কিন্তু ঘড়ি কাঁটা বলছে না, আমাদের আর বেশি এগোনো যাবে না, এখানে থামতে হবে। আজকের আমরা আলোচনা করছিলাম যে লাভজনকভাবে নারকেল এবং সুপারির চারা তৈরি, আর এ বিষয়ে এতক্ষণ বিস্তারিতভাবে সুন্দরভাবে বুঝিয়ে বললেন তার বিভিন্ন দিক পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন যুগ্ম উদ্যান পালন অধিকর্তা ডক্টর সমরেন্দ্রনাথ খাড়া। ডক্টর খাড়া, আপনাকে অশেষ ধন্যবাদ, আজকের মতো নমস্কার জানাই।
0: নমস্কার।
1: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী।
2: এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান ক্ষেত খামারের কথা। ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ প্রযোজনায়।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন শোনান।
1: এখন জানিয়ে দেব সেপ্টেম্বর মাসে বুধ সকালের চিঠি লেখার বিষয়।
2: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয়, বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয়, বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-এর মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।
3: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com, maitrwebandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribandhu23@gmail.com, maitrwebandhu maitribandhu23@gmail.com।

0: মৈত্রী পূজার তরঙ্গে পরবর্তী অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। মৈত্রী পূজার তরঙ্গে শুরু হচ্ছে আপনার স্বাস্থ্য।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয়, রক্তাল্পতা রুখতে পুষ্টি। এই নিয়ে একটি কথিকা বলছেন পুষ্টিবিদ শ্রীপর্ণা রায় বর্মন।
2: বর্তমানে আমাদের দেশে রক্তাল্পতার সমস্যা যে হারে বাড়ছে তা আমাদের রীতিমতো ভাবিয়ে তুলেছে। ছোট শিশু, বিশেষত 5 বছর বয়স পর্যন্ত, কিশোরী কন্যা, সন্তান সম্ভবা ও প্রসূতি মহিলা, এদের একটা বিরাট অংশই রক্তাল্পতার শিকার। সহজ ভাষায় বলতে গেলে, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে সেই অবস্থাকে রক্তাল্পতা বলে। আসুন জেনে নিই রক্তাল্পতার লক্ষণগুলি কি কি। যেমন, ফ্যাকাশে চেহারা, চোখের কোল, জিভ, ঠোঁট ও হাতের তালু ফ্যাকাশে হয়ে যাওয়া, অল্প পরিশ্রমেই হাঁপিয়ে যাওয়া, বুক ধড়ফড় করা, মনোসংযোগের অভাব, খিদে কমে যাওয়া, মাথা ঘোরা ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, এইসব সমস্যা হয়ে থাকে। গুরুতর রক্তাল্পতায় হাতের নখ চামচের মতো হয়ে যায়, তার থেকে মুখ ও পা ফুলেও যেতে পারে। রক্তাল্পতা নানা কারণে হতে পারে। মূলত আমাদের দেশে রক্তাল্পতার প্রধান কারণ হল খাবারে আয়রন, ফোলিক অ্যাসিড, ভিটামিন সি ও প্রোটিনের ঘাটতি। এছাড়াও ম্যালেরিয়া, জিয়ার্ডিয়া, কৃমির সংক্রমণ, বিশেষত হুকৃমি, আমাশা, অশ্ব, অপরিচ্ছন্ন পরিবেশ, এইসব সমস্যার জন্য রক্তাল্পতা হতে পারে। মহিলাদের ঘন ঘন সন্তান হলে রক্তাল্পতা হওয়ার আশঙ্কা থাকে। সন্তান সম্ভবা মহিলা রক্তাল্পতায় ভুগলে কম ওজনের সন্তান, মৃত সন্তান, প্রসব, এমনকি মায়ের নিজেরও মৃত্যুর আশঙ্কা থাকে। তবে দেখা যাক পুষ্টিজনিত কোন কোন সমস্যা রক্তাল্পতার জন্য দায়ী। আমাদের দেশে শস্যজাতীয় খাবারই বেশি খাওয়া হয়। শস্যজাতীয় খাবারে ফাইটিক অ্যাসিড ও অক্সালিক অ্যাসিড থাকে, যা খাদ্যে থাকা আয়রন শরীরে শোষণে বাধা দেয়, ফলে শরীরে আয়রনের ঘাটতি হয়। এছাড়াও ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন সবুজ শাকসবজি, ডিম, দুধ, ডালজাতীয় খাবার ও ভিটামিন সি, যা শাকসবজি, লেবুজাতীয় ফল, আমলকি, পেয়ারা, টমেটো, পাতিলেবু এইসবে থাকে, এর অভাবেও খাবারের আয়রন শরীরে ঠিকমতো শোষিত হতে পারে না। তাই আপনার প্রতিদিনের খাবারে যথেষ্ট পরিমাণে সবুজ শাকসবজি যেমন নোটে, পালং, সজনে, পুঁই, ফুলকপির পাতা, কচুর শাক, খেজুর, গুড়, অঙ্কুরিত ছোলা মুগ, চিড়ে মুড়ি, ছোলার ছাতু, বরবটির বীজ, সয়াবিনের বড়ি, ছোট মাছ, গেরি গুগলি, চীনাবাদাম ও ভিটামিন সি সমৃদ্ধ মৌসুমি ফল রাখুন। এগুলির সাথে প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী আয়রন ফোলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়া উচিত ও প্রতি 6 মাস অন্তর কৃমিনাশক ওষুধ খান। দেখা গেছে সন্তান সম্ভবা মায়ের খাবারে যথেষ্ট আয়রন থাকলে শিশু জন্মাবার সময় মায়ের থেকে তার শরীরে ভালো পরিমাণ আয়রনের সঞ্চয় নিয়েই জন্মায়, যা 4 থেকে 6 মাস বয়স পর্যন্ত শিশুর শরীরে রক্ত তৈরি করতে সক্ষম। তাই 6 মাস বয়স থেকে তাকে মায়ের বুকের দুধের সাথে ঘরে তৈরি আয়রন সমৃদ্ধ পরিপূরক আহার দেওয়া উচিত। কিছু প্রচলিত ধারণা আছে, যেমন কাঁচকলা, থোর, মোচা, ডুমুর খেলে শরীরে রক্ত তৈরি হয়, কিন্তু এই ধারণাটি সঠিক নয়, কারণ এগুলিতে এমন কিছু উপাদান থাকে যা শরীরে আয়রন শোষণে বাধা দেয়। তাই রক্তাল্পতায় ভুগলে এই খাবারগুলি না খাওয়াই ভালো। আবার খাবার খাওয়ার 1 ঘন্টা আগে বা পরে চা বা কফি খাবেন না। চা ও কফিতে থাকা ট্যানিন ও ক্যাফিন শরীরে খাবারের আয়রন শোষণে বাধা সৃষ্টি করে। সবুজ শাকপাতা খাওয়ার সময় পাতিলেবু মিশিয়ে খেলে শরীরে আয়রনের শোষণ বাড়ে। শরীরে আয়রনের অভাবে শিশুদের বুদ্ধির বিকাশ ও স্বাভাবিক বাড়বৃদ্ধি ব্যাহত হয়, ফলে পরবর্তী পর্যায়ে তারা পড়াশোনায় মনোসংযোগ করতে পারে না, যা তাদের ভবিষ্যতের উপরও কুপ্রভাব ফেলে। রক্তাল্পতার সবচেয়ে বিপজ্জনক দিকটি হল এতে মানুষের স্বাভাবিক কর্মক্ষমতা কমে যায়, যা তার পারিবারিক, সামাজিক ও দেশের আর্থিক উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। বর্তমানে ভারত সরকার দৈনিক প্রয়োজনীয় খাদ্য চাল, আটা, তেল, নুন ও দুধে অনুপুষ্টি উপাদান মিশিয়ে তাদের পুষ্টিমূল্য বাড়ানোর উদ্যোগ নিয়েছেন। এর ফলে রক্তাল্পতার মতো সমস্যাও কমানো যাবে বলে আশা করা যায়। রক্তাল্পতার সাথে যেহেতু আমাদের দেশের উন্নয়ন বা প্রগতি প্রত্যক্ষভাবে জড়িত, তাই রক্তাল্পতাকে অবহেলা না করে সময় মতো ব্যবস্থা নিন।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন একটি কথিকা যার শিরোনাম ছিল রক্তাল্পতা রুখতে পুষ্টি। কথিকাটি বললেন পুষ্টিবিদ শ্রীপর্ণা রায় বর্মন। আপনার স্বাস্থ্য আজ এ পর্যন্তই।
0: এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন জানিয়ে দেব আকাশবাণী মৈত্রীর আজকের অর্থাৎ শনিবারের 5ই সেপ্টেম্বরের দ্বিতীয় অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা হয়েছে ভারতীয় সময় দুপুর 3:30। ভারতীয় সময় সন্ধে 7:00 শুনবেন দরজা গান। পরিবেশনায় থাকবেন প্রভাস হালদার ও সহশিল্পীবৃন্দ। 7:45 শুনবেন নস্টালজিয়া। নস্টালজিয়ায় আজ শুনবেন অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন সুতপা চট্টোপাধ্যায়। রাত 8:15 শ্রবণী। শ্রবণীতে আজ প্রথমে শুনবেন রম্য রচনা, পরিবেশন করবেন অনিরুদ্ধ গঙ্গোপাধ্যায় এবং পরে শুনবেন স্বরচিত কবিতা পাঠে থাকবেন জহর সেন ও সংযম পাল। রাত 9:00 শুনবেন অনুষ্ঠান কথায় গানে। কথায় গানে অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সঙ্গে থাকবেন সৃজিতা রায়। রাত 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা। রাত 9:45 আলোর সন্ধানে। আলোর সন্ধানে আজ শুনবেন অটিস্টিক মানুষদের প্রতিবন্ধকতা ও তাদের সুযোগ। উপস্থাপনায় থাকবেন সৌরভ গুপ্ত। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন দূরপাতে। রাত 10:15 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের আসরে আজ শুনবেন সেতার। পরিবেশন করবেন শিল্পী কল্যাণজিৎ দাস। রাগ, যোগ এবং শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন সন্দীপ ঘোষ। রাত 10:45 শুনবেন উপমহাদেশের খবর। রাত 11:00 শুনবেন হারানো দিনের গান। হারানো দিনের গান নিয়ে আপনাদের সঙ্গে থাকবেন সৃজিতা রায়। রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। জানিয়ে দিলাম আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45-এ বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz-এ অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
2: মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন তরজা গান, পরিবেশনায় প্রভাস হালদার ও সহশিল্পীবৃন্দ।
3: এখন শুনবেন তরজা গান, পরিবেশন করছেন প্রভাস হালদার ও সহশিল্পী বৃন্দ।

0: এতক্ষণ শুনলেন তরজা গান, পরিবেশন করলেন প্রভাস হালদার ও সহশিল্পী বৃন্দ।
1: শুনছিলেন অনুষ্ঠান তরজা গান, অনুষ্ঠানটি শেষ হল আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: মৈত্রী পূজার তরঙ্গে এখন শুনবেন লোকগীতি। লোকগীতির আসরে প্রথম গানটি শুনবেন শিলাজিতের কণ্ঠে।

গানটি শুনছিলেন শিলাজিতের কণ্ঠে, শুনছেন লোকগীতি। লোকগীতির আসরে পরের গানটি শুনবেন শ্যামল গায়নের কণ্ঠে।

লোকগীতির অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি বলেছেন উন্নত মানের শিক্ষাদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। শিক্ষকদের পাঠ্যপুস্তকের গণ্ডি পেরিয়ে ছাত্রছাত্রীদের জীবন গড়ার পাশাপাশি তাদের শৈশবকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে আরও বড় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সুপ্রিম কোর্ট আইন, বিচার ও আইনি শিক্ষার ওপর একটি মাসিক বক্তৃতামালা শুরু করতে চলেছে। ত্রিপুরায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু হয়েছে। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1344। এ পর্যন্ত 13,000-এরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। আফ্রিকান ইউনিয়ন বিশ্বজুড়ে মানচিত্র তৈরির নতুন পদ্ধতি সংক্রান্ত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের একটি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন উন্নত মানের শিক্ষাদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। শিক্ষক দিবস উপলক্ষে নতুন দিল্লিতে আয়োজিত 2026 সালের জাতীয় শিক্ষক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, যে সমাজ শিক্ষকদের সম্মান করে সেই সমাজই প্রকৃত অর্থে প্রগতিশীল। আমাদের সংবিধানের উল্লিখিত সকলের জন্য সমান সুযোগের আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষা হল সবচেয়ে কার্যকর মাধ্যম। শিক্ষকদের ধারাবাহিক উদ্যোগের জন্যই প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ছুট ছাত্রছাত্রীদের হার ন্যূনতম করা সম্ভব হয়েছে।
1: হামারে সংবিধান মে নিহিত অবসর কি সমানতা কে আদর্শ কো কার্যরূপ দেনে কা সবসে প্রভাবী মাধ্যম শিক্ষা হে। হামারে দেশ মে প্রাইমারি স্কুল ড্রপ আউট রেট 12 বর্ষ পেলে লগভগ 4.5% থা। আব এ ড্রপ আউট রেট নেহি কে বরাবর হে। এ উপলব্ধি শিক্ষকোঁ কে প্রয়াসোঁ সে সম্ভব হো সকি হে। ইস রাষ্ট্রীয় সফলতা কে লিয়ে মে সবি শিক্ষকোঁ বহুত বহুত বধাই দেনা চাহুঁগা।
0: রাষ্ট্রপতি নারী অধিকার ও শিক্ষার প্রসারে সাবিত্রীবাঈ ফুলের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন। বিদ্যালয় স্তরের শিক্ষাই হল সামগ্রিক শিক্ষা ব্যবস্থার ভিত্তি। তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের বুদ্ধিবৃত্তিক, শারীরিক ও নৈতিক বিকাশের ওপর গুরুত্ব দেওয়ার মাধ্যমে শিক্ষকরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মেধাবী ছাত্রছাত্রী ও দায়িত্বশীল নাগরিক গড়ে তুলতে পারেন। শ্রীমতী মুর্মু আজ জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করেছেন 27টি রাজ্য, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারের 6টি সংস্থার 48 জন স্কুল শিক্ষক এই পুরস্কার গ্রহণ করেন। এছাড়া রাষ্ট্রপতি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও পলিটেকনিকের 21 জন শিক্ষক ও ফ্যাকাল্টিকে জাতীয় পুরস্কার দেন। পশ্চিমবঙ্গ থেকে যে 2 জন এবছর জাতীয় শিক্ষকের সম্মান পেলেন তারা হলেন জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের সরকারি মডেল স্কুলের ভূগোলের শিক্ষক শান্তনু পাত্র এবং পূর্ব বর্ধমানের শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী। ত্রিপুরার সাবরুমের পিএম শ্রী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের রঞ্জন দেবনাথ সম্মানিত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষকদের পাঠ্যপুস্তকের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের জীবন গড়ার পাশাপাশি তাদের শৈশবকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে আরও বড় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল এবছরের জাতীয় শিক্ষক পুরস্কার বিজয়ীদের সঙ্গে আলাপচারিতার সময় তিনি একথা বলেন। সামাজিক মাধ্যমে শিক্ষকদের সঙ্গে সেই আলাপচারিতার কিছু মুহূর্ত তুলে ধরার সময় প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, শিক্ষকদের নিশ্চিত করতে হবে যেন প্রতিটি ছাত্রছাত্রীর ভেতরে শিশুসত্তা বেঁচে থাকে, সেজন্য তাদের নিজেদের ভেতরে শিশুসত্তাটিকেও বাঁচিয়ে রাখতে হবে।
2: পুরো শিক্ষা জগত সে কহনা চাই হমে পহলে সে জাদা কিতাবো সে বাহার নিকল করকে সিলেবস সে বাহার নিকল করকে বচ্চো কি জিন্দগি মে ঘুসনা পড়েগা। বচপন মরনে নেই দেনা চাই আর বচপন বনায়ে রাখনে কা সবসে বড়া কাম টিচার কর সক টিচার কা কাম হ্যায় কি উসকে ভিতর কা বচপন বনা রহে।
0: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আগামীকাল 4 দিনের সফরে আসাম, মেঘালয়, মণিপুর এবং অরুণাচল প্রদেশে যাবেন। এই সফরে তিনি ঐতিহাসিক, জাতীয় এবং সামাজিক দিক থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের পাশাপাশি একাধিক শিক্ষা ও সাংস্কৃতিক কর্মসূচিতে অংশ নেবেন। সফরের প্রথম দিন উপরাষ্ট্রপতি আসামের গুয়াহাটিতে গীতানগর কলেজের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন। সুপ্রিম কোর্ট আইন, বিচার ও আইনি শিক্ষার ওপর একটি মাসিক বক্তৃতামালা শুরু করতে চলেছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, সংশ্লিষ্ট বিষয় সম্পর্কিত গুরুত্বপূর্ণ ও সমসাময়িক মামলাগুলি নিয়ে আলোচনা এবং মতবিনিময়ের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। ওয়ান ইম্পর্ট্যান্ট আইডিয়া এভরি মান্থ বা প্রতি মাসে একটি গুরুত্বপূর্ণ ধারণা, এই ভাবনায় বেঞ্চ, বার, শিক্ষাজগৎ, আইন জগতের বিশিষ্ট ও তরুণ আইনজীবীরা একত্রিত হবেন। তারা আইনি ব্যবস্থা এবং বৃহত্তর সমাজ উভয়ের জন্যই প্রাসঙ্গিক বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। প্রধান বিচারপতি এই বক্তৃতামালার বিষয়বস্তু, বক্তা নির্বাচন এবং সামগ্রিক বিন্যাসের সিদ্ধান্ত নেবেন। প্রতিটি পর্বে একটি সমসাময়িক তাৎপর্যপূর্ণ বিষয়কে প্রাধান্য দেওয়া হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, শিলালিপি, সামুদ্রিক বাণিজ্য অথবা গণিত চর্চা, প্রতিটি ক্ষেত্রে ভারত নিজের ঐতিহ্য নিয়ে গবেষণার মাধ্যমে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। নতুন দিল্লিতে ডক্টর এস এল ভৈরাপ্পা স্মারক বক্তৃতায় তিনি বলেন, ঔপনিবেশিক মানসিকতা থেকে বেরিয়ে আসার অর্থ হল ঐতিহাসিক নথিপত্র সংগ্রহ করে সেগুলির গবেষণা বাড়ানো, আরও বেশি ভাষাকে অন্তর্ভুক্ত করা এবং দেশের অতীত সম্পর্কে পণ্ডিতদের মতামতকে গুরুত্ব দেওয়া। ভারত এখন আত্মবিশ্বাসী হয়ে উঠেছে এবং নিজেদের ঐতিহ্য নিয়ে গবেষণার জন্য আর কারোর অনুমতির অপেক্ষা সে করে না। সেনাবাহিনীর গয়ার অফিসার্স ট্রেনিং একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে শর্ট সার্ভিস কমিশন টেকনিক্যাল এন্ট্রির চতুর্থ ব্যাচের ক্যাডেটদের অফিসার হিসেবে কমিশন দেওয়া হয়। এই কুচকাওয়াজের মাধ্যমে 253 জন অফিসার ক্যাডেট তাদের প্রশিক্ষণ শেষ করেন। তারা ভারতীয় সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অন্তিম পাগ অতিক্রম করেন। এসএসসি টেক মেন 65 ব্যাচের এই কোর্সে 218 জন পুরুষ এবং এসএসসি টেক উইমেন 36 কোর্সের 35 জন মহিলা অফিসার ক্যাডেট প্রশিক্ষণ পেয়েছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ত্রিপুরায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর এর কাজ আজ থেকে শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে প্রশিক্ষণ ও নানা ধরনের পরিকল্পনা গ্রহণের কাজ শুরু হয়েছে। 15 সেপ্টেম্বর থেকে 14 অক্টোবর পর্যন্ত চলবে বাড়ি বাড়ি যাচাইয়ের কাজ। ওই সময় বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের মধ্যে নির্ধারিত ফর্ম বিতরণ করবে এবং পূরণ করা ফর্ম সংগ্রহ করে নির্বাচন কমিশনের নির্ধারিত অ্যাপে আপলোড করবেন। এবছরের 1 অক্টোবরের কে বয়সের ভিত্তি ধরে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে 21 অক্টোবর। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর 21 অক্টোবর থেকে 20 নভেম্বর পর্যন্ত দাবি ও আপত্তি জানানো যাবে। এরপর 19 ডিসেম্বর পর্যন্ত সেই দাবি ও আপত্তিগুলির শুনানি করে সমস্যার নিষ্পত্তি করা হবে। চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা প্রকাশিত হবে 23 ডিসেম্বর। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে নিউ ফারাক্কায় লাইনে ভূমিধসের কারণে 2 দিন উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব রাজ্যের ট্রেন চলাচল বিঘ্ন ঘটার পর আজ আবারও স্বাভাবিকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি আকাশবাণীকে জানিয়েছেন, ইতিমধ্যেই হাওড়া থেকে নিউ জলপাইগুড়িগামী শতাব্দী এক্সপ্রেস সহ অন্যান্য ট্রেন যাত্রা শুরু করেছে। বিহারের বিভিন্ন অঞ্চল বন্যা কবলিত। গঙ্গাসহ কয়েকটি নদীর জল বিভিন্ন জায়গায় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তার জন্য প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধার কাজ জোরদার করেছে। পাটনার গান্ধীঘাট, বাঁকাঘাট ও পান্দার অঞ্চলে গঙ্গার জলস্তর সর্বোচ্চ বিপদসীমার উপর দিয়ে বইছে। কমিউনিটি কিচেনে 120,000-এরও বেশি দুর্গতকে খাবার সরবরাহ করা হয়েছে। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,344। ক্ষতিগ্রস্ত 8টি জেলায় উদ্ধার কাজ অব্যাহত। প্রায় 5,000 মানুষ এখনও নিখোঁজ। এ পর্যন্ত 13,000-এরও বেশি মানুষকে উদ্ধার

করা হয়েছে। নোয়াকোট জেলায় চারতলা একটি বাড়ির ধ্বংসস্তূপের নিচে 10 দিন আটকে থাকার পর 60 বছর বয়সী এক মহিলাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। চিকিৎসার জন্য তিনি এখন হাসপাতালে। অনেক মৃতদেহ বিকৃত অবস্থায় উদ্ধার হওয়ায় নেপাল কর্তৃপক্ষ এখন নিহতদের শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার সহায়তা নিচ্ছে। আফ্রিকান ইউনিয়ন এইউ এর চেয়ারপারসন মাহমুদ আলী ইউসুফ বিশ্বজুড়ে মানচিত্র তৈরির ক্ষেত্রে মার্কেটের প্রজেকশনের বদলে ইকুয়াল আর্থ কার্টোগ্রাফিক প্রজেকশন ব্যবহার সংক্রান্ত রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের একটি প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। উল্লেখ্য, মার্কেটের প্রজেকশনে মহাদেশীয় ভূখণ্ডের আকৃতি যথাযথভাবে উপস্থাপিত হতো না। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ প্রথাগত বিশ্ব মানচিত্রের পরিবর্তে এমন একটি মানচিত্র গ্রহণের পক্ষে ভোট দিয়েছে যেখানে আফ্রিকার প্রকৃত আয়তন আরও নির্ভুলভাবে ফুটে ওঠে। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের আজ গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। রাষ্ট্রপতি বলেছেন, উন্নতমানের শিক্ষাদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। শিক্ষকদের পাঠ্যপুস্তকের গণ্ডি পেরিয়ে ছাত্রছাত্রীদের জীবন গড়ার পাশাপাশি তাদের শৈশবকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে আরও বড় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান নস্টালজিয়া।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান নস্টালজিয়া। আজকের অতিথি অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায়, তাঁর সঙ্গে কথা বলবেন সুতপা চট্টোপাধ্যায়। আজ শুনবেন প্রথম পর্ব।
1: সবাইকে নমস্কার জানিয়ে শুরু করি আজকের অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত, তাকে আমরা অনেকভাবে পরিচয় করাতে পারি, অভিনেতা, গায়ক, পরিচালক, নাট্যকার, কিন্তু তাতেও পরিচিতি সম্পূর্ণ হবে না, আরো আরো অনেক কথা বলার থেকে যাবে। তার চেয়ে বরং বলা ভালো, এ কথা বলে আমার পরিচয় করাতে বেশি ভালো লাগছে। আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এই ঘরের মানুষ, আমাদের প্রাণের মানুষ, অরিন্দম গঙ্গোপাধ্যায়।
2: নমস্কার,
1: আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে।
2: খুব ভালো লাগছে আকাশবাণীর রেকর্ডিং স্টুডিওতে ঢুকে, এটার সঙ্গে আমার বহু নস্টালজিয়া জড়িয়ে, ফলে এই আকাশবাণীর চত্বরে পা রাখা মানে আমার পুরনো স্মৃতি আমাকে অনেক কিছু উস্কে দেয়, সেটা কথা বলতে বলতে আমরা জানবো। আর আপনি যে প্রথমে যে আমার ইন্ট্রোডাকশনটা দিলেন, আমি নিজেকে বলি জ্যাক অফ অল ট্রেডস, মাস্টার অফ নান।
1: না, একেবারেই নয়, একেবারেই নয়, সে তর্কে আমরা এখন ঢুকছি না, ঢুকতে চাই না। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আকাশবাণীর সঙ্গে আপনার সংযোগ প্রত্যক্ষভাবে কবে থেকে শুরু হলো, পরোক্ষ সংযোগ বলছি না, প্রত্যক্ষ সংযোগ?
2: প্রত্যক্ষ সংযোগ কিন্তু খুব ছোটবেলা থেকেই আমার, এখনো মনে আছে তখন খুব ছোট আমি, তো যেরকম সব বাবা মায়ের ইচ্ছে হয়, আমার মাও আমাকে সঙ্গে করে এনে শিশু মহলে, তো আমি কোনো রকমে আমার ভাগ্যে একবার শিখে ছিঁড়েছিল, আমি শুধু ওই অনুষ্ঠানে গেছিলাম আর একটাই কথা বলেছিলাম, তোমার নাম কি? আমার নাম অরিন্দম গাঙ্গুলী। ওইটুকুতেই যে কি আনন্দ যে নামটা বলতে পেরেছি। এই ছোটবেলা থেকে এইটা আমার প্রথম আশা। তারপরে ফোকের শিল্পী হিসাবে আমি অডিশনও দিয়েছিলাম,

এবং একটি মাত্র প্রোগ্রাম পেয়েছি এবং এখনও পর্যন্ত কোনো প্রোগ্রাম পাইনি, কিন্তু একটি মাত্রই প্রোগ্রামে একবার গিয়েছিলাম। এছাড়া তো অদ্ভুতভাবে আকাশবাণীর স্পেশাল প্রোগ্রামে আমি অনেকগুলো আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেগুলো আমি গিয়েছি এবং আমার এখনও মনে আছে স্বাধীনতার ওপর একটা প্রোগ্রাম হয়েছিল, বুদ্ধদা লোকসঙ্গীত শিল্পী, ওঁর সুরে গিয়েছিলাম।

0: দেশে আইল অন্ধার, দেশে আইল অন্ধার, এরকম ধরনের বেশ কিছু কিছু গান ছিল, এখনও আমার মনে আছে। আর আমার একটা ব্যাপার আছে যে আমি এখন হয়তো বুড়ো বয়সে আর অত পারি না, কিন্তু আমি ওই সময় থেকে যা যা গান আমি গেয়েছি অদ্ভুতভাবে তার কথাগুলো আমার মনে থাকে, তো সেই জন্যে সেই স্মৃতি থেকেই আমি গাইতে পারলাম এত তাড়াতাড়ি।
1: আপনি বললেন বটে বুড়ো মানুষ, কিন্তু আমাদের স্মৃতিতে আমরা তো ছোট থেকে আপনাকে দেখছি, শুনতে শুনতে বড় হয়েছি, আপনাকে দেখতে দেখতে আমরা বড় হয়েছি, কিন্তু মনে হচ্ছে সেই সেদিন যেমন দেখেছি আজও আপনি ঠিক হুবহু একই রকম রয়েছেন, যেন এতটুকুও পরিবর্তন হয়নি।
0: খুব ভালো লাগলো কমপ্লিমেন্টটা পেতে, খুব ভালো লাগলো।
1: চারপাশের অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, জগৎ পরিবর্তনশীল, সেই নিয়মে পরিবর্তন হয়েছে, কিন্তু আপনাকে সেই পরিবর্তন।
0: এবং মজার ব্যাপার হচ্ছে যে এই পরিবর্তনটা এটা এত দেখে এসেছি, কারণ ইনফ্যাক্ট ইন্ডাস্ট্রিতে আপনি যে পরিচয়গুলো ইনিশিয়ালি আমার দিলেন, সেই শিল্পী হিসেবে আমি এত ছোটবেলায় এসেছি, আমার যখন 5 বছর বয়স তখন থেকে এসেছি, আমার 60 বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, এটা আমার পেশা, আমার অস্বীকার করতে কোনো দ্বিধা নেই, কিন্তু এটা না একটা নেশার মতো আর এটা কিরম যেন রক্তে জড়িয়ে গেছে। তাই যে বলছেন পরিবর্তনের কথা, সেই পরিবর্তন ধাপে ধাপে ধাপে ধাপে অনেকটাই দেখেছি, জানেন, কোথা থেকে কোথা থেকে কিভাবে কিভাবে পরিবর্তিত হতে হতে হতে আমরা যে জায়গাটায় এসে দাঁড়িয়েছি এখন। এই যখন আমাকে আমন্ত্রণ জানানো হলো আকাশবাণীতে আপনাদের এই অনুষ্ঠানে আসার, আমি হ্যাঁ বলে দিলাম, কারণ আকাশবাণীর সঙ্গে আমার একটা অদ্ভুত, আমি এখানে ঢুকলে, এই স্টুডিওগুলোর মধ্যে ঢুকলেই আমার ভীষণ মনে হয় যে এখানে কত প্রবাদ প্রতিম মানুষেরা, মানে তাদের পায়ের ধুলো এখানে পড়েছে, তো এইগুলো ভাবলে আমি ভীষণ শিহরিত হই। তার কারণ হচ্ছে যে আমি যবে থেকে এই সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত, আমার বিরাট সৌভাগ্য, অভিনয় বলুন, সঙ্গীত জগৎ বলুন, অলমোস্ট সব প্রবাদ প্রতিম শিল্পীদের সঙ্গে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে, তো মানে কি বলবো, তাদের ছায়াগুলো পাই এই আকাশবাণীতে ঢুকলে, এটা একটা আলাদা অনুভূতি। এই অনুভূতিটা আমি বোধহয় কাউকে বোঝাতে পারবো না যে কি অনুভূতিটা হয়।
1: আপনাকে তো যে ওই একই অঙ্গে এত রূপ, এক একটি বিষয় নিয়ে এক একটা পর্ব হয়ে যেতে পারে, কিন্তু আজকে আমরা ভাবনাটাকে আপাতত কেন্দ্রীভূত রাখছি যে বেতারের সঙ্গে আপনার সংযোগ। আপনার তো প্রথম সেই ছোট্টবেলায় এসে আমার নাম অরিন্দম গঙ্গোপাধ্যায় এটা বলার অভিজ্ঞতা হলো, তারপরে আপনি কবে এলেন?
0: তারপরে আমি এসেছি, ওই বললাম যে ওই অডিশন দিতে এসেছিলাম, এবং সেইখানে একটা ঘটনা ঘটেছিল,
1: শুনি
0: ঘটনাটা কি বলা যাবে?
1: হ্যাঁ,
0: আচ্ছা বলে দিই। সেটা হচ্ছে সেই অডিশনে কিন্তু খুব দুর্ভাগ্যজনকভাবে আমি অকৃতকার্য হয়েছিলাম প্রথম অডিশনটায়। এইবারে তখন কিন্তু অলরেডি রেডিওতে আমার গান বাজে,
1: সেটা কি ফোকের অডিশন ছিল?
0: ফোকের অডিশন ছিল,
1: লোকগীতি,
0: লোকগীতি। তার আগে আমার ছোটবেলার একটা যে রেকর্ড, সেটা এখনো বোধ হয় আপনাদের আর্কাইভে আছে, এবং সেটা তো একটা কি বলবো, ওটা তো একটা ইতিহাস, সেটা হচ্ছে ঠাকুরমার ঝুলি।
1: একদম
0: ঠাকুরমার ঝুলি, নীলকমল লালকমল প্রায় ওই বাজতো, সেই প্রোগ্রামটা আপনাদের দুপুরে হতো, তখন বোধ হয় আপনি খুব ছোট। তো যাই হোক, সেই সময় ওই দুপুরে বিভিন্ন রকম গীতিনাট্যের অনুষ্ঠান হতো, ঠাকুরমার ঝুলিও মাঝে মধ্যেই থাকতো, তো তখন ফুল সুইংয়ে এটা চলছে। এবং সব থেকে বড় কথা যে আমি অডিশনে ফেল, আমি যে অডিশন দিই এবং সেটাতেও পাস করি, তারপরে সঙ্গে সঙ্গে একটা প্রোগ্রাম পাই। পরবর্তী সময়ে যেটা হয়েছে, এই স্পেশাল প্রোগ্রামগুলো করতে এসে সেখানে কিন্তু খুব ভালো অভিজ্ঞতা, এবং তারপরে যেটা ঘটলো তখন আপনাদের

0: এফএম চালু হলো,
1: এফএম এর পর্ব আমি আসব, কিন্তু তার আগে আমি মাঝপথে আপনাকে একটু থামাচ্ছি। আমার মনে আছে, তবু আমি আপনার মুখ থেকেই শুনতে চাইছি, এই যে ঠাকুরমার ঝুলি, কোন চরিত্র আপনার কণ্ঠে আমরা শুনেছি একটু বলুন।
0: এটা বিখ্যাত চরিত্র, এক পিঠে ছিল বুদ্ধভূতম, আর এক পিঠে ছিল নীলকমল লালকমল। এই নীলকমলের চরিত্রে আমি গিয়েছিলাম। এটা খুব মজার একটা কাহিনী আছে। কাহিনী আছে কি, তখন আমি মানে ফুল সুইংয়ে অভিনয় করছি, বিভিন্ন ছবিতে অভিনয় করছি, আর তার সঙ্গে তো গানও গাইছি। এই সময় এই ঠাকুরমার ঝুলি, তখন তো কোনো কিছু রেকর্ড করার আগে রিহার্সাল হতো, ভালো মতো রিহার্সাল হতো যাতে গানটা বসে যায়। গ্রামোফোন কোম্পানির রিহার্সাল রুমে, সেই রিহার্সাল রুমে আমার রিহার্সাল হচ্ছে ঠাকুরমার ঝুলি। তো আমার মা কোথা থেকে খবর পেয়েছিলেন যে শ্রদ্ধেয় নচিকেতা ঘোষ, তিনি খুঁজছেন নীলকমলের কণ্ঠ, কিন্তু নীলকমলের কণ্ঠ উনি কিছুতেই পাচ্ছেন না। এবং পরবর্তী সময় আমি সুপর্ণকান্তি ঘোষ, মানে নচিকেতা ঘোষের ছেলে, ও আমার খুব বন্ধু, তো খোকার কাছে শুনেছিলাম যে বাবা প্রায় ডিসাইড করেই ফেলেছিল যে ওটা আমি গাইব। ও লালকমল গিয়েছিল পরবর্তী সময়, কিন্তু তোকে লালকমল গাইতে হবে না, তুই নীলকমল গা, আমি লালকমল অন্য কাউকে দিয়ে গাইয়ে দেবো। এরপরে হঠাৎ আমি গিয়ে হাজির হই নলিন শর্টকাট স্ট্রিটে, গ্রামোফোন কোম্পানির রিহার্সাল রুমে। ও আমাকে দেখে, আমার মায়ের সঙ্গে আগে পরিচয় ছিল, তো বলল, নচিদা ওকে একটু দেখুন। ও অরিন্দম তো সিনেমা করে, ওবার গানও করে নাকি? বলো আপনি একটু দেখে নিন, বলে এসো বসো। পাশে বসালেন, উনি নিজে কিন্তু অসাধারণ গাইতেন, বললেন যে আমার সঙ্গে গাও। দিয়ে ওই গানটা, চাষি ভাই চাষি ভাই।

কোথায় থাকেন রাজা মশাই, বলে দাও। এই যে বলে দাও, এটা আমার সবাই এই করলাম, উনি বললেন আমি আমার নীলকমল পেয়ে গেছি। একটা জিনিস ভাবুন, তখনকার মানুষ কীরকম ছিলেন, উনি কিন্তু প্রায় ডিসাইড করে ফেলেছিলেনই যে নিজের ছেলেকে দিয়ে উনি নীলকমল করাবেন। যেই মুহূর্তে উনি ওনার পছন্দ মতো নীলকমলের গলা পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে কিন্তু ওনার ছেলেকে বাদ দিয়ে আবার লালকমলে ফিরিয়ে দিতে এক মিনিট দ্বিধা করলেন না। এইটা না আমি অভিনয়ের ক্ষেত্রে বা গানের ক্ষেত্রে এই সব মানুষগুলোকে দেখেছি, যে তারা যখন ভেবেছেন যে এই চরিত্রটা বা এই কণ্ঠটা আমার দরকার, সেটা যখন পেয়ে গেছেন তখন ওইটাকেই ব্যবহার করেছেন। এরপরে যখন আমি প্রথম তো রেকর্ডিং স্টুডিওতে গেলাম, অত বড় গ্রামোফোন কোম্পানির রেকর্ডিং স্টুডিও, সে বিশাল বড় ব্যাপার। তখন ওখানে এসি হয়নি, ওই রেকর্ডিং হলে পর্দা টর্দাগুলো নামিয়ে দেওয়া হতো। সেখানে কে বাজাচ্ছেন তবলা? রাধাকান্ত নন্দী। ওই গানটা

0: এই রেকর্ডটিতে এত সব, প্রায় সব প্রয়াতপ্রতিম শিল্পী যারা বাংলার, প্রায় সকলেই ছিলেন, শ্রদ্ধেয় মান্না দে ছিলেন না, কিন্তু এছাড়া প্রায় সবাই ছিলেন। তো এদের সঙ্গে গিয়েছি, আর সেইটা রেডিওতে যখন নিয়মিত বাজত, কত মানুষ যে শুনতেন সেই সময়গুলো। রেডিওর সঙ্গে আমার সংযোগ এত নিবিড়, তার কারণ হচ্ছে আমি আমার শিল্পী জীবনের বাইরেও আমি খুব খেলাধুলা ভালোবাসি। তো ওই ছোটোবেলায় আমাদের একটা এরকম ছোট্ট এরকম রেডিও ছিল, আর সেই রেডিওটার নিচে বসে বসে আমি বিভিন্ন রকম ধারা বিবরণী শুনতাম। আর এই ধারা বিবরণীটা, এটা আমার ভয়ানক মানে একটা নেশার মতো ছিল। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই টেনিস খেলা, ডেভিস কাপের খেলা হতো যখন, টেনিস খেলার এই পয়েন্ট গোনা এটা আমি কিন্তু এই ধারা বিবরণী শুনে শুনে তুলেছি।
1: কিরকম একটু শুনি।
0: এই যে পয়েন্টগুলো, যেমন 15 লাভ 30 লাভ 40 লাভ, তখন তো বোধহয় প্রেমজিৎ লাল, জয়দীপ মুখার্জি ডেভিস কাপ টিমের প্লেয়ার ছিলেন, রামানাথন কৃষ্ণন ছিলেন কোচ। তো এই সময়গুলোতে এইভাবে আমি শিখেছি। আর তারপরে যখন আমার হংসরাজ ছবি হলো, হংসরাজ ছবির প্রসঙ্গ আসবো,
1: এত তাড়াতাড়ি আসতে চাই, কিন্তু উপায় নেই, চলে আসছে,
0: চলে আসবেই।

0: কিছু করার নেই। এইখানে আমার সবচেয়ে বড় যে পুরস্কার প্রাপ্তি, পশ্চিমবঙ্গ সরকারের চলচ্চিত্র পুরস্কার, তখন সিদ্ধার্থ শঙ্কর রায় ছিলেন মুখ্যমন্ত্রী, সুব্রত মুখোপাধ্যায় ছিলেন তথ্যমন্ত্রী। ওই সময় পুরস্কারটা চালু ছিল এবং ওটাই আমি যে ইয়ারে পাই সেই ইয়েটাই লাস্ট ইয়ার। এবং তার প্রথম ঘোষণা, ওই যে আমার রেডিও শোনার একটা নেশা, তো সেদিন রাত্রিবেলার খবর হচ্ছে, স্থানীয় সংবাদ হচ্ছে, খবর পড়ছি পীযূষ বন্দ্যোপাধ্যায়, বিভিন্ন খবরের শিরোনামের পর আজকে পশ্চিমবঙ্গ সরকার চলচ্চিত্র পুরস্কার ঘোষণা হয়েছে। এইবার আমি বসে গেলাম, কি হয় এখন বলছি, এখনও মানে সেই দিনটায় ফিরে যাচ্ছি মনে হচ্ছে, আজ থেকে 50 বছর আগে যখন এই নিউজটা এলো, সব কিছু বলে যাচ্ছেন। আমার একটা এক্সপেকটেশন ছিল যে আমি হয়তো পেলেও পেতে পারি। শ্রেষ্ঠ শিশুশিল্পীর পুরস্কার পেয়েছেন হংসরাজ ছবির জন্যে, মাস্টার অরিন্দম, এইটা যে অ্যানাউন্সমেন্টটা হয়েছে। আর আমার জীবনে আমার সমস্ত অনুপ্রেরণা তো আমার মা, বাবা ছিলেন খুব নীরব অনুপ্রেরণাদাতা আর মা ছিলেন একদম অ্যাক্টিভ। তো আমি সেই রেডিওয় ওই ঘোষণা শুনে লাভ দিয়ে উঠে মাকে প্রণাম করি। তো এইগুলো ভোলা যায় না, তাই আকাশবাণীর সঙ্গে আমার একাত্মতাটা খুবই।
1: দেখুন, মানে আপনার মতন শিল্পীর সঙ্গে কথা বলতে গেলে এইটা ভেবে রাখাটা খুব ভুল, একটা মনে মনে যদি ক্রম সাজিয়ে রাখি, এই প্রসঙ্গের পর এই প্রসঙ্গ, তারপর এই প্রসঙ্গ, তারপর এই প্রসঙ্গ, তারপর এইভাবে শেষ করব, এটা যে কত বড় ভুল সেটা আমি এই মুহূর্তে আমি উপলব্ধি করলাম যে আমি চাইছি হংসরাজ একদম শেষে আসুক, কিছুতেই তাকে আটকে রাখা যাচ্ছে না। আচ্ছা, এই যে সেরা শিশু শিল্পীর পুরস্কার যখন বললেন, একটু আপনার কথা থেকে অনেকগুলো প্রসঙ্গ প্রশ্ন করার সূত্র চলে আসছে। আপনি সেরা শিশু শিল্পীর পুরস্কার পেয়েছেন, সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন, সেরা গায়ক হয়েছেন এবং সেরা সঙ্গীত পরিচালনা নাটকের জন্য, এইগুলো সবটাই আমরা দেখেছি আপনার জীবনে এসেছে।
0: এইটা যে লাস্ট কথাটা যেটা বললেন, এটা যে আপনি জানেন, এটাকে আমার খুব অবাক লাগলো, কিন্তু খুবই অবাক লাগলো, কারণ এটা অনেকেই জানেনই না।
1: একটু এই পরপর ধাপগুলো একটু শুনতে চাই।
0: অভিনেতার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে এত আপনাদের শুভেচ্ছা, পুরস্কারের তালিকাটা এতটা ও অত মনেও নেই, ঘর ভর্তি শুধু সব রয়েছে আর কি। কিন্তু ওই প্রথম তো প্রথমই, এবং এটা এখনও মনে আছে। ইনসিডেন্টালি একটা কথা বলে দিই, আজকে এখন এখানে এসে কথা বলছি, এই বছরটা কিন্তু হংসরাজের 50 বছর। ওই অনুষ্ঠানে আমার সঙ্গে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাওয়া একজন, তার অভিনয় জীবনেরও 50 বছর, কিন্তু আমার অভিনয় জীবনের অনেকটা পেরিয়ে গেছে, কিন্তু তার অভিনয় জীবনের 50 বছর।
1: আচ্ছা,
0: সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী।
1: ও আচ্ছা,
0: উনি পেয়েছিলেন মৃগয়া ছবির জন্যে, মৃণাল সেনের মৃগয়া ছবির জন্যে উনি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার, আর আমি পেয়েছিলাম শ্রেষ্ঠ শিশু অভিনেতার পুরস্কার। কিন্তু শিশু অভিনেতার পুরস্কার সেটা আবার খুব মুশকিল হয়েছে, কারণ হংসরাজ ইনিশিয়ালি যখন শুটিং হয়, তারপরে মুক্তি পায়, সেখানে এতখানি ব্যবধান ছিল যে একদম ছোটোখাটো মানে নাম না জানা ছেলেপুলেদের নিয়ে ছবি কি চলবে না চলবে কেউ কিনতো না, কেউ নিত না, ডিস্ট্রিবিউশন কারোর কাছ থেকে পাওয়া যেত না, অনেক কষ্টে ডিস্ট্রিবিউশন পাওয়া যায়, সেইটা যে এইভাবে বাম্পার হিট করে যাবে সেটা তো কল্পনা করা যায় না। আর তখন যখন পুরস্কারটা নিতে উঠেছি, তখন কিন্তু আমার একটু একটু গোঁফের রেখা দেখা দিয়েছে। এবারে যখন আমি শ্রেষ্ঠ শিশু অভিনেতা বলেছি, দর্শক থেকে একটু গুঞ্জন যে এটি এই শিশু, কিন্তু ইতিহাস তো মানুষ জানেন না। তবে একটা জিনিস, যে সেইখানে একটা নামি পত্রিকায় একদম বড় করে একটা ছবি বেরিয়েছিল, যেটা একদিকে মিঠুন চক্রবর্তী, তার পাশে আমি বসে, অভিনেতা আর শিশু অভিনেতার পুরস্কার। পুরস্কার নিয়েছিলাম আমি সিদ্ধার্থ শঙ্কর রায়ের হাত থেকেই, মঞ্চে তখন সুব্রত মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন। তো এইটা তো একটা বিরাট অ্যাচিভমেন্ট। তারপরে পুরস্কারের লেভেল তো অনেক কিছু, কিন্তু আরেকটা সংস্থাকে আমি ভুলতে পারি না, আরেকটা সংস্থা, সেটা এই পুরস্কার ঘোষণার আগে সেইটা তারা প্রথম ঘোষণা করে, আমি সংস্থার নাম বলছি না, কিন্তু সেই সংস্থাই কিন্তু প্রথম এই পুরস্কারটা ঘোষণা করে, তারপরে আমি সরকারি পুরস্কারটা পাই। হংসরাজকে কেন্দ্র করে অনেকগুলো পুরস্কারই পাই, বেশ কিছুদিন বাদে আমি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাই, সেটা কিন্তু আপনার টিভি সিরিয়ালে, কারণ সেইটা আমার আরেকটা দূরদর্শনের একটা

0: বিখ্যাত সিরিয়াল, সেটা হচ্ছে সেই সময়। এখানে আমার শ্বশুরমশাই ডিরেক্টর ছিলেন, তখন আমার শ্বশুরমশাই নিশ্চয়ই হননি, জোছনদস্যুদা, তো ওর পরিচালনায় সেই সময় সিরিয়ালে এইখানে কিন্তু পুরস্কার পেয়েছিলাম অনেকগুলো। এবং সেই সময় আমার যে চরিত্র ছিল বিখ্যাত চরিত্র কালীপ্রসন্ন সিংহর আদলে, যে চরিত্র সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, নবীন কুমার, এই নবীন কুমারের চরিত্র। এবং ওই সময় কিন্তু খুব মানে ঘটনা ঘটেছিল মানে কি, ওই সিরিয়ালটা এত লোকের প্রিয় হয়ে গেছিল যে কলেজ স্টুডেন্টরা কিন্তু সব নবীন কুমারের প্রেমে পাগল ছিল, বুঝলেন তো। তো ওইটা একটা মানে ক্রেজ তৈরি হয়ে গেছিলো। এবং সব থেকে বড় কথা যে এই যে আমার শিল্পী জীবন এতখানি দীর্ঘায়িত হয়েছে, এর জন্যে কিন্তু আমি টেলিভিশন সিরিয়ালের কাছে কৃতজ্ঞ। কারণ আমার মতো ছোট বয়সে যারা অভিনয় জগতে এসেছেন তাদের অধিকাংশই নয় হারিয়ে গেছেন, নয়তো অনেক বছর বাদে আবার ফিরে এসেছেন, এইটা হয়েছে। কিন্তু আমি 1966 সাল থেকে আমার যাত্রা যে শুরু করেছি, আজকে 2026 আমি কিন্তু একইভাবে কাজ করে চলেছি, আমার কখনো কোনো ছেদ পড়েনি। তো এর জন্যে মূল কারণটা কিন্তু টিভি সিরিয়াল, কারণ তখন বাংলা চলচ্চিত্র, কারণ হংসরাজের পরপরই আরেকটা ছবি, যে ছবিটা কিন্তু সুপার ডুপার হিট ছবি করে হয়েছিল, কিন্তু হংসরাজের সেটা চাপা পড়ে যায়, সেটা হচ্ছে মাদার। এই মাদারে শর্মিলা ঠাকুর আর আমি, মা ছেলের গল্প নিয়ে ছবিটা। এবং এই ছবির গান তো সবগুলো গান সুপার ডুপার হিট, এবং আপনাদের এখানে বাজেও বহু গান। এইটার পরে যে একটা যে ফেজ এলো, এই ফেজে তখন বাংলা ছবিটা না আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে উত্তম কুমারের মৃত্যুর পর বাংলা ছবির যে ট্রেনটা সেটা তখন আস্তে আস্তে বদলাচ্ছে, মানে একটু হিন্দির অনুকরণ, নাচ গান মারপিট, অভিনয়ের থেকে ওইগুলো বেশি। আর খুব সম্ভবত ওগুলো বোধহয় আমাকে অতটা মানাতো না, আমাকে নায়ক করে বেশ কয়েকটি ছবি হয়েছে। তখন দূরদর্শন সিরিয়াল এলো, দূরদর্শন সিরিয়ালে তখন কিন্তু যেখানে ভীষণ অভিনয়ের প্রাধান্য পায়, এই ধরনের সিরিয়ালই তো বেশি হতো, তো তার ফলে ওইখানে কিন্তু আমার সেই সময়ের পর ডাক আসতে শুরু করে, এবং এইটাই কিন্তু আমাকে টিকিয়ে রাখে। এরপরে সিরিয়ালকে ঘিরে কিন্তু আমি অনেক পুরস্কার পেয়েছি, চলচ্চিত্রে আর সেরকম কোনো পুরস্কার পেয়েছি বলে মনে হয় না, তবে ওই রকম হয় না যে একটা সামগ্রিক অবদানের জন্য যে পুরস্কার সেটা তো পেয়েছি, এখনও পেয়ে থাকি মাঝে মাঝে, এটা বুড়ো বয়সের যে পুরস্কারগুলো সেইগুলো পেয়ে থাকি। কিন্তু এরপরের বেশিরভাগই শ্রেষ্ঠ অভিনেতার যে পুরস্কার বলছেন সেইগুলো আমি সিরিয়ালের মাধ্যমেই পেয়েছি। আর গানের ক্ষেত্রে যেটা পেয়েছি, আমার জীবনের ওই সিরিয়ালেই আমি একটি গান গেয়েছিলাম, তার জন্যে আমি শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পীর পুরস্কার পেয়েছিলাম। এবং পরবর্তী সময় সঙ্গীত শিল্পীর জন্য কিছু কিছু পুরস্কার পেয়েছি, আমি সঙ্গীত সম্মান যেটাও পেয়েছি। আর এরপরে যেটা পেয়েছি, যেটা আপনি বললেন, আমার নাটক অপ্সরা থিয়েটারের মামলা, সেই নাটকের জন্য আমি রাজ্য সঙ্গীত একাডেমির পুরস্কার পাই, শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের পুরস্কার। এবং সেটার আবার মজার ব্যাপার হয়েছিল যে কোনো কারণেই হোক সেই খবরটা আমার কাছে গিয়ে পৌঁছয়নি, তো আমি তখন শুটিং করছি, খুব সম্ভবত আমাকে আবার শুটিংই করছি, হঠাৎ একটা ফোন গেল, ওই তথ্য সংস্কৃতিরই কেউ আমার পরিচিত, উনি ফোন করলেন যে কী গো তোমার নাম অ্যানাউন্স করছে, তুমি কোথায়? আমার নাম অ্যানাউন্স করছে? মানে কিসের নাম অ্যানাউন্স করছে? আরে তুমি জানো না? আরে না, বলো তুমি তো সঙ্গীত পরিচালকের পুরস্কার পেয়েছো। সে কি, আমি তো কিছুই জানি না। সেরপর কী হয়েছে, চিঠিটাকে আমার বাড়ির পোস্ট বক্সে ফেলে চলে গেছে কেউ, এবং আমি সেটা খেয়ালই করিনি, তখন এত ব্যস্ততার মধ্যে অত খেয়াল করা হয়নি। সেটা আমি পরে গিয়ে সেই পুরস্কারটা তথ্য সংস্কৃতির অফিস থেকে নিয়ে আসি।
1: দূরদর্শনের কথা যখন এলো, একটু ছোট করে জানতে চাইবো দূরদর্শনের আপনার কাজগুলো।
0: দূরদর্শনে তো আমার অসংখ্য কাজ, দূরদর্শনের প্রথম সম্প্রচার শুরু হয় 1975 সালের 9ই অগস্ট, আর আমি প্রথম দূরদর্শনে অনুষ্ঠান করি 1976 সালের দোলে, মানে কত তাড়াতাড়ি ভেবে দেখুন, রাধা ফিল্ম স্টুডিওতে, তখন অফিস ওদের দূরদর্শন অফিস, সেইখানে আমি প্রথম গানের সুযোগ পাই, তিনটি গান গাই, আর হোলির দিন বলে আমার মায়ের লেখা সুর

0: হডলি খেলিছে শাম, বামে লয়ে রাই কিশোরী। এই গানটা দিয়ে কিন্তু আমার দূরদর্শনের অভিযান বলা যায় শুরু হয়। এরপরে অসংখ্য অনুষ্ঠান করেছি দূরদর্শনে। সব থেকে বড় কথা হচ্ছে, এটা আমার কাছে একটা বিরাট সৌভাগ্য যে দূরদর্শনের প্রথম জন্মবর্ষ অর্থাৎ জন্মদিন অর্থাৎ 1977 সালের 9ই আগস্ট, এই 1977 সালের 9ই আগস্ট যেটা ওরা পালন করেছিলেন প্রথম জন্মদিন হিসেবে, সেখানেও কিন্তু আমার অনুষ্ঠান ছিল এবং সেই অনুষ্ঠান সঞ্চালনা করেছিলেন মানে আমার খুবই প্রিয় রুনুদা, রুনুদা মানে উৎপলেন্দু চৌধুরী,
1: আচ্ছা
0: উনি সঞ্চালনা করেছিলেন।
1: এই উৎপলেন্দু চৌধুরী এই পরিবারের সঙ্গে তো আপনার একটা অন্যরকম যোগসূত্র আছে,
0: আপনার
1: মায়ের তরফ থেকে।
0: একদম একদম,
1: আপনার মা নির্মলেন্দু চৌধুরী ছাত্রী
0: এবং প্রথম ছাত্রী,
1: প্রথম ছাত্রী, সেই সূত্রেই আপনার এই গানের উত্তরাধিকারটা।
0: হ্যাঁ একদম একদম, ওটা ওইখান থেকেই আমার লোকসঙ্গীতের দিকে আকর্ষণ। এরপরে তো অন্যান্য ধরনের গানও করি এবং আমি কিন্তু, মজার ব্যাপার হচ্ছে যে আমি যে পুরস্কার কথা বললাম যে সিরিয়াল, সেই সিরিয়ালে কিন্তু একদম অন্য ধরনের একটু গান ছিল, একটু উচ্চাঙ্গ সঙ্গীত ঘেঁষা গান ছিল, সেই গানে কিন্তু আমি প্রথম শ্রেষ্ঠ গায়কের পুরস্কার পাই। গানটা অতটা মনে নেই। অরূপ রূপে মগ্ন তুমি স্নিগ্ধ যামিনী, এরকম ধরনের একটা গান ছিল। এই গানের জন্য কিন্তু আমি পুরস্কার পাই।
1: অরিন্দম দা, আপনার কাছ থেকে আরো অনেক কিছু জানার রইল, জানবো, কিন্তু আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। আমরা আগামী পর্বে বেতারের সঙ্গে আপনার আরো যে সংযোগের কথা আছে সেসব শুনে নেব। বন্ধুরা, আজকের মতন নমস্কার জানাচ্ছি, পরের পর্বে আবারও কথা হবে।
2: শুনলেন অনুষ্ঠান নস্টালজিয়া। আজকের অতিথি ছিলেন অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায়, তাঁর সঙ্গে কথা বললেন সুতপা চট্টোপাধ্যায়। আজ শুনলেন প্রথম পর্ব আকাশবাণী মৈত্রী।

পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা, মৈত্রী প্রচার তরঙ্গে।

0: ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক, ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, শুনতে ভুলবেন না। সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাছাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শ্রবণী।
2: আকাশবাণী মৈত্রী, শুরু করছি সাপ্তাহিক বেতার সাহিত্য পত্রিকা শ্রবণী। আজ আমরা রেখেছি দুই কবির কবিতা, জহর সেন মজুমদার ও সংযম পাল, আর তার সঙ্গে রয়েছে অনিরুদ্ধ গঙ্গোপাধ্যায়ের রম্যরচনা।

0: শুরুতে শুনুন জহর সেন মজুমদারের কবিতা।
1: দেশ আজ যাচ্ছি, কাল আসব, বলো তুমি কি চাও, কি কি চাও? জলে ভেসে গেছে যেসব নৌকা ফিরিয়ে আনব। তুমি চিন্তা করো না, তোমার ছেলের কাগজের নৌকা ডুববার আগেই তুলে নেব আমি। কদিন ধরেই দেখছি তোমার ছোট্ট মেয়েটা মাটির পুতুল বুকে চেপে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। ভেবো না, এই নিয়ে বিন্দুমাত্র ভেবো না তুমি। মেয়ের ভাঙা পুতুল আমি ঠিক জুড়ে দেব। আর কি চাই বলো, কি কি চাই? শত শত শতাব্দীর কৃষ্ণচূড়া দেব, দেব। শত শত বিবাহবার্ষিকীর বকুলগুচ্ছ তাও দেব। আর কি চাই বলো? মুখ তোলো, মুখ তোলো, দেখো তোমার নরম পায়ে আমি আর কোনোদিন জোঁক বসতে দেব না। তোমার কোমল পেলো পাঁজরে আজ থেকে আর একটাও ডেঁও পিঁপড়ে কিছুতেই ঢুকতে পারবে না। আজ যাচ্ছি, কাল আসব, কাল ঠিক আসব, আর ফিরে এসে তোমার হাতেই সুজলাং সুফলাং আস্ত একটা দেশ তুলে দেব। দেখো তুমি, এই দেশ কখনো তোমায় ছেড়ে, তোমার বেণি ছেড়ে কোনো দিন কোথাও যাবে না। প্রেম বহু শতাব্দী আগে, বহু বহু শতাব্দী আগে, কুয়োভর্তি সন্ধ্যাকালে একটা সাপ যখন উড়ে উড়ে চাঁদে কামড় দিচ্ছে, তুমি তখন কিছুটা কান্না আর কিছুটা আবেগে আস্তে আস্তে বলেছিলে, আমায় একটা বিশুদ্ধ ও পরিচ্ছন্ন দেশ দিতে পারো? আমিও মৃদু, নিবিড়, অতি নিবিড়তম বাতাস থেকে শ্বাস নিতে নিতে বলেছিলাম, দেব, দেব, এমন একটা দেশ যা শুধু স্বপ্নেই পাওয়া যায়। তারপর যতবার

তোমাকে আমি দেশ দিতে গেছি, তুমি শিউরে উঠেছ, থেতলানো বকুল গুচ্ছের দেশ, থতমত কৃষ্ণচূড়া, দোমড়ানো কদম বৃক্ষ, রক্তমাখা হাঁড়ি, কালিমাখা হ্যারিকেন, কোথাও কোকিল নেই, কোথাও বসন্ত নেই। তুমি কাঁদতে কাঁদতে মুখে আঁচল চাপা দিয়ে মিলিয়ে গেলে ভাঙা দরজায়।

আরও অন্ধকার। এই দেশের মাটিতে আবার একটা বকুল গাছ বসালাম, এই দেশের মাটিতে আবার একটা কৃষ্ণচূড়া বসালাম, এই দেশের মাটিতে আবার একটা কদম গাছও বসালাম। তুমি দেখো, তুমি দেখো, এই সব গাছ একদিন আবার ফুলে ভরে যাবে। আমি তখন কিচ্ছু করব না, শুধু সারাদিন কোকিলের মতো কুহু কুহু করে সারাদিন সারাক্ষণ তোমায় ডাকব। ভাষা, তুমি ভাষা চাও? আমি ঝুড়িভর্তি ভাষা এনেছি, বাংলা ভাষা। এই ভাষা আস্ত একটা কালো জাম, এই ভাষা অনবদ্য রামপ্রসাদ সেন। শোনো, তোমাকেই শুধুমাত্র বলি, এই ভাষা গ্রামে গ্রামে তেল ছাড়া ভাঙা হ্যারিকেন, কিন্তু তবুও জলে। এই ভাষার পা আছে, পাঁজরও আছে। তুমি পাখি, এসো, এই ভাষা চঞ্চু করে নিয়ে যাও পীর ফকির মুর্শেদের গানে। আমি চাষি, ধান ক্ষেত হয়ে তোমার পাশেই চিরকাল দাঁড়িয়ে থাকব। তোমার চিরুনি নেই, তাতে কি? ধানের ডগা দিয়ে আমি তোমার উস্কো খুস্কো চুল ঠিক আঁচড়ে দেব। তোমার কাজল নেই, তাতে কি? কালো জাম দিয়ে আমি তোমার ভুরু এঁকে দেব। তোমার আলতাও নেই, এও আমি স্পষ্ট জানি। ভেবো না, এতটুকু ভেবো না, আমাদের অফুরন্ত কৃষ্ণচূড়া আছে। তুমি পাখি, এসো, শুধু এসো, আমিও তন্ময় প্রেমিক, তোমার জন্য আজ শত শতাব্দীর ঝুড়ি ভর্তি ভাষা এনেছি। তুমি এই ভাষা উড়ে উড়ে চঞ্চুতে নাও, ঘুরে ঘুরে চঞ্চুতে নাও, তারপর লিখো ধানক্ষেতের কবিতা, তারপর লিখো পাঁজরের কবিতা। হোক ভাত নেই, হোক তেল নুন নেই, আমরা দরিদ্র পরিবার, অতি দরিদ্র, তবুও তো ঝলমলে গয়নার মতো আমাদেরও কবিতা আছে। মাটি, এই মাটি তুমি আর তোমার রুগ্ন মা, তোমাদের শিকড়ে জল ঢালতে ঢালতে আমি যুগ যুগ ধরে নদীর এপার থেকে বারবার ওই পারে যাই। দেখি, দূর থেকে দেখি, তোমার আঁচলের ফুটো দিয়ে চাঁদ উঠেছে, একটা অদ্ভুত রঙের চাঁদ। কিন্তু তুমি এত বিষণ্ন কেন বলো তো? তোমার ঈশ্বর তোমায় ফেলে কোথায় পালিয়ে গেল? রক্তভর্তি একটা ছেঁড়া কাঁথার ওপর তোমার স্বপ্নগুলো মৃত পায়রার মতো পড়ে আছে। আমি কি একবার তোমার কাছে ছুটে যাব? কিচ্ছু করব না, বিশ্বাস করো, আমি শুধু ওই স্বপ্নগুলো তোমার পা থেকে মাথা পর্যন্ত আস্তে আস্তে ঢুকিয়ে দেব। শোনো, এমন চুপ থেকো না, এমন বিষণ্ন থেকো না, তার চেয়ে এসো দুইজনে মাটির ওপর পাশাপাশি একটু বসি, এই বটবৃক্ষের নিচে স্বপ্ন দিয়ে নতুন পথ তৈরি করি। ওই দেখো, একজন গ্রামীণ ভিখারী বাটি করে ফাল্গুন এনেছে, ওই দেখো, একজন গ্রামীণ ফকির ঝোলা করে বসন্ত এনেছে। তুমি শুধু প্রবল করো তোমার ঘ্রাণ শক্তি, তুমি শুধু প্রবল করো তোমার শ্রবণ শক্তি, আজ থেকে আমরা দুজন আর কিচ্ছু করব না। শুধু দিন রাত্রি, শুধু ভূকম্প প্রবণ, বৃষ্টি ভেজা সাইকেল করে অঞ্জনা আর রঞ্জনার দেশে, শ্যামলী আর শঙ্খমালার দেশে, খোকা আর খুকুদের মতো চাঁদ ধরব, কেবলমাত্র চাঁদ ধরব। বাংলার রুগ্ন মাটি তুমি, চিঠি লিখবার জন্য, পড়াশুনো করবার জন্য তোমারও তো একটি চাঁদ প্রয়োজন। ভাঙা দরজা, ভাঙা দরজা ডেকেছিল, তবুও কখনো আসেনি কোনো দিন নীরা ও বনলতা সেন। ও গো অপাবৃতা, জীবন খুঁজতে খুঁজতে নিভে যায় আমাদের ব্যর্থ হ্যারিকেন। বারবার পিঁপড়ে কামড়ায়, জ্বালা করে, পা নেই, শুধু আছে উড়ু। ভাঙা দরজা ডেকেছিল, বারবার ডেকেছিল, সেই থেকে যন্ত্রণার শুরু। দেশ কাল মাথা ডুবে যাচ্ছে, দেশ কাল মাথা, চারিদিকে তাল তাল শুধু কাদামাটি, গাঢ় থকথকে শূন্যে শূন্যে উড়ে যায় ভিখারির রক্তমাখা বাটি। ভয় করে, মনে হয় হাত আছে, নেই তার আদিগন্ত মুঠো।

0: দরজায় জানলায় হাজার হাজার লক্ষ লক্ষ ফোসকা আর ফুটো। আমাদেরও আছে, ফুল নেই তবু আঙি না, মচকাই তবু ভাঙি না, ঝড়া পাতা ওড়ে ফুটুতে, পিঁপড়েরা আসে উড়ুতে, কাম নেই তবু কামনা, দূর ছাই আজ থামো না, ভাঙা খাঁচা শুধু আসিল, দোর নেই গৃহ ভাসিল, ভেসে যায় গৃহ যাক না, আমাদেরও আছে পাখনা, ফুল নেই তবু আঙি না, মচকাই তবু ভাঙি না, কবিতা পাঠের শুরুতে ঝড়া পাতা আসে ভুরুতে। শৃঙ্খলিত, যদ্যপি গৃহ শৃঙ্খলিত, ডানা দুটি গিয়েছিল পুড়ে, ওং শান্তি ওং শঙ্খচূড়, ভাঙা ভাঙা এই বক্ষ জুড়ে, কেন কাঁদো আমাদের প্রাত্যহিক রক্ত ঘাম পুঁজে, তেল নেই আলো নেই সারা রাত অন্ধপিল সুজে, যদ্যপি গৃহ শৃঙ্খলিত, ঘুম দেশে ছিঁড়ে যায় ঘুড়ি, যুগে যুগে জলস্থলে চাঁদ শুধু দিল হামাগুড়ি, ওং শান্তি ওং শঙ্কচূড়, কোনো কথা বলিব না জোরে, যদ্যপি গৃহ শৃঙ্খলিত, ডানা দুটি দিয়ে যাব তোরে।
1: শুনলেন জহর সেন মজুমদারের কবিতা।

0: এবারে শুনুন অনিরুদ্ধ গঙ্গোপাধ্যায়ের রম্য রচনা কুঁড়ে কাহিনী।
1: 75 বার না হলেও অন্তত 17.5 বার আমি 75 দেখেছি। আর আমার সবচেয়ে প্রিয় দৃশ্য রমলার বাবার চরিত্রে গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের সেই পাশবালিশটি আঁকড়ে সুযোগ পেলেই শুয়ে পড়া। প্রতিবারই দেখতে দেখতে এক অদ্ভুত একাত্মতা বোধ করতাম মনে মনে। আমার মতো পৃথিবীর সমস্ত কুঁড়েদের প্রতিনিধি যেন উনি, সমস্ত গঞ্জনা হেলায় সরিয়ে নিজের ঈপ্সিত লক্ষ্যে বিছানার দিকে দুর্নিবার গতিতে এগিয়ে যাচ্ছেন এক আপসহীন সংগ্রামী। বুকে বল পেতাম এই ছবি দেখে, কিন্তু সেদিন আর নেই। দুর্ভাগ্য আমাদের যে অবলুপ্ত প্রায় প্রাণীদের নিয়ে IUCN-এর রেড ডেটাবুক থাকলেও আজও পৃথিবীতে প্রায় অবলুপ্ত আমার মতো কুঁড়েদের জন্য দুর্ভাবনা কারুর নেই। চারপাশে অবিরল কেজো লোকের ভিড়ে আমরা ক্রমশ কোণঠাসা। বাড়িতে, আপিসে, বাসে, ট্রেনে আলোচনা একটাই, কপা হাঁটেন দিনে, নিয়মিত ওয়ার্কআউট করেন, আপিসে সিঁড়ি দিয়ে ওঠেন না লিফটে, ছুটির দিনে দুপুরে ঘুমন নাকি, সময় কাটে কি করে, এসব প্রশ্নবান এড়িয়ে পাড়ার পার্কের বেঞ্চে বসে যে একটু ঝিমোব সেগুলোও বালি। হাতে চৌকো কালো ঘড়িতে হিসেব হচ্ছে পদক্ষেপের, কানে গোঁজা কানগুঁজিটি ঢিকচিক ঢিকচিক করে তাল রাখছে হাঁটার, পাকের পর পাক হাঁটছেন তারা, আর চোখ দিয়ে প্রতিবার বেঞ্চে বসা আমায় ভর্ৎসনা করে যাচ্ছেন নিঃশব্দে, যেন কি পাপ করেছি না হেঁটে বেঞ্চে বসে। পাক্ষে আবার আসছেন, দেখতে পেয়ে অন্যদিকে তাকিয়ে থাকলেও রেহাই নেই, দিব্যি বুঝতে পারছি ঠোঁটে বাঁকা হাসি নিয়ে দেখছেন আমায়। আরে বাবা, পার্কের বেঞ্চিগুলো তো বসার জন্যই নাকি? সেই পার্কেই হাতে কায়দার জলের বোতল, মাথার সামনেটা কালো, পিছনে সোনালি ঝুঁটি এক হাঁটিয়ে তা ছটফটে সঙ্গিনীকে আমাকে দেখিয়ে আবার কাউচ পোট্যাটো না কি একটা বলে গেলেন। একগাল হেসে বলেছিলেন তো, আবার ইংরেজিতে, তাই প্রথমে ভেবেছিলাম প্রশংসা করছেন, পরে মেয়েকে জিজ্ঞেস করে মানেটা জানলাম, যাক সে কথা। আবার এই তো সেদিন আমার এক বন্ধুর বিদুষী স্ত্রী এক নেমন্তন্ন বাড়িতে সেই কথা শুনে বললে, আচ্ছা বলতো, যে নারী কখনো সূর্যের আলো দেখেনি তাকে কি বলে? আমি তখন সবে প্লেটের ওপর তিনটে পাথুরি ছড়ানো কলাপাতা সামলে মাংস নেওয়ার জায়গা করছি, তাও কোনোক্রমে মুখ তুলে বললাম, অসূর্যম পর্ষা। নিজের মনে নিঃশব্দে গজগজ করছি, বুফে খাওয়ায় লোকে যে কেন এই পাতুরি করে, প্রতিবার পাতার মোড়ক খোলা পরিশ্রম সাধ্য, তাছাড়া পাত জোড়া পাতা কে কটা খেয়েছে ধরা পড়ে যায়, আশপাশের লোকজন কেমন অদ্ভুতভাবে তাকায়, সেই নিয়েও একটু অস্বস্তি হচ্ছে। আমার উনি তখন অন্যদিকে আছেন, যে কোনো মুহূর্তে তিনটে পাতুরি ধ্বংসের দায় ধরা পড়তে পারি। ওদিকে সেই বন্ধু পত্নী অত্যন্ত সতর্কতার সঙ্গে লিপস্টিক আর তাঁর মোহার্ঘ শাড়ি বাঁচিয়ে এক টুকরো আইসক্রিম মুখে ফেলে পাল্টা প্রশ্ন করলেন, আর যে পুরুষ কোনোদিন এমনকি স্নানের সময়ও নিজের পায়ের পাতা দেখেনি তাকে কি বলে? আমার মাংস নিতে দেরি হয়ে যাচ্ছে, তাই তাড়া করে বললাম, কি বলে জানি না তো। আমার মধ্যপ্রদেশে কটাক্ষ হেনে মুচকি হেসে বললেন, নিজের নাম ভুলে গেছ? সেই শুনে কি গাজালানো হাসি আমার অন্য বন্ধু এবং তাঁর সঙ্গিনীদের। এটা ঠিক যে কুঁড়েদের সঙ্গে ভালো মন্দ খাওয়া দাওয়ার একটা মাখোমাখো সম্পর্ক আছে, তা তো সবাই জানে। রোজের ওই ওট সেদ্ধ, ডালিয়ার খিচুড়ি, ট্যালট্যালে মুরগির স্টু আর গ্রিন টির একঘেয়েমি থেকে বাঁচতে কখনো ভেটকির পাতুরি, কখনো বিরিয়ানি বা রাবড়ির সঙ্গে একটু গোপন ভাব ভালোবাসা হওয়া কি অন্যায়? কিন্তু এসব ভালো কথা কে মনে রাখে? এখানে একটা গোপন পরামর্শ দিয়ে রাখি, যদি আপনি চান কোনো অতিথি দ্বিতীয় দিন আপনার বাড়িতে না আসুন, তবে অবশ্যই তাকে গ্রিন টি দিয়ে আপ্যায়ন করুন, আর নিশ্চিন্ত হতে চিনি ছাড়া দুধ দেয়া গ্রিন টি দেবেন, হাতে নাতে ফল পাবেন। এদিকে সমবেত হাসির শব্দে আকৃষ্ট হয়ে আমার উনিও এবার যোগ দিলেন সেই কুঁড়েদের নিয়ে বিদ্রুপ আর ব্যঙ্গ করার দলে, আর প্রবল উদ্যমে তাঁর মুখে আমায় নিয়ে হাসাহাসি সেই পুরনো গল্প ফিরে এল। হৃদযন্ত্র মেরামতির পর ছুটির সময় হাসপাতালের খাদ্য বিশারদ সুন্দরী আমায় একটি খাদ্য তালিকা দেন। আমি ওষুধ খাওয়ার যে নিয়ম, সেই অভিজ্ঞতা আর তালিকা দৈর্ঘ্যপ্রস্থ দেখে একটাই প্রশ্ন করেছিলাম ওনাকে, এটা কি খাওয়ার আগে খাবো না পরে? চোখ গোল গোল করে তিনি বলেছিলেন, আগে পরে আর কিছু নেই, ওটাই শুধু খাবেন, ব্যাস। চারপাশ জুড়ে খিক খিক খুক খুক শুরু হয়ে গেল। এবার শুরু হবে অমৃতবাণী বর্ষণ। কি করলে মধ্যপ্রদেশ বর্ধমান হয় না, কে কি পরিশ্রমের কাজ রোজ করে সুস্থ থাকার জন্য, আর আমি কি কি করি না। দূর দূর এখানে থেকে আর কাজ নেই। এমনিতেই বুফে খাওয়া আমার কাছে বেশ খাটনির ব্যাপার। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভারী প্লেট সামলে খাও, আর বারবার সেই ফিরে চল মাটির টানের মতো বুফে কাউন্টারে ফিরে যাওয়া। পিছনে আমার উনি যেন চোখ দিয়ে গাইছেন, ফিরে যাও কেন, ফিরে ফিরে যাও না। এবার একটু তাড়াতাড়ি করি, শুনেছি মিষ্টির জায়গায় মালপোয়ার উপর রাবড়ি দিচ্ছে গো। কে ডাকে আমায় শুনি, কে যেন ডাকে। তা একটু ভালোমন্দ খাওয়ার পর কুঁড়ে মানুষদের একটাই ছোট্ট চাহিদা, একটি পাশবালিশ দেয়া বিছানা। এই পাশবালিশ বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কদিন আগে সোশ্যাল মিডিয়ায় পড়লাম পাশবালিশের উদ্ভাবককে নোবেল দেওয়ার প্রস্তাবনা। অসাধারণ উপলব্ধি এবং ভাবনা। আসলে সত্যি এটা এক অদ্ভুত আদরের জিনিস। নাম থেকেই দেখুন, পাশবালিশ। মনের মধ্যে একটা পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়ার নাম, যেন সেই ব্যাংকের বিজ্ঞাপনের মতো বলতে চায় ম্যাঁ হু না। চারপাশে একাকিত্ব, শূন্যতা, ডিপ্রেশনের হতাশ উচ্চারণের মধ্যে এক ব্যতিক্রমী স্বর। শীতকালে রাতের খাওয়ার শেষে নলেন গুড়ের নরম পাকে জল ভরার মতো আশ্বস্ত করা ভালো লাগার ফিসফিস। পাশে আছি, পাশে থাকব। কে এভাবে বলতে পারে বলুন তো? অনেকে আবার কোলবালিশ বলেন স্নেহভরে। কোলের সন্তান যেমন আদরের, তেমনিই কোলবালিশ, ছেড়ে থাকাই দুষ্কর। মন হু হু করবে আপনার কোল খালি করে সে চলে গেলে। বড় আত্মিক এ সম্পর্ক। আমাদের পুরনো বাড়িতে আবার পা বালিশও বলতে শুনেছি কারুকে কারুকে। একবার ভাবুন, শুধু আপনার আরামের জন্যে, আপনার সুখের জন্য আজীবন সে আপনার পদতলে থেকে যাবে। এইরকম সমর্পণ যার নামে, তাকে আপনি উপেক্ষা করতে পারবেন? মন কাঁদবে না তার বিহনে? কিন্তু বড় বড় কেজোর সাহেবরা অবশ্য এ সুখের সন্ধান বোধহয় জানেন না। তাই দেশে বিদেশে ঘাড় ধরে যেখানে আমায় ঠেলে ঠুলে কাজে অকাজে পাঠিয়েছে কোম্পানি, কোথাও এমনকি কোনো বিলাসবহুল হোটেলেও কখনো পাশবালিশ কিন্তু পাইনি। কোথাও কোথাও তাকিয়া দেখেছি, কিন্তু সে তো আর পাশবালিশ নয়, খদ্দরের পাঞ্জাবির মতো লালাটার মোটা মোটা পুরী আর ফিনফিনে আদ্দির পাঞ্জাবির মতো সাদা ফুলকো লুচির যে তফাৎ, ওই তাকিয়ার সঙ্গে পাশবালিশের তাই। তুমুল বর্ষায় ছুটির দুপুরবেলা ইলিশ মাছের ঝাঁঝালো সর্ষে বাটার ঝাল দিয়ে গরম গরম ভাত খেয়ে, সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো বৃষ্টির জলে হাত ধুয়ে, আপনার প্রিয় লেখকের বই নিয়ে দু এক পাতা পড়ার পর যখন চোখ বুজে আসছে, কালো কালো অক্ষরগুলো সব জড়িয়ে যাচ্ছে, বইটা হাত ছেড়ে যাচ্ছে, সেই মোক্ষম মুহূর্তে পাশবালিশটিকে আপন করে জড়িয়ে শোয়ার মতো সুখ কি আর আছে? কিংবা হাড় কাঁপানো শীতের রাতে পরোটা তুলতুলে খাসির

0: মাংস শেষে নতুন গুড়ের কাঁচা গোল্লা খেয়ে যে তৃপ্তি আপনার অঙ্গে অঙ্গে খেলা করে, তারপর টান টান করে রাখা বিছানায় আপনার শোবার জায়গায় আগে থেকে লেপটা পেতে রাখা, যাতে আপনি শুতে গেলে ছ্যাঁক করে ঠান্ডা না লাগে। মুখ ধুতে গিয়ে ঠান্ডা জলে যখন একটা শিরশিরে ভাব আপনার শরীরে ছড়াচ্ছে, পায়ের পাতায় ঠান্ডা জল আর ঠান্ডা মেঝের যৌথ আক্রমণে একটা হালকা কাঁপুনি আসছে, ঠিক তখনই আস্তে করে সন্তর্পণে ওই লেপের তলায় ঢুকে আলতো করে পাশবালিশটি প্রেমিকার মতো যত্নে বুকের কাছে টেনে নেয়া সুখ কি আর কিছুতে পাওয়া যাবে? ভালো লাগছে না বলছো, থামা যাক তবে। এই বলেই শেষ করি আমাদের কুঁড়েদের চিরকালই এই রকম সামান্য চাহিদা, তাও পূরণ হয় না, যার ফলে ক্রমশ হারিয়ে যাচ্ছে কুঁড়েরা এই পৃথিবীর বুক থেকে। ফ্ল্যাট বাড়ির চাপে পুরনো বাড়ির মতো ফ্ল্যাট বেলির চাপে বিলুপ্ত প্রায় কুঁড়ে মানুষজন। লো ওয়েস্ট আর স্লিমফিটের জমানায় হারিয়ে যেতে বসেছে কুঁড়েদের প্রাচীন ঐতিহ্য সংস্কৃতি। এখনই কোনো ব্যবস্থা না নিলে এরপর হয়তো কিছু করার থাকবে না। যাই হোক, অনেকক্ষণ ধরে আপনারা শুনছেন, পরিশ্রম তো কম হচ্ছে না, তাই এক ঘোষিত কুঁড়ে হিসেবে আপনাদের এত পরিশ্রমের পর বিশ্রামের স্বার্থে এখানে থামলাম। কিছু কথা তো অবশ্য বাকি থেকে গেল, কিন্তু অত কথা বলাও কম খাটনির নয়, একদিনে আমারও বেশি পরিশ্রম হয়ে যাবে। তবে আশায় থাকলাম বিলুপ্তির থেকে সাবেকি কুঁড়েদের বাঁচাতে আপনিও কিছু করবেন।
1: শুনলেন অনিরুদ্ধ গঙ্গোপাধ্যায়ের রম্য রচনা কুঁড়ে কাহিনী।

0: এবারে আবার কবিতা, কবি সংযম পাল।
1: ভোড়াই, ছোট মোদির নৌকো তুলে যাক, অন্ধ যাক জলে, চালাক যাক আমেরিকায়, আমি এইখানে থাকব। শুধু তোমায় প্রত্যেক দিন দেখতে পাব বলে সকালে চোখ ধুই, আলো রাখি হাত ও পায়ে ছোট ভাইয়ের মতো, লাল কাগজের গুটি, কেয়ামতের বাঁশি, তোমার কানে সুর ঢালব বলে এইখানে বসি। আলো যখন পূর্ব ঢাল আড়াল করে গেল, উল্লাসী উল্লাস, ডেটল রঙা ভোরে। রেস্তোরাঁ, ধরো একটু অন্ধকার, ধরো একটু গান, আমি তোমায় দুটো ঘন্টা দেখি। রেস্তোরাঁতে ব্রাউন লিটার রক্তে বয়ে যাক, আমি তোমার দুটো ঘন্টা চাই। কুঞ্চি তোমার বংশপ্রদীপ বাঁশের থেকে দড়, টান দিলে তা চোখে লাগবে, তবু আমার স্পর্শ ভিক্ষা দাবি, ফেরাতে পারলে না। সবুজ তোমার বেতার হাসি, মদ খোয়া বিরাত, আমি যদি চাখি, ভয় পাবে এই ভয়ে এ বাঁশ কোথাও ঢুকল না। পুজো, এইভাবেই তো ঈশ্বরে পৌঁছই, দুহাত ভেঙে অন্য দুটো হাতে যখন পৌঁছে দিচ্ছি পাথর, ঈশ্বরে পৌঁছই আমার ব্যথাও পাপ লাঘব হয়ে যায়, দানের সামগ্রীতে মূর্তি ঢেকে যায়। ফোঁটা ফোঁটা রোমকূপে যে সাধু জলের কারবার তার, নতুন মালিক আমার, সন্ধেগুলো আনন্দে সকাল আর সকালগুলো দূরত্বে বিপদ আমার, পুজোর সময় পাঁজি দেরি মানতে চাইছে না, চায় অনবরত হোক। রূপ, তোমার কাছে রূপের কাছে বিস্ময়েরই কাছে বিলিয়ে দিই, দেয়ালগুলো জুতোগুলো পালিশগুলো উধাও হয়ে যায়, হাতের পাতায় আঠা, এক বুককে খিঁচিয়ে নিয়ে অন্য বুকের ইঙ্গিত, তা ধরে সুখী বাঁচা। সিরিঞ্জ ভর্তি ঘুম, পেরোতে চায় বিছানাকে পেরোতে চায়, চাদর ধোয়া জীবন, এলোমেলো মেঘের ডাকে বৃষ্টি দুদ্দার, রূপের কাছে রহস্যেরই কাছে এক বজ্ঞা সন্ধে সমর্পিত। এক, লাভ গিয়েছে অন্য পারে, চাপ গিয়েছে ঝড়ে, তোমার মুখের হাসি বড় ধান্দা, শান্ত হয়ে বসে থাকতে বলছে যখন, তখনও বান্দা করে টেনে নিচ্ছে জোরে, কিন্তু সেটা আকাশ জানে, পাখি জানে, মেঘও জানে, আগুন বড় শক্ত, জল ভীষণ কঠিন, আর এই বাতাসটা খুব দার্ঢ়, লাভ দিয়ে তার নাগাল পাওয়া যাচ্ছে, মাথায় শুধু অমর কুশল চন্দ্রাবতী ময়নামতি, দেহে পাগল লাগছে, চটকে চটকে ময়দা করে লেত্তি করে গোল গোল হাসি তোমার মারব। তিন, কি করে হয় এসব গ্রামার, কি করে হয় এমন সাধ্য, 23 বছর লোপাট হয়ে সমান সমান অধিষ্ঠিত, আমি বুঝতে পারছি না তো বলেই তোমার

0: জিজ্ঞাসী, কী করে হয় এমন এমন, কী করে হয় ওমন এমন? পৃথিবীটা পদ্য মাত্র, চান্স মাত্র, না হলে কি মাটি এমন গঙ্গা পেয়ে পূর্বে এসে ধর্মপালের রাজ্যসভা অলঙ্কৃত করার জন্য বাংলা ভাষা শিক্ষা করে বাংলা রসে মরে গেল? না হলে কি চোখের ছোঁয়ায় বাতাস গলে জল হয়েছে? সঙ্গী যত কবি শিল্পী বুঝতে পেরেও কিছু বোঝেনি, রাত্রি শুধু প্রকাশ মাত্র, রাত্রি শুধু খোলা চিঠি, ব্যাকরণের বাইরে কেমন কান্নিক্ষায় উড়ো জীবন, আমার তোমার থেকে বেশি বোঝার মতো কে আছে আর? চার, চোখে তোমার প্রদীপ আছে সেটা আমি দেখেছি, তবু তোমায় বিদায় দিলাম মন এবং তপস্যায়, তবু তোমার আলো দিয়ে অন্ধকার কমায়নি, যদি তোমার দৃষ্টিশক্তি এক ইঞ্চিও কমে যায়। চিনি কম না চিনি বেশি কিছুই আমি জানি না, জানি শুধু পাগল একটা পৃথিবীতে সবই ভালো, গ্রহণ কিংবা বিসর্জন তো দুটোই সমান, যদিও গাত্রবর্ণ আরও বেশি কালো হচ্ছে প্রতিদিন। পাঁচ, দরজা খুলে অন্ধকারে বসেছিলাম, গরু হয়ে শুয়েছিলাম ভাগাড়ে, তুমি হঠাৎ উঠে এসে কালো শকুন, ঠুকে যখন দিতে চাইলে ক্ষুধার্ত, আমি একটু তফাৎ হয়ে তাড়িনি, চমকে গিয়ে আলো জেলে নিজের মরা, আরও বেশি মেরে ফেললাম বাঙালি। নীল নতুন কালো সময় শারীরিক প্রবাহিত মিলেনিয়াম প্রবাহী, বুঝতে আমার দেরি হল হতভাগ্য, আলো জেলে মরে গেলাম খুরমি, রাগে তোমার কথা টথা উঠল, ঝটাৎ করে নেমে গেলে ক্ষুধার্ত, আমি তখন মরা গরু, আমি তখন ভাগাড়ে, আর কি করি, মাথা নিচু খুড়ো শ্রাদ্ধ করলাম। ছয়, অনবদ্য হতো যদি তোমার মুখটা ধরা যেত, গালিয়রের পাহাড় থেকে ভেজা দুটো চোখের তারায়, সম্মতিও ছিল কিন্তু দুর্লক্ষণ ভয় দেখালো, বাইরে দুটো মৃদু হরিণ ভেবেছিল মস্তি হবে, মস্তি একটা ঠিকই হলো, কিন্তু সেটা অপেক্ষকের, হাতের মুঠোয় ছোঁয়ার জিনিস না ছুঁয়ে ঠিক যেমন মজা, হয় সে বিরাট অবারিত আনন্দী সে পরীক্ষকের, তেমন সুধা ভুক্ত হবে ভেবে আমি সামলে গেলাম। অনবদ্য তোমার কথার যে অনুভব বেদ্য সরল, ঠান্ডা বাতাস বইয়ে দিল সেটাই ছিল এত মধুর, সামলে গেলাম সিন্ধিয়াজি, এবার একটু সামলে নিলাম, পরের বারের জন্য আমি যখন কিছু পাহাড় হব। শেষ লেখা, কী দেখেছি কী দেখেছি তার, সর্বসাহারায় পিঁপড়ে এক পেছন তুলে ঘোরে, কালবোশেক ফেলে দিচ্ছে পাতা, পুরনো হলুদ ট্যাক্সি যায় গুম গুম করে, কী দেখেছি কী দেখেছি তার, মরু বালুকায় হাত যেন পালক আঠা ভিজিয়ে খায়, ঢুকে পড়ছে চোখে মুখে, ঝুলে পড়ছে মনের ঘণ্টায়, ঘুম আসে না, রবার আসে না, নির্মাংস হলো চালু বসে বোকার মতো ঝমঝমিয়ে কালো, কী দেখেছি কী দেখেছি তার, মধুর বন্যায়।
1: শুনলেন সংযম পালের কবিতা। শ্রবণী আজ এই পর্যন্তই। শব্দগ্রহণ ও সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।
2: শ্রবণী অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

নতুন বছরেই বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitribondhu maitribondhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribondhu23@gmail.com maitribondhu23@gmail.com।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী একটু পরেই শুনবেন হিন্দি সংবাদ।

কথায় গানে অনুষ্ঠানে আজ গল্প ভাদ্র মাসের উৎসবকে নিয়ে। ভাদ্র মাসের প্রারম্ভে যে মেয়েলি ব্রত শুরু হয়, সংক্রান্তির দিনে পুজোর মাধ্যমে তার শেষ। ভাদু পুজো পশ্চিমবঙ্গের বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এই বাংলার বীরভূম, মেদিনীপুর জেলায় বা আমাদের লাগোয়া বেশ কয়েকটি রাজ্যে এই ভাদু উৎসব অনুষ্ঠিত হয়। রীতি রয়েছে বর্ষাকালে আদিবাসী সমাজের মধ্যে করম গান ও উৎসব পালন করার, বিশেষভাবে ভাদ্র মাসে। বর্ষা উৎসবের এই করম গানের এক সংস্করণ বলতে পারেন ভাদু গান। ভাদু গান এক পৌত্তলিকতার প্রভাবজাত ঐতিহ্য। আসলে ভাদু গান কেন্দ্রিক এক লোক উৎসব। এইসবের উৎস খুঁজতে গিয়ে উঠে আসে নানা কিংবদন্তি। ভাদু কে? কিংবদন্তির নানা রূপ কেমন? কোনো কোনো গবেষক বলেন ভাদ্র মাস থেকে ভাদু শব্দটি এসেছে। আবার কেউ বলেন ভাদু মানে লক্ষ্মী, যেহেতু লক্ষ্মী বিভিন্ন সময় পূজিত হন, তাই ভাদ্র মাসের লক্ষ্মীকে পৃথকভাবে চিহ্নিত করার জন্য প্রচলন ভাদু পুজোর। রয়েছে নানা মত। তার সঙ্গে বাস্তবের কাহিনী জড়িয়ে গেছে খানিক অতিলৌকিক মতে। এই গল্পের সঙ্গে শুনতে হবে বই কি ভাদুর গান। আজ কথায় গানে অনুষ্ঠানে আসুন শুনি ভাদু।

আজ কথায় গানে অনুষ্ঠানে ভাদু গানের কথা বলছি। বলছিলাম ভাদু উৎসবের সঙ্গে তার গানের সঙ্গে জড়িয়ে আছে নানা লোককাহিনী। একটি গল্প অনুযায়ী ভদ্রাবতীর সংক্ষিপ্ত নাম ভাদু। ভদ্রাবতী পুরুলিয়ার এক রাজা নীলমণি সিংহদেবের কন্যা। ভালোবাসতেন ভদ্রাবতী এক অন্তজুব শ্রেণীর মানুষকে, মেনে নিতে পারেননি বাবা ভাদু, তাই আত্মহত্যা করেন। মেয়ের স্মৃতিতে রাজা শুরু করেন ভাদু পুজো। কেউ বলেন প্রেম নয়, ভাদু ব্যাধির কারণে মৃত্যুবরণ করেছিলেন। রাজা মেয়েকে হারিয়ে তার নামে চালু করলেন স্মৃতি তর্পণ। আবার আরেক মতে ভাদু কাশীপুরের রাজার মেয়ে। বিয়ে ঠিক হয়েছিল বর্ধমানের রাজকুমারের সঙ্গে। বিয়ের দিন বর বেশে যাত্রাপথে রাজকুমারের মৃত্যু ঘটে লেঠেলদের হাতে। ভাদু আত্মহত্যা করেন। অনেকে ভাদুর সঙ্গে মিল পান মীরাবাইয়ের। রাজকন্যা ভাদু জন্ম থেকে বুঝি মীরার মতো কৃষ্ণভক্তি পরায়ণা। রাজা বিবাহ ঠিক করলে ভাদু মন্দিরে নিজের প্রাণ ধ্যানস্থ অবস্থায় ত্যাগ করেন। আবার কেউ কেউ এও বলেন বাঁকুড়ার মল্ল রাজাদের কন্যা ভদ্রাবতী এই ভাদু। তার অকাল মৃত্যুতেই ভাদু পুজোর প্রচলন। এমন কত গল্প।

সত্যের খোঁজ পাওয়া সত্যি ভার। সব লোক উৎসবের সঙ্গে মাসের নাম যে জড়িয়ে থাকে এমন তো নয়। আসলে এই যে ঋতুর বদল, তার সঙ্গে জড়িয়ে থাকা নানান সামাজিক ঘটনা, ভাদু এমন বেশ কিছু প্রশ্নচিহ্ন সচেতনতা আমাদের মনে তুলে দিয়ে যায়। নেহাত এক উপাসনা, এক ধর্মীয় বিশ্বাস, এক আচার নয় এই অনুষ্ঠান। ভাদুর গানে এবার মহুল।

ভাদুর সঙ্গে জড়িয়ে কত কাল্পনিক চরিত্র, কত বিশ্বাস। মনে করা হয় যারা লক্ষ্মী পুজো করেন ভাদ্র মাসে, তাদের উপর যশোলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, কুললক্ষ্মী প্রসন্ন হন। আসলে এই সূত্রেই কেউ কেউ বলেন ভাদু তো আসলে শস্যের দেবী। ধান ওঠার ফলে চাষির ঘরে শস্য বন্দনার যে রেওয়াজ ছিল, তারই নানা বিবর্তনের ফলে গড়ে উঠেছে ভাদু দেবী। ভাদুর গান জড়িয়ে আছে তাই বাঙালির সমাজ জীবনে এই ভাদ্র মাসে, যে ভাদ্র মাসে হিন্দুদের কোনো বিবাহ উৎসব প্রচলিত নেই। তবে কি

হয় না কোনো সংস্কার থেকে, কোনো বিপদ থেকে এই জাতিকে রক্ষা করতে এই রেওয়াজ বুঝি চালু হলো? ভাদু এমন অনেক প্রশ্ন নিয়ে আসে, আসে উৎসাহ নিয়ে, আগ্রহ নিয়ে। আজ কথায় গানে অনুষ্ঠানে ভাদুর গান, ভাদুর পরব এবং সেই সংক্রান্ত কথায় ভাদুকে আমাদের রোজকার জীবনে খানিক শোনার অবসর তৈরি হয়েছিল এই কথায় গানে অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে ছিলাম আমি সৃজিতা। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বিশ্ব পরিক্রমা।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি রঞ্জনা চৌধুরী, সঙ্গে রয়েছেন শুভব্রত মুখোপাধ্যায়। আজকের শিরোনামে রয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন গুণগত শিক্ষার মাধ্যমে বিকশিত ভারতের লক্ষ্য পূরণ সম্ভব। তিনি আজ নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গের 2 জন সহ দেশের মোট 48 জন শিক্ষকের হাতে জাতীয় পুরস্কার তুলে দেন।
1: আন্তর্জাতিক ক্ষেত্রে অস্থিরতা সত্ত্বেও ভারতের ত্রৈমাসিক বিকাশ হার 7.8% পৌঁছানো ভারতের মজবুত অর্থনীতির প্রতিফলন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
0: ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রধান বিচারপতিদের সম্মেলনে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত সুস্থ মতবিরোধ এবং আলোচনার সংস্কৃতির ওপর জোর দিয়েছেন।
1: মহারাষ্ট্রের দহিহান্ডি উৎসবের 4টি পৃথক ঘটনায় 3 জনের মৃত্যু এবং 100-এর বেশি আহত।
0: মহারাষ্ট্রের মেলঘাট ও পেঞ্চ ব্র্যাকো প্রকল্প দেশের সবচেয়ে সফল খাঁচায় পালিত শকুন পুনর্বাসন কেন্দ্র হিসেবে উঠে এসেছে।
1: ভারত ও নেপালের যৌথ উদ্ধারকারী দল চিলিমে সুড়ঙ্গের ভেতর উদ্ধার কাজ জোর কদমে চালিয়ে যাচ্ছে।
0: রাষ্ট্রসংঘে সাধারণ পরিষদে ইকুয়াল আর্থ প্রজেকশন মানচিত্র ব্যবহারের প্রস্তাবকে আফ্রিকা ইউনিয়ন স্বাগত জানিয়েছে।
1: আজ মধ্যরাত থেকে 72 ঘন্টার জন্য ইউক্রেনের রাজধানী কিয়েভে যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।
0: ভারতের সত্যিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি চায়না মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরুষদের ডাবলসের ফাইনালে উঠেছেন।
1: দুবাইয়ে মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে ভারত পাকিস্তান মুখোমুখি।
0: আসছি বিস্তারিত খবরে, প্রথমে দেশের খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন গুণগত শিক্ষার মাধ্যমে বিকশিত ভারতের লক্ষ্য পূরণ সম্ভব। শিক্ষক দিবস উপলক্ষে নতুন দিল্লিতে আয়োজিত জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, যে সমাজ শিক্ষকদের শ্রদ্ধা করে তা প্রকৃত অর্থেই প্রগতিশীল। ভারতের সংবিধানে বর্ণিত সমানাধিকারের ধারণাটি শিক্ষার মাধ্যমে কার্যকরীভাবে লাভ করা সম্ভব বলে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, শিক্ষকদের প্রচেষ্টার জন্যই প্রাথমিক শিক্ষায় স্কুল ছুটের হার কম হওয়া সম্ভব হয়েছে।
2: हमारे संविधान में निहित अवसर की समानता के आदर्श को कार्य रूप देने का सबसे प्रभावी माध्यम शिक्षा है। हमारे देश में प्राइमरी स्कूल ड्रॉप आउट रेट 12 वर्ष पहले लगभग 4.5% था, अब ये ड्रॉप आउट रेट नहीं के बराबर है। ये उपलब्धि शिक्षकों के प्रयासों से संभव हो सकी है। इस राष्ट्रीय सफलता के लिए मैं सभी शिक्षकों को बहुत बहुत बधाई देना चाहूंगा।
0: রাষ্ট্রপতি বলেন, জাতির বিকাশে শিক্ষাগত উৎকর্ষ, দক্ষতা উন্নয়ন এবং উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দক্ষতার ক্ষেত্রে ভারতকে সারা বিশ্বের রাজধানী হিসেবে গড়ে তোলার পাশাপাশি জ্ঞানের ক্ষেত্রেও বিশ্ব শক্তি হিসেবে উঠে আসার ডাক দেন তিনি। জ্ঞানকে ক্ষমতার বৃহত্তম উৎস বলে বর্ণনা করে তিনি বলেন, শিক্ষা ব্যক্তিকে স্বাধীনভাবে চিন্তা করতে শেখায়, অবহিত তথ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে এবং দেশের বিকাশে ইতিবাচক অবদান রাখতে সাহায্য করে। নিষ্ঠাবান শিক্ষকদের তিনি জাতি গঠনের প্রাথমিক কারিগর বলে উল্লেখ করেন।
2: চুনে গিয়ে সুযোগ্য প্রশিক্ষকের যোগদান কো রাষ্ট্রীয় স্তর পর মান্যতা দি গেই হে। দেশকে বিকাশ মে একাডেমিক এক্সেলেন্স, স্কিল ডেভেলপমেন্ট অর ইন্টার

0: पार्टनरशिप का बहुत अधिक महत्व है। भारत को नॉलेज सुपर पावर बनाने के साथ साथ स्किल कैपिटल ऑफ द वर्ल्ड के रूप में स्थापित करना हमारी राष्ट्रीय प्राथमिकता में से शामिल है।
1: মহিলাদের অধিকার এবং নারী শিক্ষার ক্ষেত্রে সাবিত্রীবাই ফুলের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, সমগ্র শিক্ষা ব্যবস্থার ভিত্তি হল বিদ্যালয় শিক্ষা, তাই প্রথম থেকেই শিশুদের বৌদ্ধিক, শারীরিক এবং নৈতিক বিকাশের উপর জোর দিলে শিক্ষা

0: शिक्षिका के रूप में जानी जाती है। बालिकाओं की शिक्षा के क्षेत्र में उन्होंने क्रांतिकारी पहल की थी और 19वीं सदी में बालिका विद्यालय की स्थापना की थी। आज के दिन क्रांति ज्योति स्वरूपा महान शिक्षिका सावित्री बाई फुले की स्मृति को मैं सादर नमन करती हूँ।
1: শ্রীমতী মুর্মু বলেন, অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণীর পরিবারগুলি থেকে আসা অনেক শিক্ষার্থী প্রথম প্রজন্মের ছাত্রছাত্রী। এদের মধ্যে অনেকেই সাধারণ গ্রামের স্কুল থেকে বড় শহরের স্কুলগুলিতে পড়াশোনা করতে আসে। এদের কারুর কারুর মধ্যে স্বাভাবিক লজ্জা কাজ করে, কারুর মধ্যে প্রচুর প্রতিভা থাকা সত্ত্বেও আত্মবিশ্বাসের অভাব লক্ষ্য করা যায়। আবার কোনো কোনো শিক্ষার্থীর বিশেষ যত্নের প্রয়োজন। ছাত্রদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলতে এবং যেসব ছাত্র নিজেদের পিছিয়ে পড়া বলে ভাবছে তাদেরকে সামনের সারিতে তুলে আনার বিশেষ দায়িত্ব শিক্ষকদের নিতে হবে বলে তিনি মন্তব্য করেন।
0: কুছ বিদ্যার্থী গাঁও কে কিছু সামান্য স্কুল সে শহর কে বড় স্কুল মে আতে হ্যাঁ ওর থোড়া অসহজ হয়ে যাতে হ্যাঁ কুছ বিদ্যার্থী স্বভাব সে হি সংকুচী হতে হ্যাঁ কুছ বিদ্যার্থী মে বহুত প্রতিভা হতি হ্যাঁ লেকিন উনমে আত্মবিশ্বাস কি কমি হতি হ্যাঁ এইসে সবই বিদ্যার্থী জো কিছু কারণ সে কোই ভি কমি মহসুস করতে হ্যাঁ উনমে আত্মবিশ্বাস জাগানা और उन्हें आगे बढ़ाना शिक्षकों का विशेष दायित्व होना चाहिए।
1: রাষ্ট্রপতি আজ 27টি রাজ্য, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারের 6টি সংগঠনের মোট 48 জন শিক্ষকের হাতে জাতীয় শিক্ষকের সম্মান তুলে দেন। এছাড়া বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও পলিটেকনিক প্রতিষ্ঠানগুলির 21 জন শিক্ষকের হাতেও জাতীয় পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি। প্রত্যেক পুরস্কার প্রাপকের অনন্য কাজের নজির ছোট ছোট তথ্যচিত্রের মাধ্যমে অনুষ্ঠানে তুলে ধরা হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী, শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত সিং এবং সুকান্ত মজুমদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
2: পশ্চিমবঙ্গ থেকে এবার দুজন স্কুল শিক্ষক জাতীয় শিক্ষকের সম্মান পেয়েছেন। ঝাড়গ্রামের নয়াগ্রাম ব্লকের গভর্নমেন্ট মডেল স্কুলের ভূগোল শিক্ষক শান্তনু পাত্র এবং পূর্ব বর্ধমানের শ্যামশাহরের শ্রীরামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার গ্রহণের পর তাঁর অনুভূতির কথা জানিয়েছেন শান্তনু পাত্র।
3: আমাদের দেশের অনারেবল প্রেসিডেন্ট, তার হাত থেকে এই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডটা নেওয়া, এটা সকলের কাছেই, সমস্ত শিক্ষক কুলের কাছেই এটা একটা স্বপ্ন। আসলে এটা আমার চোখে অ্যাওয়ার্ড বা রেকগনিশন এইভাবে আমি ভাবছি না বা এটা মনেও করছি না। আসলে এটা একটা বড় রেসপন্সিবিলিটি, এটা একটা ইন্সপিরেশন, এটা একটা মোটিভেশন। যেটুকু করেছি করছি ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে, সেটাকে অনেক বেশি করতে হবে। এবার বোধহয় এতদিন আমি যেটা করতাম সেটা নিজের থেকে, মন থেকে, একজন শিক্ষক হিসাবে, এরপর যেটা করতে হবে একটা দায়বদ্ধতা চলে এলো।
2: অপর পুরস্কার প্রাপক শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী যে কাজের জন্য সম্মানিত হয়েছেন তা তিনি আকাশবাণীর প্রতিনিধিকে জানালেন।
4: 2023 সালে একটা ব্রেকফাস্ট প্রকল্প চালু করি, এখন প্রায় 300 ছেলেকে আমরা বিনামূল্যে ব্রেকফাস্ট দিই এবং এটা পশ্চিমবঙ্গ শুধু নয়, ভারতবর্ষের নিরিখে কোন সরকারি স্কুলে নিজস্ব টাকায় এইটা প্রথম ব্রেকফাস্ট চালু করেছি আমরা। আমাদের স্কুল 100% ডিজিটাল বা পেপারলেস, যেখানে টিচার না এলেও স্কুল চলে। সেখানে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে 6টি ঘর এবং সেকেন্ডারি সেখানে 7টা ঘর, মোট 13টা ঘরই আমাদের প্যানেল বোর্ড স্মার্ট বোর্ড রয়েছে। কারণ আমাদের 100% ডিজিটাল স্কুল, স্কুলের নিজস্ব অ্যাপস রয়েছে, অ্যাপস দ্বারা স্কুলটা পুরো পরিচালিত হয়।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভূ রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ভারতের ত্রৈমাসিক বিকাশ হার 7.8% পৌঁছানো ভারতের মজবুত অর্থনীতির প্রতিফলন। শ্রী মোদী আজ শ্রীরাম কলেজ অব কমার্স বছরের পর বছর ধরে বহু প্রজন্মের শিক্ষার্থীদের শেখার, বিকশিত হওয়ার এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার সুযোগ করে দিয়েছে বলে মন্তব্য করেন। নতুন দিল্লিতে শ্রীরাম কলেজ অব কমার্সের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাক্ষেত্রে বিশেষ পারদর্শিতা বজায় রেখে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে নিজস্ব এক আলাদা পরিচিতি তৈরি করেছে।
5: जब कोई इंसान 100 वर्ष जीता है तो उसे अनुभवों का सागर माना जाता है और जब कोई संस्थान 100 वर्ष का होता है तो वो उपलब्धियों और प्रेरणाओं का महासागर हो जाता है। अपनी 100 वर्षों की इस यात्रा में SRCC ने पीढ़ियों को गढ़ा है, उन्हें उज्जवल भविष्य से जोड़ा है। जो आए उन्होंने पढ़ा और जो निकले वो गढ़े हुए निकले।
2: অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, শিলালিপি ও সামুদ্রিক বাণিজ্য থেকে শুরু করে গণিত শাস্ত্র পর্যন্ত নিজেদের ঐতিহ্য, অতীত ইতিহাস অনুসন্ধান এবং পুনরুদ্ধার করার বিষয়ে ভারত ক্রমশ আত্মবিশ্বাসী হয়ে উঠছে। আজ নতুন দিল্লিতে অ্যানুয়াল

0: হিস্ট্রি প্রাইজ অ্যাওয়ার্ডস অনুষ্ঠান এবং ডক্টর এস এল ভৈরাপ্পা স্মারক বক্তৃতায় ভাষণে অর্থমন্ত্রী বলেন, উপনিবেশবাদের প্রভাব থেকে মুক্তির প্রকৃত অর্থ হল ঐতিহাসিক তথ্যের পরিধি আরও বাড়ানো, বহুভাষার অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং দেশের অতীতকে ব্যাখ্যা করার জন্য গবেষকদের আরও সুযোগ তৈরি করে দেওয়া। তিনি জোর দিয়ে বলেন, ভারত এখন স্বাবলম্বী ও আত্মবিশ্বাসী, নিজেদের ইতিহাস ও ঐতিহ্য পর্যালোচনা বা অনুধাবনের জন্য অন্য কারো অনুমতির অপেক্ষা করে।
1: India today is self-assured and quite unapologetic about it. And we have stopped waiting for anybody else's permission to study our own heritage. We are reading our inscriptions again, working out our maritime trade, going back to our mathematics, telling these stories with real pleasure as well as real precision. This, I think, is what decolonization ought to mean.
2: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আগামীকাল চার দিনের সফরে অসম, মেঘালয়, মণিপুর এবং অরুণাচল প্রদেশ যাবেন। শিক্ষা ও সংস্কৃতি, জনসংযোগ ছাড়াও ঐতিহাসিক, সামাজিক এবং জাতীয় তাৎপর্যের দিক থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানের অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। প্রথম দিন অসমের গুয়াহাটিতে গীতানগর কলেজের সুবর্ণ জয়ন্তী বর্ষের অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন। সোমবার তিনি গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের একটি ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে যোগ দেবেন। মঙ্গলবার তিনি ইম্ফলে যাবেন, সেখানে মৈরাঙে যুদ্ধ স্মারক এবং আইএনএ মিউজিয়াম পরিদর্শন করবেন তিনি। সফরের শেষ দিনে অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে বিধানসভার বিশেষ অধিবেশনে অংশগ্রহণ করবেন উপরাষ্ট্রপতি।
0: ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত আজ সুস্থ মতবিরোধ আর আলোচনা সংস্কৃতির উপর জোর দিয়েছেন। নতুন দিল্লিতে আয়োজিত ব্রিক্স চিফ জাস্টিসেস ফোরামে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, নির্দিষ্ট সময় এবং ভরসাযোগ্য বিচার ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি। প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা তুলে ধরে তিনি জানান, সে সময় কোনো ভেদাভেদ ছাড়া সারা বিশ্ব থেকে ছাত্র আর গবেষকরা সেখানে পড়তে আসতেন। ব্রিক্সকেও ঠিক তেমনই এক জীবন্ত নালন্দা বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা উচিত। অনুষ্ঠানে ব্রাজিলের সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট লুই এডসন ফাচিন ও চীনের প্রধান বিচারপতি জ্যাং জুন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও বক্তব্য রাখেন। মধ্যস্থতা বা বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত এক আলোচনায় বিচারপতি সূর্যকান্ত বলেন, আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য যেমন বাড়ছে, তেমনই এমন এক মধ্যস্থতা ব্যবস্থার দরকার যা সব দেশের আইনি সংস্কৃতির সঙ্গে খাপ খায়।
2: আইন, বিচার এবং আইনি শিক্ষার উপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট একটি মাসিক বক্তৃতামালার আয়োজন করতে চলেছে। শিক্ষক দিবসের অনুষ্ঠানে আজ এই ঘোষণা করেন ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত। আইন, বিচার ও সামাজিক নানা গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়ের উপর এই বক্তৃতামালা আলোচনা এবং মতবিনিময়ের মঞ্চ হিসেবে কাজ করবে।
0: মহারাষ্ট্রের দহিহান্ডি উৎসবে চারটি পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং 100 জনেরও বেশি আহত হয়েছেন। মুম্বাইয়ের মালওয়ানিতে এই উৎসব চলাকালীন একটি ইটের স্তম্ভ ভেঙে পড়লে 7 বছর বয়সে এক বালকের মৃত্যু হয়। পুনেতে উৎসব চলাকালীন একটি লোহার কাঠামো ভেঙে পড়লে 45 বছর বয়সে এক মহিলা মারা যান। নাসিকে গোদাবরী নদীতে ডুবে যাওয়া 4টি শিশুর মধ্যে 1টি শিশুর মৃত্যু হয়েছে। এরা মুম্বাই থেকে এই উৎসবে যোগ দিতে পঞ্চবটি গিয়েছিল। এদিকে মুম্বাইয়ের দুর্ঘটনায় 118 জন আহত হয়েছেন। থানেতে অপর একটি দুর্ঘটনায় 10 জন আহত হওয়ার খবর মিলেছে।
2: নতুন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের নির্দেশক ডক্টর নিখিল ট্যান্ডন বলেছেন, স্থূলতা নিয়ন্ত্রণ করার প্রাথমিক পদক্ষেপ হল ওজন বাড়তে না দেওয়া। নতুন দিল্লিতে আজ এইমস ওবিসিটি সামিটের উদ্বোধন করে ডক্টর ট্যান্ডন বলেন, স্থূল ব্যক্তির পক্ষে ওজন কমানো অত্যন্ত পরিশ্রমসাধ্য। এজন্য প্রথম থেকেই তিনি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের উপর জোর দেন। দক্ষিণ এশিয়ার দেশগুলিতে স্থূলতা একটি বড় ধরনের সমস্যা হয়ে দেখা দিয়েছে, এর ফলে ডায়াবেটিসের মতো দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি বাড়ছে। শ্রী ট্যান্ডন বলেন, স্থূলতাকে শুধুমাত্র ওজনের পরিমাপ দিয়ে দেখলে হবে না, ব্যক্তির সার্বিক স্বাস্থ্য বিবেচনায় রাখতে হবে।
0: মহারাষ্ট্রের মেলঘাট ও পেঞ্চ ব্যাঘ্র প্রকল্প খাঁচায় লালিত পালিত শকুনের পুনর্বাসনের ক্ষেত্রে দেশের সবচেয়ে সফল কেন্দ্র হিসেবে উঠে এসেছে। এখানে খাঁচায় প্রতিপালিত উদ্ধার করা শকুনদের প্রকৃতির কোলে ফিরিয়ে দেওয়ার পর তাদের বেঁচে থাকার হার বেশ উৎসাহব্যঞ্জক বলে জানা গেছে।
2: বিহারের বিভিন্ন অংশে বন্যায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত। গঙ্গা ও প্রধান প্রধান নদীগুলি বিপদসীমার উপর দিয়ে বইছে। ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধার অভিযান জোরদার করেছে। পাটনায় গান্ধীঘাট, বাঁকাঘাট ও পাণ্ডারকে গঙ্গার জলস্তর সর্বোচ্চ বন্যাসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গণ রান্নাঘরের মাধ্যমে এ পর্যন্ত 1,20,000 বেশি মানুষকে খাবার সরবরাহ করা হয়েছে।
0: নিউ ফরাক্কা লাইনে ভূমিধসের কারণে দুদিন উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব রাজ্যে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটার পর আজ ফের স্বাভাবিকভাবেই ট্রেন চলাচল শুরু হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি আজ একথা জানিয়েছেন। তিনি

0: আজ আকাশবাণীকে খবর জানিয়ে বলেন, ইতিমধ্যে হাওড়া থেকে নিউ জলপাইগুড়িগামী শতাব্দী এক্সপ্রেস সহ অন্যান্য ট্রেন যাত্রা শুরু করেছে।
1: দিন রাত এক করে পরিশ্রমের ফলে আমাদের ফাইনালি যে ফরাক্কাতে সাবসিডেন্স বা ধস নেমে গেছিল সেখানে ট্র্যাক আমরা ফিট করতে পেরেছি। আমাদের টিআরটি ইন্সপেকশনের কাজ কমপ্লিট, ফাইনাল পয়েন্ট ইন্সপেকশন চলছে। অলরেডি আমাদের উত্তরবঙ্গমুখী যে ট্রেন সেগুলো যাতায়াত শুরু হয়ে গেছে, আজকেই হাওড়া থেকে শতাব্দী ট্রেন ছেড়েছে। এরপরে আমাদের বাকি যে ট্রেনগুলো যেমন সরাইঘাট এক্সপ্রেস সেটাও ছেড়েছে, বাকি যেগুলো আছে সেগুলো সবই ছাড়বে। সবেমাত্র আমার বন্দে ভারত স্লিপার সেটাও ছেড়ে গেল, কামরূপ এক্সপ্রেস ছাড়ছে, মানে এরপরে আর আমার উত্তরবঙ্গের দিকে যেগুলো হাফ ট্রেন যাবে কোনো ট্রেন নেই, কোনো অসুবিধা রইল।
0: এখন বিদেশের খবর।
2: ভারত ও নেপালের যৌথ উদ্ধারকারী দল চিলিমে সুড়ঙ্গের ভেতর জমে থাকা পাথর, কাদা ও জল সরানোর কাজ জোর কদমে চালিয়ে যাচ্ছে। নেপালে ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবা জানান, উদ্ধার কাজ আরও গতিশীল করতে কাছের শ্যাফ রুবেসি থেকে সুড়ঙ্গের প্রবেশপথ পর্যন্ত একটি সংযোগকারী রাস্তা তৈরির কাজও চলছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রদূত জানান, দুর্গম পাহাড় ও সংকীর্ণ উপত্যকা হওয়ার কারণে সেখানে বড় হেলিকপ্টার নামানো সম্ভব হচ্ছে না। এই কঠিন পরিস্থিতিতে নেপালকে প্রয়োজনীয় মানবিক সহায়তা ও বিপর্যয় মোকাবিলায় সবরকম সাহায্য বজায় রেখেছে ভারত। একই সঙ্গে গত 26 আগস্টের বন্যা ও ধসে বিচ্ছিন্ন হয়ে যাওয়া যোগাযোগ ব্যবস্থা পুনর্গঠনে দেবীঘাটে একটি বেইলি ব্রিজ তৈরি করা হচ্ছে। ভারতের বিশেষজ্ঞ দল ও নেপালের সেনার এই যৌথ উদ্যোগ দুদেশের কারিগরি সহযোগিতা ও পারস্পরিক সম্পর্কের বিষয়টিকেই আরও স্পষ্ট করে তুলেছে।
0: নেপালে বিধ্বংসী হরকাবানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1344। বিপর্যস্ত 8টি জেলায় উদ্ধার কাজ পুরোদমে চলছে। এখনও প্রায় 5,000 মানুষ নিখোঁজ। এ পর্যন্ত 13,000-এরও বেশি মানুষকে উদ্ধার করা গেছে। নুয়াকোট জেলায় চারতলা বাড়ির ধ্বংসস্তূপের নিচে টানা 10 দিন আটকে থাকার পর 60 বছরের এক বৃদ্ধাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। অনেক মৃতদেহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় কিংবা খণ্ড অবস্থায় মেলায়। নিহতদের শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা শুরু করেছে নেপাল প্রশাসন। এ পর্যন্ত 96টি মৃতদেহ শনাক্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া গেছে। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এই বিধ্বংসী হরকাবানে চীনের দিকেও অন্তত 21 জনের মৃত্যু হয়েছে এবং তিব্বতে 500-এর বেশি মানুষ এখনও নিখোঁজ। নেপালের 8টি জেলা থেকে উদ্ধার করা মৃতদের মধ্যে 758 জন প্রাপ্তবয়স্ক, 85 জন শিশু এবং 501টি ছিন্ন ভিন্ন দেহ রয়েছে। দীর্ঘদিন জলের নিচে থাকা এবং ধ্বংসস্তূপের ভারে দেহগুলির এই অবস্থা হয়েছে বলে আধিকারিকরা জানিয়েছেন। গত 26 আগস্ট নেপাল তিব্বত সীমান্তে বরফ ও পাথরের ধসের জেরে বিধ্বংসী হরপাবানে মধ্য উত্তর নেপালে ঘরবাড়ি, রাস্তাঘাট, সেতু এবং জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষতি হয়েছে। বানে ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ প্রকল্পে সুড়ঙ্গে আটকে পড়া মানুষদের বের করে আনতে নেপাল, ভারত ও চীনের উদ্ধারকারী দল যৌথ অভিযান চালিয়ে যাচ্ছে।
2: আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারপারসন মাহমুদ আলী ইউসুফ রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। এই প্রস্তাবে শতাব্দী ধরে ব্যবহৃত মার্কেটার প্রজেকশন মানচিত্রের পরিবর্তে ইকুয়াল আর্থ প্রজেকশন ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে। বহু বছর ধরে ব্যবহৃত আগের মানচিত্রে বিভিন্ন মহাদেশের আসল আয়তন বিকৃত করে দেখানো হতো। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ প্রচলিত বিশ্ব মানচিত্রের জায়গায় নতুন এই মানচিত্র গ্রহণের পক্ষে ভোট দিয়েছে, যাতে আফ্রিকা মহাদেশের প্রকৃত আয়তন সঠিক ও স্পষ্টভাবে ফুটে উঠবে। টোগোর উত্থাপিত এবং আফ্রিকান ইউনিয়নের সমর্থনে আনা এই কারেক্ট দ্য ম্যাপ প্রস্তাবটি ভারতসহ মোট 164টি দেশের সমর্থনে পাশ হয়েছে।
0: রাষ্ট্রসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা বালুচিস্তানের ইমরান আলীকে পাক নিরাপত্তা বাহিনীর জোর করে গুম করা, নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে পাকিস্তান সরকারকে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন। অজ্ঞাত পরিচয়ে আরও 6টি দেহ পরিবারকে না জানিয়ে গোপনে শেষকৃত করার বিষয়টি উল্লেখ করে তারা জানান, পাক সেনার বর্ধিত অভিযানের কারণে বালুচিস্তানে এই ধরনের নির্মমতা শিকার হয়নি এমন পরিবার নেই। হাজার হাজার নিখোঁজ বালুচ নারী, শিশু ও পুরুষদের দ্রুত মুক্তির জন্য রাষ্ট্রসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলি।
2: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ ইউক্রেনের রাজধানী কিয়েভের ওপর যে কোনো রকম হামলা থেকে 72 ঘন্টার জন্য বিরত থাকার নির্দেশ দিয়েছেন। আজ মধ্যরাত থেকে কার্যকর এই নির্দেশে আগামী 3 দিন কিয়েভের ওপর কোনো হামলা না চালানোর কথা বলা হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, শান্তি চুক্তির জন্য কিয়েভে মার্কিন দূত সফরের জন্যই এই সিদ্ধান্ত।
0: সৌদি আরবের কাছে প্রায় $500 কোটি মূল্যের অস্ত্র সামরিক

0: সরঞ্জাম বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে আমেরিকা। মার্কিন বিদেশ দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই প্রস্তাবিত চুক্তির আওতায় সৌদি আরবকে হাজার হাজার প্রিসিশন গাইডেন্স কিট, বোমা কন্টেনার, খুচরো যন্ত্রাংশ, সহায়ক সরঞ্জাম এবং কারিগরি ও লজিস্টিক পরিষেবা দেওয়া হবে। মার্কিন বিদেশ দপ্তর জানিয়েছে, সৌদি আরবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার হলে আমেরিকার বিদেশ নীতি এবং জাতীয় নিরাপত্তার লক্ষ্য পূরণ করা সহজ হবে। উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে সৌদি আরবকে একটি বড় শক্তি হিসেবে মনে করে ওয়াশিংটন। আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাত, সৌদি আরবকে নিশানা করে একের পর এক হামলা এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক তৎপরতার পশ্চিম এশিয়ায় তীব্র উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এই অস্ত্র বিক্রির খবর সামনে এলো।
1: ভিয়েতনামের নাট্রাংয়ে আজ 73তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আসর বসেছে। 111টি দেশের প্রতিযোগীরা এই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। ভারতের নিকিতা পরওয়াল চূড়ান্ত 20 জন প্রতিযোগীর মধ্যে নির্বাচিত হতে ব্যর্থ হন। আর কিছুক্ষণ অপেক্ষার পরই জানা যাবে গতবারের মিস ওয়ার্ল্ড থাইল্যান্ডের সুচাতা চুয়াংশ্রী কার মাথায় তার মুকুট তুলে দেবেন। এবার খেলার খবর।
0: ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি চায়না মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরুষদের ডাবলসের ফাইনালে উঠেছেন। সেমিফাইনালে আজ তারা মালয়েশিয়ার জুটি নূর মোহাম্মদ আজরিন আয়ুব ও তান উই কিয়ংকে 21-15, 18-21, 21-11 ফলাফলে হারিয়ে দেন। বিশ্বের 5 নম্বর এই ভারতীয় জুটি তাদের অসাধারণ ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে এই সিজনের দ্বিতীয় খেতাব অর্জনের পথে আরও এক ধাপ এগোলেন। এর আগে তারা এই সিজনের এশিয়ান গেমসের চ্যাম্পিয়ন হয়েছিলেন।
1: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যায় মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তান ভারতের সামনে জয়ের জন্য 56 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। পাকিস্তান টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। 18 ওভার 1 বলে সবকটি উইকেট হারিয়ে 55 রান করে পাকিস্তান। শেষ পাওয়া খবরে জানা গেছে ভারত 1 বলে বিনা উইকেটে 6 রান করেছে।
0: চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে আগামীকাল দলীপ ট্রফির ফাইনালে পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চলের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সকাল 9:30। সেমিফাইনালে পূর্বাঞ্চল গতবারের চ্যাম্পিয়ন মধ্যাঞ্চলকে 4 উইকেটে হারিয়ে 14 বছর পর দলীপ ট্রফির ফাইনালে উঠেছে। অন্যদিকে দক্ষিণাঞ্চল 7 উইকেটে উত্তরাঞ্চলকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে।
1: টেনিসে ইউএস ওপেনের মহিলাদের সিঙ্গলসে তৃতীয় রাউন্ডে জয় পেয়েছেন শীর্ষ বাছাই ও দুবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা। নিউ ইয়র্কের লুইস আর্মস্ট্রং স্টেডিয়ামে গতকাল কামিলা রাখিমোভাকে 6-3, 6-4 সেটে হারিয়েছেন তিনি। পরের রাউন্ডে সাবালেঙ্কার প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের টেইলর টাউনসেন্ড। এদিকে পুরুষদের সিঙ্গলসে চতুর্থ রাউন্ডে উঠেছেন সপ্তম বাছাই দানিল মেদভেদেব।
0: কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবল ম্যাচে আগামী সোমবার বারাসাত স্টেডিয়ামে ইস্টবেঙ্গল মোহনবাগান সুপার জায়ান্ট মুখোমুখি হবে। 16 বছর পর বারাসাত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে নৌশালকে এই ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। এই ম্যাচকে ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে, টিকিটের চাহিদাও ব্যাপক। আজ আইএফএ সচিব অনির্বাণ দত্ত, বারাসাতের বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায় ও পুলিশ আধিকারিকরা স্টেডিয়ামে ডার্বি ম্যাচের প্রস্তুতি খতিয়ে দেখেন।
1: ভারতের বিরুদ্ধে উরুগুয়ে আগামী 6 অক্টোবর একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলবে। এই ম্যাচের জন্য উরুগুয়ে দল ঘোষণা করেছে। কোচ হিসেবে দলে আছেন দিয়েগো ফোরলান, বর্তমানে রিয়াল মাদ্রিদের অধিনায়ক ফেদেরিকো ভালভার্দে দলে রয়েছেন।
0: দুর্গাপুজোর আগে ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল ফুটবল প্রতিযোগিতা শুরু হবে। আগামী 10 অক্টোবর মহালয়ার দিন শুরু হবে আইএসএল, চলবে আগামী বছর মে মাস পর্যন্ত। খেলাগুলি হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এআইএফএফ আজ আইএসএল শুরুর দিন ঘোষণা করেছে। এখন দৃষ্টিকোণ। সলিল চৌধুরীর প্রয়াণবার্ষিকীতে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

চল্লিশের দশক থেকে নব্বইয়ের মাঝামাঝি যাঁর সুরের জাদুতে গোটা দেশ মোহিত, তিনি সলিল চৌধুরী।

সালে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে সলিল চৌধুরীর এই গান আধুনিক বাংলা সঙ্গীতে এক নতুন দিগন্তের উন্মোচন ঘটল। বাংলা সঙ্গীতে শুরু হল নতুন এক পথের

0: গানার সুর নেই তো জন্ম তাঁর, পৃথিবী তাঁকে মনে রেখেছে তাঁর সুরের জন্যেই, কিন্তু তার প্রতিভার স্ফুরণ ঘটেছিল সংস্কৃতির নানান ধারায়। সুরকার সলিল চৌধুরীর প্রতিভার দীর্ঘ ছায়ায় বারবার ঢাকা পড়ে যান কবি সলিল চৌধুরী, গল্পকার সলিল, চিত্রনাট্যকার সলিল।
1: উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি, উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন যত্ন করে তুলে রেখে দাও। তারপর যখন বয়স বাড়ল, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হল, পকেটে সম্বল শুধু সেই একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। কিন্তু যেখানেই যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বের করি, এ চাবি সে চাবি ঘোরাই ফেরাই, লাগে না খোলে না।
0: সলিল চৌধুরীর রিক্সাওয়ালা গল্প নিয়ে বিমল রায় তৈরি করেন দু বিঘা জমিন, সূচনা হয় সলিল চৌধুরীর আরেক নতুন যাত্রা।

0: 75টিরও বেশি হিন্দি ছায়াছবি, 40টিরও বেশি বাংলা, প্রায় 26টি মালায়ালাম, বেশ কিছু মারাঠি, তামিল, তেলেগু, কন্নড়া, গুজরাটি, ওড়িয়া এবং অসমীয়া ছায়াছবিতেও তিনি সঙ্গীত পরিচালনা করেন। 95-এর আজকের দিনেই অন্তত 50 বছরের সুরজগতে বিরাজমান কবির চিরবিদায় ঘটে।
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, গুণগত শিক্ষার মাধ্যমেই বিকশিত ভারতের লক্ষ্য পূরণ সম্ভব। তিনি আজ নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গে 2 জন সহ দেশের মোট 48 জন শিক্ষকের হাতে জাতীয় পুরস্কার তুলে দেন।
2: আন্তর্জাতিক ক্ষেত্রে অস্থিরতা সত্ত্বেও ভারতের ত্রৈমাসিক বিকাশ হার 7.8% পৌঁছানো ভারতের মজবুত অর্থনীতির প্রতিফলন বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
1: ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রধান বিচারপতিদের সম্মেলনে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত সুস্থ মতবিরোধ এবং আলোচনা সংস্কৃতির উপর জোর দিয়েছেন।
2: মহারাষ্ট্রের দহি হান্ডি উৎসবে 4টি পৃথক ঘটনায় 3 জনের মৃত্যু এবং 100-এরও বেশি আহত।
1: মহারাষ্ট্রের মেলঘাট ও পেঞ্চ ব্যাঘ্র প্রকল্প দেশের সবচেয়ে সফল খাঁচায় পালিত শকুন পুনর্বাসন কেন্দ্র হিসেবে উঠে এসেছে।
2: ভারত ও নেপালের যৌথ উদ্ধারকারী দল চিলিমে সুড়ঙ্গের ভেতর উদ্ধার কাজ জোর কদমে চালাচ্ছে।
1: রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ইকুয়াল আর্থ প্রজেকশন মানচিত্র ব্যবহারের প্রস্তাবকে আফ্রিকা ইউনিয়ন স্বাগত জানিয়েছে।
2: আজ মধ্যরাত থেকে 72 ঘন্টার জন্য ইউক্রেনের রাজধানী কিয়েভে যুদ্ধবিরতি ঘোষণা।

0: প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।
1: দুবাইয়ে মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে ভারত পাকিস্তান মুখোমুখি। বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই, নমস্কার।
0: নমস্কার।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান আলোর সন্ধানে।
3: এখন শুনবেন অনুষ্ঠান আলোর সন্ধানে, উপস্থাপনায় সৌরভ গুপ্ত। অটিজম, বহু চর্চিত এই প্রতিবন্ধকতা নিয়ে দ্য ইকোনমিক টাইমস 2023 সালের 2রা এপ্রিল একটি প্রতিবেদন প্রকাশিত করে, যা বলে যে সেই সময় ভারতবর্ষে প্রায় 1.8 কোটি মানুষের মধ্যে অটিজম লক্ষ্য করা গেছিল। এবং যদি আরও সম্প্রতি প্রকাশিত কোনো প্রতিবেদনের উপর চোখ রাখতে হয়, তাহলে 2রা এপ্রিল 2025 সালে প্রকাশিত দ্য হিন্দুর একটি প্রতিবেদনের দিকে তাকাতে হয়, যা বলছে যে ভারতবর্ষে প্রত্যেক 68টি বাচ্চার মধ্যে একজন করে বাচ্চার অটিজম আছে। এবার এই অটিজম কেন হচ্ছে, কিভাবে এর হার কমানো যাবে, তা নিয়ে তো প্রতিনিয়ত গবেষণা হচ্ছে, কিন্তু যাদের অটিজম আছে তাদের দৈনন্দিন জীবন কেমনভাবে চলছে? একটা বয়সের পরে যখন জীবিকা নির্বাহের প্রসঙ্গ আসে, তখন তারা সেখানে কতটা স্বাবলম্বী হতে পারছে, সমাজই বা তাদের কতটা সুযোগ সুবিধা দিচ্ছে, বা কী কী প্রতিকূলতার সম্মুখীন তাদের হতে হচ্ছে। আজ আলোর সন্ধানে কথা হবে এই সব বিষয় নিয়েই। তাহলে আর দেরি না করে সরাসরি আজকের আলোচনাটা শুরু করা যাক।
4: আমার নাম ইন্দ্রাণী বাসু, আমি অটিজম সোসাইটি ওয়েস্ট বেঙ্গলের ফাউন্ডার। সেলফ এমপ্লয়মেন্ট বলতে গেলে এখানে ফ্যামিলি মেম্বার্সদের খুব সাপোর্ট দিতে হয়, কারণ সেলফ এমপ্লয়মেন্ট ধরুন যেখানে ওকে কিছু বিক্রি করতে হবে, কোথাও যেতে হবে, সেখানে তো একটা একটা সেলসম্যানশিপ চাই, যত ইয়ে হোক সেখানে একটা সাপোর্ট লাগে। তো আমরা যেমন মাঝে মধ্যে আমাদের এক্সিবিশন হয়ে হয়, সেখানে অনেকে যারা বাড়িতে হয়তো কিছু বানাচ্ছে, সেখানে আমরা একটা প্ল্যাটফর্ম দিই সেগুলো বিক্রি করা, সেটা আছে। আর স্পেশালি এখন যেহেতু অনলাইন কিছু করা যায়, কিন্তু একদম একা পারবে না। হ্যাঁ, দেখুন জীবনটা না অনেক কঠিন, আমাদের অনেক রকম ডিসিশন নিতে হয়। এখানে অনেকে আছে যারা পড়াশুনো করেছে, পোস্ট গ্রাজুয়েট করেছে, তারা বিশাল বিদ্বান লোক, সে তারা ওরকম জ্ঞানীগুণী লোক হয়তো সাধারণ মানুষের মধ্যে কম আছে, কিন্তু অনেক রকম ডিসিশন নিতে হয় যে আমি টাকাটা ব্যাংকে রাখবো না খরচা করে এটা কিনবো, আমি টাকাটা এখানে ইনভেস্ট করবো না FD করবো না কী করবো। আমাকে অনেক সময় আমাদের নিজেদের হেলথ নিয়ে ডিসিশন হয়, এটা ছোটোখাটো ব্যাপার ছেড়ে দিই বা এই ব্যাপারটা নিয়ে আমি ডাক্তার। এই যে এই জায়গাটা মানে একটা অলমোস্ট একটা গ্রে এরিয়া, এখানে না কোনো এটাই করতে হবে এটা করবে না এরকম কিছু নেই, পরিস্থিতি অনুযায়ী আমাদের ডিসিশন চেঞ্জ হয়। তো সেই রকম ডিসিশনগুলো অনেকেই নিতে পারবে না। তো এমপ্লয়মেন্ট যদি ওরা সেলফ এমপ্লয়েড হয়, আছে একটা স্মল পার্সেন্টেজ আছে যারা হয়তো করতে পারবে, কিন্তু সোশ্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্টটা অনেক দিন লাগবে। সংস্থার জন্যে কাজ, হ্যাঁ ঠিক আছে, আমরা একটা NGO ওয়ার্কিং ফর পিপল উইথ অটিজম, আমরা কিছু জনকে এমপ্লয় করতে পারি, কিন্তু আমাদের তো উদ্দেশ্য নয় যে আমরাই ট্রেনিং দেবো, আমরাই এমপ্লয় করবো, এবং এমপ্লয় করবো কিসে? আমাদেরও তো একটা ফান্ডিংয়ের ব্যাপার আছে, টাকা পয়সার একটা, কোত্থেকে আসবে টাকাটা। সো আমরা কিছু জনকে করেছি, কিন্তু আমরা চাইছি যে না, ইনক্লুশন মানে তারা বাইরে যাবে এবং সেখানে ইনক্লুডেড হবে। এটা সম্ভব যদি আমাদের সাধারণ মানুষ, আমরা যদি আমাদের নিজেদের না যেভাবে আমরা কথা বলি, আমাদের ভাষাটা যদি চেঞ্জ করি। আমরা সাধারণত কথায় কথায় কারোর উপর একটু বিরক্ত হলে তাকে আমরা পাগল বলি, এই কথাটা আমরা খুব বলি। কারোর একটু আচরণ অন্যরকম দেখলে, তার হয়তো কিছু নেই, অটিজম নেই কিছু নেই, সেটা নিয়ে হাসি টিটকিরি মারি, এই জিনিসগুলো আমাদের নিজেদের, যদি আমরা প্রত্যেকটা মানুষ এই অ্যাটিচিউডটা যদি পাল্টাতে পারি, কেউ যদি একটু বিহেভ একটু আচরণ করে যেটাকে আমরা হয়তো বলবো না স্বাভাবিক, বাট একটু অন্যরকম, সেটা নিয়ে যদি আমরা হাসাহাসি করি বা তাকে যদি আমরা সরিয়ে দিই, তাহলে ইনক্লুশন হচ্ছে না। কিন্তু যদি আমাদের সমাজ ওই মানে অ্যাকসেপ্টেন্সটা আনতে পারে, তাহলে কিন্তু ডিসেবিলিটি থাকছেই না, কোনো ডিসেবিলিটিই থাকছে না। কারণ ডিসেবিলিটি এটা অসুখ না, শুধু অটিজমের কথা বলছি না, এটার কোনো ওষুধ নেই যে সে যেটাকে আমরা বলি কিওর,

আমাকে ধরে নিতে হবে এই মানুষগুলো যেরকম ওটাই নর্মাল, তার পক্ষে ওইটাই নর্মাল, ওর বায়োলজিটাই ওই রকম। আজ সেটা অ্যাকসেপ্টেড নয়, কিন্তু কয়েক বছর পরে সেটাই হবে অ্যাকসেপ্টেড, সেটা তো আমরা জানি না। আজ যদি পৃথিবীর সবাই কথা বলা বন্ধ, সবার স্পিচ চলে গেল, তাহলে আমরা সবাই সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলবো, কম্পিউটারে টেক্সট করে কথা বলবো, আমরা অনেক রকম অ্যাপসের মাধ্যমে এক একজনের সঙ্গে কথা বলবো, তখন কথা বলাটা হয়তো হয়ে যাবে ডিসেবিলিটি, তাই না? তো এই জন্যে যেটা মেজরিটি তার সঙ্গে যখন মাইনরিটিদের খাপ খায় না, তখন সেটাকে আমরা বলে দিচ্ছি ডিসেবিলিটি, আমি ডিসেবিলিটির ক্ষেত্রে বলছি। কিন্তু যদি এই যে যেমন কম্পিউটারে যারা খুব ভালো, সেটা যদি সেটা এখন দিনকে দিন বাড়ছে, এবং যারা এতে অতটা পারে না তাদের আমাদের মনে ও এতটা ও কতটা পারে না, ওর অত বুদ্ধিশুদ্ধি নেই। কিন্তু একটা টাইম ছিল ওই সব মানুষের কথা আমরা ভাবতাম না, কে ভালো কবিতা লিখতো, গল্প লিখতো, তখন সেইটা ছিল বেশি লোভনীয়। এখন উল্টে গেছে, সায়েন্স টেকনোলজি যারা যাচ্ছে ওই দিকে তাদের দিকটা আমরা বেশি দেখছি। এরকম এক একটা সময় এক একটা জিনিসের ওপর মানুষের মনে হয় যে হ্যাঁ এটা বেশি ইম্পর্টেন্ট, এবং যারা তখন তার সঙ্গে খাপ খাওয়াতে পারে না তাদের মনে হয় দুর্বল, পেছিয়ে যাওয়া। তো সেই জন্য আমার মনে হয় যে আমাদের মনে রাখতে হবে, যদি আমরা প্রত্যেকটা মানুষ আমাদের যদি নিজস্ব অ্যাটিচিউড, আমি পেরেন্টসদের কথাও বলছি, একটা মানুষ যদি পেরেন্ট হয় যে তার অ্যাটিচিউড সবসময় যে একটা অ্যাকসেপ্টিং অ্যাটিচিউড আছে তা নয়, অনেক সময় পেরেন্টসের মধ্যেও আছে আমি আমার ছেলের ব্যাপারে খুব অ্যাকসেপ্টিং বলতে অন্যদের ব্যাপার নয়, কিন্তু আমি বলছি সবাই আমরা যদি খুব অ্যাকসেপ্টিং হয়, নট জাস্ট অফ ডিসেবিলিটি বাট এভরিথিং, সবাই আমাদের যদি একটা ইনক্লুসিভ অ্যাটিচিউড আসে তাহলে দুনিয়াটাই পাল্টে যাবে, তাহলে কোনো ডিসেবিলিটিও থাকবে না, কোনো রকম যে মার্জিনালাইজড গ্রুপ বা কিছুই থাকবে না, কেউই মার্জিনালাইজড হবে না। সুতরাং আসল প্রবলেমটা কিন্তু এদের নিয়ে না, আসল প্রবলেমটা হচ্ছে আমাদের সমাজের কালচারটা নিয়ে, সেটার আমার মনে হয় একটা পরিবর্তন খুব দরকার। আমরা প্রত্যেক বছর ওই 2nd April আমরা একটা আর্ট এক্সিবিশন করি যেটার নাম হচ্ছে অসাধারণ। হ্যাঁ, তো সেটা ওখানে আমরা যেখানে যারা ভালো আঁকে তারা যদি চায় তারা এক্সিবিট করতে পারে, যদিও ওখানে খুব একটা বিক্রি হয় না, কিন্তু ওই প্ল্যাটফর্ম থেকে না আরও বড় বড় প্ল্যাটফর্মে যেতে পারে, এবং সেখানে অনেকে এখন অনেক সময় ওদের পেন্টিংসগুলো অনেক জায়গায় বিক্রি হচ্ছে এবং ভালো রোজগার করছে, মানে এক একটা পেন্টিং বিক্রি হচ্ছে 15,000-20,000 টাকা এরকম করে, বড় বড় এক্সিবিশনে ওরা দিতে পারছে। বাট হ্যাঁ, এখানে একটুখানি মা বাবাদের দৌড়ঝাঁপ করতে হচ্ছে, কেন ওরা তো নিজের অনেক সময় ইনিশিয়েটিভ নিয়ে করছে না, কিন্তু ডেফিনেটলি ওরা বুঝতে পারে যে হ্যাঁ আমি এখান থেকে রোজগার করেছি, কেন আমাদের এখানে একজন আছে যে এরকম এক্সিবিশনে একটা টাকা পেয়েছিল আর কি, বিক্রি হয়েছিল, তো ওকে জিজ্ঞেস এমনি একজন জিজ্ঞেস করেছে, খুব কম কথা বলে, তুমি কী করবে এটা টাকাটা নিয়ে কী করবে, বলে আরও আরও পেন্ট কিনবো, আরও রং কিনবো। তো এটা দেখাচ্ছে যে এটা কতটা ওকে মোটিভেট করেছে। তো হ্যাঁ ডেফিনেটলি এই যে একটা রেকগনিশন পাচ্ছে, যেহেতু ওদের ফেশিয়াল এক্সপ্রেশনে অন্যরা যেমন একটা ফেশিয়াল মুখের একটা এক্সপ্রেশন থাকে যে হ্যাঁ আমি খুব খুশি যেটা হচ্ছে, হয়তো সেটা মুখে অতটা প্রকাশ হয় না, কিন্তু বেশিরভাগ যদি জিজ্ঞেস করা হয় ওরা খুব খুশি যে ওদের যখন রেকগনিশনটা পায়, প্ল্যাটফর্মটা পায়। আমরা চাই না এটা চিরকাল না শিশু হয়ে স্টুডেন্ট হয়ে থাকুক, ওরা যখন বড় হয়ে গেছে বড় হয়ে গেছে, ওদের পারমিশন বা ওদের কনসেন্ট ছাড়া, অ্যান্ড যে কথা বলতে পারে না সে অন্তত হ্যাঁ না বলতে পারে ছবি দেখিয়ে, তার কনসেন্ট আমাদের দরকার ওদের জীবনে কী হবে। সুতরাং ওদের জীবনে যা যা ডিসিশন নেওয়া হয়েছে তাতে যেন ওরা পার্টিসিপেট করে, তাহলে ওদের একটা একটা বেশ একটা সুস্থ জীবন হবে, যেখানে ওরা ইনচার্জ থাকবে যে ওদের কী হয়। এখানে কিছু কোম্পানিজ আছে তারা বলে আমরা নেব, ওরা হয়তো ওদের CSR স্কিমে পড়ে, আমরা নেব, সো ওরা একটা কত কিছু কিছু জায়গায় বলে আমি ডেটা এন্ট্রির জন্য একটা আমি একজন খুঁজছি, বা কোনো IT সেক্টরে বলে যে আমি চাইছি কিছু, আমাদের সঙ্গে যোগাযোগ করেছে ব্যাঙ্গালোর থেকে দু একটা IT কোম্পানি, বলেছে আমরা খুঁজছি কিছু পার্সনস উইথ অটিজম যারা হয়তো এই অবধি পড়াশোনা করেছে, তাদের একটা মানে তাদের একটা ইন্টারেস্ট আছে ইন ইউজিং কম্পিউটার্স অ্যান্ড সো অন, এবং এগুলো একটু একটু হচ্ছে ইন্ডিয়াতে, স্পেশালি সাউথে তো আসে, কিন্তু সেগুলো খুব কম, কিন্তু এদের হয়তো কিছুটা এমপ্লয়মেন্ট হয়, কিন্তু এই কোম্পানিজগুলো না ওরা ওদের একটা সাপোর্ট সিস্টেম দেয়, সো ওই যে আমার এমপ্লয়িজদের মধ্যে আমার যদি একজন কেউ থাকে তার একটা গো টু পার্সন থাকবে, হ্যাঁ মানে ওর যদি কোনো সমস্যা হয় ও জানবে যে আমি এর কাছে যেতে পারি, তো বেশিরভাগ কোম্পানিজ এটা দেয় না, এরকম ফেসিলিটিস দেয় না, এটা কিছুই না, মানে কাউকে তো বেশি টাকা দিতে হচ্ছে না, একজনকে বলা হচ্ছে যে তুমি এটা এর যদি কোনো সমস্যা হয় দেখবে একটুখানি ও সলভ করে দেবে। আর এমনিতে যেটা হয় যে এমনি সাধারণ যেসব কোম্পানিজগুলো আছে তাদের কোনো স্কিম থাকে না।

0: সেই জন্যে এমপ্লয়েবিলিটিটা এদের খুব কম। পাস করে মাস্টার্স করেও অনেকে বাড়িতে বসে আছে, কারণ আমাকে যে ইন্টারভিউ দিতে হবে, আমাকে যে এমপ্লয়ারকে কনভিন্স করতে হবে যে আমি পারবো, এর জন্যে সোশ্যাল স্কিলস লাগে, আমাকে একজনকে বোঝাতে হবে, সেটাই তো অটিজমের সমস্যা। যেমন কিছু কিছু কোম্পানিজ আছে বিদেশে, ওই এই কোম্পানিদের স্টাফদের ট্রেন করা হয় যে কী করে তুমি ইন্টারভিউ করবে যার অটিজম আছে। হ্যাঁ, সে তো তোমার সঙ্গে আই কন্ট্রাক্ট রেখে তোমার ইন্টারভিউ দেবে না, তুমি কী করো, কেন আমি হয়তো একটা পার্টিকুলার স্কিল চাইছি, ওর অটিজম আছে কিন্তু ওর পার্টিকুলার একটা স্কিল আছে, সেই স্কিলটা আমি চাইছি আমার কোম্পানিতে আসুক, কিন্তু ও একটা ইন্টারভিউ সিচুয়েশনে হয়তো আমাকে ও হয়তো কনভিন্স করতে পারবে না। এই ধরনের যেটা অ্যাকমোডেশন আমাদের দেশে এখনও আসেনি, একটু একটু করে হচ্ছে, কিছু কিছু প্রাইভেট কোম্পানিজ অ্যাজ পার্ট অফ দ্যার CSR ওরা এমপ্লয় করছে, ওরা ইন্টার্নশিপ চালাচ্ছে এবং এমপ্লয়ও করছে, কিন্তু এগুলো খুব ছোট্ট ছোট্ট মানে পায়ে এগোনো হচ্ছে। তো যাই হোক, একটু এগোনো হচ্ছে, এটাই এটা ঠিক। আর একটা কথা বলছি যে অটিজমে যারা ডিফারেন্ট ভাবে তো অ্যাফেক্ট করে, যাদের অটিজম আছে তাদের অনেকেই কিন্তু পারবে না, আপনি যে কথাটা বলেন স্বাবলম্বী, মানে একেবারে 100% ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু 100% ইন্ডিপেন্ডেন্ট তো আমরা কেউই নই, আপনিও নন আমিও নন। হ্যাঁ, আমার হয়তো কোনো ডিসেবিলিটি নেই কিন্তু কেউ ইন্ডিপেন্ডেন্ট না, আমাদের সবার ব্যাক আপ সাপোর্ট আছে, কারোর বেশি লাগে কারোর কম আছে, কিন্তু এর মধ্যে অনেকের আছে যাদের সাপোর্টটা আরও বেশি লাগবে, তাকে হয়তো খাইয়ে দিতে হবে, বাথরুমে নিয়ে যেতে হবে, সে তো কোনো দিনই পারবে না, কেন তার বডিটা এমন সেটা হবে না, সে হয়তো তার বডি সিগন্যালসগুলো সবসময় বোঝে না, সেই রকম মানুষও আছে, নট জাস্ট শুধু অটিজমে না, আরও অন্য কন্ডিশনেও আছে, তাদের দিতে হবে। যেটা আমাদের সমাজে আছে, এই মানুষগুলোকে আমরা খুব নিচু চোখে দেখে, সেটা কেন হবে, তাকে কেন আমরা রেসপেক্ট করতে পারবো না। হ্যাঁ, আর ওই স্টেজে তো আমরা সবাই যাব, আমাদের সবারই তো স্কিল চলে যাবে একটা বয়সের পর। সো এই যে কাউকে যে বেশি হেল্প করতে হচ্ছে বলে তাকে আমি একটু খারাপ চোখে দেখছি, এই জায়গা থেকে যে আমাদের আমাদের সবাইকে বেরোতে হবে, আমাদের বুঝতে হবে যে ও যেটা করছে ওটা ইচ্ছে করে নয়, ইচ্ছে করে কেউ কিছু করে না, ইচ্ছে করে নয়, কেন আমি নিজেকে খারাপভাবে দেখাবো, ইচ্ছে করে আমি পারছি না বলেই তো আমি দেখাচ্ছি। তো সেই মনোভাবটা চেঞ্জ হলে সত্যিকারের ইনক্লুশন হবে। ইনক্লুশন মানে শুধু এডুকেশন না, ইনক্লুশন মানে সব কিছুতে। আমি যদি ডাক্তারের কাছে যাই, আমি যেমন সেটা হয়েছে আমার, আমি ডাক্তারের কাছে গেছি, আমার হয়তো ছেলেকে নিয়ে আমি বলেছি যে ওর অটিজম আছে, হয়তো সব কিছু উত্তর দিতে পারবে না, আমি ছোটো ছেলের কথা বলছি, বড়ো ছেলের অনেক সময় সমস্যা হয়, তখন ডাক্তার বুঝতে পারে না, হয়তো ওর কিছুই হয়নি, জ্বর হয়েছে, ওর অটিজম আছে, যে ওকে আমি কী করে দেখবো, যে ওকে দেখার আগে আমি একটু বলে দেবো যে আমি তোমাকে একটু দেখছি, আমি স্টেথোস্কোপটা তোমার বুকে রাখবো, এই বেসিক জিনিসগুলো জানে না। এই যে কী করে আমি একটা ইন্টারঅ্যাক্ট করবো একটা মানুষ যার এরকম কমিউনিকেশন প্রবলেম আছে, এই জিনিসগুলো যেন আমাদের সব জায়গায়, হেলথ কেয়ার, এডুকেশন যদি সব জায়গায় থাকে, তাহলে ডিসেবিলিটিটা কোনো সমস্যা থাকবে না, কিন্তু এই জায়গাটায় আমাদের আসতে হবে, সময় লাগবে।
1: অর্থাৎ সমাজ আস্তে আস্তে হলেও নিজের দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে। হ্যাঁ, এবার এটা কি যথেষ্ট মনে হয় না? আসলে আমরা যারা নিজেদের স্বাভাবিক বলি, এই আমরাই নিজেদের সুবিধে মতন একটা পরিকাঠামো তৈরি করে নিয়েছি এবং সেখানে আসার জন্যই বাকিদের আহ্বান করছি, সেটাতেই বাকিদের মানিয়ে নিতে বলছি। এমন খুব কমই সময় আসে যখন আমরা ওদের দিকটাও বোঝার চেষ্টা করি, ওদের কথাও ভাবার চেষ্টা করি। আর এটা যেমন অটিজমের ক্ষেত্রে সত্য, ঠিক তেমনই এটা সত্য অন্য সব প্রতিবন্ধকতার জন্যও। তাই সবার আগে আমাদের এটা ভাবা বন্ধ করতে হবে যে ওরা আমাদের থেকে পিছিয়ে আছে। হ্যাঁ, এটা ঠিক যে আমরা হয়তো এমন কিছু কিছু কাজ পারবো যা হয়তো ওরা অতটা সহজে পারবে না, কিন্তু এমনও তো অনেক জিনিস আছে যেগুলো আবার ওদের থেকে ভালো আর কেউ পারবে না। আমাদের ঠিক সেগুলোর উপরই আরও গুরুত্ব দিতে হবে, ওদের সামনে সেই সব সুযোগগুলো এনে দিতে হবে যার মাধ্যমে ওরাও জীবনে এগিয়ে যেতে পারে। আর যদি সেটা সম্ভব না হয়, তাহলে অন্তত ওদের পাশে দাঁড়াতে হবে, ওদের সঙ্গে থাকতে হবে, তাহলেই দেখবেন ওরা নিজেরাই নিজেদের মতন করে ঠিক একটা রাস্তা তৈরি করে আপন গতিতেই এগিয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছে এই আমার আপনার তৈরি করা সমাজকেও। এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আলোর সন্ধানে, উপস্থাপনায় সৌরভ গুপ্ত, প্রযোজনা দুর্বা দে।
2: এখন বাংলা সংবাদ।
3: আকাশবাণী খবর পড়ছি সুভ্রজ্যোতি ঘোষ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও ভারতের 7.8% ত্রৈমাসিক বৃদ্ধির হার দেশের অর্থনৈতিক শক্তিরই প্রতিফলন। ভারত নীতি স্থবিরতা থেকে বেরিয়ে এসে নীতি সক্রিয়তার পথে এগিয়ে চলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, উন্নত মানের শিক্ষাদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। পশ্চিমবঙ্গ থেকে দুজন এবছর জাতীয় শিক্ষকের সম্মান পেলেন। নিউ ফারাক্কায় রেললাইনের ধসে যাওয়া অংশে মেরামতির কাজ শেষ হয়েছে। আপলাইনে শুরু হয়েছে ট্রেন চলাচল। ভারত ও নেপালে যৌথ উদ্ধারকারী দল চিলিমে একটি সুড়ঙ্গতে উদ্ধার কাজ চালাচ্ছে। ব্যাডমিন্টনে ভারতের সাত্বিক সাইরাজ রানকি রেড্ডি ও চিরাগ শেঠি আর চায়না মাস্টার্সে তাদের দুরন্ত ফর্ম অব্যাহত রেখে পুরুষদের ডাবলসের ফাইনালে পৌঁছেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও ভারতের 7.8% ত্রৈমাসিক বৃদ্ধির হার দেশের অর্থনৈতিক শক্তিরই প্রতিফলন। ভারত নীতি স্থবিরতা থেকে বেরিয়ে এসে নীতি সক্রিয়তার পথে এগিয়ে চলেছে। নতুন দিল্লিতে শ্রীরাম কলেজ অব কমার্সের শতবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করেছে।
4: দুনিয়া ভারত কো ফ্রাজাইল ফাইভ বতা রহি থি, আজ দুনিয়া ভারত কো फास्टेस्ट ग्रोइंग मेजर इकोनॉमी बनने से हुए देख रही है। अभी हफ्ते भर में ही भारत की इकोनॉमी को लेकर कई सारी पॉजिटिव खबरें आई। 7.8% क्वार्टरली ग्रोथ ने देश का जोश बढ़ाया है। और इसी बीच जापानीज क्रेडिट रेटिंग एजेंसी ने भारत की रेटिंग अपग्रेड कर दी है। ये 7.8% की ग्रोथ भी ऐसे समय में आई है जब बेस्ट এশিয়া কা যুদ্ধ চল রহা হ্যায়।
3: প্রধানমন্ত্রী বলেন, প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি এই কলেজের প্রাক্তন ছাত্র ছিলেন। শিল্পকলা থেকে রাজনীতি প্রতিটি ক্ষেত্রেই প্রাক্তন ছাত্রছাত্রীরা নিজেদের ছাপ রেখেছেন। তিনি আরও বলেন, 140 কোটি ভারতবাসী একজোট হয়ে ভারতকে বিকশিত ও আত্মনির্ভর করে তুলবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী দীর্ঘ সময় ধরে এই প্রতিষ্ঠান তার মান বজায় রাখার প্রশংসা করেন। তিনি বলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আজ বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্ট আপ ইকোসিস্টেমের দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। বিশ্ববাজারে দক্ষ মানব সম্পদের চাহিদা রয়েছে। মন্ত্রী এই বিষয়টিকে তরুণ প্রজন্মের জন্য একটি সুযোগ হিসেবে উল্লেখ করেন। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী দিল্লি মেট্রোতে চড়ে শ্রীরাম কলেজ অব কমার্সে গিয়ে শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানে অংশ নেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আগামীকাল 4 দিনের সফরে আসাম, মেঘালয়, মণিপুর এবং অরুণাচল প্রদেশে যাবেন। এই সফরে তিনি ঐতিহাসিক, জাতীয় ও সামাজিক দিক থেকে গুরুত্ব সম্পন্ন বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের পাশাপাশি একাধিক শিক্ষা ও সাংস্কৃতিক কর্মসূচিতে অংশ নেবেন। সফরের প্রথম দিন উপরাষ্ট্রপতি আসামের গুয়াহাটিতে গীতানগর কলেজের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর তিনি গুয়াহাটির শ্রীমন্ত শঙ্করদেব ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সোমবার শ্রী রাধাকৃষ্ণন গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে ছাত্রছাত্রী, শিক্ষক ও বিশিষ্টজনদের সঙ্গে মত বিনিময় করবেন। সফরের দ্বিতীয় পর্বে উপরাষ্ট্রপতি শিলংয়ে যাবেন। সেখানে তিনি সোসো থাম অডিটোরিয়ামে গণসংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন। 8ই সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি ইম্ফল সফর করবেন। তিনি মৈরাঙে আজাদ হিন্দ বাহিনীর জাদুঘর ও যুদ্ধ স্মৃতিসৌধ এবং ইম্ফলের সৈনিক স্কুল পরিদর্শন করবেন। সফরের শেষ দিন শ্রী রাধাকৃষ্ণন অরুণাচল প্রদেশ বিধানসভার একটি বিশেষ অধিবেশনে যোগ দেবেন এবং গ্যালারি কাম মিউজিয়াম পরিদর্শন করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, উন্নত মানের শিক্ষাদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। শিক্ষক দিবস উপলক্ষে নতুন দিল্লিতে আয়োজিত 2026 সালের জাতীয় শিক্ষক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, যে সমাজ শিক্ষকদের সম্মান করে সেই সমাজই প্রকৃত অর্থে প্রগতিশীল। আমাদের সংবিধানে উল্লিখিত সকলের জন্য সমান সুযোগের আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষক হল সবচেয়ে কার্যকর মাধ্যম। শিক্ষকদের ধারাবাহিক উদ্যোগের জন্যই প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ছুট

0: ছাত্রছাত্রীদের হার ন্যূনতম করা সম্ভব হয়েছে।
1: हमारे संविधान में निहित अवसर की समानता के आदर्श को कार्य रूप देने का सबसे प्रभावी माध्यम शिक्षा है। हमारे देश में प्राइमरी स्कूल ड्रॉप आउट रेट 12 वर्ष पहले लगभग 4.5% था, अब ये ड्रॉप आउट रेट नहीं के बराबर है। ये उपलब्धि शिक्षकों के प्रयासों से संभव हो सकी है। इस राष्ट्रीय सफलता के लिए मैं सभी शिक्षकों को बहुत बहुत बधाई देना चाहूंगा।
0: রাষ্ট্রপতি নারী অধিকার ও শিক্ষার প্রসারে সাবিত্রীবাই ফুলের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও স্মরণ করেন। বিদ্যালয় স্তরের শিক্ষাই হল সামগ্রিক শিক্ষা ব্যবস্থার ভিত্তি। তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায় থেকে শিশুদের বুদ্ধিবৃত্তিক, শারীরিক ও নৈতিক বিকাশের উপর গুরুত্ব দেবার মাধ্যমে শিক্ষকরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মেধাবী ছাত্রছাত্রী ও দায়িত্বশীল নাগরিক করে তুলতে পারেন। শ্রীমতী মুর্মু আজ জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করেছেন 27টি রাজ্য, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারের 6টি সংস্থার 48 জন স্কুল শিক্ষক এই পুরস্কার গ্রহণ করেন। এছাড়া রাষ্ট্রপতি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও পলিটেকনিকের 21 জন শিক্ষক ও ফ্যাকাল্টিকে জাতীয় পুরস্কার দেন। পশ্চিমবঙ্গ থেকে যে 2 জন এবছর জাতীয় শিক্ষকের সম্মান পেলেন তারা হলেন জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের সরকারি মডেল স্কুলের ভূগোলের শিক্ষক শান্তনু পাত্র এবং পূর্ব বর্ধমানের শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, শিলালিপি, সামুদ্রিক বাণিজ্য অথবা গণিত চর্চা, প্রতিটি ক্ষেত্রে ভারত নিজের ঐতিহ্য নিয়ে গবেষণার মাধ্যমে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছে। নতুন দিল্লিতে ডক্টর এস এল ভৈরাপ্পা স্মারক বক্তৃতায় তিনি বলেন, ঔপনিবেশিক মানসিকতা থেকে বেরিয়ে আসার অর্থ হল ঐতিহাসিক নথিপত্র সংগ্রহ করে সেগুলির গবেষণা বাড়ানো, আরও বেশি ভাষাকে অন্তর্ভুক্ত করা এবং দেশের অতীত সম্পর্কে পণ্ডিতদের মতামতকে গুরুত্ব দেওয়া। ভারত এখন আত্মবিশ্বাসী হয়ে উঠেছে।
2: India today is self-assured and quite unapologetic about it. And we have stopped waiting for anybody else's permission to study our own heritage. We are reading our inscriptions again, working out our maritime trade, going back to our mathematics, telling these stories with real pleasure as well as real precision. This, I think, is what decolonization ought to mean.
0: নিউ ফারাক্কায় রেললাইনের ধসে যাওয়া অংশে মেরামতি কাজ শুরু হয়েছে। আপ লাইনে শুরু হয়েছে ট্রেন চলাচল। ইতোমধ্যেই হাওড়া থেকে উত্তরবঙ্গমুখী ট্রেন রওনা দিয়েছে। বাকি ট্রেনগুলিও নির্ধারিত সময় ছাড়বে বলে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন। কলকাতার প্রেস ইনফরমেশন ব্যুরোর উদ্যোগে আজ শহরে আয়োজিত হয়েছে প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ পিরিয়ডিক্যালস অ্যাক্ট 2023 এবং প্রেস সেবা পোর্টাল বিষয়ক একটি গুরুত্বপূর্ণ কর্মশালা। নতুন আইনি কাঠামো ও অনলাইন রেজিস্ট্রেশন ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বাড়াতে এই কর্মশালার আয়োজন করা হয়। ভারত ও নেপালে যৌথ উদ্ধারকারী দল চিলিমে একটি সুড়ঙ্গতে উদ্ধার কাজ চালাচ্ছে। নেপালে ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব জানিয়েছেন, উদ্ধার কাজের সুবিধার জন্য সিয়াব্রু বেশি থেকে টানেলের মুখ পর্যন্ত একটি রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকা এবং সংকীর্ণ উপত্যকার কারণে ভারী হেলিকপ্টার ব্যবহার সম্ভব হচ্ছে না, সেজন্য বিকল্প রাস্তার ভাবনা চিন্তা বলে রাষ্ট্রদূত জানান। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পারস্য উপসাগর অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে 3টি ইরানি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কারে পাল্টা হামলা চালিয়েছে মার্কিন সেনা। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, তারা খার্কদ্বীপের কাছে ডাউ
3: সকাল 7:05 সুফি গানের আসর, সকাল 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান, উপস্থাপনায় থাকবেন সৃজিতা রায়, সকাল 7:35 সকালের আড্ডা, 8:30 কবিকণ্ঠে অনুষ্ঠানে কবি যশোধরা রায়চৌধুরীর সঙ্গে আলাপচারিতার প্রথম পর্ব শুনতে পাবেন, উপস্থাপনায় রমা ঘোষ, ভারতীয় সময় সকাল 9:00 ষোলো আনা বাঙালি অনুষ্ঠানে শুনবেন চলচ্চিত্র অভিনেতা সিদ্ধার্থ চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকারের প্রথম পর্ব, সাক্ষাৎকারটি নিয়েছেন পায়েল চট্টোপাধ্যায়। সকাল 9:30 মনের মতো গান, উপস্থাপনায় জুথিকা নাজির, 10:30 ভক্তিগীতি, শিল্পী সুপ্রিয় চট্টোপাধ্যায়, 10:45 লোকগানের আসর, বেলা 11:00 অতিথি অনুষ্ঠানে শুনবেন রাজা সেনের সাক্ষাৎকারের প্রথম পর্ব, সাক্ষাৎকারটি নিয়েছেন মৌমিতা বসু, 11:30 রম্যগীতি, 12:00 যুববাণীর অনুষ্ঠান পেশার সন্ধানে নিয়ে থাকবেন ঋত্বিক শিকদার, 12:30 যাত্রাপালা কুরুক্ষেত্রে গান্ধারী, রচনা ডক্টর সুবোধ চট্টোপাধ্যায়, পরিবেশনায় তেলিপুকুর যাত্রা সংস্থা।

1:40 বাংলা ব্যান্ডের গান আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি হবে ভারতীয় সময় দুপুর 2:30। দ্বিতীয় অধিবেশন শুনবেন ভারতীয় সময় দুপুর 3:30 থেকে 3:35 অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসরে রসময়ী। স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠানে সুস্মিতা বিশ্বাস, উপস্থাপনায় থাকবেন জয়শ্রী ভৌমিক এবং চিত্রা মুখোপাধ্যায়। 4:35 ষোলো আনা বাঙালি অনুষ্ঠানের পুনঃসম্প্রচার বিকেল 5:05। আজ সন্ধ্যায় নিয়ে থাকবেন ইনা বাগচি। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ঘ্য সর্দার। 6:20 ক্ষেত খামারের কথা, আমার চাষের কথা বিষয়ে বলবেন বাহারি উদ্ভিদের নার্সারি সম্বন্ধে রমেন্দ্রনাথ পট্টনায়ক। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য বিষয়ে বয়স্কদের পুষ্টি বলবেন ডক্টর সুমন গঙ্গোপাধ্যায়। 7:00 বেতার নাটক রূপনারায়ণ, রচনা মৃত্যুঞ্জয় মাইতি, প্রযোজনা প্রমোদ গঙ্গোপাধ্যায়। 7:45 নান্দনিক অনুষ্ঠানে শুনবেন অমিত সাহার সাক্ষাৎকার শ্রাবণী মুখোপাধ্যায়। এই সাক্ষাৎকারটি নিয়েছেন প্রযোজনা দুর্বাদে। 8:15 বাংলা ব্যান্ডের গান। রাত 9:00 কথায় গানে নিয়ে থাকবেন অর্পিতা পোদ্দার। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 গ্রন্থ পরিচয় অনুষ্ঠানে অমিয়ভূষণ মজুমদারের মনীষকুড়া রূপকথার পরিচয় করাবেন শ্যামল ভট্টাচার্য, সম্পাদনা শিরোপা রায়, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন খেয়াল মারুতি মহান্তর পরিবেশনায়। রাত 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান নিয়ে থাকবেন অর্পিতা পোদ্দার। শুনলেন আগামীকাল রবিবার আকাশবাণী মৈত্রীর পূর্ণাঙ্গ অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রী, এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন সেতার রাগ যোগ, শিল্পী কল্যাণজিৎ দাস, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সন্দীপ ঘোষ। সেতার রাগ যোগ।

নালাল ভট্টাচার্য একজন গেম চেঞ্জার। ব্যথাতুর গানেও যিনি গায়কিতে টান টান, স্মার্ট, আধুনিক, মাপের বাইরে এক রত্তিও কিছু নেই। গলার একটি কাজেও বাড়তি কোনো স্বরের সামান্য রোঁয়া লেগে নেই।

গান শুনে আসার পর আপনাদের দিক থেকে প্রশ্ন আসতে পারে, গায়কের যে আধুনিকতার কথা বলছি তা সত্ত্বেও তাঁর উচ্চারণে সামান্য একটু সাবেকিয়ানা ছিল, পান্নালাল ভট্টাচার্যের উচ্চারণে দুর্বলতা সত্ত্বেও তিনি প্রবল আধুনিক। পান্নালালের গায়কি ছিল খোলামেলা, সোজাসাপটা, মাপে বাঁধা অথচ স্বতঃস্ফূর্ত, সাবলীল, অতি দুরূহ কাজ, ছুটতান, মুড়কি তিনি কণ্ঠে আনতে পারতেন অতি সহজে। বোঝা যায় কি দুর্দান্ত পরিশ্রম তিনি করেছিলেন বাংলা আধুনিক গানের জন্য। শ্যামাসঙ্গীতকে যুগোপযোগী করে তুলেছিলেন, করে তুলেছিলেন সম্পূর্ণ আধুনিক। এই ক্ষমতা যিনি রাখতেন, তিনি খুদ আধুনিক গানেও যে স্বকীয়তা দেখাবেন তাতে বিস্ময়ের কি। পান্নালাল ভট্টাচার্যের গাওয়া আধুনিক গান সম্পর্কে বেশিরভাগ শ্রোতা খানিক উদাসীন, অথচ তিনি চলতি হওয়ার পন্থী ছিলেন না। শিখিয়েছিলেন নির্লিপ্তভাবে ভক্তিমূলক গান গাওয়ার পরেও কিভাবে আধুনিক গানে লাগাম টানতে হয়। এই গায়কই এক দৃষ্টান্ত, শিক্ষা। রইলেন পান্নালাল ভট্টাচার্য আধুনিক গানে, যে পরিচয় তার গণ্ডি ছুটের।

গান তো শুনছি, ধারাবাহিকতার খবর না রাখলে হয়? আগামীকাল আপনাদের জন্য হারানো দিনের গানে কি অপেক্ষা করছে শুনে নেওয়ার পালা। আগামীকাল রবিবার, সেপ্টেম্বরের 6, আকাশবাণী মৈত্রী কি নিয়ে আসছে আপনার জন্য শ্রোতা বন্ধু? কেউ ছবি আঁকেন আর ছিঁড়ে ফেলেন, কেউ কান কেটে বান্ধবীকে পাঠান, কেউ মাথায় বরফ ঠান্ডা জল ঢালেন। আরে না না, এদেরকে কোনো বিশেষ বিশেষণে দাগিয়ে দেবার চেষ্টাই করবেন না। একটু খোঁজ নিলেই দেখা যাবে এরা সবাই বিশ্ববরেণ্য মানুষ, শিল্পী মন আর খাম খেয়াল, যেন মুদ্রার এপিট ওপিট। তাই তারা শিল্পী, তাদের সঙ্গে সাধারণ মানুষের তফাতটাও ঠিক এখানেই, কিছু ব্যতিক্রম অবশ্যই আছে। কিন্তু শিল্পী নির্বিশেষে বেশিরভাগ ক্ষেত্রেই একটু আলাদা। আগামীকাল হারানো দিনের গান নিয়ে আসবে তাদের গল্প, গানও থাকবে বই কি, খামখেয়ালেই তো সৃষ্টির বীজ নিহিত। গান গল্পের খেয়ালি বুনট বুনতে সঙ্গে থাকবেন অর্পিতা পোদ্দার। ভারতীয় সময় ঠিক রাত 11টায় মৈত্রী প্রচার তরঙ্গে। আজকের হারানো দিনের গানে বলছি বাংলা গানের নিবারণ পণ্ডিতদের কথা। এই বিশেষ দিনে আমাদের শিক্ষকদের শ্রদ্ধা জানানোর দিন, যেটি দেশ জুড়ে কত আয়োজন, আমাদের এই সুরের আসরে তাই আয়োজন এমন বরেণ্য মানুষদের ফিরে দেখার, বাংলা গানকে যারা শিখিয়ে গেছেন ছক ভাঙা পথে। বলেছি এতক্ষণ গায়কের বিচারে ছক ভাঙা শিল্পীদের কথা, এবার আসবো বলতে পারেন শিল্পী মনের খোঁজে, উদার

চিন্তার শিল্পী মন, বাংলা গানের প্রথম সুপারস্টার কে মল্লিক, মানে কাশেম মল্লিক। যুথিকা রায়কে গ্রামোফোন কোম্পানিতে নিয়ে গিয়েছিলেন একরকম ধরে বেঁধে। অচেনা ছিলেন সম্পূর্ণ, তো আগে কখনো দেখাও হয়নি, তবু শুনেছিলেন হঠাৎ করে যুথিকার গান, থমকে যান, অবাক হন, সোজা রেকর্ডিং স্টুডিওতে গিয়ে হাজির হন। কম কথা, এই সৌজন্য, এই শিল্পীকে কদর করতে পারার ক্ষমতা। আজকের দিনে দাঁড়িয়ে ভাবলে কেমন লাগে বলুন তো? সালটা ছিল 1934। সেই বছর মোটামুটি তখন বছর 14 হবে, মেয়েটি এসেছিল গ্রামোফোন কোম্পানিতে গান রেকর্ড করতে। ভাববেন না ছেলে খেলা, ঘরে ছিলেন দুজন, সুরকার কমল দাশগুপ্ত, গীতিকার প্রণব রায়। কমলবাবু মেয়েটির খাতায় দুটি গান লিখে দেন, তারপর শেখানোর পালা। শেখানোর আগে মেয়েটিকে বলেছিলেন, আমরা এমন গান তৈরি করতে চাইছি যা হবে সহজ কথায় সুরে মেলোডিতে ভরা বাংলা রোমান্টিক গান। এর জন্য তোমার মতো কণ্ঠচলন আমার দরকার, যেখানে শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষার ছোঁয়া থাকবে কিন্তু কখনো তা প্রকট হবে না। গান এমন হবে যা শুধু সমজদারের মধ্যে নয়, ছড়িয়ে পড়বে আপামর বাঙালির মনে। তারপর প্রণব রায়ের কথায় আর কমল দাশগুপ্তের সুরে রেকর্ড করা হয় যুথিকা রায়ের সেই দুটি গান, ভৈরবীতে আমি ভোরের যুথিকা আর ইমন কল্যাণ রাগে সাঁঝের তারকা আমি। 1934-এর নভেম্বর মাসে প্রকাশ পাওয়ার 3 মাসের মধ্যে 60,000 কপি বিক্রি হয়েছিল সেই রেকর্ড। রাতারাতি প্রতিষ্ঠা পান কিশোরী শিল্পী, বাংলা গানের একটি ধারা হিসেবে যে আধুনিক বাংলা গানের জন্ম হয়েছিল এই দশকে, সে ব্যাপারে অন্যতম প্রধান ভূমিকা ছিল এই মেয়ের, হ্যাঁ যুথিকা রায়ের, তার গাওয়া এই দুটি গানের। কে মল্লিক যে শিল্পীকে প্রতিষ্ঠা করে অনন্য নজির তৈরি করেছিলেন সৌজন্যের। এখানেই শেষ নয়, গল্প বাকি থাকবে, তবে হাটখোলা মন বাংলার গানে ভরপুর, আসবে তেমন কত কথা। আসুন শুনি যুথিকা রায়কে।

এবার আরেকটা গল্প। ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে এক তরুণ দুপুরবেলা তার মামার দেওয়া হারমোনিয়াম বাজিয়ে গান গাইছেন। শুধু গাইছেন না, গলা ছেড়ে গাইছেন। এমন সময় কে যেন বাড়ির দরজায় কড়া নাড়লেন। বাড়িতে কেবল কাকিমা আর দুই বৌদি, তারাই দরজা খুলে দিলেন। এক অপরিচিত ভদ্রলোক নমস্কার করে জানালেন তার নাম শৈলেশ দত্তগুপ্ত, গান বাজনার সঙ্গে যুক্ত। সে সময়ে তিনি ছিলেন যথেষ্ট খ্যাতিমান, ফলে বাড়ির সকলের তো কী করি এমন একটা ভাব। তিনি জানতে চাইলেন কে গান গাইছে। বাড়ির মেয়েরা তো ভয় ভয় জানালো। গায়কের সঙ্গে আলাপ করতে চাইলেন আক্ষরিক অর্থে রবাহত সেই মানুষটি। কথা বেশি না বাড়িয়ে দু একটা গান শুনতে চাইলেন। তরুণটি প্রায় কাঁপতে কাঁপতে গান গেয়ে শোনালেন। শৈলেশ দত্তগুপ্ত বললেন, ধুতি শার্ট তো পরেই আছো, চলো তোমায় নিয়ে যাবো এক জায়গায়। শৈলেশ দত্তগুপ্তই সুধীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে হিন্দুস্তান রেকর্ড কোম্পানিতে নিয়ে যান, প্রবাদ প্রতিম সুরকার। আর সুধীন্দ্রনাথ চট্টোপাধ্যায় 40-এর দশকের অন্যতম খ্যাতনামা কণ্ঠশিল্পী। বহু রবীন্দ্রনাথের গান তাঁর কণ্ঠেই প্রথম রেকর্ড হয়েছিল। ওই যে বলছিলাম কে মল্লিক বা শৈলেশ দাশগুপ্ত, বাঙালিকে দিয়ে গেছেন জীবনের পাঠ। সেই সমস্ত কারিগরদের কাছেই আজ নত হওয়ার পালা, যারা প্রতিদিনের জীবনকে সুন্দর করেছেন, সাবলীল করেছেন, তার সঙ্গে করেছেন একটু সাহসীও। খ্যাতিমান বাংলা গানের গাইয়েদের তৈরি করেছেন। সত্যি তো আলাদা করে তাদের দিন হয় না। আসুন শুনি কে মল্লিকের গাওয়া একটি কম্পোজিশন আকাশবাণীর নিজস্ব সংগ্রহশালা থেকে।

চলে চরা চরে তবে কেন জামাই ভিক্ষা করে তাহলে কেমনে।

এরপর যার কথায় আসব, তিনি গান গড়ার কারিগর। পূর্ব পশ্চিম মিলেছিল তার সুরে। সুধীন দাশগুপ্ত বাঙালির আধুনিক গানের ইতিহাস, যে মানুষটির অংশগ্রহণ ছাড়া কষ্টকল্পনা, যে বাধাগতের বাইরে যাওয়ার ডাক দিয়েছিলেন সুধীন দাশগুপ্ত মূলত তা যন্ত্রানুষঙ্গে। সুধীন দাশগুপ্তের গানে স্পষ্টভাবে কর্ডাল প্রোগ্রেশন দেখা যায় প্রথম দিকের কাজ থেকেই, অর্থাৎ স্কেল বদলে যাচ্ছে একই গানের বিভিন্ন পংক্তিতে। তারপরেও সুধীন দাশগুপ্ত প্রবলভাবে ভারতীয় ধাঁচে সুর দিতেন ষাটের দশকের মাঝামাঝি সময় অবধি। সত্তরের দশকের শুরু থেকে আমরা পেয়েছিলাম পুরোপুরি নতুন এক সুধীন দাশগুপ্তকে। গানের চেহারাই পাল্টে ফেললেন। গিটার, ড্রাম, বঙ্গর জমজমাট সঙ্গতে প্রতিটি গানে ভরে দিয়েছিলেন যৌবনের উচ্ছলতা। আবার কিছু গানে ফিউশন করে দেখালেন রাগ সঙ্গীত আর রক অ্যান্ড রোল অনবদ্য দক্ষতায় একে অপরের পরিপূরক হয়ে ওঠে কীভাবে। কোনো গান হয়তো বেহালার ছড়ের টানকে অনুসরণ করে বানানো। এই ধরনের স্বরপ্রয়োগের সময় শ্রোতাবন্ধুরা দেখা যায় যে কম্পোজাররা সুরকে অনেকক্ষণ পেছনে ধরে রাখলেও কর্ড পাল্টে দিতেন, যাতে মনে হয় সুরের পেছনটা, ব্যাকগ্রাউন্ড, পশ্চাৎপদ পাল্টে যাচ্ছে। সুধীন দাশগুপ্ত সেসব কিচ্ছু না করে পরীক্ষা নিরীক্ষায় একটা নতুন সাউন্ড বাঙালির কানে বসাতে চেয়েছিলেন, বলতে পারেন বৈপ্লবিক পরিবর্তন। শুধুমাত্র সঙ্গত বা অ্যারেঞ্জমেন্টেই নয়, সুর আর হারমোনি নিয়ে যে কি যুগান্তকারী কাজ করেছেন তার ফসল তো নব্বইয়ের দশকের পরবর্তী জীবনমুখী বাংলা গান। এই পথপ্রদর্শককে আজ তাই সালাম। সেই নতুনকে আবিষ্কার করার শিক্ষা আজ এই দিনে পাশে থাকুক, পাশে থাকুন বাংলা গানের মাস্টারমশাইয়েরা। সুধীন দাশগুপ্তর কম্পোজিশনে লতা মঙ্গেশকর।

কাছে এসে বসে কত ভালোবেসে পকেট টিকেটে চলে গেল শেষে। রাতে কারে চুরি দিনে ভজে হরি আহা মরি মরি আছি এই দেশে। এই সোজা পথ ছেড়ে ওরা খোঁজে চোরা গলি, এ পেটে কিছু নেই মুখে বড় বড় বলি, তবু তো এদের সাথে হেসে পথ চলি, হাঁড়ি কাটে ফেলে এরা দেয় সবে বলি। লাগ লাগ লাগ লাগ ভেলকির খেলা, বারো যত লুটে নাও সবেই বেলা, দুনিয়াটা যেন ভাই সঙ্গেদের মেলা, কেউ রাজা কেউ চোর কেউ ডিমওয়ালা ডিমলে নেবো। আরে আরে আরে গুঁতো মারে সাড়ে, আরে আরে আরে।

খুলি, দেবী সম ঠাঁইয়ে যে মহাঘোর কলি, দেখে শুনে মনে হয় পটল। লাগ লাগ লাগ লাগ ভেলকির খেলা।

আজ শিক্ষক দিবসের অনুষ্ঠানে শেষ পর্যায়ে তাঁকে স্মরণ, বাঙালির চিরকালীন সম্পদ সলিল চৌধুরী। সলিলবাবুকে নিয়ে বহু অনুষ্ঠান আলোচনা, এই হারানো দিনের গানের আসরে আপনারা শুনেছেন তার স্বকীয়তার নানা রূপের কাছাকাছি আমরা গেছি। আজ শিকল ভাঙার সলিল চৌধুরীকে ছুঁয়ে যাওয়ার চেষ্টা। গীতিকার সলিল চৌধুরীর ব্যাপ্তি অসীম। সুরকার সলিলের দিকে তাকিয়ে আপনাদের বলতে চাইব, ওর অনেক গানেই আমরা দেখতে পাই মূল স্বর সাকে ভিত্তি করে, সা গা পা এমন সুর দিলেন কোনো লাইনে, তার পরের লাইনেই গা কে সা ধরে আবার সা গা পা গড়লেন, যাতে শ্রোতার একটু বিভ্রান্তি ঘটে। আবার একই সঙ্গে সুরের এক অদ্ভুত নতুনত্বের স্বাদও বেরিয়ে আসে, অর্থাৎ একই কথা আলাদা আলাদাভাবে শিল্পী গাইবেন। অনেকগুলো গানে সলিল চৌধুরী ক্রমাগত সা পাল্টেছেন, অর্থাৎ স্কেল পরিবর্তন করেছেন, এর নামই মডিউলেশন। নোটের বদল করতে করতে এই যে মারপ্যাচ, তার সঙ্গে কিভাবে যন্ত্রকে ব্যবহার করা যায়, এই সুবিশাল দৃষ্টিতে সলিল চৌধুরী আসলে তৈরি করেছিলেন বহু সঙ্গতের ধারণা। পরবর্তীকালে ব্যান্ডের ধারণায় প্রতিটি যন্ত্রের ওপর যে গুরুত্ব আরোপিত হবে আমরা শুনব। ব্যান্ডের কনসেপ্টে প্রতিটি যন্ত্র কতটা নিপুণ, কতটা গুরুত্ববাহী, এই ধারণারই পথপ্রদর্শক বাংলা গানই সলিল চৌধুরী। শ্রোতাদের কাছে খানিক অচেনা মহল হয়তো, তবু তিনি যে এর মাস্টারমশাই, সেই মাস্টারমশাই সলিল চৌধুরীর গানে আজকের সমাপ্তি। রইলেন শ্যামল মিত্র।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় সকাল 6:26। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় রাত 11:58 হয়ে 36 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 12:29 হয়ে 37 সেকেন্ড। একটু পরেই শুনবেন DTH বাংলার সম্প্রচার।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:22। চলে এলাম একটি নতুন দিনে। হ্যাঁ, আজ 6 সেপ্টেম্বর রবিবার। রবিবারের শুরুতে এখন থেকে রাত 2 পর্যন্ত আপনাদের জন্য থাকছে আধুনিক গানের অনুষ্ঠান। আধুনিক গানের অনুষ্ঠানে আজকে প্রথম গানটি শুনুন লতা মঙ্গেশকরের কণ্ঠে। গানটির সুরকার সলিল চৌধুরী।

0: তোমার হলো শুরু, আমার হলো সারা, আমার সমস্ত বলা শেষ, আমার যা কাজ সারা হয়েছে। এরপরে নতুন যুগের ছেলে মেয়েদের হাতে ভবিষ্যতের কাজ। আমার শুধু এইটুকুই বলার যে তারা যেন পাশ্চাত্য দেশের অন্ধ অনুকরণ না করে নিজের দেশের।
1: আধুনিক গানের অনুষ্ঠানে লতা মঙ্গেশকরের পর এবারে শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি, গানটির গীতিকার ও সুরকার সঞ্জয় চক্রবর্তী, শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি।

কবিতা কৃষ্ণমূর্তির পরে বলে শিল্পী সুপ্রতীক দাস, গানটির গীতিকার ও সুরকার সুশান্ত মুখোপাধ্যায়।

আধুনিক গানের অনুষ্ঠানে। পরের গানটি শিল্পী জুবিন গার্গ, গানটির গীতিকার ও সুরকার রাজু সাহা।

গানটি শুনলেন স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে। স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের পর এবারে শিল্পী শুভমিতা, গানটির গীতিকার ও সুরকার শ্রীজাত।

গানটি শুনলেন নির্মলা মিশ্রের কণ্ঠে। আধুনিক গানের অনুষ্ঠানে এবারে গানটি শুনবেন কুমার শানুর কণ্ঠে। গানটির গীতিকার উৎপল, সুর দিয়েছেন মুন্না রাজ, শিল্পী কুমার শানু।

আধুনিক গানের অনুষ্ঠানে। শেষ গানটি শুনুন অজয় চক্রবর্তী ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

গানটি শুনলেন অজয় চক্রবর্তী ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে। আধুনিক গানের অনুষ্ঠানটি এখন এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন DTH বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 2:24। সময়টা এখন বাংলা ছবির গানের অনুষ্ঠানের। এখন থেকে রাত 3 পর্যন্ত আপনাদের জন্য থাকছে বাংলা ছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রথম গানটি শুনুন কুয়াশা ছবি থেকে, শিল্পী আশা ভোসলে।

বাংলা ছবির গানের অনুষ্ঠানে। এবারের গানটি শুনবেন অন্তহীন ছবি থেকে, শিল্পী শান।

গানটি শুনলেন অন্তহীন ছবি থেকে শানির কণ্ঠে। এবারে গানটি শুনবেন আমার আমি এই ছবি থেকে, শিল্পী সোমলতা ও অনুপম।

গানটি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। বাংলা ছবির গানের অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন কুমার শানুর কণ্ঠে। সুরের ভুবনে এই ছবি থেকে শিল্পী কুমার শানু।

গানটি শুনলেন তুফান ছবি থেকে শিল্পী ভূপিন্দর সিং। এই সঙ্গে শেষ হল বাংলা ছবির গানের অনুষ্ঠানের। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 3:30। এখন থেকে পরবর্তী এক ঘন্টা আপনাদের জন্য থাকছে নানা রঙের গান এই অনুষ্ঠানটি। নানা রঙের গান এই অনুষ্ঠানে প্রথমে পরপর তিনটি লোকগীতি শুনবেন। প্রথম দুটি গান অর্জুন খ্যাপার কণ্ঠে।

নানা রঙের গান এই অনুষ্ঠানে। লোকগীতির পর এবারে পরপর তিনটি গান শুনবেন, পরপর তিনটি রাগ প্রধান গান শুনবেন। প্রথম গানটি হৈমন্তী শুক্লার কণ্ঠে।

লাল রঙের গানে অনুষ্ঠানে ভক্তিগীতি শুনছেন। এবারের গানটির শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী।

0: নানা রঙের গান। এই অনুষ্ঠানে সবশেষে শুনলেন ভক্তিগীতি, শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী। নানা রঙের গান এই অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।
1: আপকে নিয়ে আজ এই পর্যন্ত। স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন ভোর চারটে। প্রভাতী, শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে প্রথম শুনবেন খেয়াল, রাগ আহির ভৈরব, শিল্পী দিলীপ কুমার পাত্র, তবলায় তরুণ রায়, হারমোনিয়ামে দেবাশিস অধিকারী। রাগ আহির ভৈরব।

মেহের ভৈরবের আগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন দিলীপ কুমার পাত্র। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবো। সেতার পাদন, রাগ মিয়া কি টোড়ি, শিল্পী কল্যাণজিৎ দাস, তবলায় সন্দীপ ঘোষ।

এতক্ষণ সেটা শুনলেন মিয়া কিটোরি। শিল্পী ছিলেন কল্যাণজিৎ দাস। প্রভাতী আজ এই পর্যন্তই, একটু পরেই আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: নেবাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন। অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 6ই সেপ্টেম্বর, রবিবারের চিরন্তনীর সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, চিন্তাভাবনা, রোজকার মতো জানাতে পারেন হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903659992 এই নাম্বারে। আজ চিরন্তনী শুরু করব হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আজ রবিবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে রয়েছে আমি উজ্জ্বল। আর আজকে আপনাদের যে গল্পটা শোনাবো, লিও টলস্টয়ের একটি গল্প। 9 সেপ্টেম্বর তার জন্মদিন। এই গল্পটি 1886 সালে তিনি রচনা করেছিলেন। আসলে রাশিয়ার আরও অনেক বিখ্যাত লেখক পরবর্তীকালে ছিলেন, কিন্তু লিও টলস্টয় সব থেকে জনপ্রিয় ছিলেন সেই সময়। 1886-এর এই গল্পটি, হাউ মাচ ল্যান্ড ডাজ আ ম্যান নিড, কতটুকু জমি দরকার, এই গল্পটি ছাড়াও লিও টলস্টয়ের আরও বিখ্যাত অনেক গল্প রয়েছে। বিশেষ করে তিনটি উপন্যাসের কথাতে এই মুহূর্তে মনে পড়ছে, ওয়ার অ্যান্ড পিস, আন্না কারেনিনা কিংবা রেজারেকশন। তবে আজকের যে গল্পটা, হাউ মাচ ল্যান্ড ডাজ আ ম্যান নিড, এই গল্পটা কোথাও যেন একটা মানুষের চিন্তা ভাবনা থেকে শুরু করে সব কিছুর মধ্যে একটা ধাক্কা দেওয়া, তাকে জাগরিত করবার জন্য। শুরু করা যাক আজকের গল্প। একটু বড় গল্প, যার ফলে টানা পড়তে হবে গল্পটা। হাউ মাচ ল্যান্ড ডাজ আ ম্যান নিড। বড় এক বোন তার ছোট বোনের সাথে দেখা করতে তাদের গ্রামের বাড়িতে এসেছেন। বড় বোনের বিয়ে হয়েছিল শহরের এক ব্যবসায়ীর সাথে, আর ছোট বোনের বিয়ে হয়েছিল গ্রামের এক কৃষকের সাথে। বোনেরা চা খেতে খেতে গল্প করতে লাগল, আর বড় বোন শহরের জীবনের সুবিধে অসুবিধে নিয়ে বড়াই করতে শুরু করল। বলতে লাগল তারা সেখানে কত আরামে থাকে, কত ভালো পোশাক পরে, তার ছেলেমেয়েরা কত সুন্দর খাবার খায়, আর সে কিভাবে কোন থিয়েটারে যায়, বেড়াতে যায়, বিভিন্ন অনুষ্ঠানে যায়। ছোট বোনটি ক্ষুব্ধ হয়ে শহরের জীবনযাত্রাকে হেয় প্রতিপন্ন করে কৃষক জীবনযাত্রার পক্ষ নিয়ে বলতে শুরু করল, আমি তোমার জীবনযাত্রার জন্য আমার জীবনযাত্রা বদলাবো না, আমরা হয়তো কষ্টে থাকি কিন্তু অন্তত দুশ্চিন্তা মুক্ত, তুমি আমাদের চেয়ে ভালো জীবনযাপন করো, যদিও তুমি হয়তো প্রয়োজনের চেয়ে বেশি উপার্জন করো, তবুও কখনো কখনো তোমার সব কিছু হারানোর সম্ভাবনা কিন্তু খুব

বেশি। তুমি তো জানো সেই প্রভাবটা, যে লাভ আর ক্ষতি যখন তখন আসতে পারে জীবনে। এমনটা অনেক সময় দেখা যায় যে মানুষটা একদিন ধনী, পরদিনই তাকে ভিক্ষে করতে হয়। আমাদের পথটাই বেশি নিরাপদ, যদিও কৃষক জীবন সুখের নয়, কিন্তু সেটা দীর্ঘ। আমরা কখনো ধনী হব না, কিন্তু আমাদের খাওয়ার জন্য সবসময় যথেষ্ট থাকবে। বড় বোনটি বিদ্রুপ করে বলল, যথেষ্ট? হ্যাঁ, যদি তুমি শুয়োর গরু ভেড়ার সঙ্গে জীবন ভাগাভাগি করতে চাও তবে যথেষ্ট। ভদ্রতা আদব কায়দা তোমরা কি করে জানবে? তোমার মানুষটা যতই খাটনি করুক না কেন, তুমি যেভাবে বেঁচে আছো যেভাবেই মরবে, গোবরের গাদায়, আর তোমার সন্তানদেরও একই পরিণতি হবে। তাতে কি? ছোটজন জবাব দিল, অবশ্যই আমাদের কাজটা কঠিন, খুব মার্জিতও নয়, কিন্তু অন্যদিকে এটা নিশ্চিত যে আমাদের কারো কাছে মাথা নত করার প্রয়োজন নেই। কিন্তু তোমরা, তোমাদের শহর প্রলোভনে ঘেরা। আজ হয়তো সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু কাল শয়তান হয়তো তোমাদের স্বামীদেরকে তাস মদ নারী দিয়ে প্রলুব্ধ করবে আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। এমন ঘটনা তো প্রায়ই ঘটে, তাই না? বাড়ির কর্তা চুলার ধারে শুয়ে দুই বোনের কথাবার্তা শুনছিল। সে ভাবল, একদম সত্যি, ছোট থেকে জমি চাষে এতটাই ব্যস্ত থাকতে হয়েছে আমাকে যে আমাদের মতো কৃষকদের মাথায় কোনো এসব চিন্তা ঢোকার সময়ই নেই। আমাদের একমাত্র সমস্যা হলো আমাদের যথেষ্ট জমি নেই। যদি আমার প্রচুর জমি থাকতো তাহলে স্বয়ং শয়তানকেও আমার ভয় লাগতো না। মহিলারা চা শেষ করে পোশাক নিয়ে বেশ কিছুক্ষণ আলাপ করলেন, তারপর চায়ের সরঞ্জাম গুছিয়ে রেখে ঘুমোতে গেলেন। কিন্তু শয়তান চুলোর পেছনে বসেছিল এবং যা যা বলা হচ্ছিল তার সবই সে শুনছিল। সে খুশি হয়েছিল যে কৃষকের স্ত্রী বা স্বামীকে বড়াই করতে প্ররোচিত করেছিল, এবং স্বামীটি ভেবেছিল যদি তার প্রচুর জমি থাকত তবে সে স্বয়ং শয়তানকেও ভয় পেত না। শয়তান ভাবল, বেশ, আমাদের মধ্যে একটা লড়াই হবে। আমি তোমাকে যথেষ্ট জমি দেব, আর সেই জমির মাধ্যমে আমি তোমাকে আমার ক্ষমতার অধীনে নিয়ে আসব। গ্রামের কাছেই এক মহিলা বাস করতেন। তার প্রায় 300 একরের একটি জমি ছিল, আর কৃষকদের সাথে তার সম্পর্ক বরাবরই ভালোই ছিল, যতক্ষণ না তিনি একজন প্রাক্তন মিলিটারিকে তার তত্ত্বাবধায়ক হিসেবে নিযুক্ত করলেন। সে লোকজনের ওপর জরিমানার বোঝা চাপাতে শুরু করল। পাহুনরা যতই সতর্ক থাকার চেষ্টা করুক না কেন, বরাবরই এমন ঘটত। কখনো তার ঘোড়াটি মহিলার ওই শস্যক্ষেতের মধ্যে ঢুকে পড়ত, কখনো তার গরুটি বাগানে চলে যেত, কখনো তার বাছুরগুলো মহিলার চারণভূমিতে খেলা করত, এবং তাতে সবসময়ই তাকে জরিমানা দিতে হতো। পাহুন টাকা পরিশোধ করত, কিন্তু বিড়বিড় করে মেজাজ খারাপ করে বাড়ি ফিরে পরিবারের সাথে রূঢ় আচরণ করত। একদিন এই খবর ছড়িয়ে পড়ল যে মহিলাটি তার জমি বিক্রি করতে যাচ্ছেন, এবং রাজপথের সরাইখানার মালিক তা কেনার জন্য দর কষাকষি শুরু করেছেন। কৃষকরা এই কথা শুনে অত্যন্ত আতঙ্কিত হয়ে ভাবল যে যদি সরাইখানার মালিক জমিটা নেয় তাহলে সেই ভদ্রমহিলার তত্ত্বাবধায়কের চেয়েও আরও বেশি জরিমানা করে তাদের ভোগাবে। আচ্ছা, আমরা সবাই ওই সম্পত্তির উপরই নির্ভরশীল, তো আমরা একটা কাজ করি না কেন? তিনি যেন এই জমিটা বিক্রি না করেন সরাইখানার মালিককে, তাই নিয়ে তার সঙ্গে কথা বলি, আর যদি দরকার হয় তো আমরা এই পুরো জমিটা কিনে নেব। একটা যৌথ মালিকানাধীন একটা ব্যবস্থাও আমরা করতে পারি। তারা এই নিয়ে আলোচনা করবার জন্য মিলিত হলো, কিন্তু বিষয়টি নিষ্পত্তি করতে পারল না। শয়তান তাদের মধ্যে বিবাদ সৃষ্টি করল, তারা একমত হতে পারল না। তাই তারা সিদ্ধান্ত নিল যে প্রত্যেকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী জমি কিনবে, এবং মহিলাটিও সেই পরিকল্পনাতে রাজি হলেন। পাহুন

শুনল কিছুদিন বাদে যে তার এক প্রতিবেশী 50 একর জমি কিনেছেন ভদ্রমহিলা অর্ধেক নগদে আর বাকি অর্ধেক 1 বছরের অপেক্ষার জন্য রাজি হয়েছেন। পাহমের খুব ঈর্ষে হলো। সে ভাবল, এই দেখো তো সব জমি বিক্রি হয়ে যাচ্ছে, আমি আর কিছুই পাবো না। সে তার স্ত্রীকে বলল, অন্যরা সব কিনে নিচ্ছে, আমাদেরও প্রায় 20 একর জমি কিনতেই হবে, জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। ওই তত্ত্বাবধায়ক তার জরিমানা দিয়ে দিয়ে আমাদের একবারে পিষে ফেলছে, সবাই সব কিনে নিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি করতে হবে। দেখুন, সাধারণ মানুষের মধ্যে এই যে স্কেয়ারসিটি, এটা সব সময় কাজ করে, আর পাবো না, আর পাবো না। আর এইটাই কিন্তু তাকে অনেক সময় ভুল কাজ করতে প্রলুব্ধ করে। তবে জানি না পাহুম ভুল কাজ করেছিল কিনা, গল্পটা এগুলো আমরা বুঝতে পারবো। তবে হ্যাঁ, স্কেয়ারসিটি মাইন্ডটা কিন্তু একটা মধ্যবিত্ত সমাজের সব থেকে বড় সমস্যা। বড় বড় লেখকদের যে লেখাগুলো, তার মধ্যে সাধারণ জীবনের যে প্রতিফলন সেটা এতখানি পাওয়া যায় যে তার মধ্যে থেকে জীবনের আসল উদ্দেশ্য কিংবা আসল রসদগুলো সেখান থেকে খুঁজে বার করা যায়। যাই হোক, এগিয়ে নিয়ে যাই আর একটু গল্পটা। স্বামী স্ত্রী একসঙ্গে বসে ভাবতে লাগলো কিভাবে ওটা কেনার ব্যবস্থা করা যায়। তারা 100 রুবল জমানো ছিল তাদের, তারা একটা ঘোড়ার বাচ্চা আর তাদের মৌমাছির অর্ধেক বিক্রি করে দিল। তাদের এক ছেলেকে মজুর হিসেবে খাটতে পাঠিয়ে অগ্রিম মজুরি কিছু নিল, কিছু টাকা এক শ্যালকের কাছ থেকে ধার করলো, আর কোনো মতে তার কেনার টাকার অর্ধেক জোগাড় করলো। এই কাজ করার পর পাহুম প্রায় 40 একরের একটি খামার বাড়ি পছন্দ করলো, যার কিছু অংশ ছিল জঙ্গলে ঢাকা, এবং সেটির জন্য দর কষাকষি করতে সেই মহিলার কাছে গেল। তাদের মধ্যে একটা চুক্তি হলো, অগ্রিম কিছু টাকা জমা দিল, তারপর তারা শহরে গিয়ে দলিলের কাগজে সই করল এবং অর্ধেক দাম তখন দিল, বাকিটা 2 বছরের মধ্যে পরিশোধ করার অঙ্গীকার করল। সুতরাং এখন পাহমের নিজের জমি হল, সে বীজ ধান কিনে এনে তার কেনা জমিতে বপন করল। ফসল খুব ভালো হয়েছিল এবং 1 বছরের মধ্যেই সে সেই মহিলা এবং তার শ্যালকের কাছে করা ঋণ শোধ করে দিতে সক্ষম হল। এইভাবে সে একজন ভূস্বামী হয়ে উঠল। নিজের জমিতেই চাষ করত, বীজ বুনত, নিজের জমিতেই ঘাস তৈরি করত, নিজের গাছ নিজেই কাটত, নিজের চারণভূমিতে তার গবাদি পশুকে খাওয়াত। যখন সে তার জমিতে চাষ করতে যেত বা তার বেড়ে ওঠা শস্য ক্ষেত কিংবা ঘাসের মাঠ দেখতে যেত, তার হৃদয় আনন্দে ভরে উঠত। যেখানে ফুল ফুটত, ঘাস জন্মাত, তার কাছে অন্য কোথাও জন্মানো কোনো কিছুর চেয়ে সেগুলো তার কাছে আলাদা মনে মনে হতো, কারণ সেটা তো তার জমি। আগে যখন সে এই জমির পাশ দিয়ে যেত, তখন সেটাকে অন্য যে কোনো জমির মতোই মনে হতো, কিন্তু এখন সেটাকে সম্পূর্ণ ভিন্ন বলে মনে হয়, কারণ এটা তার জমি। পাহুম বেশ সন্তুষ্টই ছিল, কিন্তু সবকিছু ঠিকঠাকই চলছিল, যদি না প্রতিবেশী কৃষকরা তার শস্য ক্ষেত এবং তৃণভূমিতে অনধিকার প্রবেশ করত। তিনি অত্যন্ত ভদ্রভাবে তাদের কাছে আবেদন করলেন, কিন্তু তারা তাদের কাজ চালিয়েই গেল। কখনো গ্রামের রাখালেরা তার তৃণভূমিতে গরু ছেড়ে দিত, কখনো রাতের চারণভূমি থেকে ঘোড়া এসে তার শস্য ক্ষেতে ঢুকে পড়ত। পাহুম বারবার তাদের তাড়িয়ে দিত এবং তাদের মালিকদের ক্ষমা করে দিত। দীর্ঘকাল সে কারো বিরুদ্ধে মামলা করা থেকে বিরত ছিল, কিন্তু অবশেষে সে ধৈর্য হারাল এবং জেলা আদালতে অভিযোগ দায়ের করল। সে জানত যে কৃষকদের জমির অভাব এই সমস্যার কারণ। সে নিজেও একটা সময় এই ধরনের সমস্যার সম্মুখীন ছিল। সে বুঝত তাদের কোনো অসৎ উদ্দেশ্য নেই, কিন্তু সে ভাবল, আমি যদি এটাকে উপেক্ষা করতে না পারি তাহলে তো ওরা সব ধ্বংস করে দেবে, ওদের একটা শিক্ষা দিতে হবে। তাই পাহুম তাদেরকে ডেকে পাঠালো, একটার পর একটা শিক্ষা দিতে লাগলো, 2-3 জন কৃষককে জরিমানা করল। কিছুদিন পর পাহুমের প্রতিবেশীরা এই কারণে তার উপর ক্ষুব্ধ হতে থাকলো, মাঝে মাঝে ইচ্ছে করেই তাদের গবাদি পশু তার জমিতে ছেড়ে দিতে লাগলো। একজন কৃষক তো রাতের অন্ধকারে পাহুমের জঙ্গলে ঢুকে তার 5টি চুনা গাছ কেটে ফেলল। একদিন জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় পাহুম দেখলো সাদা কিছু একটা দেখতে পেল, এসে দেখলো সেই গাছের গুঁড়িগুলো পড়ে আছে পাশেই গাছের গোড়া। পাহুম প্রচন্ড রেগে গেল। তারপরে এই কাজটা কি

করতে পারে সে এটা নিয়ে ভাবতে আরম্ভ করলো। তারপর ঠিক করলো এটা নিশ্চয়ই সাইমনের কাজ, অন্য কেউ করতে পারে না। সে সাইমনের বাড়িতে গেল, চারপাশটা দেখতে লাগলো, কিন্তু কিছুই খুঁজে পেল না। প্রচণ্ড রেগে সে আগের চেয়েও বেশি নিশ্চিন্ত হলো যে সাইমনই এই কাজ করেছে, এবং সে একটা অভিযোগ দায়ের করলো। সাইমনকে তলব করা হলো, মামলার বিচার হলো, অবশেষে সাইমনকে খালাস করে দেওয়া হলো, কারণ তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া গেল না। পাহম আরো ক্ষুব্ধ হলো, বয়োজ্যেষ্ঠ বিচারকদের ওপর তার ভীষণ রাগ হলো। সে বলল, তোমরা চোরেদের ঘুষ নাও, তোমরা যদি নিজেদের সৎ লোক হতে তবে একজন চোরকে ছেড়ে দিতে না। ফলে পাহমের সঙ্গে বিচারক এবং তার প্রতিবেশী সবার বিবাদ শুরু হলো। একদিন তাকে হুমকি দেয়া হলো, পাহমের জমি বাড়লো, কিন্তু সমাজে তার অবস্থান আগের চেয়েও অনেক খারাপ হয়ে গেল। এই সময় একটা গুজব ছড়িয়ে পড়ল যে অনেক লোক নতুন এলাকায় চলে যাচ্ছে। পাহম ভাবল, আমার তো জমি ছেড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু অন্যদের মধ্যে কেউ কেউ হয়তো আমাদের গ্রাম ছেড়ে চলে যাবে, তাহলে আমাদের গ্রামে আরও অনেক জায়গা হবে, আমি নিজে সেই জমি কিনে নেব, জমিদারিটা একটু বড় করতে পারবো, তখন আমি নিশ্চিন্ত আরামে থাকতে পারবো। এখন এমনিতেই এত গাদাগাদি করে থাকতে হয় যে আর স্বাচ্ছন্দ্যে থাকতে পারি না। চিন্তা করুন, এতখানি জমি নিয়ে, এতখানি বড় বাড়ি নিয়ে তার কিন্তু অনেক বেশি গাদাগাদি মনে হচ্ছে। মানুষের জীবনটাই তাই, আজকে যেখানে আছি সেটা যতই কষ্টকর হোক, তারপরে যত জায়গা প্রশস্ত হবে সে কষ্ট কিন্তু কমবে না, মনে হবে যেন এটাও ছোট, এটাও ছোট। যাই হোক, এগিয়ে যাই আর একটু। লিও টলস্টয় কি লিখছেন দেখা যাক। একদিন পাহম বাড়িতে বসেছিল, এমন সময় গ্রামের পাশ দিয়ে যাওয়ার পথের এক কৃষক হঠাৎ এসে হাজির হলো। রাতটা থাকার অনুমতি চাইল, তাকে রাতের খাবারও দেওয়া হলো। পাহম সেই কৃষকের সঙ্গে কথা বলছিলেন, তাকে জিজ্ঞাসা করলেন তিনি কোথা থেকে এসেছেন। আগন্তুক উত্তর দিল, আমি ভলগা নদীর ওপার থেকে আসছি, ওইসব অঞ্চলে বহু লোক এসে বসতি স্থাপন করছে। তিনি জানালেন যে কিভাবে তার গ্রামের কিছু লোক সেখানে বসতি স্থাপন করেছে, তাদের প্রত্যেককে 25 একর করে জমি দেওয়া হয়েছে, আর সেই জমিগুলো এত ভালো যে তাতে বোনা শস্য বিশাল বিশাল বড় ঘন হয়ে উঠেছে। তো এই সব খবর শুনে তিনি তার জমি, বসত বাড়ি, গবাদি পশু সব লাভ সহ বিক্রি করে দিলেন। তিনি তার সমাজের কমিউনের সদস্য পদ ত্যাগ করলেন এবং বসন্তকাল পর্যন্ত অপেক্ষা করতে আরম্ভ করলেন। তার পরিবারকে নিয়ে নতুন বসতির উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। পাহম ও তার পরিবারের তাদের নতুন বাসস্থানে পৌঁছানোর সাথে সাথেই তিনি একটা বড় গ্রামের কমিউনে ভর্তি হলেন। সেখানে গ্রামের বয়োজ্যেষ্ঠদের সঙ্গে দেখা করলেন এবং প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করলেন। তাকে এবং তার ছেলেদের ব্যবহারের জন্য 5 ভাগ করে জমি দেওয়া হলো কমিউন থেকে। আসলে এটা রাশিয়ার গল্প, রাশিয়ার যে সময়ের যে ব্যবস্থা ছিল সেই নিয়েই লিও টলস্টয় লিখেছিলেন গল্পটা। যাই হোক, মোট কথা অনেক বেশি জমি অনেক মানুষের সঙ্গ, মানে তার পুরনো মানুষদের ছেড়ে নতুন মানুষদের কাছে গিয়ে সে থাকতে শুরু করলো। 3 বছর ধরে অন্যের জমি ভাড়া নিয়ে জমিতে গম বুনে ঋতুগুলো বেশ ভালো ছিল, ফসল ভালো হচ্ছিল, সে টাকা জমাতে শুরু করলো। সন্তুষ্ট চিত্তে সে হয়তো জীবন কাটিয়ে দিতে পারত, কিন্তু অন্যের জমি ভাড়া করতে করতে আর সে ভাড়া করার জন্য কাড়াকাড়ি করতে করতে সে ক্লান্ত হয়ে পড়ছিল। একদিন পথ চলতি এক ব্যবসায়ী তার ঘোড়ার জন্য খাবার কিনতে পাহমের বাড়িতে থামল। সে পাহমের সাথে চা পান করল, তাদের মধ্যে কথা হলো। ব্যবসায়ীটি বলল, সে এইমাত্র অনেক দূরের বাশকিরদের দেশ থেকে ফিরছে, যেখানে সে মাত্র 1000 রুবলে 13,000 জমি কিনেছে। পাহম তাকে প্রশ্ন করল,

যারা পান করলো তাদের মধ্যে বিলিয়ে দিলাম, আর তার জন্য প্রায় একর প্রতি 2 সেন্টের থেকেও কম দামে জমিটা পেয়ে গেছিলাম। পাহনকে জমির দলিল লিখে বললেন জমিটা একটা নদীর কাছে এবং সমগ্র তৃণভূমিটাই অনাবাদি জমি। পাহন তাকে বিভিন্ন রকম প্রশ্ন করতে আরম্ভ করলো। ব্যবসায়ীটি বলল সেখানে এত জমি আছে যে 1 বছর হেঁটেও তা ঘুরে দেখা সম্ভব নয়, আর পুরোটাই বাস্কেটদের, ভেড়ার পালের মতোই তাদের সরল এবং সহজ জীবনযাত্রা, প্রায় বিনা পয়সায় সেখানে জমি পাওয়া যায়। পাহন জায়গাটিতে কিভাবে যাওয়া যায় সেটা জানার জন্য খুব আগ্রহ প্রকাশ করলো এবং ব্যবসায়ীটি চলে যাওয়ার সাথে সাথেই সে নিজে সেখানে যাওয়ার প্রস্তুতি নিল। স্ত্রীকে বাড়ি দেখাশোনার দায়িত্বে রেখে সে যাত্রা শুরু করল। ব্যবসায়ীর পরামর্শ অনুযায়ী সে যেতে যেতে রাস্তায় কিছু উপহার টুপহার কিনল, তাদের জন্য চা, কিছু জামাকাপড়, অন্যান্য উপহারের সামগ্রী। তারপর প্রায় 300 মাইলের বেশি পথ পাড়ি দিয়ে 7ম দিনে এমন একটা জায়গায় পৌঁছলো যেখানে বাস্কিররা তাদের তাঁবু খাটিয়েছিল। সব কিছু ঠিক তেমনই, ঠিক যেমন ব্যবসায়ী বলেছিল। একটা নদীর ধারে ঘাসের জায়গা, পশমের চাদরে ঢাকা তাঁবু। জমিতে চাষ করে না তারা, তারা রুটিও খায় না, তাদের গরু ঘোড়াগুলো সেই ঘাসের জায়গাতে বেঁধে রাখা, ঘোড়ার বাচ্চাগুলো তাঁবুর পেছনে বেঁধে রাখা, ঘটকিগুলো দিনে 2 বার তাঁবুর কাছে নিয়ে আসা হতো এবং ঘটকিদের দুধ দহন করে তার সেই দুধ থেকে কুমিস তৈরি করা হতো। মহিলারা কুমিস তৈরি করত, পনির বানাতো, পুরুষরা চাপান করত, ভেড়ার মাংস খেত, বাঁশি বাজাত। এভাবেই তারা হাসি খুশি জীবনযাপন করত। পুরো গ্রীষ্মকাল জুড়েই তারা কোনো কাজ করার কথাই ভাবত না, তারা খুবই সরল সহজ জীবন, তারা রুশ ভাষাটাও জানত না, কিন্তু তারা যথেষ্ট ভালো স্বভাবের ছিল। পাহমকে দেখা মাত্রই তারা তাঁবু থেকে বেরিয়ে এসে তাদের অতিথিদের চারপাশে জড়ো হলো। একজন দোভাষীকে আনা হলো এবং তিনি পাহমের সঙ্গে তাদের কথাবার্তা বলবার জন্য ব্যবস্থা করে দিলেন। পাহম বলল যে সে জমির ব্যাপারে কথাবার্তা বলতে এসেছে। বাস্কিটা খুব খুশি হলো। তারা পাহমকে নিয়ে সবচেয়ে ভালো তাঁবুগুলো ডেকটিতে গেল। সেখানে গালচের ওপর রাখা নরম গদিতে তাকে বসতে দেওয়া হলো, চা কুমিশ খেতে দেওয়া হলো, একটা ভেড়া জবাই করে তাকে খাওয়ার জন্য ভেড়ার মাংস নিয়ে আসা হলো। পাহুম তখন তার গাড়ি থেকে উপহার বের করে বাস্কিরদের মধ্যে বিড়িয়ে দিলেন, চা দিলেন, বিভিন্ন জামা কাপড় দিলেন। বাস্কিরা খুব আনন্দিত হলো। তারা নিজেদের মধ্যে অনেকক্ষণ কথা বলল, তারপর দোভাষীকে বলল যে, দোভাষী তখন বলল, আরে বাস্কিররা আপনাকে বলতে চায় যে তারা আপনাকে পছন্দ করে, তারা অতিথিকে খুশি করতে এবং তার উপহারের প্রতিদান দিয়ে সাধ্যমতো কিছু করার জন্য ভাবছে। আপনি তাদের উপহার দিয়েছেন, এখন আপনি বলুন যে আপনি তাদের কোন জিনিসটায় সবচেয়ে বেশি পছন্দ করেন যেগুলো তারা আপনাকে উপহার দিতে পারবে। তখন পাহাম উত্তর দিল, এখানে আমার সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে এদের জমি। আহা, এই জমি এত অনুর্বর, জনাকীর্ণ জায়গায় আমরা থাকি, আর এখানে যে এত জমি, ভালো জমি, এমন আমরা কোথাও দেখিনি। দোভাষী অনুবাদ করল। বাস্কিররা কিছুক্ষণ নিজেদের মধ্যে আলোচনা করলো। পাহুম বুঝতে পারছিল না তারা কি বলছে, কিন্তু দেখলো তারা খুবই চিৎকার করে হাসছে, কথা বলছে। তারপর তারা চুপ করে গেল, পাহুমের দিকে তাকিয়ে রইল। তখন দোভাষী বলল, তারা আপনাকে জানাতে চাইছে যে আপনার উপহারের বিনিময়ে তারা আপনার ইচ্ছে মতো জমি সানন্দে দেবেন, আপনাকে শুধু হাত দিয়ে দেখিয়ে দিতে হবে, আর যতটা আপনি দেখাবেন ততটাই আপনার হয়ে যাবে। বাস্কিরা আবার কিছুক্ষণ কথা বলার পর তর্ক শুরু করল। পাহুন জিজ্ঞাসা করলো, আচ্ছা ওরা কি নিয়ে তর্ক করছে? তখন দোভাষী বলল, তাদের মধ্যে কেউ কেউ মনে করে যে জমির বিষয় তাদের সর্দারের সঙ্গে কথা বলা উচিত এবং তার অনুপস্থিতিতে কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়। আবার অন্যরা মনে করে যে তার ফেরার জন্যে অপেক্ষা করার কোনো মানেই হয় না। এই নিয়ে ওদের গণ্ডগোল লেগেছে। বাস্কিরা তখন তর্ক করছিল। তখন শিয়ালের লোমের বড় টুপি পরা এক ব্যক্তি সেখানে উপস্থিত হলেন। সবাই চুপ করে গেলে উঠে দাঁড়ালো। দোভাষী বলল, ইনি স্বয়ং আমাদের প্রধান। পাহুম তখনই তার সেরা পোশাক এবং 5 পাউন্ড চা দিয়ে সর্দারকে দিল। সর্দার সেগুলো গ্রহণ করে সম্মানের আসনে বসলেন। বাস্কিরদের সঙ্গে সঙ্গে তারা

0: তাকে কিছু বলতে শুরু করলো। সর্দার সব কিছু শুনলেন, হাত নেড়ে তাদের চুপ করতে ইশারা করলেন। পাহুনকে উদ্দেশ্য করে রুশ ভাষায় বললেন,
1: বেশ তাই হোক, আপনার যে খুশি জমি সেটা আপনি নিয়ে নিন, আমাদের কাছে প্রচুর জমি আছে।
0: আমি কি আমার ইচ্ছে মতো নিতে পারি? পাহুন বলল, এটাকে সুরক্ষিত করার জন্য আমাকে একটা দলিল জোগাড় করতে হবে, নইলে তো ওরা বলতে পারে যে এটা তোমার এবং পরে তা আবার কেড়েও নিতে পারে।
2: তখন সর্দার বলল, আপনার সদয় কথার জন্য ধন্যবাদ, আমাদের এখানে অনেক জমি আছে আর আমি আপনি যেটা চাইবেন সেটাই আপনাকে দিয়ে দেব।
0: তখন পাহুম বলল যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু হয়তো যদি আপনাদের সন্তানরা তা আবার ফিরিয়ে নিতে চায়।
2: তখন প্রধান বললেন, হ্যাঁ এটা আপনি ঠিক বলেছেন, আমরা আপনার কাছে এই জমিটার দলিল করে দেব। কিছুদিন আগে এক ব্যবসায়ী এসেছিলেন, তাকেও আমরা দলিল করে দিয়েছি। আমাদের এখানে একজন লিপিকার আছেন, আপনাদের সাথে আপনারা সাথে গিয়ে আমরা শহরে গিয়ে দলিলটি যথাযথভাবে শিলমোহর করিয়ে আনব।
0: তখন পাহুম জিজ্ঞেস করলেন, তার দাম কি হবে?
2: আমাদের দাম সবসময় একই, দিনে 1000 রুবল।
0: পাহুম বুঝতে পারল না, একদিন? সে আবার কেমন মাপকাঠি, এটা কত একর?
2: তখন প্রধান বললেন, আমরা এর হিসেব করতে এত পারি না, আমরা দৈনিক ভিত্তিতে কাজ করি, একদিনে আপনি পায়ে হেঁটে যতটুকু ঘুরতে পারবেন ততটুকুই আপনার, এবং এর দাম দৈনিক 1000 রুবল।
0: পাহুম অবাক হল, একদিনে বিশাল এক ভূখণ্ড ঘুরে আসা যায়। সে ভাবল, প্রধান হেসে তখন বলল,
2: তখন সবই আপনার হবে, কিন্তু একটাই শর্ত, যেদিন আপনি যাত্রা যেখান থেকে শুরু করেছিলেন সেখানেই আপনাকে ফিরে আসতে হবে, আর যদি না আসতে পারেন তাহলে কিন্তু আপনার সব টাকা বাজেয়াপ্ত হবে।
0: পাহুম ভাবতে শুরু করল যে কি করে সে করা যায়। সে খুশিও হল মনে মনে। পরদিন খুব সকালে রওনা নেওয়ার সিদ্ধান্ত নিল। তারা কিছুক্ষণ কথাবার্তা বলল, আর একটু কুমিশ এবং খাসির মাংস খাওয়া হলো, চা খেলো, তারপর রাত নেমে এলো। পাহুমকে ঘুমানোর জন্য একটা পালকের বিছানা দিল বাস্কেটরা। তারা রাতের মতো যে যার ঘরে চলে গেল তাঁবুতে, এবং তারা সবাই কথা দিল যে পরদিন ভোরবেলা তারা একত্রিত হয়ে সূর্যোদয়ের আগেই সেই নির্ধারিত স্থানের উদ্দেশ্যে রওনা দেবে। পাহুম পালকের বিছানায় শুয়েছিল, কিন্তু তার ঘুম আসছিল না। সে কেবলই এদেশটার কথা ভাবছিল, কি বিশাল এক এলাকা, আমি চিহ্নিত করব বিশাল জায়গা, আমি প্রায় 35 মাইল যেতে পারবো একদিনে। দিনগুলো এখানে কিন্তু অনেকটা লম্বা, আর 35 মাইলের পরিধি যে কি বিপুল পরিমাণ জমি পাওয়া যাবে। এই অনুর্বর জমিগুলো বিক্রি করে দেবো, কৃষকদের ইজারা দিয়ে দেবো, আর সবচেয়ে ভালো জমিগুলো আমি বেছে নিয়ে তাতে চাষ করব। আমি দুটো বলদের গাড়ি কিনবো আর দুজন শ্রমিক রাখবো। এই এত কিছু ভাবতে ভাবতে পাহুম প্রায় সারা রাত জেগে রইল। ভোরের ঠিক আগেই সে তন্দ্রাচ্ছন্ন হয়ে এলো। চোখ বন্ধ করতে না করতেই সে একটা স্বপ্ন দেখল। তার মনে হলো সেই একই তাঁবুতে শুয়ে আছে, আর বাইরে কারো খিলখিল হাসির শব্দ শুনতে পেল। কে কে কে কে হতে পারে ভেবে সে উঠে বাইরে গেল। দেখল বাস্কিরের সর্দার তাঁবুর সামনে বসে পেট ধরে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। সর্দারের কাছে গিয়ে পাহুম জিজ্ঞেস করলো, আপনি কি নিয়ে হাসছেন? সে দেখল সে আর সর্দার নেই, বরং সেই ব্যবসায়ী যে সম্প্রতি তার বাড়িতে এসে তাকে জমি সম্পর্কে বলেছিল। পাহুন যে জিজ্ঞেস করতে গেল, আপনি কি এখানে অনেকদিন ধরে আছেন? তখন সে দেখল সে ব্যবসায়ী নয়, বরং সে কৃষক। অনেকদিন আগে ভলগা নদী থেকে পাহুমের পুরনো বাড়িতে যে এসেছিল, তারপর সে দেখল সে কৃষক নয়, সে তিন সিংহওয়ালা স্বয়ং শয়তান সেখানে বসে খিলখিল করে হাসছে, আর তার সামনে খালি গায়ে এক ব্যক্তি মাটিতে উপুড় হয়ে পড়ে আছে। পাহুম স্বপ্ন দেখছে, সেখানে শুয়ে থাকা লোকটা কে সে মনোযোগ দিয়ে দেখছে, লোকটা মৃত, ওই লোকটা তো কেউ নয়, স্বয়ং সে নিজেই। আতঙ্কে তার ঘুম ভেঙে গেল, দর দর করে ঘামছে, উঠে এসে জল খেলো ঠকঠক করে,